তিনি তাদের সামনে নাটকটি পড়লেন। না, আর তাদের কোনো দ্বিধা রইল না। শুরু হলো নাটকের রিহার্সাল। হাসি ঠাট্টা গল্প খুনসুটি, এর মধ্যে কর্চাক ভাবছেন এই নাটক করতে করতে ছেলেমেয়েগুলি বুঝবে মৃত্যু হলো রাজার সঙ্গে সাক্ষাৎ, মৃত্যু এমন কিছু ভয়ের নয়। এই নাটক ছেলেমেয়েদের ভয়কে জয় করতে শেখাবে, ভয় থেকে অভয়ের দিকে নিয়ে যাবে। নাটক হলো, তারপর একদিন তারা ট্রেবলিঙ্কা শিবিরের দিকে রওনা হলো মিছিল করে। মিছিলে ছেলেমেয়েরা হাসছে, গান গাইছে, বেহালা বাজাচ্ছে। কর্চাক দুটো শিশুকে কোলে নিয়ে হাসি মুখে গল্প বলছেন, তারাও হাসছে, হাততালি দিচ্ছে। সেখানে মৃত্যুর উল্টো ছবি, উল্লাসের ছবি। যদিও তাদের সবাইকেই মেরে ফেলা হয়েছিল, শুধু যে মেয়েটি সুধা সেজেছিল সে যেন কিভাবে বেঁচে ফিরল। আর ওই মিছিল যে মৃত্যুকে ভয় না করে উৎসবের চেহারা নিয়েছিল, তার জন্য ইহুদিরা এখনো রবীন্দ্রনাথের ডাকঘরকে কৃতিত্ব দেয়। তাই তারা জেরুজালেমের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাঙ্গণে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি স্থাপন করেছে কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে। তাই তো ডাক আসে, মৃত্যু নয়, আলোর।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুচিত্রা মিত্রের গলায় শুনছিলাম তুমি ডাক দিয়েছ কোন সকালে। কত যে গল্প আছে, কিন্তু না, ঘড়ি বলে আপাতত বিরতি দাও, আবার ফিরে এসো। আমাদের জীবন প্রবাহ এইভাবেই চলতে থাকে, ফিরে ফিরে আসা, কর্মযোগকে ভেসে পড়া। ছোট্ট একটা গল্প দিয়ে আজকের গল্প পর্ব শেষ করব। আমেরিকার শিকাগোর গল্প। সেখানে শিকাগোর বেলিংস হাসপাতালের ডাক্তার এলিজাবেথ কুবলার রস, তিনি বলছেন তার লেখা অন ডেথ অ্যান্ড ডাইং এই বইটা বেরিয়েছিল 1969। ডক্টর রস 400 মতো রোগীর সাক্ষাৎকার নিয়েছিলেন। 21 বছরের তরুণী থেকে 80 পেরোনো বৃদ্ধ, কেমন রোগী তারা, কোন রোগের না, যারা আর বাঁচবে না, ডাক্তাররা বুঝে গিয়েছেন। রোগীরা কেউ জানে, কেউ বা জানে না। যেদিন জানানো হবে ডক্টর রস সেখানে হাজির থাকেন। ঘন্টার পর ঘন্টা রোগীদের সঙ্গে কাটিয়ে কথা বলে ডক্টর রস তাদের মানসিক বিবর্তনের একটা ছক তৈরি করেন। সেখানে অবিশ্বাস থেকে ক্রোধ, তা থেকে অভিমান, তা থেকে বৈরাগ্য, শেষে আত্মসমর্পণ, এই পর্যায়গুলো তিনি দেখলেন। অসাধারণ গবেষণা, কিন্তু সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্য, 13টি জায়গায় একটি মাত্র লোকের রচনা থেকে ইংরেজিতে উদ্ধৃতি আছে, আর সেই মানুষটি রবীন্দ্রনাথ ঠাকুর। চেনা লাইন সব ইংরেজিতে, আর বাংলাগুলো তো আমাদের জানা। জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ, ধন্য হল, ধন্য হল মানব জীবন, যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশের তলে, তাঁরই পানে দেখছি আমি যে ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমার এই কথা। এইরকম 13টা উদ্ধৃতি রবীন্দ্রনাথের, একমাত্র তার, অন্য কারণ নয়। তাই তো তিনি মৃত্যু চেতনা থেকে উত্তরণের কথা বলেছেন, মৃত্যুকে পেরিয়ে অসাধারণভাবে, জীবনেরই একটা অংশ সেটা, এত সহজ, এতটাই সহজ, সরল, স্বাভাবিক, তা বুঝিয়েছেন কে? এই মানুষটি আমাদের সকলের প্রাণের কবি, প্রিয় কবি, কবিগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজ একদম তার প্রয়াণ দিবস নয়। যখন স্টুডিওতে আসছিলাম, আকাশবাণীর সামনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি এত সুন্দর করে সেখানে রাখা রয়েছে, আর প্রতিদিনই, প্রত্যেক দিনই যখন স্টুডিওতে আসি, দেখতে থাকি যে সেই ছবিটির মধ্যে দিয়ে তিনি যেন বলেন, কোনো চিন্তা নেই, আমি আছি সঙ্গে। আর ঠিক সেই একই রকমভাবে আমরাও যেন, আমি তো যখন কোনো মানসিক সংকট বা যখন কোনো অসুবিধে কিছু তৈরি হয়, মনে হয় হে ঠাকুর তুমি দেখে নিও একটু, আর সেই ঠাকুর অনেক জীবন্ত রবি ঠাকুর, উনি আমাদের বুঝিয়ে দেন আছেন, আছেন সঙ্গে, আছেন সব সময় পাশে আছেন। আর এভাবেই আজকে আমাদের, মানে আমি আমার পক্ষ থেকে একটু স্মৃতিচারণা, একটু গল্পের কথা বলার চেষ্টা করলাম। আরও অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, আপনাদের অনেক জানাও আছে, অজানাও হয়তো আছে। তো যাই হোক, এইভাবেই আজকে নিবেদিত হল 22শে শ্রাবণের রবীন্দ্র বন্দনা। নতুন জীবনের যাত্রা আসে এভাবেই আসে, ছোট্ট একটা গান নিয়ে, গান শুনিয়ে তারপরেই আপনাদের কাছে জানব, আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত, জানি আপনারাও আছেন অপেক্ষায়, কখন পড়ব, আমিও আছি অপেক্ষায়। চলুন, জীবন মরণ এসব সীমানা ছাড়িয়ে জীবন প্রবাহ বয়ে চলে, বয়ে চলছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: জীবন মরণের সীমানা ছাড়ায়, তাই তো এত সুন্দর কর্মযোগ্যে ভরা জীবন, আমরা এই জীবন নিয়েই থাকব। গানটি শুনছিলাম ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের দ্বৈত কণ্ঠে। এবার চটপট করে পড়ি আপনারা যারা যারা লিখেছেন। আচ্ছা, প্রথমে একটু মেসেজে চলে যাই। গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ 22 শ্রাবণ বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, কবিগুরু আজ নতশিরে তোমার প্রণাম জানাই। চিরন্তনীর সাথে যেদিন হয় প্রথম পরিচয়, সেদিন থেকেই আসলে মনিকণা করছি সঞ্চয়। বাহ, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত আপনাকেও। আর এবার কে লিখছে?

ছেন ছন্দময়, ছন্দমায়া লাগলো যেন আজ এই হৃদয় মাঝে, হৃদয়ের এই পারিজাতে ওগুবিনা বাজে, সূর্য আজ লুকিয়ে যেন মেঘের আড়ালেতে, বৃষ্টির এই আবেশ দেখো জল তরঙ্গেতে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। সুপ্রভাত পায়েল। আজ আর এই মুহূর্তে কে লিখছেন, 22শে শ্রাবণ, শনিবারের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই বিনম্র প্রণাম ইন্দ্রাণী ম্যাম। আজ কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে, আজ তোমার রবির গল্প আর গানের ডালি এক কথায় ভীষণ ভালো লেগেছে, তোমার বাচনভঙ্গি অসম, মন থেকে বলছি এইভাবেই চিরন্তনী এগিয়ে চলুক, এই আশা আগামী দিনে আবার কথা হবে, কেমন? নিশ্চয়ই, আপনারা তো আমাদের নিয়মিত শ্রোতা, এবং শুধু তাই নয়, আমাদের প্রতিদিন আপনারাই প্রেরণা যোগান। লিখছেন, আমার বেলা যে যায় সাঁঝবেলাতে তোমার সুরে সুর মেলাতে, তোমার সুর মিলিয়েই সারাদিন চলি, সুখে দুঃখে আনন্দ উৎসবে, তাই তো বলি আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমার প্রাণের রবি ঠাকুরের পায়ে শতকোটি প্রণাম, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে। ইন্দ্রানিধি, আজ 22শে শ্রাবণে রবি ঠাকুরের কথায় গানে তোমার উপস্থাপনা মন ছুঁয়ে গেল। ঢাকুরিয়া থেকে মৌলি, সুপ্রভাত, অনেক ধন্যবাদ।

এই আকাশে আমার মুক্তি। এরপরে কি লিখছেন, কি বলছেন, একটি যা মেসেজটা এলোমেলো হয়ে গেল। পড়েছি, হ্যাঁ সুভাষ চক্রবর্তী পড়েছি। আচ্ছা এবারে একদম সরাসরি চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। হ্যাঁ ফিফটি হয়ে গিয়েছে লিখছেন প্রথম কি, আরে বাবা যেন সবারটা পড়ে উঠতে পারি। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তিমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমার হরণ করেনি আজও। শনিবারের ভোরে শুরু বাইশে শ্রাবণ ক্ষণে সাধে আছেন সুধাকণ্ঠী কথা এবং গানে। মৃত্যু মানে শেষ নয়, নতুন শুরুই জানি, ঝরিছে শ্রাবণী ধারা বিরহী প্রকৃতি মানি। কথনে গানে শেষের সেদিন আজ ভোরাই বিনে, সুন্দর সকাল রুদ্ধ হচ্ছি বিরহ গীতি শুনে। পাতলা পায়ফেলা জন্ম মৃত্যুর চক্র, কোনো সময় তার কিন্তু হয়নি কবু বক্র। প্রকৃতি আজও অবগুণ্ঠন ঢাকা, ঝরছে বাড়িধারা, তোমরা অমৃত নিবেদনে সুধায় আজকে রবিহারা। বৈশাখ ২৫ ডেকেছিল নিত্যদিনের রবি, এসেছিলে মোদির ঘরে বিশ্বজয়ী কবি। অসাধারণ লিখন শৈলী, কণ্ঠে মধুর গান, সব সৃষ্টিতে আলোর দিশা অফুরান সেই প্রাণ। ব্যথার দিনে একান্ত মনে চরণধ্বনি শুনি, চেতনারই ফল্গুধারায় তিনিই পরশ্যমণি। যেমন করে নিশীতে জাগে আলোর প্রার্থনায়, তেমন করে তোমায় ভীষণ প্রাণ যে ভীষণ চায়। শ্রাবণের বেদন দিলে নতুন করে চিনি, জীবনবোধের ধ্রুবতারায় করেছ সবাই ঋণী। প্রণাম তোমায় হে ঋষি আজকের শুভদিনে, প্রীতি প্রণাম শুভেচ্ছা যতেক ইথার জনে। বাহ খুব সুন্দর, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এবার কে লিখছেন, চিরন্তনী আজীবনের চিরন্তন সত্যকে তুলে ধরেছে বিশ্বের কবি। আমাদের হৃদয় জুড়ে আছে নিন্দ্রাণীর অপূর্ব উপস্থাপনা, মুগ্ধ করেছে সংযুক্তাদি। অনেক ধন্যবাদ দিদি, প্রণাম নেবেন, খুব ভালো থাকবেন, সুপ্রভাত জানাই। লিখছেন হামিনা, পড়তে পড়তে বারবার ঘড়ির দিকে চোখ চলেই যায়, স্বাভাবিক, কেননা সময় শেষ হয়ে আসে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারের ভালো লাগে অনুষ্ঠান, চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, কবিকে জানাই আন্তরিক শ্রদ্ধা প্রণাম, শুনব কবির নানান গল্প, তিনি তো কোথাও যাননি, আজও আমাদের মধ্যে বিরাজ করছেন গানে গল্পের মধ্যেই। হ্যাঁ পাঁচটা ১১তে লিখেছেন, একদম নিশ্চয়ই ভালো লেগেছে, এটাই আশা করব। শুভ সকাল দিদি ভাই, কবিকে প্রণাম জানাই শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল শর্মিষ্ঠা। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, তপতী।

বিহীন মোটর থেকে আজ একটি বিশেষ দিন, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, শ্রাবণধারা চলছে আজও ভোরে। কবিগুরুর উপস্থিতি আমরা অনুভব করি দিনের প্রতিটি পদক্ষেপে, এমন করেই তিনি থাকবেন চিরকাল চিরদিন। প্রণাম জানাই কবিগুরুর শ্রীচরণে, ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকেও। সুপ্রভাত দিদি ভাই, চিরন্তনী তুমি, বাইশে শ্রাবণের ভোরে আজ নীরব বাংলার প্রাণ, মেঘের চোখে জমে আছে অশ্রু, থেমে গেছে গান, শরীরের পথ পুড়িয়েছিল পুরোয়নি তোমার বাণী, তোমার সৃষ্টির আলোয় আজও জেগে ওঠে পৃথিবীখানি। তুমি নেই তবু আছো প্রতিটি হৃদয়ের গভীর অনুভবে, রবীন্দ্রনাথ তুমি আজও চিরন্তনী, বাংলার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রভাতে তুমি চিরন্তনী। যতদিন বাংলা বাঁচে যতদিন মানুষের হৃদয় রয়। বাহ, সুন্দর লিখেছেন বামুনগাছি থেকে হীরক ভট্টাচার্য। এবার কে লিখেছেন, লিখেছেন আজ শনিবার চিরন্তনীর আসরে সুধাকণ্ঠ ইন্দ্রাণী, আজ বাইশে শ্রাবণ, এদিনটিও আমাদের সবার মনে এক মহামানবের প্রয়াণের দিন, তাই বিষাদের সুর বাজে গঙ্গা জলে গঙ্গা পুজো করি। হেমর কবি, প্রণাম তোমায়, সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, বুঝতেই পাচ্ছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, পুরোটা পড়লে সবার পড়া আর পড়া যাবে না। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, কবিগুরুকে জানাই আন্তরিক শ্রদ্ধা প্রণাম, শুনতে শুনতে চোখে জল এলো, কি সুন্দর বললেন, সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ। শুভ সকাল রাত্রি শেষে ভোরের শনিবারে চিরন্তনী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই প্রণাম। মাস বছর তারিখের সাথে কবি লেখক বিপ্লবীদের দিবস স্মৃতিচারণ আলাদা অনুভূতি হয়। শিবশঙ্কর সাঁতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আর এখন এসে পৌঁছচ্ছে, সত্যি পড়া যাবে না জানেন তো। আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্য আসবেন আপনাদের কাছে, উনিও হয়তো কিছু শোনাবেন, উনি আপনাদের বাকি লেখা পড়বেন। আর আমার পরেও আসবে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে দেবারতী, আর যে কজনের লেখা পড়তে পারি চটপট করে পড়েনি। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, শনিবারে চিরন্তনী, আজ বাইশে শ্রাবণ, আজকে শুধুই রবীন্দ্রনাথ, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লেগেছে। বাহ, সুপ্রভাত, মন ভরে গেল, সুন্দর হয়েছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। গুড মর্নিং ইন্দ্রানিধি লিখেছেন, বাবা বিরাট করে লিখেছেন, কি করে পড়বো এতটা। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক দূর থেকে সবসময় সঙ্গে আছেন, অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আর আরও তো অনেক, অনঙ্গ মোহন রায় লিখেছেন, লিখেছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙানপানি শিলিগুড়ি থেকে লিখেছেন, সাধন ঘোষ মধ্যম গ্রাম থেকে, অনেক ধন্যবাদ। কিন্তু আজ এই মুহূর্তে বন্দে মাতরমের মধ্যে দিয়েই শেষ করতে হবে আজকের চিরন্তনী। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটি নিজের মতন করে পালন করবেন।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আজ 8ই আগস্ট এবং আজকের ভোরে আপনাদের আজ সকাল আপনাদের ভোরাইয়ে স্বাগতম জানাই আমি দেবারতী। বাঙালি জীবনের প্রতিটা ধুলোকণায় তার হাসিতে কান্নায় প্রেমে প্রতিবাদে যিনি এক অবিচ্ছেদ্য অংশ, আজকের এই সকালটা তাকে স্মরণ না করে শুরু হওয়া সত্যিই সম্ভব নয়। বাংলার 1348 বঙ্গাব্দের এই দিনেই, মানে আজকের দিনেই, শ্রাবণের ধারা ছড়া দিনে অস্ত গিয়েছিল সেই মহাপ্রাণ সূর্য। কিন্তু রবি ঠাকুর কি সত্যিই শেষ হয়ে যান? না, তিনি তো বেঁচে আছেন আমার আপনার আমাদের প্রতিদিনের বেঁচে থাকায়। যখনই ভোরের আলো প্রথম আলোয় মনটা কেমন করে ওঠে, যখনই মেঘলা আকাশে গান ভেসে আসে, তিনি ঠিক আমাদের পাশেই এসে দাঁড়ান। তাই আজ ভোরাই আমাদের সকলের প্রাণের রবি ঠাকুরকে স্মরণ করব গানে গানে। আর সঙ্গে পড়ব আপনার চিঠি, আগস্ট মাসের ভোরাইয়ের বিষয় প্রভাতী সুর, এবং সেই বিষয়ে আপনাদের প্রচুর প্রচুর চিঠি এসেছে। সেই চিঠি আমরা পড়ছি প্রত্যেক শনি এবং রবিবার। প্রথমেই যার চিঠি দিয়ে শুরু করব আজকের ভোরাই, তিনি হলেন দক্ষিণ নিমকি মোহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ভোরের সাথে ভোরাই, রাতের আধার ভেঙে যখন আলোয় রাঙে ভোর, প্রভাতী সুর ডেকে বলে খোলো অন্তর দ্বার। শিশির ভেজা ফুলের বুকে রঙিন স্বপ্ন দোলে, নতুন দিনের আহ্বান বাজে পাখির মধুর কলে। ক্ষয়িষ্ণু মনের সকল বিষাদ মুছে দেয় শেতান, প্রভাতী সুর শেখায় নীরব জীবন মানে গান। পূব আকাশে রক্তিম আলো আশার কথা কয়, ক্লান্ত মনে সাহস জাগে দূরে সরে ক্ষয়। প্রভাতে যেন সব জীবনের নব সূচনার গান আলোকিত করে সবার হৃদয় সকল মন ও প্রাণ। মিষ্টি প্রভাতী সুর যেন স্বপ্নকে করে আলোকিত, ভালো

ভালোবাসায় মানুষ যেন গড়ে তোলে ভবিষ্যৎ। এসো তবে প্রভাতী সুরে গান গাই নতুনের জয়, সত্য প্রেম আর মানবতায় রঙিন হোক হৃদয়, একরাশ বৃষ্টি ভেজা স্নিগ্ধ শুভেচ্ছা সহ দক্ষিণ নিমকি মহার শুভং পশ্চিম মেদিনীপুর থেকে। বাহ, সত্যি খুব সুন্দর লিখেছেন। পরের চিঠিটি লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, প্রভাতী সুরধ্বনি শুভেচ্ছা জানাই। দুটি মাত্র কথা প্রভাতী সুর, কিন্তু কি অনন্ত মায়া। প্রভাতী সুর বললেই জন্মাবধি শুনে আসা আকাশবাণীর 5.56 মিনিটের সুরটিকেই মনে পড়ে। এই সিগনেচার টিউন দিয়েই আমাদের গ্রাম জীবনের ভোর হতো, এখনো হয়, তবে 6টায়। বাড়ির লম্বা দালানের এক কোণে রেডিও বাজত, আর একান্নবর্তী পরিবারের সবাই যেন কি এক অদৃশ্য জাদু বলে তৎপর হয়ে দিনের কাজ শুরু করতাম। তার পরে পরে ভৈরব বা ভৈরবী রাগের উপর বিভিন্ন গান শুনতাম। রাই জাগো সুখ সারি বলে, কত নিদ্রা জাগো রাধে শ্যামনাগরের কোলে। লোকশিল্পী অমর পালের কণ্ঠে এ মিঠো সুরের মায়াবী জালে আটকা পড়েন 8 থেকে 80 বছরের সবাই। এইসব গানের কথা ও কথা সুর ও গায়কই আমাদের প্রভাত দর্শনকেই পাল্টে দেয়। গতদিনের যে বিড়ম্বনা ব্যর্থতা নিয়ে রাতে শুতে যাই, পরের দিনের নতুন প্রভাতে এইসব সুর আমাদের গ্লানি ভুলিয়ে উদ্যোগী করে দেয়। তাছাড়াও নতুন সূর্য আলো দাও বা জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, এই সুরগুলি আমাদের জীবনে অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে আছে। এছাড়াও রেডিওতে অমৃত কথা বা সুভাষিত জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের দিনের সুর এক নির্দিষ্ট তারে বেঁধে দেয়। রোজ নামচার ক্ষতবিক্ষত হৃদয়ের প্রলেপ দেয় এই প্রভাতী সুর। নমস্কার, তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতি। স্টুডিও ক্লকে এখন 6:14 এবং আজ আগস্ট মাসের বিষয় প্রভাতিশোর, সেই বিষয়ে আপনার লেখা চিঠি পড়ছি। এবারে লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। প্রভাতিশোরের জাদুকর ভোরাই, তোমার এই মাসে বিষয় লিখতে বসে ঠিক পৌঁছে গেলাম ফেলে আসা সোনালী শৈশবের সাগর পাড়ে। বন্ধুরা, আমাদের ছোট্টবেলায় অত্যাধুনিক প্রযুক্তির রমরমা ও বৈদ্যুতিক নানান গ্যাজেটের ধূপছায়ের আকর্ষণ ছিল না, তবে আমাদের বাড়িতে বাবার বিয়েতে উপহারে পাওয়া রেডিওটা ছিল সকলের প্রভাত বিনাশ্বর। তাই তো আজও কানে বাজে আকাশবাণী কলকাতার ক বেতার তরঙ্গের বন্দে মাতরম ধ্বনির আবেগ মাখানো প্রভাতের সুর। ওই সুরের দোলাতেই ছোট্টবেলায় ঘুম ভাঙত, আর সেই থেকেই বেতার বন্ধুর প্রেমে পড়া এবং মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়া দিবানিশী। কিন্তু বর্তমানে জীবন নদীর মাছ দরিয়ার এসে অত্যাধুনিক প্রযুক্তির হাতছানিতে হাবুডুবুর খাওয়ার পরেও আমার প্রভাতী সুরের সুরধ্বনি নিত্য বেজে ওঠে 107 FM রেইনবো প্রচার তরঙ্গের ভোরাইয়ের সাথে। এই সুরেই আমাদের সবুজালয়ের স্বাদ আরও মধুময় করে তোলে এবং আমরা পেয়ে চলেছি এগিয়ে চলার বিশুদ্ধ বাতাস। পরিশেষে সকল বন্ধুদের কাছে আমার আবেদন, রেডিও শুনুন ও শোনান, পাশাপাশি প্রভাতী সুর ছড়িয়ে পড়ুক বেতার বন্ধুর হাত ধরেই। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গার রানাঘাট থেকে লিখেছেন। পরের চিঠিটি লিখেছেন দেবাশিষ ঘোষ আনন্দপুরি ব্যারাকপুর থেকে। সুজনেশ্বর, সে একটা সময় ছিল যখন রেডিওতেই ছিল আনন্দের অন্যতম উপকরণ। মনে পড়ে যাচ্ছে অনেক কথা। সকালে রেডিওতে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান দিয়ে রেডিও শোনা শুরু হতো বাড়িতে, তারপর খবর, চাষি ভাইদের বলছি, আবার খবর ইত্যাদি। শেষে একসময় শুরু হতো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আর সেখানেই একদিন শুনেছিলাম আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, শিল্পী দেবব্রত বিশ্বাস। কী যে হয়েছিল সেদিনকার স্কুল পড়ুয়া ছেলেটির মনে, মনে হচ্ছিল একটা গান বুকের মধ্যে এমন তোলপাড় করে দিতে পারে। অপরিসীম আনন্দের ছোঁয়া নিয়ে সেদিনটা কাটিয়েছিলাম। বারবার ওনার গলায় গানটা শুনতে ইচ্ছা করছিল। বাড়িতে কোনো টেপ রেকর্ডার ছিল না যে আবার শুনব, মন খারাপ লাগত। তবে এর কিছুদিন পরেই পাড়ার দুর্গাপুজোয় আবার গানটা শোনার সুযোগ পেয়েছিলাম। রেকর্ডে পুজোর কদিন আশ মিটিয়ে শুনেছিলাম কবিগুরুর অমর লেখনী দেবব্রত বিশ্বাসের কালজয়ী কণ্ঠে। শুনতে শুনতে আলো আমার আলো গো আমার হৃদয়ে এক অনবদ্য আনন্দের দরজা খুলে দিয়েছিল। পরবর্তীকালে রেকর্ডার কিনে সকালে দিন শুরু করতাম ওনার কণ্ঠে ওই বিশেষ গানটি বাজিয়ে। একটি গান ও তার শাশ্বত শব্দগুলো দূর করে দিত সব মলিনতা ও সংকীর্ণতার পরিমণ্ডল। কত বছর পার হয়ে গেল, এখন অবসর জীবন, টেপ বিদায় নিয়েছে, এসেছে মুঠোফোন। বিছানায় শুয়ে শুয়েই শুনতে পাই প্রিয় গান, শুরু হয় আমার দিন। প্রার্থনা করি জগৎ আলোময় হোক, সব অন্ধকার ঘুচে যাক। শুভেচ্ছা ও নমস্কার আনতে ইতি দেবাশিষ ঘোষ আনন্দপুরী ব্যারাকপুর থেকে। পরের বার্তাটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রভাত ভোরাই। ধরণীর কনিষ্ঠা কন্যা রজনী যখন তার কর্ম সমাপনান্তে অগ্রজাকে আসন ছেড়ে দিয়ে আপনালয়ে প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু করে। তখনই ধরার বুক থেকে রজনীর কালো পর্দা একটু একটু করে সরে যায়, আর চারদিকে দিবসের আলো ফুটতে থাকে। আসে প্রভাত, চারদিক মুখরিত হয় পাখির সুমিষ্ট কলরবে, মন্দিরে মন্দিরে বেজে ওঠে কঁ স্বরধনা, স্বরঘণ্টা গির্জায় বেজে ওঠে ঘণ্টা, মসজিদে ধ্বনিত হয় আজানের ধ্বনি, আর হিন্দু পরিবারে ঘরে ঘরে বেজে ওঠে মঙ্গল শঙ্খ। পাহাড়ের গুহা কন্দর থেকে প্রতিধ্বনিত হয়ে ফেরে সাধকের কণ্ঠের ওমকার ধ্বনি। সব মিলে প্রভাতী সুর যেন মর্তলোকে আনন্দময়ের আগমন ঘোষণা করে, রজনীর অশুভ শক্তির বিনাশ সাধন করে শুভের মঙ্গলালোকে সমগ্র বিশ্বের অভিষেক ঘটায়। এই প্রভাতী সুর যেন স্বর্গলোকের রুদ্ধ দ্বার উন্মুক্ত করে নেমে আসে মর্তলোকে শুভের প্রতিষ্ঠার জন্য। এই প্রভাতী সুরে অবগাহন করলে কর্ণগোচর হয় পুরাকালের তপবনে আশ্রমে মহামুনি ঋষিদের কণ্ঠে ধ্বনিত হওয়া বেদ উপনিষদের সাম্য ও মৈত্রীর বাণী, যেমনকে আলোকিত করে প্রসারিত করে। সকলকে প্রভাতী সুরে অবগাহন করার আমন্ত্রণ জানিয়ে কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে। পরের বার্তাটি লিখেছেন ছায়া সামন্ত, ধারসা, হাওড়া থেকে। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয়। হ্যাঁ, রাত্রির অবগুণ্ঠন সরিয়ে যে প্রভাতের প্রস্ফুটন, সেই প্রভাতের সুর আমার ঘুম ভাঙায়। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা রোজ ভোরে রেডিও চালিয়ে দিতেন প্রভাতী অধিবেশন শুরুর আগে, একটা সুমিষ্ট সিগনেচার টিউন বেজে উঠত। সেই চীনা সুরের স্পন্দনে আমার ঘুম ভাঙত। অল ইন্ডিয়া রেডিওর সেই সিগনেচার টিউনই আমার ঘুম ভাঙা নিয়ে প্রভাতী সুর, যা আমার কানকে ধরে রাখত এক ধরনের অভ্যস্ত স্বস্তির মধ্যে। এখন রেডিওর সে একই সুর আমার ঘুম ভাঙায় রোজ। অলস চোখে জানালায় তাকিয়ে দেখি পূব আকাশে সূর্যের হাসির বিচ্ছুরণ। সেই হাসিতে সৃষ্টির আদি সুরের স্নিগ্ধতার পরশ পেয়ে বাউল সুরে বাতাস হাওয়ার পালে ভেসে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। পাখিরা উদ্দাম হইচই করতে করতে নির্মল আকাশে পাখনা মেলে দূর অজানায়। গাছেদের পাতায় পাতায় সুরে সুরে চলে আলিঙ্গন। প্রভাতের প্রেমময় সেই সুর প্রকৃতিসহ সকলকে জাগিয়ে তোলে, শুধু ঘুম থেকে নয়, এই সুরের চেতনার জেগে ওঠার আহ্বান। তাই তো প্রত্যেকে বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে, কিংবা আপন আপন কাজে। সকলে মিলেমিশে নতুন রূপে নতুন আশা নিয়ে সাজাতে থাকে জীবনের খেলাঘর। প্রভাতী সুর তো অন্ধকারের উৎস হতে আলোর উৎসার, অজানার অন্ধকার থেকে সত্যের দিকে পথ হাঁটা, গভীর উপলব্ধির সুর প্রবাহ। প্রভাতী সুরেই তো সুরুর ইশারা, নবজাগরণের প্রতীকী সঙ্গীত, মানব জীবনের প্রভাতী প্রত্যয়। ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ প্রমুখদের ভোরের গানে শান্ত শীতল হৃদয়ে উন্মেষের সেই বহমানতা চলছে। ছায়া সামন্ত, ধারসা, হাওড়া থেকে লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন শীষ মোহাম্মদ, পাইকপাড়া, বীরভূম থেকে। ভোরের সাথে ভোরাই, ভোরবেলা ঘুম ভেঙে যায়। এবারে ও বাড়ি সে বাড়ি থেকে রেডিওর বন্দে মাতরম গান ছড়িয়ে পড়ে পাড়া থেকে পাড়ায় মিঠু পথে।

পুকুর ঘাটে ভোরের আজানের পরে এই বন্দে মাতরম। অন্ধকার থাকতে গ্রামের পথে দোতারা বাজিয়ে টহল দেয় রাম সেবক কাকা, রাই জাগো রাই জাগো। ভোরের সুরের সঙ্গে মিলেমিশে যায় আজিমগঞ্জ লাইনের ফার্স্ট ট্রেনের শব্দ। আগে আরও ভালো লাগতো, তবুও ঘুম ঘোরে কোনো কোনো দিন নস্টালজিক হয়ে পড়ি। ছেলেবেলায় ট্রেন চলে যেত কু ঝিক ঝিক ঝিক ঝিক করে, এখন তো সেটা ইলেকট্রিক। আমার বাড়ির গাছের তলায় ছড়িয়ে দেওয়া খাবার খেতে আসে পাখিদের কি আনন্দ, তাদের কিচিরমিচিরও ভোরবেলার সুর হয়ে আমার কাছে ধরা দেয়। ভোরবেলায় চাষিরা তাদের ফসল সবজি নিয়ে হাটে যায়, তাদের গরুর গাড়ির কেঁচড় কেঁচড় শব্দ আমার কাছে ভোরের সুর হয়ে ধরা দেয়। ভৈরবীর সুর চারিদিকে ছড়িয়ে পড়ে, সূর্যের আলোক রশ্মির সাথে কে যেন আবির ছড়িয়ে দেয় আকাশের উপরে। ছোট ছোট বাচ্চাগুলো পড়তে বসে, তাদের পড়তে বসের গনগনি আওয়াজ আমার কাছে ভোরের সুর হয়ে ধরা দেয়। আরও ভোরের কথাটি মনে পড়ে, ভোরের সুরটি আমার কাছে চির স্মরণীয় হয়ে আছে। রেডিও খোলার সিগনেচার টিউনটি সেটি বাজলেই মনে হয় ভোর হয়ে গেল। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন।

ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। বার্তা আসছে আপনাদের থেকে, এবং এবারেই যার বার্তা পড়ব তিনি হলেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া রাজারহাট রোড থেকে লিখেছেন। প্রভাতী জাগানিয়া ভোরাই, তোমার আগস্ট মাসের বার্তার বিষয় রেখেছ প্রভাতী সুর, যা অলসতা বা নিদ্রা ভেঙে মানুষকে নতুন দিনের সূচনায় উজ্জীবিত করার প্রভাতী গান কিংবা নতুন কোনো আশার আলো বা চেতনা। একটি ঐতিহ্যবাহী ও লোকায়ত প্রভাতী গান যা বহু কাল ধরে বাংলার কীর্তন ও প্রভাত ফেরির সমাজে মুখে মুখে প্রচলিত আছে। প্রভাতের সময়ে সচির আঙিনার মাঝে গৌড় চাঁদ নাচিয়া বেড়ায় রে, জাগুনি জাগুনি গো সচি মাতা, গৌড় আইল প্রেমদাতা, ঘরে ঘরে হরির নাম বেলায় রে। গ্রামেই আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে, ছোটবেলায় আবছা হলেও মনে পড়ে কাকভোরে এক বয়স্ক ভদ্রলোক এক ভ্যান রিকশায় কয়েক ঠাকুরের মূর্তি বসিয়ে সাজিয়ে এই প্রভাতী গানের রেকর্ড মাইকে চালিয়ে গ্রামের এমাথা থেকে ওমাথা ঘুরে আসত। জাগানিয়া গান শুনে স্বভাবতই গ্রামবাসীদের পবিত্র মনে দিনের কাজ করার উদ্যম নিয়ে কাজ শুরু করা, রাখাল বালকেরা গাভী কুল নিয়ে মাঠে চড়ানো, এই কাজে ব্যস্ত হয়ে পড়া, সব কিছুতে স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় ছিল। বাবাও রেডিও ছেড়ে দিতেন, নানা প্রভাতী অনুষ্ঠানের বন্দে মাতরম, জনপ্রিয় প্রাতকালীন সঙ্গীতাঞ্জলি ও শেষে দেশাত্মবোধক গানের দেশবন্দনা শুনেই চা জলখাবার খেয়ে শুরু হতো আমাদের চার ভাই বোনেদের পড়ালেখা। এসব উৎসাহের রহস্য এই প্রভাতী সেই গান, গ্রামের চাষিদের মাঠে কাজের অনুপ্রেরণার রহস্য সেই প্রভাতী সুরের গান। প্রভাতী সুরের মায়াবী মায়ার সঙ্গে বাঙালি মনের মিতালি রবি ঠাকুর ছাড়া কার গানে বা এমন করে পাওয়া যাবে। রবি ঠাকুরের গানে আমার রাত পোহালো শারদ প্রাতে, বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, প্রকৃতিতে শরৎকাল আসন্ন প্রায়, বিদায় ও নতুন আগমনের এক অপূর্ব মিলনান্তক রূপ। পরিশেষে এক চাকুরি শেষে অবসরকালে আকাশবাণীর সেই প্রভাতী অনুষ্ঠান

খানের টাইটেল সং, যার মধ্যে তুমিও আছো, রাত ও উষাকালের অনুষঙ্গ সমস্ত কিছু নিয়ে প্রিয়তর হয়ে ওঠে। শুভেচ্ছান্তে, তপন কুমার মজুমদার তেঘরিয়া কলুপুকুর রাজারহাট রোড থেকে লিখেছেন বার্তাটি। এবারের বার্তা লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া হাওড়া থেকে। আবহমানকাল ধরে সুরের স্বরলিপি এঁকে চলেছে প্রকৃতি, সেই সুরের ভাবনা ব্যঞ্জনা গতিময়তা হয়তো একই রকম, অথবা সেই সুর কখনো বদলায়, কখনো রূপান্তর ঘটে নিত্য নতুন ভাবে, কিন্তু সেই সুর কখনো থিমে নেই। আর সেই সুরেরই প্রবাহমনতায় ভাসছি আমরা, ভেসে চলেছে সমগ্র জীবকুল, হয়তো বা জড়বস্তু, আর তাই সমগ্র জীবনেই রচিত হচ্ছে নতুন নতুন স্বপ্নময়তার সুর, যে সুর প্রতিটি জীবনের অনিবার্য ঐশ্বর্য স্বরূপ, যা বিশ্বময় প্রতিটি জীবনকে সাজাচ্ছে, রাঙিয়ে তুলছে, হয়তো জীবনের আনন্দগান বাজিয়ে ভবিষ্যৎকে আহ্বান জানাচ্ছে ভালোবাসারই পূর্ণ প্রকাশে। আসলে প্রভাতী সুর হল প্রকৃতির নীরব ভাষা, সূর্যের প্রথম আলো, বৈরাগী ভৈরব রাগিনী পাখিদের কলকাকলি, শিশির ভেজা ঘাসে ঘাসে পা রেখে মৃদুমন্দ বাতাসে নিজেকে মেলে ধরার প্রস্তুতি। প্রভাতী সুর প্রতিটি দিবসের প্রথম অদৃশ্য সঙ্গীত, যা আমাকে জাগায়, আনন্দের ঝর্ণাধারায় প্লাবিত করে বারো মাস, স্বপ্ন দেখায় নতুন নতুন সম্ভাবনার। সুপ্রিয় বন্ধুরা, প্রভাতী সুরে আর কে কিভাবে নিজেকে মেলে ধরতে পারে জানি না, তবে ব্যক্তিগতভাবে মনে করি প্রকৃতি যদি জীবনের প্রথম পাঠ হয় এবং সেই প্রকৃতিরই সকল সদস্য তথা অরণ্যানী, বৃক্ষ, লতা পাতা, নদী, সাগর, পাহাড়, পশু পাখি, কীট পতঙ্গকে যদি আমার জীবনের প্রথম প্রেমিকা হিসেবে ভাবতে শিখি, তবে নিশ্চিতভাবে বলতে পারি পৃথিবী নিজেকে আরও নতুনভাবে সাজাতে পারবে প্রতিক্ষণ, আমরাও সৃজনশীলতা, নিজ কর্তব্য বোধে উন্নীত হতে পারব, সেখান থেকেই জেগে ওঠা সম্ভব মানবিক মূল্যবোধ। হ্যাঁ, প্রভাতী সুর শুধু ভোরের সুর, তাল লয় সমন্বিত সঙ্গীত নয়, এটি জীবনকে নতুন করে আবিষ্কারের এক অনন্ত আহ্বান। তাই এসো প্রিয় নব আনন্দে জাগি। শক্তিশঙ্কর সামন্ত ধারসা কাজীপাড়া হাওড়া থেকে বার্তাটি লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় ভোরের পাখি ভোড়াই, রাতভোর বৃষ্টির শীষে ভোরের প্রথম আলো যখন শিশির ভেজা পাতায় নীরব সোনালী রেখা আঁকছিল, তখনই উঠোনের কোণে পড়ে থাকা একটি অসুস্থ টিয়া পাখির দিকে নজর পড়ল। সবুজ পালক ভিজে গেছে, চোখ দুটো ক্লান্ত, ডানার শক্তি যেন নিঃশেষ, তবু তার বুকের ভেতর জীবনের ক্ষীণ স্পন্দন তখনও জেগেছিল। তাকে আলতো করে তুলে এনে শুকনো কাপড়ে মুড়িয়ে রাখলাম, সামান্য জল ঠোঁটে ছুঁয়ে দিলাম। সারা রাতের নিঃসঙ্গতার পর সেই স্পর্শ যেন পাখিটির মধ্যে আশ্রয়ের ভাষা হয়ে উঠল। জানলার বাইরে তখন সূর্য ধীরে ধীরে উঠছে, চারদিকে ভেসে আসছে দোয়েল, শালিক আর কোকিলের মিলিত ডাক, প্রকৃতি যেন নতুন দিনের বন্দনা গাইছে। কয়েকদিনের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, ডানা ঝাপটালো, তারপর মিষ্টি স্বরে ডেকে উঠল। সেই ডাক যেন শুধু একটি পাখির কণ্ঠ নয়, ছিল কৃতজ্ঞতার প্রভাতী সুর। মুক্ত আকাশের দিকে উড়ে যাওয়ার আগে টিয়াটি একবার ফিরে তাকাল, সেই ক্ষণিক দৃষ্টিতে ছিল অগণিত না বলা কথা। অনুভব করলাম ভালোবাসা ও একটু মমতার স্পর্শ মৃত্যু পথযাত্রীর প্রাণে নতুন জীবনের আলো জ্বালাতে পারে। সেদিনের ভোরের সূর্যের আলো শুধু আকাশকেই রাঙায়নি, রাঙিয়েছিল আমার হৃদয়কেও। আর সেই অসুস্থ টিয়া পাখির কণ্ঠে ভেসে ওঠা প্রভাতী সুর শিখিয়ে দিয়েছিল
করুণা মমতা।

আর ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জাগরণের গান। আর এই গানে মানুষ ও প্রকৃতি একাকার হয়ে যায়। ধন্যবাদ আনতে শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

আজ সে কত ফুল ফুটাইয়া প্রতিদিন প্রভাতে সেই শূন্য ঘরের দিকে চাহিয়া থাকে। সে যেন মনে করে, বুঝি তাহারই পরে অভিমান করিয়া তুমি কোথায় চলিয়া গিয়াছ, তাই আজ বেশি করিয়া ফুল ফুটাইতেছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। স্টুডিও ক্লক এখন 6:44 হয়ে 36 সেকেন্ড, এবং আজ আগস্ট মাসের যে বিষয়ে অর্থাৎ প্রভাত ঈশ্বর, সেই বিষয়ে আপনাদের পাঠানো বার্তা পড়ছি। এবারে যার বার্তা পড়ব তিনি হলেন শাশ্বতী দাশগুপ্ত। প্রভাত মানেই আজও আমার কাছে ছোটবেলার সেই মধুর দিনগুলোর হাতছানি। ভোরের শিশির ভেজা বাতাস, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, নতুন বইয়ের সোঁদা গন্ধ, আর দূরে কোথাও ভেসে আসা রেডিওর আগমনী সুর, এসবই যেন শরতের আগমনের প্রথম বার্তা ছিল। মহালয়ার দিন ভোরে পরিবারের সবাই একসঙ্গে উঠে রেডিওর সামনে বসতাম, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে মনে হতো মা দুর্গা যেন সত্যি আসছেন। সেই প্রভাতি সুরে ছিল আনন্দ, আবেগ, পারিবারিক বন্ধন এবং এক অদ্ভুত ভালোবাসার উষ্ণতা। একান্নবর্তী পরিবারের হাসি আনন্দে ভোরগুলো হয়ে উঠত আরও প্রাণবন্ত। আজ সময় বদলেছে, প্রযুক্তির অগ্রগতিতে অনেক কিছুই সহজ হয়েছে, কিন্তু সেই একসঙ্গে বসে শোনা, অনুভব করার, ভাগ করে নেওয়ার মুহূর্তগুলো যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। তবু শরতের ভোরে কোথাও আগমনী সুর ভেসে এলে মন আজও ফিরে যায় সেই শৈশবের দিনগুলোয়। আমার কাছে প্রভাতী সুর শুধু একটি সুর নয়, একটি স্মৃতি, ঐতিহ্য, পারিবারিক বন্ধন এবং বাঙালিয়ানার এক চিরন্তন অনুভূতি। শাশ্বতী দাশগুপ্ত লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে শ্রী বীরেন্দ্রনাথ সাহু। প্রিয় বন্ধুবর ভোরাই, আকাশ বর্ষণ মুখর হয়ে যেন সুধারস ঢেলে দিচ্ছে ভারতবর্ষে। ভোর হয়, জীবন এগিয়ে চলে বালার্কের দুতির প্রকাশে। প্রভাতী সুর বেজে ওঠে নব আনন্দে, জাগো নব রবি কিরণে, নতুন প্রভাতে বাদল দিনের প্রথম কদম ফুলের মম পরিমল জীবন ছন্দে এক নতুন মাত্রা এনে দেয়। আমাদের চির আকাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস পালনের অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সঙ্গীতের প্রভাতী সুর হাতছানি দেয় বিধিবদ্ধভাবে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম ধ্বনির উচ্চারণের মাধ্যমে। আর প্রভাত ফেরি আরম্ভ হয় বিভিন্ন সঙ্গীত মূর্ছনায়, যথা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে, চারণ কবি মুকুন্দ দাস গিয়েছেন। মায়ের দেওয়া মোটা কাপুর মাথায় তুলে নেই রে ভাই, দিন দুখিনী মাঝে আমার তার বেশি আর সাধ্য নাই। কবি শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখলেন ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। প্রভাতী সুর লহরিতে ওই দিন ভেসে আসে কবিগুরুর সঙ্গীত, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী বিশ্বমায়ের আঁচল পাতা, জাতীয় পতাকাই আমাদের জাতির প্রতীক, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, বন্দে মাতরম বন্দে মাতরম। তাই তো ত্রিবর্ণরঞ্জিত আমাদের জাতীয় পতাকার রচয়িতা দক্ষিণ ভারতের শ্রদ্ধেয় পিঙ্গালি ভেঙ্কাইয়াকে আভূতি প্রণতি জানাই ওই সকল প্রভাতী সুর সঙ্গীত মূর্ছনায়। জয় হিন্দ। বন্ধু ভোরাইয়ের চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের স্বাধীনতা দিবসে আগাম শুভেচ্ছা ও নমস্কার আনতে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, পশ্চিম মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন পম্পা সরকার, পশ্চিম বর্ধমান থেকে। কার্তিকের শিশিটা ঠান্ডা, ভোরবেলা গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে আরও একটু ঘুমের রাজ্যে পাড়ি দেবার তোড়জোড়। কিন্তু আধো অন্ধকারে ছিঁড়ে বাতাসে ভেসে এলো মায়াবী একটা সুর, রায় জাগো গো জাগো শ্যামের মনোমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাই গো। মুহূর্তে ঘুমের রেশ কেটে গেল, অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি। এ অনুভব ঠিক যে কেমন তা ভাষায় প্রকাশ করা যায় না। খঞ্জনি বাজে, গান গাইতে গাইতেই চলেছেন কেউ রাস্তা দিয়ে। সুরটা জানলার কাছে আসতে উঠে বসলাম, পর্দা সরিয়ে কাঁচের জানলা দিয়ে দেখলাম ভিক্ষুক কভুরাম। কভুরামের একটা হাত কাঁধের নিচে থেকে নেই, কাঁধের সেই ওই অসম্পূর্ণ অংশে খঞ্জনির এক প্রান্ত সুতো দিয়ে ঝোলানো থাকে। ভালো হাতের সাহায্যে খঞ্জনি বাজে, গান গে মাধুকরি করে। ঠান্ডা উপেক্ষা করে গোটা কার্তিক মাস ভোরের আলোর ঘুম ভাঙার অনেক আগে কভুরাম গান গাইত পথে পথে, রোজ নতুন নতুন গান। কি অপূর্ব সে গানের ভাষা, সুরের মাধুর্য। কার্তিক শেষে অঘ্রাণ মাসে বাড়ি বাড়ি ঘুরে চাল পয়সা সংগ্রহ করত। অবাক হয়ে ভাবতাম, কভুরাম এত গান জানে, এত সুন্দর গান ও কীভাবে শিখল। ছোটবেলার সে ঘুম জাগানিয়া প্রভাতী সুরের স্মৃতি আজও কার্তিকের ভোরে খুঁজে হারিয়ে যাওয়া কভুরামের গান। এ তো হলো কার্তিকের প্রভাতী সুর, তাছাড়া বছরের বাকি মাস ভোরবেলা ঘুম ভাঙার প্রভাতী সুর আকাশবাণীর সিগনেচার টিউন। বাবা সকালে উঠে রেডিও অন করে দিতেন, আরও একটু ঘুম নিতে কানে বালিশ চাপা দিয়ে শুতাম। কিন্তু গৌরীর তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়ার জো ছিল না স্কুলের তারা। স্কুলের গণ্ডি টপকে ছোটবেলার উচ্ছ্বাস ডিঙিয়ে এই মধ্যাহ্নবেলাতেও একই রকমভাবে সকাল শুরু হয় আকাশবাণীর সঙ্গেই। এভাবেই কেটে যাবে আর বাকিটা সময়। নমস্কার আনতে পম্পা সরকার পশ্চিম বর্ধমান থেকে বার্তাটি লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন অসীম মণ্ডল, লাভপুর বীরভূম থেকে। প্রিয় বোরাই, প্রভাতী সুর বলতে সাধারণত সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশের সঙ্গে মানানসই গান, ভজন বা বাদ্যযন্ত্রের সুরকে বোঝায়। বাঙালির সংস্কৃতিতে সকালের শুরুটা সুন্দর ইতিবাচক করার জন্য বিভিন্ন ধরনের প্রভাতী সঙ্গীত শোনার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বাঙালি হিন্দু পরিবারের সকলের সকালের শুরুতে ঈশ্বর আরাধনার জন্য নানা ধরনের গান বহুল প্রচলিত, যেমন মধুর সুরে হরে কৃষ্ণ নাম সংকীর্তন সকালের মন শান্ত করতে অত্যন্ত জনপ্রিয়। রাধা কৃষ্ণের নাম স্মরণের জন্য অনেকে সকালের ভজন ও কৃষ্ণের নাম শুনতে পছন্দ করেন, আবার শান্ত ও স্নিগ্ধ সকালের জন্য উপযুক্ত রবীন্দ্রসঙ্গীত আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, বা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, এর মতো গানগুলো প্রভাতী সুর হিসেবে দারুণ। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ ভৈরব, রাগ রামকেলি বা রাগ আহির ভৈরব ভোরবেলার পরিবেশের সাথে নিখুঁতভাবে মিলে যায়। ভোরের স্নিগ্ধ আলো আর পাখির কলকাকলিতে যে সুরের সূচনা হয়, বেলা বাড়ার সাথে সাথেই তো এক শান্ত সমাপ্তির দিকে এগিয়ে যায়। প্রভাতী সুর কেবল একটি সময়ের শেষ নয়, বরং নতুন একটি কর্মমুখর দিনের সফল সূচনা। প্রভাতী সুরের উপসংহার মনে করিয়ে দেয় যে প্রতিটি সুমধুর শুরুর একটি বাস্তবমুখী এবং সুন্দর সমাপ্তি আছে। ভোরের সেই মায়াবী সুর আমাদের হৃদয়ে যে পজিটিভ এনার্জি বা ইতিবাচকতা তৈরি করে, তা সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাই প্রভাতী সুরের সমাপ্তি আসলে এক নতুন কর্মযজ্ঞের মহরত। শুভেচ্ছান্তে অসীম মণ্ডল, থিবা লাভপুর বীরভূম থেকে বার্তাটি লিখেছেন। পূর্ব আজকের শেষ বার্তাটি, এবং বার্তাটি লিখেছেন কানন রণসিংহ, লিখেছেন পূর্ব মেদিনীপুর থেকে। ভোরের প্রিয় ভোরাই, ভোরের পাখির কিচিরমিচির শব্দে পৃথিবী জাগে, অলস নয়ন মেলে দেখি কি শান্ত সুন্দর রমণীয় প্রভাত। সুচিস্মিতা আলো ছড়িয়ে প্রকৃতি হাসছে কোমল মমতায়, সুবাসিত ফুলের ঐশ্বর্য বুকে বয়ে এনে বাতাস বিলিয়ে দিচ্ছে তরঙ্গের ভাজে ভাজে। শিশিরের প্রলেপে রাত্রের শুশ্রূষায় মানুষের দুঃখ তাপ ক্লান্তি অপগত। মৃদুল বাতাসে বৃক্ষরাজি যেন ঊর্ধ্ববাহু হয়ে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাচন নাচছে। দূর অস্তে পাড়ি দেওয়া আমার শৈশবের স্মৃতিরা এসে প্রভাতী সুরে ইমেজ জাগায়। রাই জাগো গো জাগো শ্যামের মনোমোহিনী বিনোদিনী রাই। রাখাল দাসের বাড়ি বাড়ি নাম সংকীর্তনে অতি প্রভাতে ফিকে অন্ধকার চিরে ধরে পড়ত শুধু মধু আর মধু। এটা ঝরে পড়তে হবে, ঠিক আছে, ঝরে পড়ত শুধু মধু আর মধু। আজ যুগের পরিবর্তন ও পরিবর্তনে সে মধু আর নেই, বরং অল ইন্ডিয়া রেডিওতে প্রাত্যহিক প্রারম্ভিক তানপুরা ও ভায়োলিনের মিশ্রণে শিপ্তশী রাগে রাখা গভীর প্রভাতী সুর তরঙ্গ ভরে নিই প্রাণে মনে। এই প্রভাত বেলার প্রাণবন্ত আলোয় জীবনকে শুদ্ধি করে দিতে বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণকারীরা। বৃক্ষতলে চলে বৃদ্ধদের এক টুকরো হাসির সম্মেলন। উদার আকাশ থেকে ঝরে পড়ে আনন্দ ছাড়া তারই আনন্দধারা, তারই ধ্বনি প্রভাত বিনা তব বাজে। মনের এই ঘোর এ নস্টালজিয়া ভাঙতে দিতে ইচ্ছে করে না, কিন্তু প্রভাত সূর্য যখন রুদ্র সাজে সেজে ওঠে তখন জনমানব প্রকৃতি পরিবেশে রূপান্তরিত হয় রুরতায়, ছিন্ন হয়ে যায় প্রভাতী সুরের বিমল মূর্ছনা। চলে দিন ভোর রাত ভোর জীবন যুদ্ধ, টানা পড়েন কষাকষি ভয়ার্ত ক্লেদাক্ত অনিশ্চয়তা ঘর্মাক্ত কলেবরগুলোতে। আবার অপেক্ষা কলঙ্ক মুক্তির প্রার্থনা। শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সহ কানন রণসিংহ, পূর্ব মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আগস্ট মাসের ভোরাইয়ের বিষয় হলো প্রভাতী সুর। আপনাদের বার্তা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা বার্তা লিখেছেন, যাদের বার্তা পড়া হয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা, এবং যাদের বার্তা এখনও পড়া হয়নি আগামী শনি রবি আগস্ট মাসের অবশ্যই সব বার্তা পড়া হবে। তাই আজকের ভোরাই শেষ করছি আমি দেবারতী এখানেই একটি সুন্দর গান দিয়ে, অনিশা দত্তগুপ্তের কণ্ঠে রবি ঠাকুরের গান দিয়ে, এবং এই গানের উপরেই একটা ছোট্ট দু মিনিটের নিউজ ব্রেক, আর নিউজ ব্রেকের পরেই ফিরছি নিয়ে নমস্কার কলকাতা, কোথাও যাবেন না।

0: ধৃতি সেনশর্মা। ভারতের পেমেন্ট কাউন্সিল PCI জানিয়েছে, উপভোক্তাদের জন্য UPI পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। PCI এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় ট্রানজাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। পেমেন্ট কাউন্সিল আরও জানিয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ দুদিনের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রী বিজয়পুরমের সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। সেখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বীর সাভারকারের কারাকক্ষ ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ IIT দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন PhD স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে IIT দিল্লির সোনিপত ক্যাম্পাসে AI ক্ষমতাসম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন প্রধানমন্ত্রী। ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাকে শ্রদ্ধা জানাতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনেও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। ব্যাডমিন্টনে আসানে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের 2 শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ক্লক এখন 7:07 হয়ে 48 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় সুপ্রভাত জানাই আমি দেবারতী। আর আজকের সকালটা না বেশ খুব সুন্দর এক বৃষ্টি দিয়ে শুরু হলো, হঠাৎ করে বৃষ্টি। আমি জানি না, কোথাও হয়তো সারা রাত বৃষ্টি হয়েছে, সেই সারা রাতের বৃষ্টির নেশার অনুভূতি হয়তো আমি নিতে পারিনি, তবে ভোরে ওই বৃষ্টির অনুভূতি আমি পেয়েছি। এখনও তখনও মনে হচ্ছিল গোটা শহর কলকাতা রাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে, এবং সেই সময়ে শহর কলকাতার বুক চিরে আমি এগিয়ে আসছি আপনার সঙ্গে গল্প করার জন্য, তোমার সঙ্গে গল্প করার জন্য। আর 107 FM রেইনবোতে এখন শুরু হয়ে গেছে নমস্কার কলকাতা, আর এই গল্প চলবে আমাদের 10টা পর্যন্ত। থাকবে আপনার পছন্দের গান, মানে রিকোয়েস্টের গান, যে গান রিকোয়েস্ট করতে পারবেন 9903653992। আর তার সঙ্গে আরও আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে

0: শো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: দিনের ডায়েরি,
4: এক একটা দিন এক এক ভাবে শুরু হয়। সেই শুরু হওয়াটা কখনো কখনো সেই দিনটার মানে পাল্টে দেয়। যেমন আজকের সকালটা, আজকের সকালটা মনে করিয়ে দেয় আমাদের প্রতিদিনের সেই চলনকে, সেই মানুষটাকে, যে মানুষটা আমাদের বাঙালির জীবনের প্রতিটা ধুলো কণা।

0: কান্নায়, প্রেমে, প্রতিবাদে, সব কিছুতে, দৈনন্দিন চলনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন এই মানুষ। আজকের সকালটা তাই তাকে স্মরণ না করে কখনোই শুরু করা সম্ভব নয়। বাংলা 1348 বঙ্গাব্দের এই দিনেই, শ্রাবণের ধারা ঝরা দিনে অস্ত গিয়েছিল সেই মহাপ্রাণ সূর্য। তিনি চলে গেছেন হয়তো সশরীরে, কিন্তু রবি ঠাকুর, এই রবির অস্ত কি সত্যি সম্ভব? সম্ভব নয়। তিনি কখনোই আমাদের ছেড়ে চলে যেতে পারেন না, তিনি তো বেঁচে আছেন আমাদের প্রতিদিনের, আমাদের রোজ নাম চায়। তিনি রয়েছেন আমাদের আনন্দে, তিনি রয়েছেন আমাদের দুঃখে, তিনি রয়েছেন আমাদের হাসি কান্নায়, আমাদের চায়ের কাপে, তিনি রয়েছেন আমাদের আমাদের যত ছেলেবেলার দুষ্টুমিতে, আমাদের বড় হওয়ার সঙ্গী হয়ে, তিনি রয়েছেন আমাদের মন খারাপে, তিনি রয়েছেন আমাদের প্রেমে, আমাদের মাধুর্যে। তাই আজ 22শে শ্রাবণের এই পবিত্র স্মরণে আজ তাকে জানাই, তাকে স্মরণ করি, এবং স্মরণ করি তাকে গানে গানে। আর সেই গানের যে যাত্রা, সেই যাত্রা কখনোই আজকের একটা নির্দিষ্ট দিনে থেমে থাকে না, সেই যাত্রা চলতে থাকে আজীবন। তাই এই স্মরণ হয়তো তাৎক্ষণিক, তবে তার সঙ্গে, অর্থাৎ আমাদের প্রাণের রবি ঠাকুরের সঙ্গে আমাদের যাত্রা দীর্ঘদিনের।
1: শাড়িকুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: হাওয়া অফিসের হালচাল আজকে বলছে যে আজকে কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা, সর্বোচ্চ আর্দ্রতা ছিল 99% এবং সর্বনিম্ন আর্দ্রতা ছিল 86%। গত 24 ঘন্টায় 9.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্রে ঝোড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, যা মাঝে মাঝে দমকা হাওয়া হিসেবে ঘন্টায় 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু বাড়তে পারে। তাই আজ 8ই আগস্ট পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। তাই আজ বৃষ্টিটা হোক একটু অন্যরকম, ভালোবাসায় প্রেমে ভরে উঠুক রশিদ খান এবং অর্পিতা চ্যাটার্জির কণ্ঠে, তাই এই গানটা থাকলো।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজকে সকালটা আমাদের সবার জন্যই একটা বিশেষ ঐতিহাসিক দিনের স্মরণ। আজ যদি ক্যালেন্ডারের পাতাটা একটু উল্টে দেখি, দেখব যে আজ মানে আজকের দিনে 1942 সালে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসে এক সোনার অক্ষর দিয়ে আজকে দিনটা লেখা আছে। ঠিক 84 বছর আগে এই দিনে বোম্বাইয়ের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন এক ঐতিহাসিক আন্দোলনের, ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ইংরেজ শাসনকে পাকাপাকিভাবে বিদায় জানাতে সেদিন পুরো দেশকে, গোটা দেশকে এক সুতোয় বেঁধেছিলেন জাতির জনক। আর সেই মঞ্চ থেকেই কোটি কোটি ভারতবাসীর রক্তে আগুন ধরিয়ে দেওয়া সেই অমর বাণী উচ্চারিত হয়েছিল, করিঙ্গে ইয়া মরিঙ্গে, অর্থাৎ ডু অর ডাই, হয় দেশের স্বাধীনতা অর্জন করব, নয়তো এই লড়াইয়ে জীবন দেব। কোনো অস্ত্র বা শক্তির জোরে নয়, সেদিন সাধারণ মানুষের বুকের জোর আর অদম্য জেদি কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভীত। আজকের এই ব্যস্ত সকালে বা আজকের এই ছুটির দিনের সকালটায় চলুন একটু সময় বের করে সেই বীর শহীদদের প্রতি মাথা নত করার দিন আজকের দিনটা, এবং একটু মাথা নত করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন আকাশে নিঃশ্বাস নিতে পারছি। তাই আজ এই ঐতিহাসিক দিনে আমাদের প্রাত্যহিক পথ চলা শুরু হোক সেই দেশপ্রেম আর অদম্য সাহসিকতার হাত ধরেই। আর সেই রাস্তা আরো সুন্দর হয়ে ওঠে গানে গানে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: গান মিলান্তিতে আপনার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারেন 9903653992 তে। আর এখন সৌভিক ঠাকুরিয়া থেকে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটা শুনতে চেয়েছেন।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন

নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

প্রত্যেকেই কিন্তু একটু বেশ সাজুগুজু করতে ভালোবাসি। আর যারা চশমা পরতে বাধ্য, যাদের চোখে পাওয়ার আছে, তারা মনে করে যে দূর, আমাকে সেই চশমা পরতে হবে এত সুন্দর সাজুগুজুর সঙ্গে। তখন আমরা কি প্রেফার করি যে একটু একটু লেন্স পরে নিই, তাহলে বেশ ভালোই লাগবে। আর তার সঙ্গে আই মেকআপ তো রয়েছে, সেটা কাজল হোক, সেটা মাস্কারা হোক, বা আরও অনেক অনেক অনেক কিছু। সাজুগুজি নিয়ে আমার জ্ঞানটা একটু কমই, তবে যেটা সমস্যা, এই নিয়মিত যারা কাজল মাস্কারা আইলাইনার লাগাচ্ছে বা নিয়মিত যারা লেন্স ইউজ করছে এবং প্রায় রোজই এবং প্রপারলি সেগুলো টেক কেয়ার করা হচ্ছে না, তখন আমাদের চোখে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্য আজকে সেই বিষয়ে, মানে এই যে কন্ট্যাক্ট লেন্স পরা বা এই যে আই মেকআপ, এই নিয়ে যে বিভিন্ন ধরনের মিথ থাকে, সেই নিয়ে কিন্তু আজকে আমাদের সঙ্গে কথা বলবেন হ্যালো ডক্টর সেগমেন্টে অপথালমোলজিস্ট ডক্টর নীলাক্ষী মল্লিক। এবং তার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে, বেশ কিছুক্ষণ হাতে সময় রয়েছে, আধ ঘন্টার মতো সময় রয়েছে, তো কথা হবে। তো আধ ঘন্টার মধ্যে চটপট এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে লিখে পাঠান 9903653992 প্রথমে লিখবেন হ্যালো ডক্টর, এবং তারপর নিজের প্রশ্ন এবং তারপর নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দিতে হবে আমার এই নাম্বারে, মানে 9903653992। আর এখন কানে থাকুক পরশ পাথর।

0: 107 FM Rainbow.
1: এই যে বিয়েবাড়ির মরশুম, সেই বিয়েবাড়ির মরশুমে আমরা

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা,
4: স্টুডিও ক্লকে এখন 7:50 হয়ে 50 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর এই যে আমরা তো নিয়মিতই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হাওড়া ব্রিজ, পাকস্টেট, এইসব রাস্তায় আমরা নিয়মিত ঘুরে বেড়াই এই উইকেন্ড, মানে শনিবার মানেই একটু ঘুরে বেড়ানো, একটু খেতে বেড়ানো, এইগুলো কিন্তু হয়। কিন্তু এই যে চেনা কলকাতার বুকে এমন কিছু অচেনা গলি বা পুরনো জায়গা লুকিয়ে আছে যেগুলোর নাম হয়তো আমরা ঠিকমতো জানি না, অথচ তাদের গায়ে জড়িয়ে রয়েছে ইতিহাসে কত সত অজানা গল্প। আজকে চলুন, আজকে আপনাকে নিয়ে যাই তেমনই এক ঐতিহাসিক জায়গায়, উত্তর কলকাতার বউবাজার এলাকায়। আমরা সবাই জানি যে বউবাজার মানেই সেই আসবাবপত্রের মার্কেট বা সোনাপট্টি, কিন্তু এই এলাকার ইতিহাস খুঁজতে গেলে একটা অদ্ভুত জায়গার নাম সামনে আসে, সেটা হলো মুচিপাড়া আর তার আশেপাশের পুরনো সব বাইলেনগুলো। আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগে এই অঞ্চলটা ছিল কলকাতার আদি বাসিন্দা এবং কারিগরদের বসতি, বিশেষ করে চামড়ার কাজ বা যে ঐতিহ্যবাহী যে ট্রেডিশনাল যে জুতো তৈরির সাথে যুক্ত মানুষেরা এখানে প্রথম বসতি স্থাপন করেছিলেন। আপনি যদি এখনও বউবাজারের এই ভিতরের গলি

সিঁড়িগুলো ঠিক কিরকম নিঃশব্দে কথা বলে। মনে হবে টাইম মেশিনে চড়ে আপনি এক লাফে 200 বছর পিছনে চলে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই গলিগুলোর চেহারা হয়তো কিছুটা বদলেছে, মেট্রো রেলের কাজ বা আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু কলকাতার পুরনো গন্ধটা, সেই মেহনতি মানুষের ঘাম আর ঐতিহ্যের গন্ধটা আজও এই অলিগুলির ইটের প্রতিটা খাঁচে মাখামাখি হয়ে আছে। অনেকেই তো এরকম গলির ভিতরে, এই বউবাজারের গলির ভিতর থেকে বসে শুনছেন, তাই না? সত্যি আমারই ভেবে নস্টালজিক লাগছে। আর চলুন, আজকে অনুপম রায় আর শ্রেয়া ঘোষালের সঙ্গে আমরাও একটু কলকাতা শহরে হেঁটে করে বেড়াই।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লক এখন 7:58 হয়ে 13 সেকেন্ড। জুবিন নটিয়াল অ্যাকাউন্ট, একটা খুব সুন্দর গান। সেই গানের পরে একটা 2 মিনিটের নিউজ ব্রেক, আর তারপরে ঠিক 8:02 ফিরছি নমস্কার কলকাতা। স্টে টিউনড।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেন কোন রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন রকম চার্জ দিতে হবে না। কোন বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসে এআই ক্ষমতাসম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞার সূচনা করবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের প্রাককালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। আগামীকাল থেকে 14ই আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে ক্রমে দাঁড়িয়েছে 13। 55টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে 10,000-এর বেশি গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দহমান নতুন দিল্লিতে গুগল ফর এডুকেশন, ব্রিক্স এন্টারপ্রেনিয়র অ্যালায়েন্স ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বিনিয়োগ, পর্যটন এবং জাতীয় স্তরে মিজোরামের পরিচিতি বাড়ানোর বিষয়টি উঠে আসে। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। ব্যাডমিন্টনে আসানে আয়োজিত কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতীয় শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 2441139 এ বিলাবোসকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, বা যা পাওয়া গেল কি গেল না, সেটা নিয়ে তো আমরা বাঙালিরা চিরকালই একটা কনফিউশনে রয়েছি। তবে কনফিউশন যেটা নেই সেটা হলো 9903653992 নিয়ে, কারণ এই নাম্বারটা হলো FM রেইনবোর নাম্বার। আর এই নাম্বারেই কিন্তু তোমার পছন্দের গানের রিকোয়েস্ট তুমি করছো এবং সেই গান অবশ্যই বাজাবো। আর 107 FM রেইনবোতে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেছে। স্টুডিও ক্লক এখন 8:08 হয়ে 25 সেকেন্ড রয়েছে আমি দেবারুতি। আর এই শনিবারটা এলেই না আমার মনটা কেমন যেন সেই ঘুরু ঘুরু করতে থাকে, যে মনে হয় যে টুকুশ করে একটু পালিয়ে যাই, কোথাও ঘুরে আসি। শনিবার ছুটি, রবিবার ছুটি, আবার সোমবার থেকে সেই তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তবে এই থোর কাটা হোক আর না হোক, যেটা আর কি আমার হাতের কাজ নয়, তবে যেটা আমি বলতে পারি, মানে যেটা নিয়ে আমি সাজেশন অ্যাকচুয়ালি দিতে পারি, সেটা হলো ঘুরতে যাওয়া নিয়ে। হ্যাঁ, কারণ একটু মানে বলেই যে আমার পায়েতলায় নাকি একটু সর্ষে আছে, তো সেই সর্ষেকে আর একটু সর্ষের পরিমাণটা বাড়িয়ে দিয়ে ভাবছি যে শুধু আমি একা কেন ঘুরবো, আপনিও ঘুরুন। যেমন এই ধানবাদের, ধানবাদের ভাটিন্ডা জলপ্রপাতটা কিন্তু খুব সুন্দর, আমি ঘুরে এসেছি, অসাধারণ লেগেছে। এমনিতেই বর্ষাতেই আমাদের প্রকৃতির রূপ যেটা আর কি খুলে ওঠে, তো বৃষ্টির জলে পুষ্ট নদী, ঝর্ণা সব প্রাণ ফিরে পায়। তো এরকমই একদম লক্ষ চক্ষুর আড়ালে এমনই একটা খুব সুন্দর জলপ্রপাত রয়েছে আমাদের এই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে, ভাটিন্ডা, বুঝলেন তো? তো ধাপে ধাপে নেমে আসা জলস্রোত, জঙ্গল ঘেরা প্রকৃতির নির্জনতায় মন মনে হবে যে উড়ে চলে গেছে, পাখি হয়ে গেছে। আর বৃষ্টিতে ভাটিন্ডা হয়ে ওঠে প্রাণোচ্ছল, প্রবল জলস্রোত পাথরে ধাক্কা খেয়ে এত সুন্দর করে সশব্দে আছড়ে পড়ে, মনে হবে যে এই যেন অদ্ভুত নদীর গান শুনছি। এখান থেকেই ঘুরে নিতে পারেন তোপচাচি এবং উসরি। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে দেবারতি এত তো সাজেশন দিলে এখানে যাব, যাবোটা কী করে? হাওড়া থেকে ভোরের ট্রেন ধরে ধানবাদ চলে যেতে পারেন, সেখান থেকে অটো বা একটা গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারবেন ভাটিন্ডা। এবার যদি ভাটিন্ডার পাশাপাশি তোপচাচি, উসরি দেখার পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু গাড়ি ভাড়া করাটাই একটু বুদ্ধির কাজ হবে, ভালো হবে। তবে একসঙ্গে তিনটে জায়গা ঘোরা গেলেও হাতে যদি সময় কম থাকে, ধরুন আজকে বেরোবেন এবং রবিবার ফিরবেন, তাহলে আমি বলবো যে একটা দুটো জায়গাও ঘুরে নিতে পারবেন বা দিনে দিনও ঘুরে নিতে পারবেন। তাহলে ব্যাস, এরপরে কি লাগবে? একটা বন্ধু, মানে বেশ কয়েকটা বন্ধু, তার সঙ্গে হঠাৎ একটা প্ল্যানিং, কয়েকটা জামাকাপড় গুছিয়ে নেওয়া, আর তার সঙ্গে হঠাৎ করে বেরিয়ে পড়া, আর কানে থাকবে লাকি আলী।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজ যদি আপনার জন্মদিন হয় তাহলে প্রথমেই জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আজকে জন্মদিন খুব খুব খুব ভালো কাটুক। আর আজকের এই ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে আমার একটা বিশেষ কারণ মনে পড়ে গেল, মানে আজকের দিনটা একটা বিশেষ কারণে খুব ইম্পর্টেন্ট। এমনি তো বহু কারণ রয়েছে, আজ 22শে শ্রাবণ, আজকের দিনেই শুরু হয়েছিল আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট দের যে জার্নিটা সেটা, এবং তার সঙ্গে আজকে এমন একটা বিশেষ মানুষের জন্মদিন যিনি বাংলা চলচ্চিত্র এবং নাট্যপ্রেমিকের কাছে কিন্তু খুব বিশেষ একজন মানুষ। মানে আমাদের বাংলার সিনেমা হোক বা একদম আমাদের টেলিভিশনের মুখ হিসেবে উনি একদম কাছের মানুষ। আজ জন্মদিন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তীর। 60-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সিনেমার পর্দা হোক কিংবা ঘরের ড্রয়িং রুমের ছোট্ট পর্দা, সব জায়গাতেই তার সাবলীল অভিনয় আমাদের মুগ্ধ করে চলেছে। সত্যজিৎ রায়ের জন অরণ্য হোক বা তরুণ মজুমদারের সব জনপ্রিয় ছবি বা ঋতুপর্ণ ঘোষের চোখের বালি, সব ছবিতেই তার নিখুঁত অভিনয় দর্শকদের কিন্তু মন জয় করেছে। আর বাণিজ্যিক ফিল্ম হোক বা আর্ট ফিল্ম হোক, সবেই সবেই তার প্রতিভার কিন্তু আমরা ছাপ পেয়েছি। এবং শুধুমাত্র তার অভিনয় দক্ষতা না, এতটা ইনোসেন্স, তার যে সারল্য, তার ব্যক্তিত্ব, সত্যি এই সব বিভিন্ন কারণে আমাদের কাছে তিনি সকলের শ্রদ্ধার পাত্র। আজ তার জন্মদিনে গোটা 107 FM রেইনবো, গোটা আকাশবাণী কলকাতার পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং তার সেই সুন্দর মিষ্টি হাসি, সেই হাসি সকলের

0: আমরা কি বলবো, প্রেমে পড়ে গেছিলাম যখন আমরা ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট সিনেমাটা দেখেছিলাম, এবং তাই সেই গানটাই, সেই মিষ্টি গানটা থাকছে সেই ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট থেকে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: দূর দূর দূর দূর একটু কোথায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবো, ঠিক কারোর না কারোর চোখে পড়ে যাব। এইটাই ছিল আমাদের সেই টিন এজের একটা কি বলবো ট্রমার টাইম, মানে যখন আমরা ভাবছি যে একটু আমার পছন্দের মানুষটার সঙ্গে হাতে হাত ধরে হাঁটতে বেরোবো, ঠিক কোনো একজন না কারোর চোখে তো পড়েই যাব। বা হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বেরিয়েছি, স্কুলটা বা কোচিংটা বাঙ্ক মেরে ভেবেছিলাম যে কেউ তো ধরতে পারবে না, ঠিক কারোর না কারোর কাছে ধরা পড়ে যাওয়া। এবং এর যে ক্লাসিক কিছু গল্প রয়েছে আমাদের প্রত্যেকেরই স্টকে, সেটা নিজের পছন্দের মানুষের সঙ্গে ডেট করতে গিয়ে ধরা পড়ে যাওয়া, বা ধরো যে বন্ধুদের সঙ্গেই আড্ডা মারতে গেছো তখনই পাড়ার কোনো কাকু বা জেঠু ঠিক দেখে নিল আর দেখে নিয়ে বাড়িতে এসে বলে দিল, ব্যাস তারপর পিঠের চামড়া কি আর চামড়ার জায়গা থাকে, বা মার না খেতে হলেও অন্তত ঝাড় তো খেতে হয়েছে, যে তোর না স্কুলে যাওয়ার কথা, তোর না কলেজে যাওয়ার কথা, তুই কী করছিলিস, ব্যাস তখন আর কী করছিলিসের উত্তর।

0: দেওয়ার মতো অবস্থা থাকে না। তো আমি শিওর, মানে আমি শিওর যে তুমিও নিশ্চয়ই এরকমই হয়তো ছোটবেলায় বা নিজেদের বয়সন্ধিকালে একটু ডেট করতে গিয়ে বা আড্ডা মারতে গিয়ে পাড়ার কাকা জেঠু বা কারোর চেনা কারোর সামনে নিশ্চয়ই ধরা পড়েছো এবং ধরা পড়ে একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো সেই গল্পটা আজকে শেয়ার করে ফেলো 9903653992 তে চটপট লিখে ফেলো তোমার ধরা পড়ে যাওয়ার সেই গল্প, যে গল্পটা ভাবলে এখন একটু এম্বারেসড হও, তবে সেই সময়টা বেশ সুন্দরই ছিল। আর এখন ওই সেই সময় মানে সেই আমি 90s কথা বলছি, সেই 90s যে গানগুলো, মানে আমি ইন্ডি পপ মিউজিকের কথা বলছি, সেই গানগুলো আমাদেরকে তো মাতিয়ে রেখেছিল। তো সেই রকমই ইন্ডি পপ প্লেলিস্ট থেকে আজকে থাকলো উস্তাদ সুলতান খান এবং শ্রেয়া ঘোষাল।
1: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop Playlist

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
0: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: হ্যালো ডক্টর,
7: স্টুডিও ক্লকে এখন 8:30 হয়ে 22 সেকেন্ড। আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর এই হ্যালো ডক্টরের এই ট্রিং ট্রিং করে বেজে উঠল ঘন্টাটা, তার মানে আমাদের সঙ্গে কোনো না কোনো স্পেশালিস্ট রয়েছেন। এবং আজকে আমি বলছিলাম যে এই যে আমরা সেটা বিয়ের সিজনে হোক বা দৈনন্দিন প্রচণ্ড ভারী আই মেকআপ ইউজ করি বা অনেকে নিয়মিত আর কি লেন্স ইউজ করে এবং তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হলেও হতে পারে, তবে সেই সমস্যাগুলো নিয়ে আমি একা কথা বলবো না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অপথালমোলজিস্ট ডক্টর নীলাক্ষী মল্লিক এবং আজকে তার সঙ্গে সরাসরি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তাই প্রথমেই ডক্টরকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং ডক্টর।
8: গুড মর্নিং দেবারতী, থ্যাংক ইউ ফর কলিং মি।
7: থ্যাংক ইউ। আজকে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে সময় দিয়েছেন আমাদের, তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রথমেই জানাই। আর আজকে যে বিষয়টা বেছে নেওয়া হয়েছে, এই যে কন্ট্যাক্ট লেন্স পরা বা এই যে

0: এই মেকআপ, এই নিয়ে তো বিভিন্ন মিথও থাকে এবং আমাদের অনেক কিছু জানারও থাকে। তো এই যে ধরুন কন্ট্যাক্ট লেন্স পরেই অনেকে ঘুমিয়ে পড়ে, বা অনেকক্ষণ ধরে লেন্স পরে থাকার অভ্যেসের জন্য কি কোনোভাবে চোখের ক্ষতি হতে পারে ডক্টর?
1: হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স অ্যাকচুয়ালি ডেইলি ওয়্যার একটা জিনিস।
0: আচ্ছা,
1: সেটা পরে ঘুমিয়ে পড়া কখনোই সম্ভব নয় বা উচিত নয়, কারণ কন্ট্যাক্ট লেন্স আমাদের কর্নিয়ার জাস্ট একদম উপরেই প্লেস করা হয়। তো যদি আপনি ওটা পরে ঘুমিয়ে পড়েন তাহলে কর্নিয়ায় অক্সিজেন সাপ্লাইটা একদম বন্ধ হয়ে যাবে।
0: আচ্ছা,
1: এবং কর্নিয়ায় ন্যাচারাল কোনো ব্লাড ভেসেলস নেই যে ভেতর থেকে শরীর থেকে অক্সিজেন যাবে, যা আসে সেটা বাইরে থেকেই। সুতরাং কন্ট্যাক্ট লেন্স যদি পরে কেউ ঘুমিয়ে যায় তাহলে কর্নিয়ার অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অফকোর্স কর্নিয়ায় আলসার হওয়ার সম্ভাবনা থাকে বা কর্নিয়া ক্ষতিগ্রস্ত ড্রাইনেস হওয়ার সম্ভাবনা থাকে।
0: বিভিন্ন
1: কোম্পানির হয় এবং বিভিন্ন ডিজাইনের হয়, বাট রুটিনলি এটা 8-12 ঘন্টা ম্যাক্সিমাম পরা যায়, তার বেশি এটা কোনোভাবেই পরা যায় না, সেটা যতই দামি ব্র্যান্ডের হোক না কেন। তো এই 12 ঘন্টাটা ডে টাইমে, নাইট টাইমে পরে কোনোভাবেই ঘুমানো যাবে না। এবং এটা ডেইলি ডিসপোজেবল, বা যদি আপনি মান্থলি বা ইয়ারলিটাও ইউজ করেন তাহলেও রাত্রেবেলা অবশ্যই কন্ট্যাক্ট লেন্স চোখ থেকে খুলতে হবে। খুলে সেটা নির্দিষ্ট যে সলিউশন পাওয়া যায় কন্ট্যাক্ট লেন্সের, সেটাকে রাত ভর ওটাকে ওর ভেতরে রাখতে হবে লেন্সটাকে, আবার আপনি নেক্সট দিন সকালে পড়তে পারেন।
0: বেশ বেশ, তাহলে এই যে লেন্স পড়ার এবং খোলার যে কথাটা বললেন, সেই সময় হাত পরিষ্কার না রাখার কারণে কি চোখে কোনো ইনফেকশন হতে পারে?
1: হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম নিয়মটা আমি একটু বলি দেবার অতি। প্রথমে অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন, কারণ আপনার হাতে কন্ট্যাক্ট লেন্স একটা খুব সূক্ষ্ম জিনিস, আর আপনার হাতে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেগুলো একদমই দেখা সম্ভব নয়, অবশ্যই আছেই ব্যাকটেরিয়া। তো যতটা সম্ভব ক্লিনলিনেস খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার হাত থেকেই ব্যাকটেরিয়া কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে আপনার কর্নিয়ায় চলে যাবে না। তো ভালো করে হ্যান্ড ওয়াশ করে যে সলিউশন আছে সেই সলিউশনে ভালো করে ক্লিন করে প্রত্যেক দিন সকালে কন্ট্যাক্ট লেন্স পরা উচিত। আবার খোলার সময়ও ফ্রেশ সলিউশন, আগের দিনের সলিউশন একদমই নয়, আগের দিনের সলিউশন ফেলে দিয়ে আবার কন্ট্যাক্ট লেন্সের কন্টেনারে ফ্রেশ সলিউশন ভরে হ্যান্ড ওয়াশ করে লেন্স খুলে তার ভেতরে রাখা উচিত।
0: বেশ বেশ বেশ, তার মানে এই রুটিনটা ফলো করলে কোনোভাবে চোখে ইনফেকশন হওয়ার ভয়টা নেই।
1: হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স অ্যাকচুয়ালি খুবই সেফ। কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে অনেকের মনেই অনেক ভয় ভীতি আছে। একটা কথা বলি দেবার অতি, কন্ট্যাক্ট লেন্স চশমার থেকে অনেক ভালো দেখতে পাওয়া যায়।
0: আচ্ছা,
1: তার একটাই কারণ, যাদের হাই পাওয়ার আছে তারা ব্যাপারটা বুঝবেন, আমাদের চোখ থেকে চশমার একটা ডিস্টেন্স হয়, মানে চোখের কর্নিয়ার লেভেল থেকে, সেটা স্বাভাবিক, চশমা তো আর কর্নিয়ার উপরে পড়া যায় না। কিন্তু কন্ট্যাক্ট লেন্স যেহেতু কর্নিয়ার উপরে পড়া হচ্ছে, তো ভিশনটা অ্যাটলিস্ট 30-40% বেটার হয় চশমার থেকে। কিন্তু কন্ট্যাক্ট লেন্স সঠিকভাবে মেনটেন করতে হবে, মেনটেন যদি করতে পারেন কন্ট্যাক্ট লেন্সের ভিশন কোয়ালিটি ইজ ফার বেটার দ্যান গ্লাসেস।
0: বেশ বেশ, এবার একটু আমি একটু আই মেকআপের দিকে আসবো, যে অনেকেই হেভি আই মেকআপ করছে কোনো কোনো একটা কারণে, বিশেষ কারণে, বা দৈনন্দিন কাজল পরার অভ্যেস কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে। তো এই যে ধরুন হাই মেক মানে আই মেকআপ হোক বা কাজল সারাদিন চোখে রাখার পর ঠিক মতো যদি তোলা না হয় তাহলে চোখে কি কি সমস্যা হতে পারে?
1: ব্যাপারটা হচ্ছে আমাদের চোখে আইল্যাশের ভিতরে অনেক গ্ল্যান্ড আছে।
0: আচ্ছা,
1: তো যদি আপনারা আই মেকআপ না তোলেন ভালোভাবে সেটাকে পুরোপুরি প্রপারলি ক্লেন্সার দিয়ে, তাহলে ওই কণাগুলো মেকআপের ওই গ্ল্যান্ডস এর মুখে আটকে যাবে। তখন কি হবে, ওইখান থেকে নানা রকমের অনেক সময় আঞ্জনি বা স্টাই হতে পারে, ব্লেফারাইটিস বলি, ইভেন চোখের ড্রাইনেসও এই কারণে হয়, এছাড়া ক্যালাজিয়ান, এরকম নানা রকম চোখের যে আই লিডের যে সমস্ত রোগ সেগুলো এটার জন্য হতে পারে। এবং এক্সপায়ারি করা মাস্কারা বা এক্সপায়ারি করা যে আই মেকআপ সেগুলো একদম ইউজ করা উচিত না, বা আই মেকআপ শেয়ার করা উচিত না। আপনার আই মেকআপ বা আপনার কন্ট্যাক্ট লেন্স আপনি কখনো অন্য কোনো বন্ধুর সঙ্গে বা রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন না, কারণ এটা একেবারেই নিজেরটা নিজে রাখলে তবেই স্টেবিলিটি মেনটেন করা সম্ভব।
0: আচ্ছা, আমাদের এক শ্রোতা বন্ধু, আমাদের এক লিসেনার অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে আপনার কাছে একটা প্রশ্ন করেছে এবং লিখেছে যে, ডাক্তার দিদির কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন ছোট ছিলাম আমার মায়েরা ঠাকুমারা আমাদের চোখে কাজল পরিয়ে দিত, বলতো চোখ টানা টানা হবে, চোখ পরিষ্কার হবে। এখনকার

0: ছেলেদের, মানে আমি শিশুদের বলতে চেয়েছি হয়তো, এখনকার বাচ্চাদের আর সেভাবে চোখের নিচে কাজল পরানো হয় না। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ডাক্তারের মতে কি আছে একটু খুলে বললে ভালো হয়। কাজল কি পরানো যায় বাচ্চাদের, নাকি কাজল পরালে চোখের ক্ষতি হয়? অমিত জিজ্ঞেস করেছে আপনার কাছে।
1: দেখুন, ব্যাপারটা হচ্ছে কাজল পরালে চোখের ক্ষতি ভালো কিছুই হয় না, না ভালো হয় না ক্ষতি হয়।
0: আচ্ছা,
1: কিন্তু কাজলটা ভালো করে তুলতে হবে, এগেন আমি যেটা মেকআপের ব্যাপারে বললাম, কারণ কাজলের কণাগুলো না হলে চোখের পাতার গ্ল্যান্ডে আটকে যাবে। এবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা যেহেতু খুব ভালোভাবে চোখ পরিষ্কার করতে দেবে না, সেটাই স্বাভাবিক, তো সেক্ষেত্রে তাদের কাজল পরানোটা খুব রিস্কি হয়ে যায়। আগেকার দিনে এই প্র্যাকটিস ছিল, কিন্তু সেটা না করাই উচিত, কারণ তার একটাই কারণ যে তারা ভালোভাবে ক্লিন করতে দেবে না। আমরা বড় মানুষরা যেভাবে ক্লিনজিং মিল্ক বা ভালোভাবে কোনো সলিউশন দিয়ে চোখের পাতাগুলো ঘষে ঘষে ক্লিন করতে পারবো, সেটা একটা ছোট বাচ্চাকে কোনোভাবেই করা খুবই মুশকিল, তারা অতক্ষণ হাতই দিতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় মানে বয়স যার 10 বছরের নিচে, একদম ছোট বাচ্চা যারা, তাদের কাজল বা যে কোনো হাই লেভেলের আই মেকআপ এগুলো না ইউজ করাই ভালো। যখন তারা বড় হচ্ছে এবং নিজের হাইজিন সম্পর্কে যথেষ্ট সচেতন হচ্ছে, তবেই এই ধরনের আই মেকআপ এবং কাজল ইউজ করা উচিত।
0: বেশ বেশ বেশ। আচ্ছা, এই যে আইলাইনার বা মাস্কারা, অনেকেই এক্সপায়ার করে যাওয়ার পরেও বলে যে অসুবিধা নেই, একটু পরে নিলে কি আছে, উপরেই তো রয়েছে, আপনার কি মনে হয় এটা কি একটু বিপজ্জনক হতে পারে?
1: হ্যাঁ হ্যাঁ, একটু নয়, অনেকটাই বিপজ্জনক হতে পারে, কারণ এর থেকেই চোখে নানা রকমের ইনফেকশন এবং কর্নিয়াল আলসার যেটা বলি সেটা তো খুবই বিপজ্জনক। সেটা মানে আমাদের খুব কিছু চিকিৎসাও নেই, একবার যদি সত্যি কর্নিয়াল আলসারেশন হয়ে যায়, অ্যান্টিবায়োটিকে যদি সারে ঠিক, না হলে অনেক ক্ষেত্রে এটা একদম কর্নিয়া নষ্ট করার দিকে চলে যায় ব্যাপারটা। তো এই সামান্য একটা জিনিস থেকে অনেক কিছু হতে পারে এবং এটা না করাই উচিত, এগুলো থেকে ইনফেকশনের চান্স থাকে।
0: আচ্ছা, তার মানে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর, আমরা তো হালকা চলে নিয়ে নি।
1: হ্যাঁ না, একদমই হালকা নয় ব্যাপার।
0: আচ্ছা আচ্ছা, এই যে ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াই ওভার দ্য কাউন্টার লেন্সের সলিউশন বা আই ড্রপ ব্যবহার তো অনেকেই করছে, মানে দৈনন্দিন করছে, এটা কি রিস্কি হয়ে যায়?
1: আই ড্রপ তো একদমই ওভার দ্য কাউন্টার ইউজ করা উচিত নয়। আর কন্টাক্ট লেন্সের বিষয়ে, আসলে কন্টাক্ট লেন্স বিশেষ করে কালার্ড যে কন্টাক্ট লেন্স গুলো হয় সেগুলো অনেকেই পার্টির ক্ষেত্রে বা বিয়ে বাড়ির জন্য ডক্টর প্রেসক্রিপশন ছাড়াই ইউজ করেন, একদম করা যাবে না।

0: একটা একটা কথা বলা হয় দ্য লেস ইজ বেটার নট দ্য মোর, দ্য লেস ইজ বেটার মানে যত কম ইউজ করবেন তত চোখ ভালো থাকবে, যত কম টাইমের জন্য ইউজ করবেন তত চোখ ভালো থাকবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওভারঅল একদম শেষে আপনাকে জিজ্ঞেস করব যে চোখ ভালো রাখার জন্য এইসব আই মেকআপ বা এই কন্ট্যাক্ট লেন্স ইউজ করার ক্ষেত্রে আপনি ওভারঅল কি সাজেশন দেবেন?
0: ওভারঅল আমার এটাই সাজেশন থাকবে যে সবই করা যাবে কিন্তু নিয়ম মেনে এবং ক্লিনলিনেস তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যত ইচ্ছা রোজ মেকআপ করতে পারেন, যত ইচ্ছা কালার নন কালার্ড হোয়াইট সব রকমের কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারেন, কিন্তু টাইমটা এবং নিয়মাবলী যেগুলো আছে সেগুলোতে একদিনও যেন মিস না হয়। কোনোদিন আপনি ফিরে টায়ার্ড তো আপনি আই মেকআপ তুলতে পারলেন না বা কন্ট্যাক্ট লেন্সটা পরে ঘুমিয়ে পড়লেন টায়ার্ড বলে, এইটা সম্ভব নয়। এটা করলে কোনোভাবেই আর চোখকে ঠিক করা যাবে না।
1: আচ্ছা, অনেকের ক্ষেত্রে এই জন্য মনে হয় একটা চোখের কোণে একটা ছোট্ট দাগ মতো হয়ে যায় সাদা সাদা, এবং সেটা কি চোখে কাজল নিয়মিত পরার জন্য এবং না মেকআপ তোলার জন্য?
0: এক্স্যাক্টলি, টেরিজিয়াম চোখে নিয়মিত কাজল পরার জন্য, এটা বলে অনেকে কিন্তু এটা রিজন নয়। টেরিজিয়াম অ্যাকচুয়ালি হয় বেশি পলিউশনের জন্য এবং রোদ্দুরের জন্য। তো বাইরে গেলে কন্ট্যাক্ট লেন্স যেমন পড়ছেন বা যাই আই মেকআপ করুন না কেন, তার উপরে একটা ইউভি প্রোটেক্টিভ ভালো সানগ্লাস অবশ্যই ব্যবহার করুন, তাহলে চোখ ভালো থাকবে।
1: বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আজকে এই বিষয়ে আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য, এবং আগামীতেও আশা করছি আপনার থেকে আরো অনেক কিছু জানতে পারবো।
0: থ্যাংক ইউ দেবারুতি, গুড ডে টু ইউ।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর নীলাক্ষী মল্লিক, এবং আজকে কথা হলো এই যে আই মেকআপ এবং তার সঙ্গে কন্ট্যাক্ট লেন্স নিয়ে যা যা মিথ রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে, সেই নিয়ে উনি আজকে আমাদের অ্যাওয়্যার করলেন। তার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ।
2: হ্যালো ডক্টর।

জস্ত স্কুলের পড়ার সঙ্গে আছে, স্কুলের পড়ার সঙ্গে আছে, পাড়ার গানের স্কুল নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল।

মায়ের প্রশ্ন, মায়ের প্রশ্ন, সাঁতারটাই বা বাতিল হবে কেন? ছেলেবেলা থেকেই মেয়ে ছোকোষ হয় যেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। আর আজকে উল্লেখযোগ্য মিটিং সেভাবে কিছু নেই, যেটা ট্রাফিকের ক্ষেত্রে অবস্থা হতে পারে। তো আশা রাখা যায় সারাদিন ট্রাফিক স্বাভাবিক থাকবে। নমস্কার।
1: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
3: আজ 22 শ্রাবণ এবং আজকে আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ক্লকে এখন 8:57 হয়ে 28 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। মাদিন সাকিবের কণ্ঠে একটা খুব সুন্দর গান প্রেম টেম থাকে, এবং সেই গানটার পরেই একটা ছোট 2 মিনিটের নিউজ ব্রেক, তারপরে ফিরছি নিয়ে নমস্কার কলকাতার তৃতীয় এবং শেষ ঘন্টা নিয়ে। স্টে টিউনড।

0: সুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সনিপাত ক্যাম্পাসে এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনার পরম প্রজ্ঞার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের যুদ্ধে ইন্ধন যোগাতে পারে এমন আশঙ্কায় রাশিয়া ও তার থেকে তেল গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি বিল মার্কিন সেনেটে পাশ হয়েছে। লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026 নামে বিলটি 86-11 ভোটে পাশ হয়। বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ও গ্যাস কেনা 5টি প্রধান দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় ওড়িশায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 6টি জেলায় অতিভারী বৃষ্টির কমলা এবং 24টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ব্যাংককের এক কিশোরের গুলিতে 8 জন নিহত ও 22 জন আহত হওয়ার পর নতুন বন্দুক নিয়ন্ত্রণ আইন আনার কথা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারনাভিরাকুল। তিনি জানান, জনসমক্ষে বন্দুক সঙ্গে রাখা নিয়ন্ত্রণ করা হবে। নতুন আইনে শুধুমাত্র কর্তব্যরত সরকারি আধিকারিকদের বন্দুক রাখার অনুমতি দেওয়া হবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আবিদেজানে আইভরি কোস্টে 66তম স্বাধীনতা দিবসের উদযাপনে অংশ নিয়েছেন। আজ 22 শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। তাঁকে স্মরণ করে সিপিএম এর পক্ষ থেকে রাজ্য জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একটু তো পাগলামো হতেই পারে যখন একটা ছুটির দিন শুরু হয়ে গেছে, এবং শনিবার অনেকেরই ছুটির দিন যারা আর কি রয়েছে আর কি আইটি সেক্টরে বা এই যে আমাদের এমএনসিগুলোতে বা যাদের সরকারি চাকরি টাকরি, মানে চাকরি জীবনে শনি রবিটা ছুটিটা আজকে রয়েছে। আবার ব্যবসায় তো যাহাই শনি তাহাই রবি, তাহাই সোম তাহাই মঙ্গল, তাও অনেকেরই শনি রবি ছুটি থাকে। তো এই যে যখন শনিবার যখন ছুটি শুরু হয়ে গেছে তখন মন একটু পাগল পাগল হয়েই যায়, আর তখন মন বলে যে একটু ঘুরে আসি, একটু খেয়ে আসি, একটু গান শুনি, একটু আড্ডা মারি। আর সকাল সকাল যখন নমস্কার কলকাতা চলছে দেবারতির সঙ্গে তখন একটু ওই আর কি মনটা একটু পাগল পাড়া হতেই পারে, আর গান তো তার সঙ্গে রয়েছেই। আর এই যে জিজ্ঞাসা করেছি যে ছোটোবেলায় বা অনেকেই এখন যারা ছোট রয়েছো তারা মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা মারতে বেরিয়েছো, হয়তো স্কুল বা কলেজ বাঙ্ক করেছো, কিন্তু আমি বলবো কখনো বাঙ্ক করা উচিত নয়। তারপরেও অনেকেই করেছো এবং করে তারপরে কোনো না কোনোভাবে কারোর কাছে ধরা পড়েই গেছো, আর তারপর সেই বকা ঝাড় বা হয়তো ঝাড় খেতে হয়নি, কোনোভাবে বেঁচে গেছো ধরা পড়ার পরেও। তো সেই গল্প রয়েছে নাকি? হ্যাঁ, সেগুলো লিখে পাঠাও 9903653992। আর প্রচুর অলরেডি ধরা পড়ার গল্প এসেছে, আমি বুঝতে পারিনি এতজন এতভাবে ধরা পড়েছ। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছে যে সুপ্রভাত দিদি, আজ বোরাইতে চিঠিপত্রগুলো ভালো ছিল। টপিকে বলি, এই হয় যে একবার সিনেমা দেখে বের হওয়ার সময় দেখি স্যারের ভাই দাঁড়িয়ে, ব্যাস কেস খাও। পরের দিন স্যার ভালো করে ধুয়ে আমাকে কোচিনে, স্যার ক্লাসের সবাই মুচকি মুচকি হাসছিল। এ কি অবস্থা, মানে বেচারা সিনেমা দেখতেও যেতে পারবে না। আচ্ছা, নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখেছে, গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং, আজ বোরাই খুব ভালো লাগলো চিঠির বিষয়বস্তু। ছোটোবেলার সেই স্কুলের অনেক নানা ঘটনা কথা মনে পড়ে গেল। একবার বন্ধুর সঙ্গেই ছুটির পর ঘুরতে যাচ্ছি, হঠাৎই দাদার বন্ধুর সঙ্গে দেখা, বলল কোথায়, আমি ছাতা আড়াল করার আগেই দেখা, কি বলবো, আমি বললাম সামনের দোকানে, বাড়ির সবাই জেনে গেল, বাড়ির সবার নানা প্রশ্ন, ছুটির পর কেন। এইটা তো একটা হয়, আর বিশেষত যাদের আর কি গার্লস স্কুল আর বয়েজ স্কুল পাশাপাশি ছিল বা আছে তাদের ক্ষেত্রে তো একটু ওই আর কি পাশের স্কুলের বন্ধুর সঙ্গে বন্ধু এবং তার সঙ্গে একসঙ্গে স্কুল থেকে ফেরা, সেই সময় যদি এইভাবে দাদার বন্ধু দিদির বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, তারপর বাড়িতে জানা জানি হে কি সমস্যায় পড়তে হয়। আমি জানি এরকম স্টকে প্রচুর গল্প রয়েছে, এরকম ঘটনাও রয়েছে। আচ্ছা, যদি লজ্জা পাও বলতে নামটা নয় নাই লিখো, এমনি তোমার ঘটনাটা লিখে পাঠাও। দেবারতী, প্রথমে তোমাকে জানাই বর্ষণ সিক্ত শুভ সকালের একরা শুভেচ্ছা ও ভালোবাসা। আহা, আমি স্টুডিওতে বসে বর্ষণটা পাচ্ছি না, তবে আমি যখন স্টুডিওতে ঢুকছি তখন কিন্তু ভালো বৃষ্টি পেয়েছি, মানে আমি কথা বলছি তখন ভোর 5টার কথা। আর তারপর থেকে তো আড্ডা চলছে, গল্প চলছে, স্টুডিও থেকে বেরোবার উপায় নেই। তবে এই যে এতটা সুন্দর বর্ষণ সিক্ত একটা শুভেচ্ছা পেলাম, মনে হলো যেন স্টুডিওর মধ্যেও আমি একরাশ বৃষ্টি পেলাম, অনেক অনেক ধন্যবাদ। জানো, তখন আমরা আসানসোলে থাকতাম, সেটা ছিল আমার স্কুল জীবন, তখন অবাধ স্বাধীনতা, তখন ক্লাস 9 পড়তাম। একদিন বন্ধুরা মিলে ঠিক করলাম সিনেমা দেখতে যাব, সেটা ছিল অমিতাভ বচ্চনের অভিনীত ছবি ইয়ারানা। সিনেমা হলে প্রবেশ করতে যাব ঠিক সেই সময় পাড়ার এক কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, তারপর যা হবার তাই হলো, বাড়িতে এসে উত্তম মাধ্যম পড়লো। সেই প্রথম সিনেমা দেখার স্মৃতির কথা তোমার টপিককে আজ আবার মনে পড়ে গেল। আজ 22শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস এবং প্রখ্যাত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস, তাই যদি সম্ভব হয়, আচ্ছা একটা গানের অনুরোধ রয়েছে, চেষ্টা করব। সোমেন যাদবপুর থেকে লিখেছ, এই কারণেই সোমেন, আমি কিন্তু যখন প্রথম সিনেমা দেখতে যাই মাকে একদম বগল দাবা করে নিয়ে গেছিলাম, যাতে কোনোভাবেই আমাকে কেস খেতে না হয়। তবে কেস তো খাবো না, তবে ভালো ভালো গান শুনবো, মানে এখন 3-3 গানের হ্যাট্রিকে পরপর 3টে গান থাকছে তোমার জন্য। প্রথমেই থাকছে শুভমিতা, তারপর শান এবং শান্তনু মৈত্র, এবং তারপরেই ক্রস উইন্ডস। সো শুনতে থাকো 3-3 গানের হ্যাট্রিক।
0: FM রেইনবোতে 3-1।

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
4: স্টুডিও ক্লক এখন 9:26 হয়ে 45 সেকেন্ড। আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর একটা কথা বলুন তো, এই যে আপনার যে সাধের সোফাটা বেশ ভালোই খরচ টরচ করে কিনেছিলেন, সেটার এখন আসল স্ট্যাটাসটা কী হয়ে আছে? মানে সোফায় মানুষ বসে নাকি বাড়ির পারমানেন্ট কাপড় মেলার ড্রয়িং স্ট্যান্ড বা ইস্ত্রি না করা জামা কাপড়ের মেগা গোডাউন হয়ে গেছে? হ্যাঁ, মানে ছোটোবেলায় ভাবতাম যে সোফা মানে হলো যেখানে আভিজাত্যের সাথে পা তুলে আরাম করে আড্ডা মারা যাবে। আর এখন বড় হওয়ার পর কি দেখছি যে স্নান সেরে বা অফিস থেকে ফিরে ধোয়া জামা কাপড়গুলো সোজা গিয়ে জমা হয় ওই সোফার উপর। আর সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা কখন হয় জানেন? ঠিক যেদিন বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, ব্যাস তখন শুরু হয় একটা মহাযুদ্ধ। 2 মিনিটের মধ্যে ওই কাপড়ের পাহাড় সরিয়ে সোফাটাকে সোফা বানানোর যে তাণ্ডব, তার থেকে বড় অ্যাকশন সিকোয়েন্স বোধ হয় রোহিত শেট্টি সিনেমাতেও থাকে না। যাই হোক, তো হাসাহাসি তো অনেক হলো, এবার আসি যে আজকে সেই মুখ্যম জ্ঞানে। মানে ড্রয়িং রুমের এই গোলমাল পাকানোর রোগ ছড়ানোর যে সলিড যে সাজেশনটা সেটা দিয়ে দিই, মানে এই যে রোগটা কিন্তু ছেড়ে যাবে, এই সোফাটাকে গোডাউন বানানোর রোগটা আমি ছাড়িয়ে তুলতে পারি। প্রথমে একটা 2 মিনিট রুল সেটাকে মেনে চলতে হবে, মানে জামা কাপড় যখন কাঁচা টাচা হয়ে গেল ইস্ত্রি করার পর সোফার উপর স্তূপ না রেখে, স্তূপাকৃত না করে সঙ্গে সঙ্গে ড্রয়ারে বা ওয়ার্ড্রোবে আলমারিতে যেখানেই হোক সেখানে সঙ্গে সঙ্গে ওই মুহূর্তেই তুলতে হবে। আর 2 নম্বর হলো নো ডাম্পিং জোন, এটা ঘোষণা করে দিতে হবে ঘরে, মানে সোফাকে সোফার মতো থাকতে দিন এই গানটাকে মনে রাখতে হবে, মানে আরামের জায়গাটাকে কাপড়ের গুদাম বানাবেন না প্লিজ। দেখবেন ঘরের ফিলিংসটাই পুরো পুরো বদলে গেছে। হ্যাঁ, মানে এখন না এই মানে রেডিওটা তো চলছে, সোফাও শুনতে পাচ্ছে, সোফা বলছে যে আমার মনের কথা বলে দিলি বোন। হ্যাঁ, আমি মনের কথাই বলছি, আর তার সঙ্গে মনের গানও শোনাচ্ছি, মানে তুমি যে গানগুলো রিকোয়েস্ট করেছো আমাকে সেই গানটা না শুনি আমি কোথায় যাব। আর এখন যা রিকোয়েস্টের গান চালাবো, তিনি হলেন আমাদের খুবই নিয়মিত শ্রোতা এবং তিনি গান রিকোয়েস্ট করেছেন প্রাক্তন সিনেমা থেকে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, এবং অর্জুন সিং তামিলনাড়ু থেকে গানটা রিকোয়েস্ট করেছেন।
5: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যাঁ হ্যাঁ, জানি জানি, কম বয়সে বেশ ভালোই বাঙ্ক মেরেছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে গিয়ে, মানে বাড়িকে না বলে আর কি, ঘুরতে টুরতে গিয়ে বেশ ভালো মতোই আর কি, মানে খাবার খাওয়ার সঙ্গে কেসও খেতে হয়েছে। তো সেই গল্প প্রচুর রয়েছে আমি জানি। চটপট 9903653992 লিখে পাঠিয়ে দিন, দেবারতি রয়েছে সেটা পড়ার জন্য। স্টুডিও ক্লক এখন 9:34 হয়ে 54 সেকেন্ড। আর এখন কে মেসেজ করেছেন, মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন যে, সুপ্রভাত দিদি ভাই, সুপ্রভাত। দেখাশোনা করে বিয়ে ঠিক হয়ে যাবার পর হবু বউকে নিয়ে লুকিয়ে ঘাটা

এর শিশু মেলাতে গিয়েছিলাম দিনের বেলা। বাড়িতে বলেছিলাম বাইকে সার্ভিসিং করাতে যাচ্ছি, দেরি হতে পারে। বেশ, মেলাতে ঘুরছি, একটা আলাদাই ভালো লাগা। পুরো মেলা ঘুরে খুব আনন্দ করে গেট থেকে বেরিয়ে ঘাটাল হসপিটালের সামনে একটা হোটেলে বসে লাঞ্চ করছি। হঠাৎ দেখি পাশের টেবিলে বসে খাচ্ছে আমার বাড়ির পাশের এক দাদা ও বৌদি। দাদাকে নিয়ে চাপ নেই, কিন্তু ওই বৌদি আমাকে দেখে হেসে শুধু ঘাড়টা নাড়লো। ওই সময় পুরো ফেঁসে গেলাম। তারপর থেকে বাড়িতে এসে যখন দেখা হয়, বৌদি বলে আমাদের ঠাকুরপো তো অনেক বড় হয়ে গেছে, সেই ভোলাভালা ঠাকুরপো আর নেই। মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। ঠাকুরপো কেস খেয়েছিল কি সেটাই তো বুঝতে পারলাম না। যাই হোক, একবার পার্কে বসেছিলাম বান্ধবীর সাথে, পাড়ার কাকিমা দেখে ফেলে, ছাতা দিয়ে আড়াল করার চেষ্টা করি কিন্তু তাও দেখে ফেলে, মাকে বলে দেয়। তারপর ইতিহাস, সৌভিক ঢাকুরিয়া থেকে, ব্যাস। তারপর ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি সব একেবারে এক বইতে চলে এসছে, তাই তো সৌভিক? আচ্ছা, এর পরের মেসেজটা দেখি, পড়ি। গুড মর্নিং সুপ্রভাত, আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আজকে তোমার বিষয় নিয়ে একটা আমার ছোট্ট অভিজ্ঞতার কথা বলছি। একবার হয়েছে, স্কুলে গেছি আমরা সব বন্ধুবান্ধব, হঠাৎ করে শুনছি কে মারা গেছে, তার জন্য স্কুল ছুটি থাকবে আজ। আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজ একটা সিনেমা দেখে ঠিক ছুটির টাইমেই আমরা বাড়ি যাব, কারণ বাড়ির লোক তো জানে না যে আজ ছুটি। সেই মতো আমরা চললাম সিনেমা দেখতে, কিন্তু সিনেমার শো টাইম দুপুর একটার সময়, এবার বাজে তখন 11টা। কী করব, আমরা টিকিট কেটে এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছি। তার আমরা কিন্তু দু একজন ছিলাম না, প্রায় 15 জন ছেলে মেয়ে ছিলাম। কারোর কাছে টাকা ছিল আর কারোর কাছে ছিল না। আমরা সবাই মিলে, যার কাছে ছিল না তার টাকা, টিকিটের টাকার জন্য আমরাই ম্যানেজ করে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, যে সিনেমা হলটা ছিল তার উল্টো দিকেই ছিল বাস স্ট্যান্ড, এবং আমাদের স্কুল মাস্টার, আমরা জানতাম না যে ওখান থেকেই বাস ধরে সে বাড়ি যেত। আমাদের দু একজনকে সিনেমা হলের সামনে স্কুল ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে নিয়েছিল। আর পরদিন স্কুল যেতে প্রায় আমাদের 15 জনের মধ্যে 10 জনকে কান ধরে স্কুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে বারান্দার মধ্যে হেঁটে ঘুরিয়েছিল। এটাই আমাদের শাস্তি হয়েছিল। এমনকি গার্জেনকেও জানিয়েছিল মাস্টারমশাই। হ্যাঁ, আমি তাই ভাবছি গার্জেন কল হবে না, এটা হতে পারে নাকি? আচ্ছা, পরের মেসেজ, লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন। তখন আমি কৈশোরে, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি। দেখা হলো পাড়া দুই দিদির সাথে। দিদিরা আমাকে জিজ্ঞাসা করে কে কে এসেছিস রে, আমি বললাম একাই এসেছি। কিছুক্ষণ পরে হলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখা হলো পাড়ার এক সুন্দরী ললনা আত্মীয়ের, তার সাথে কথা বলছি। এমন সময় সেই দিদি ব্যালকনিতে এসে হাজির, দেখে আমায় বলে, কি রে এই যে বললি তুই একাই এসেছিস, তাহলে এটিকে? বললাম পরিচিত, হলের পাশেই বাড়ি। মনে হলো যেন দিদিরা ঠিক বিশ্বাস করলো না। আচ্ছা, সেটা বললাম, এই হয় মানে যখন আর কি কপাল খারাপ থাকে তখন কপাল খারাপই থাকে। আর আপাতত কপাল তো খারাপ নেই, মনটা বেশ ভালো আছে, কারণ অরিজিৎ সিং এর কণ্ঠে একটা খুব সুন্দর গান শুনবো এবার।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Price tag. মার্কেটে কার দর কত দূর?
4: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
5: মোটামুটি মার্কেটে যা দর তা দরদর করে ঘামই ঝরিয়ে দিচ্ছে আমাদের সকলেরই। যেমন আজকে প্রতি গ্রামে 24 ক্যারেট সোনার দাম হলো 14,569 টাকা, 22 ক্যারেট সোনার দাম 13,875 টাকা, 18 ক্যারেট সোনার দাম 10,926 টাকা। আর যদি রুপোয় চলে আসে তাহলে প্রতি গ্রাম রুপোর দাম আজকে 232 টাকা 54 পয়সা। আর যদি গাড়ি টাড়ি নিয়ে বেরোচ্ছ তাহলে বলে দিই আজকে ডিজেলের দাম হলো প্রতি লিটারে 99 টাকা 82 পয়সা, এবং আজকে পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা। ব্যাস, পেট্রোলের দাম তো জানিয়ে দিলাম, ডিজেলের দাম জানিয়ে দিলাম, এইবার একটুখানি একটু করে অঞ্জন দত্তর সাথে দার্জিলিংটা ঘোরা হবে নাকি? দেখো, ভেবে দেখো।

আর ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদে সবুজ রঙ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ক্লক এখন 9:47 হয়ে 20 সেকেন্ড। নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবরতী। আর জিজ্ঞাসা করেছি কখনো আর কি কারো কাছে ধরা পড়ে খুব বিপদে পড়তে হয়েছে কি না, মানে লুকিয়ে টুকিয়ে ঘুরতে গেছো এবং তখন ধরা পড়ে গেছো এবং তারপরে তো একটু ঝাড় তো খেতেই হয়। তো সেই গল্পই শুনতে চেয়েছি 9903659992। শাওন বারাসাত থেকে লিখেছে যে আমি খুব শান্ত শিষ্ট ভদ্র ছেলে ছিলাম, স্কুল কলেজ কোনোদিনও কোনো ক্লাস বাঙ্ক করিনি। এই যে আমিও কিন্তু অ্যাকচুয়ালি তাই, কোনোদিন স্কুল কলেজ কোনো কিছুই বাঙ্ক করিনি, আমিও খুব শান্ত শিষ্ট ভদ্র মেয়ে ছিলাম। সুপ্রভাত দেবারতী, জামার পকেটে সিনেমার টিকিট থাকায় ধরা পড়ে গিয়ে মার খেয়েছিলাম, হলের গুরুদক্ষিণা দেখে বাড়িতেও গুরুদক্ষিণা পেয়েছিলাম। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, এই গুরুদক্ষিণা দুভাবে এসছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছে, আচ্ছা এখানে একটা, একাদশ শ্রেণীতে তখন, সেদিনও ছিল বর্ষার দিন, ক্লাস কাট করে জিৎ অভিনীত শুভদৃষ্টি সিনেমা দেখতে যাওয়া। তারপরের দিন স্কুলে জানি না কীভাবে জেনে গিয়েছিল স্যার, তারপর আমাকে আমার বন্ধুকে লজ্জা দৃষ্টি করেছিল, সরাসরি বিদ্যালয়ের মাঠে 20 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আহারে বেচারা শুভদৃষ্টি আর লজ্জা দৃষ্টিতে পরিবর্তিত হয়ে গেল। সুপ্রভাত আজ দেবারতী দিদি ভাই, নমস্কার সহ বৃষ্টিস্নাত শুভেচ্ছা জানাই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। একবার স্কুল ছুটির পর এক বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি দেখছি সবাই খেলে সিনেমা দেখতে গিয়ে কেস খেয়েছে, অদ্ভুত ব্যাপার। ওকে, সিনেমা হল থেকে বের হওয়ার সময় রাস্তায় স্যারের সঙ্গে দেখা। বাহ, স্যার শুধু আমার মুখের দিকে তাকিয়ে কোনো কথা না বলে চলে গেলেন, বাড়িতে বকুনি হলো দেরি করে ফেরার জন্য। আজ সেই স্মৃতি মনের মনে কোঠায় স্মৃতি হয়ে রয়েছে। আজ ভোরাইয়ে প্রভাতী সুরের বার্তাগুলো আপনার মিষ্টি কণ্ঠে পাঠ, কবিগুরুর সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। কবিগুরুকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো ও সুস্থ থাকবেন আজ দিদি। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়াবাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং পরে মেসেজে চলে যাই, গুড মর্নিং সুপ্রভাত, আমি কিশোর হাওড়ার বালি থেকে বলছি। আমি তখন স্কুল লাইফে কয়েকজন বন্ধু বান্ধবী নিয়ে ব্যান্ডেল চার্চে ঘুরতে গিয়েছিলাম, বাড়িতে ধরা পড়ে যাই। বাহ, তখনকার দিনে পাশের বাড়ির কাকা জেঠুরা শাসন করত, আমাকে একজন কাকু ওখানে দেখে ফেলেছিল, কাকুই খবরটা বাড়িতে দিয়েছিল কিশোর স্কুল পালিয়ে ব্যান্ডেল চার্চে ঘুরতে গেছে বন্ধুদের সাথে। এখন তো কেউ কারো খবর রাখে না। হ্যাঁ, এটা ঠিক কথা, এখন কেউ কারো খবর রাখে না। আর খবর আমি রাখি, তোমার মনের খবর রাখি, কারণ তুমি গানের রিকোয়েস্ট করেছো, শাহানা টালিগঞ্জ থেকে রিকোয়েস্ট করেছো, রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছো, একটি তোমায় গান শোনাবো, সেই গানটাই শোনাচ্ছে অনিশ দত্তগুপ্তের কণ্ঠে।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লক এখন 9:55 হয়ে 11 সেকেন্ড, আর বেশ কিছু মেসেজ হাতে গোনা মেসেজ আছে, চটপট পড়ে ফেলি। মানিকলাল রায় গড়িয়া বসপাড়া থেকে লিখেছে, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় একদিন বন্ধুদের সঙ্গে বিকেলে গঙ্গাধারে ধূমপান করার সময় এলাকার এক জেঠু দেখে আমাকে হুমকি দেয় এবং বাবার কাছে স্বীকার করতে বলে। পরে বাবা যেন বিশেষ কিছু বলেনি, কিন্তু ওই আচ্ছা বুঝতে পেরেছি, বাবা যায় আর কি, সেই ঘটনা মনে পড়ে যাচ্ছে। পরের মেসেজ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছে, সুপ্রভাত দেবরতি, সুপ্রভাত। তখন

40 ইয়ার বলতে পারো পাকা। দাদাগিরি মোড় চাল চলনে পড়েছি, কখনো পড়েনি কখনো ঢাকা। একদিন সবে ঠিক করি শুটিং দেখতে যাব, বাসের ছাদে চড়ে বুঝিনি পথে তার দেখা পাবো। ছাদে চড়া ছেলেটির সাথে কথা বলি না আমি, বলেছিল দারুণ রেগে, সে পরিস্থিতি জানে অন্তর্যামী। সুখেন্দু ঘোষ গুরু বলি শান্তি আমি আবার জায়গাটা হারিয়ে ফেললাম, শান্তিনিকেতন থেকে লিখেছেন। ওকে, বেশ সুন্দর কিন্তু লিখেছেন। পরের মেসেজটা শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখেছেন। সুপ্রভাত দেবারতী, সুপ্রভাত। দুজন মিলে মনস্থির যাব সিনেমা হলে, হৃদয় হতো বড্ড অস্থির সোনালি ঢেউয়ের তালে। আসলে আসনে মোড়া পাশাপাশি কলেজকে দিয়েছি ফাঁকি, আলো আধারের মাঝে দেখি বসে আছেন কাকা কাকি, সারা শরীরে ঠান্ডায় অবশ। কি করবো দেবারতী, চুপটি করে বসা ছাড়া ঠিক ছিল না কোনোই গতি। বাড়ি ফিরলে বকাবকি, সে এক নিদারুণ যাতনা, কাকে আর বোঝাবো তখন মনের এত বেদনা। স্মৃতি হয়ে আছে এখনো, শুধু ছন্দ মেলানো নয়, ভালোবাসার তরি বইলেও অন্তরে থাকতো অসীম ভয়, এবং সেই ভয়ের সীমানা পেরিয়ে আর কি আজকে শেষ করব নমস্কার কলকাতা। এবং সত্যি খুব ভালো ভালো মেসেজ পেয়েছি, খুবই মজার লাগলো, ভালো লাগলো। আর শেষ করব অরিজিৎ সিংয়ের কণ্ঠে বিভ্রাট থেকে একটা সুন্দর গান দিয়ে। আর আবারও নমস্কার কলকাতা নিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আবার আসবো। সঙ্গে ছিলাম নমস্কার কলকাতা, আমি দেবারতী। শুনতে থাকো 107 FM Rainbow।

0: show. 107 FM Rainbow.
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। রাশিয়া এবং ওই দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের একাধিক ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে। রাশিয়ার সঙ্গে এ ধরনের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে মদত যোগাতে পারে বলে দাবি করা হয়েছে। লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026 নামে বিলটি মার্কিন সেনেটে 86-11 ভোটে পাশ হয়। বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা 5টি প্রধান দেশের পণ্যের ওপর 100

শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এর আওতায় ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও পড়তে পারে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ দুদিনের সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রী বিজয়পুরমে সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। দ্বিতীয় দিন শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেবেন উপরাষ্ট্রপতি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া ও উত্তর ভারতের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শান্তিনিকেতনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আজ দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। তাঁকে স্মরণ করে সিপিএমের পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টায়। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। শালবনী জমি দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির প্রাক্তন আপ্ত সহায়ক সুমিত রায় আজ দীর্ঘ টালবাহানার পর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। গতকাল সিআইডি তার বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে, একই সঙ্গে মঞ্জুর হয়েছে আগাম জামিনের আবেদনও। ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। দত্তপুকুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়। এরপর তাকে নৈহাটি থানায় জেরা করা হচ্ছে। 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে তাকে। মালদার মোথাবাড়িতে খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী নাসিরউদ্দিন আহমেদ। 26 বছরের নাসিরউদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি এবং সন্ত্রাসের পুরনো অভিযোগ ছিল।

সপ্তম বেতন কমিশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে গতকাল জারি করা বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অবসরকালীন সুবিধে সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। শিলিগুড়িতে ডেঙ্গু পরিস্থিতি ও নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে বিধান রোড ও বিধান মার্কেট এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের কমিশনার ও আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় জল জমা পরিস্থিতি এবং ডেঙ্গু মোকাবিলায় পুর নিগমের কাজ খতিয়ে দেখেন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ দ্বিতীয় প্রয়াণবার্ষিকী। তাঁকে স্মরণ করে সিপিআইএমের পক্ষ থেকে রাজ্যজুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট হয়ে পথিক যাবে। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হল, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। শ্রাবণীর রবীন্দ্রনাথ, এফএম রেইনবোর শ্রদ্ধার্ঘ্য।

মৃত্যুর সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় তো একেবারে সেই ছোট্টবেলায়। একেবারে ছোট্টবেলায় মা চলে গেলেন, সেই শুরু। তারপর বয়সের সঙ্গে সঙ্গে নানান সময় নানান প্রিয়জন, একেবারে পরিণত বয়সে দৌহিত্র নীতু। কিন্তু তিনি আলোক যাত্রী, ভয় পাননি, দমেও যাননি, বাস্তবিক জীবনমুখী এক মানুষ ছিলেন। মনের কোণে ব্যথার দীপ জ্বলে উঠেছে বারবার, সে আলো আরও বেশি করেই জীবনকেই ভালোবাসতে শিখিয়েছে। তাই আজ 107 FM রেনবোয় আমাদের নিবেদন, এই জীবন পথিককে সঙ্গে নিয়ে বেশ কিছুটা সময় পথ চলা, যে সময়টায় আপনারা জুড়ে থাকবেন আমাদের সঙ্গে, রেডিও সেটে তো বটেই 107 FM রেনবোয়। যারা টিউন করেছেন তাদেরকে তো স্বাগত জানাবো, আমি আরজি সংযুক্তা। আর সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা শুরু করে দিচ্ছি আমাদের ফেসবুক লাইভ 107 FM রেনবো পেজে, এবং অবশ্যই আকাশবাণী কলকাতা পেজে। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মানুষটির জন্য তিনি

0: এসে উপস্থিত। আজকের এই বিশেষ দিনে আমাদের বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধার মানুষ, অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য। শ্রীকান্তদা, স্বাগত। আজকে এই বিশেষ দিনে তোমাকে পাওয়া সত্যি সত্যি আমাদের অনেকটা অনেকটা ভালো লাগার।
1: আমারও ভালো লাগছে এই ভেবে যে আবার ঠিক এরকম একটা অনুষ্ঠানে আকাশবাণী ভবনের ভেতরে আবার আসার সুযোগ হলো। এখানে এই এই ঐতিহ্যমণ্ডিত এই বাড়ির ভেতরে যে কোনো অনুষ্ঠানের সূত্রে আসতে পারাটা আমাদের কাছে সবসময় একটা অন্যরকম একটা বাড়তি ভালো লাগার জায়গা আছে। একটা দুর্বলতার জায়গা তো আছে, তার কারণ আমাদের ছোটবেলা থেকে শুধু রবীন্দ্রনাথের গান কেন, গান, বিভিন্ন ধরনের গান, নাটক, সব কিছু আমাদের কানের ভেতর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে আমাদের মন, আমাদের প্রাণকে সমৃদ্ধ করেছে যারা, আকাশবাণী কলকাতা তাদের মধ্যে অন্যতম। আমরা তো রেডিও শুনে বড় হওয়া মানুষ, সুতরাং এই আকাশবাণীর প্রতি আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকে এবং আজও ঠিক একই রকম আছে।
0: এটা থাকাটাই খুব স্বাভাবিক, কারণ তখন হাতে হাতে এত মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, এত অপশন ছিল না, ফলে আকাশবাণী আমাদের গুরু, যেমনটা বলেছিলেন কবির সুমন।
1: একদম,
0: তো আমরা সকলেই সেই জন্যই বিশেষ দিনগুলোতে আকাশবাণীতে আসতে পেরে সত্যি সত্যি আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম আবেগ কাজ করে। এমন একজন মানুষকে নিয়ে আজকের এই সময়টা আমরা কাটাবো যে মানুষটি আমাদের জীবনে আলোকবর্তিকা।
1: একদম,
0: তাঁর কথা, তাঁর গল্প, তোমার অনুভবে অনুভূতিতে কীভাবে তিনি আছেন, বারবার ধরা দিচ্ছেন, সে খবর তো শুনবই, কিন্তু একটু গানে গানে শুরু করি।
1: আর
0: মাখনদা আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন, আমাদের এটাও একটা পরম প্রাপ্তি।
1: যদি এই গানটা দিয়ে আমাদের এই গানের এই গান, তখন আমি স্কুলের ছাত্র, তখন কলকাতা দূরদর্শন শুরু হয়েছে, তখনও রঙিন হয়নি, সাদা কালো ছিল। তো সপ্তাহের অনুষ্ঠান আগেই ঘোষণা করা হতো, তো ঘোষণা করা হলো যে ওই দিন সন্ধ্যাবেলায় একটা বিশেষ দিনের, ওই দিন গান শোনাবেন দেবব্রত বিশ্বাস। তখন আমি বোধহয় ক্লাস 7 বা 8 পড়ি, সবকিছু ছেড়ে ওই দিন টেলিভিশনের সামনে ছিলাম। ওই ওই যে গানটা শুনেছিলাম ওই মাথায় মনে এখনো প্রথিত হয়ে আছে, সেদিন সেই গানটা দিয়ে আজকে শুরু করি। বরং

0: छे कोला
1: এই গানগুলো তো শুনতে শুনতেই আমাদের বড় হওয়া, কিন্তু বিশেষ বিশেষ দিনে না বিশেষ বিশেষ অর্থ নিয়ে গানগুলো আমাদের কাছে ধরা দেয়। এইখানেই রবীন্দ্রনাথ আমাদের কাছে চিরকালীন, চিরন্তন।
2: তুমি কি কোনো অর্থ খুঁজে পেলে গানটার মধ্যে এখন এই বিশেষ দিনে?
1: আমি যতবার শুনি গানগুলো, এক একটি গান আছে এক এক সময় অর্থ নিয়ে ধরা দেয় এবং আবিষ্কার করতে করতে চলি। আমি সবসময় বলি, নিশ্চয়ই তুমিও একমত হবে, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সঙ্গে বড় হচ্ছেন,
2: নিশ্চয়ই
1: আমাদের হাত ধরে আমাদেরকেও বড় করছেন।
2: আমরা কিন্তু শেষ হয়ে যাব, কিন্তু উনি নিঃশেষ অশেষ হয়ে থাকবেন।
1: কিন্তু এই যে আমি বারবার করে এই কথাটা যখন বলি বা আমরা সবাই বলি যে এক একবার এক এক রকম অর্থ নিয়ে গানগুলো আসে, আজকের দিনে দাঁড়িয়ে এই যে এখন আমরা চারপাশে অবক্ষয় দেখছি, অস্থিরতা দেখছি, সেখানে গানগুলো তো নতুন নতুন চেহারা নিয়ে, নতুন নতুন সাজগোজ নিয়ে আমাদের সামনে আসছে। তুমি এই বিষয়টা কিভাবে দেখো, মানে রবীন্দ্রনাথ থাকলে কি এই বিষয়টা কিভাবে দেখতেন, কিরকম মনে হয়?
2: দেখো, খুব সংক্ষেপে যদি বলি, এই যে তুমি একদম শুরুতেই বললে যে কথাটা, রবীন্দ্রনাথ আমাদের জীবনে আলোকবর্তিকার মতো, তো এই আলোকবর্তিকা এই জন্যই তাকে আমরা বলছি যে এখনও আমরা যখন একটু বিভ্রান্ত হচ্ছি, আমরা যখন একটু বিষণ্ণ হচ্ছি, মনে হচ্ছে আমাদের সামনে একটা এমন কোনো দেয়াল উঠেছে যে দেয়াল ভেদ করে আমরা এগোতে পারবো না, যখন আমাদের মোটিভেশনের প্রয়োজন, যখন আমাদের উৎসাহ পাওয়ার প্রয়োজন, যখন আমাদের প্রাণিত হওয়ার প্রয়োজন আসে, তখন আমরা আমাদের চারপাশে যে সমস্ত উপাদান আমরা দেখি এবং যা নিয়ে আমরা, যে শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি, তার ভেতর থেকেই তো আমরা আমাদের সামনের এগোবার রাস্তাগুলো খুঁজি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে তুমি বললে, তুমি এই যে বললে অবক্ষয়ের কথা, এই অবক্ষয় নিশ্চয়ই আছে এবং অবক্ষয়ের ভেতরে এখনও আমরা আমাদের ভাষাগত দিক থেকে বলো, গান বাজনার দিক থেকে বলো, এখনও কিন্তু তুমি চাকিয়ে দেখো পরবর্তী প্রজন্ম, কিন্তু যে আমরা তো কিছুদিন পরে চলে যাব, কিন্তু এই যে পরবর্তী প্রজন্ম আসছে, আমি কিছুদিন আগে আমার পুত্রের কাছে শুনছিলাম যে ওরাও কিন্তু যার দিকে তাকিয়ে আছে, যার কাছ থেকে সামনে এগোবার রসদ নিচ্ছে, অন্ধকারে একলা রাতে আমি চাই পথের আলো, এই আগুন কিন্তু ডিস্ট্রাকশনের আগুন নয়, হ্যাঁ, এ কিন্তু আলো দেখাবার আগুন, সেই আগুন কিন্তু পরবর্তী জেনারেশন রবীন্দ্রনাথের কথা থেকেই খুঁজছে।
1: সত্যি সত্যি,
2: তো এই একটা কথাতেই আমার মনে হয় সব প্রশ্নের উত্তর
1: হয়ে যায়। ক্রান্তদর্শী মানুষটি অনেকদিন আগে বসেই বলে দিয়ে গেছেন নিজের সঙ্গীতের কথা, যে আর কিছু থাকুক না থাকুক আমার গান থাকবে। তো এইখানেই আমরা বারবার তাই তার কাছে ফিরে ফিরে যাই। তিনি ঈশ্বর, কারোর কাছে ঈশ্বর, কারোর কাছে সখা, কারোর কাছে বন্ধু, কারোর কাছে পথ প্রদর্শক, নানাভাবে তিনি নানা রূপে ধরা দেন, কিন্তু আমাদের তিনি প্রাণের সখা। তো চিরপথিক এই মানুষটিকে নিয়েই আজ 22শে শ্রাবণে আমাদের বিশেষ আয়োজন 107 FM রেনবোতে। আপনারা 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটো অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন লাইভ। সেখানে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছেন, আমি সেই সমস্ত কমেন্ট একটু একটু পড়ার চেষ্টা করব। বুঝতেই পারছেন আজকে একটা বিশেষ দিন, সেই জন্য একটু অনুরোধের আসর তো হবেই আমাদের, শ্রীকান্তদাকে এতদিন পরে পাওয়া মানে কিছু কিছু অনুরোধের গান তো হবেই। আপনারা আপনাদের মনের খবর একটু জানান, যে মানুষটিকে ঘিরে আজকে আমাদের পথ চলা, অনুভূতিতে অনুভবে রবীন্দ্রনাথ আপনার কাছে ঠিক কীরকম, সে কথাও আপনি লিখে জানাতে পারেন। আর একটা অপশন রয়েছে 9903136 এই নাম্বারে আপনারা জানাতে পারেন আমাদের আজকে আপনাদের এই অনুষ্ঠানে কি বলার আছে। অবশ্যই আপনারা জানাবেন 9903653992 এই নাম্বারে। আমরা পরের গান শুনি।
2: পরের গানটা

0: সে অনেক দিনে আমার জীবন,
1: অনেক দিনের আমার জীবন সেই বারবার করে ঘুরে ফিরে আসে এবং প্রত্যেক দিন আমাদের কাছে নিত্য নতুন ভাবে ধরা দেয় এই সমস্ত গান। আমাদের হরিহর নৃত্য মন্দির থেকে একজন লিখেছেন যে, যে নিজে যায় চলে, সে যা কিছু ফেলে রেখে যায় তাতে তার বিচ্ছেদকে আরও দুঃসহ করে তোলে। সংসারের সমস্ত আয়োজনকে কি ফাঁকি বলেই মনে হয় কবিগুরু? কবিগুরু থাকলে তার নিশ্চয়ই একটা জবাব আমরা পেতাম। এবং আমরা গীতবিতানকে যদি আমাদের মতন যারা মানুষ তারা গীতবিতানকে আঁকড়ে বাঁচি, ধর্মগ্রন্থ মনে করি তো আমরা, আমাদের কাছে গীতবিতান সঞ্চয়িতা ধর্মগ্রন্থ, সব প্রশ্নের উত্তর এবং সমস্ত অবস্থানে মনের যত রকম আবেগ রয়েছে, যত রকমের অনুভূতি রয়েছে সবখানে কিন্তু তিনি আমাদের সঙ্গ দিচ্ছেন, সেটা আজ অবধি এবং আগামীতেও। আমরা যতদিন বেঁচে থাকবো এবং সজ্ঞানে থাকবো এটা তো দেবেনই, এবং আগামী প্রজন্মকেও বারবার করে তার প্রশ্নের উত্তর তিনি দিয়ে যাবেন। শুভ দুপুর, আমি এই অনুষ্ঠানটা শুনছি, খুব ভালো লাগছে শুনতে, খুব সুন্দর উপস্থাপনা, ভালো লাগছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, আপনারা 9903652992 এই নাম্বারে আপনাদের মনের কথা অবশ্যই জানাতে পারেন, আর 2248 8085 এই নাম্বারে আপনারা টেলিফোনেও আসতে পারেন। আমরা অবশ্যই প্রচুর প্রচুর মানুষকে পেয়েছি আমাদের ফেসবুক লাইভে, আরও অনেকেই নিশ্চয়ই জয়েন করবেন এবং তাদের কাছ থেকেও শুনতে চাইবো তাদের কথা। রিমো জয়েন করেছেন আমাদের 100.1 FM গোল্ড পেজে, কিন্তু তার বক্তব্য গুড মর্নিং এবং খুব সুন্দর হচ্ছে এইটুকুই। আচ্ছা, শর্মিলা কর জয়েন করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে লিখেছেন, কিছু লেখেননি, ওয়াচ করছেন, এইটুকুই আমরা দেখতে পেয়েছি এবং শঙ্করদার মেসেজ নিশ্চয়ই আমরা পাবো। 9903652992 এই নাম্বারটা

0: টু নোট করে নিন, 9903659992 এই নাম্বারে। মানে কীরকম হয়েছে দাদা, সুরমহল করে করে রবিবার সকালে 9903059992 এই নাম্বারটাই সকলের মনের মধ্যে কোথাও একটা রয়ে গেছে, অবশ্যই আমারও তাই। কিন্তু আজকে যেহেতু আমরা 107 FM রেনবোতে বসে রয়েছি, ফলে সেখানকার নাম্বার 9903659992, 30টাকে 36 করে দিতে হবে, এটুকুই, আর বেশি কিছু না। আমরা পরের গান শুনি।
1: সবসময় হয়তো আমি জানি না মানে অতটা পর্যায়ে রাখতে পারবো কিনা, কারণ আমি অতটা সবসময় পর্যায়ের কথা অতটা মনে রাখি
0: না।
1: হ্যাঁ, তবু চেষ্টা করছি আমি একটু, মানে আমরা এখনো বর্ষার একটু আমেজের মধ্যে রয়েছি, তো আমি যদি মাঝে মাঝে একটু বর্ষার গানে যাই,
0: ভরা শ্রাবণ মাস
1: একদম, যদি তাই করি তাহলে একটা শ্রাবণ মাসের কথা বললে তো আমি একটা দেখি

0: Dumped is a BBC Sport production for the BBC World Service in association with ABC and Akashvani.
1: আমরা ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষার আসর শুনে বড় হয়েছি।
2: আমি তো পঙ্কজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসর শুনে বড় হয়েছি।
1: আমরা সন্তোষ সেনগুপ্ত মহাশয় তার
2: সঙ্গীত সুচিত্রা দি শিখিয়েছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়,
1: ওই সময় শুনতাম এবং তখন অনেকের কাছে দ্বিজেন মুখোপাধ্যায়, হ্যাঁ, তো তখন শুনতাম যে কথাগুলো, মানে আমি তো যেহেতু কলকাতার বাইরে বড় হয়েছি ফলে এই মানুষগুলো রবীন্দ্রনাথকে চেনানোর ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা নিয়েছেন এবং তারা বলতেন আগে পড়ো রবীন্দ্রনাথের বাণী। এখানেই তোমার কথার মধ্যে যেটা এলো যে সুরকার সত্তা গীতিকার সত্তা দুটো, আমরা তো বলি, তিনি নিজেও বলেছেন কথা সুরের গলাগুলি বা কথা সুর হাত ধরাধরি করে আসে, কিন্তু সেখানেও আমরা ছোটবেলায় সুরের দিকে বেশি ঝুঁকি, সুরটা যেটা স্পর্শ করছে তার দিকেই বেশি আমরা ঝুঁকে থাকি। এরপর ধীরে ধীরে যখন বড় হই, আজকে যে বয়সে এসে দাঁড়িয়েছি, সেখানে এসে গানের কথাগুলো বাণী বেশি গভীরতা নিয়ে আসছে। তো সেরকম বেশ কিছু গান যেগুলো আমরা পড়তে পড়তে আবিষ্কার করছি, সেরকম কিছু গান একটু তোমার বলো।
2: ধরো আমি তোমাকে যদি সেটাই বলো, আচ্ছা একটা সেরকম গান শোনাই একটু আগে, যার কথা আমরা একটুখানি ছুঁয়ে গেলাম, সুচিত্রা মিত্রের কথাও আমি বললাম যে সঙ্গীত শিক্ষার আসরে সুচিত্রা দিও এক সময় দীর্ঘ সময় গান শুনিয়ে, আমি একটা গান একটু শোনাবার চেষ্টা করছি, আমার খুব প্রিয় গান। কারণ এই গানটা আমি বিশেষ করে এই জন্যই শোনাব যে এই গানটির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আমার কাছে সুচিত্রাদির একটা স্মৃতি আছে, একটা মুহূর্তের। আমার একটি কথা বাঁশি, হ্যাঁ, এই যে তুমি কথা বলছিলে, হ্যাঁ, খুব সাধারণ কথা কিন্তু প্রথম পড়ে মনে হবে খুব সাধারণ, কিন্তু তারপরে ওই কথার সামান্য কথার গভীরতা তোমাকে স্পর্শ করবে, যখন একবার ঢুকবে এর ভেতরে তখন আর বেরোতে পারবে না।
1: ঠিকই,
2: আমি যদি তোমাদের সকলের অনুমতি পাই তাহলে একটুখানি বলি। সেটা হচ্ছে যে অনেকদিন আগে কলকাতার কোনো একটি প্রেক্ষাগৃহে সুচিত্রাদির পরিচালনায় কোনো একটি অনুষ্ঠান করতে গেছিলাম, আমি এবং আমার আরেক খুব প্রিয় শিল্পী, তোমাদেরও সকলের প্রিয় শিল্পী পূবালী দেবনাথ, সে আমাদের এই প্রজন্মের একদম অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত গায়ক,
1: অবশ্যই,
2: এবং তারপরে ভাষ্য পাঠ এবং বোধহয় অগ্নিভোগ ছিল খুব সম্ভবত, আমি মনে করতে পারছি না, এবং ভাষ্য পাঠে কে ছিলেন সেটাও আমার ঠিক স্পষ্ট মনে নেই। কলকাতার গোর্কি সদনে ওই অনুষ্ঠানটি হয়েছিল এবং ভাষ্য পাঠে সুচিত্রা দিও ছিলেন, ভাবো,
1: মানে
2: তো আমি তো একেবারে থরহরি কম্পায় বসে রয়েছি, তো গোর্কি সদনের উইংসের ধারে খুব বেশি বসার
1: জায়গা নেই,
2: এবং আমাদের অনুষ্ঠানের আগে কোনো একটি নৃত্যের অনুষ্ঠান হচ্ছিল, তো যারা নৃত্যানুষ্ঠান পরিবেশন করছিলেন তারা বারবার উইংসের ধারে এসছে, তাদের এসে তাদের কস্টিউম চেঞ্জ করে যাচ্ছিলেন, এবং তার মধ্যে আমরা কোনো একটা কোণে একদম জড়সড় হয়ে বসেছিলাম। তো তার মধ্যেই সুচিত্রা দি আমাকে বললেন যে এই গানটা একটু আমি গাইবার কথা ছিল, যে গানটা আমি এখন শোনা বলে একটুখানি গাতো, একটু সঞ্চারী জায়গাটা একটু গাতো। সুচিত্রা দি কিন্তু তখন ভগ্ন স্বাস্থ্য, হ্যাঁ, এবং তার কণ্ঠ ভগ্ন কণ্ঠ, তো আমি গাইলাম, কিছুই হলো না, ঠিক আছে। সুচিত্রা দি তাও বললেন যে খুব ভালো গাইছিস, ওই আমার চোখে ঘুম ছিল না, আরেকটু আরেকটু ভেতর থেকে বল কথাটা বলে, ওই ভগ্ন কণ্ঠেই ওই হট্টগোলের মধ্যেই তিনি আমার কানের কাছে বুক নিয়ে এসে একটুখানি গেয়ে শোনান, এবং আমার সারা শরীরে একটা
1: শিহরণ, তুমি বলছো আমার হচ্ছে সেটাই গায়ে কাঁটা দেওয়া।
2: তো তখন বুঝলাম যে একজন শিল্পী সারা জীবনের কতখানি সাধনা দিয়ে রবীন্দ্রনাথের গানের কথা, রবীন্দ্রনাথের গানটাকে কতখানি আত্মস্থ করেছেন যে ওইটুকু পরিসরের ভেতরে উনি ওইভাবে ওই জিনিসটাকে কনভে করতে পারলেন।
1: কালো কত রকম ভাবে বলা আছে কৃষ্ণকলিতে। আচ্ছা আমরা গানটা
2: একটুখানি গাইবো, আমি এই গানটা একটু চেষ্টা করছি পুরোটা গাইবার।
1: বেশ,

0: বার্ষিকে একেবারে মনের দোসর করে নেওয়া এবং আরেকটি প্রসঙ্গ অবশ্যই এই গানের হাত ধরেই চলে আসবে। তুমি একেবারে সঞ্চারীর কথা বলছিলে, রবীন্দ্রনাথের গানে সঞ্চারী, এটা একটা আলাদা করে গবেষণার বিষয়।
1: মাঙ্গাম আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো সংযোগটা। রবীন্দ্রনাথের গানের সঞ্চারী, এক একটা গানের এক একটা সঞ্চারী আছে, যেগুলো একটা কি বলবো হীরের টুকরো। আমি আবার একটু টেকনিক্যাল বিষয় আসি। যারা রবীন্দ্রনাথের গানকে আরেকটু বড় পরিসরে বিস্তৃতভাবে দেখেন, রাগরাগিনীর আধারে বা শেডসে বর্ণে দেখেন, যে এই যে গানটা ভোর, এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভোরের, মানে ভোর হবে তখনকার ভৈরবীর সুর। হ্যাঁ, তখনও আকাশ হয়তো একটু কালো আছে এবং সঞ্চারিতে এটা কিন্তু চন্দ্রকোষ রাগের একটুখানি ছুঁয়ে যাওয়া। চন্দ্রকোষ হচ্ছে শেষ রাগের রাগ, মানে এরপরে ভোর হবে কিন্তু। হ্যাঁ, এই যে আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, পরের লাইনটা তো একটা মানে কি বলবো কোটি টাকা দামের লাইন
0: একেবারে।
1: চেয়েছিলাম চেয়ে থাকা তারার সাথে, এই দুজন শুধু চেয়ে আছি আমরা। এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী, বাঁশিটিরে জাগিয়ে গেলাম গানে গানে, শুধু আমার বাঁশি আছে আর আমি আছি আর ওই তারা আছে, আর সারা ভুবন মানে কি বিশ্ব চরাচরে আর কেউ নেই। হ্যাঁ, তার মধ্যে এই যে শেষ রাতের এই যে আভাসটা, সানি সাদা আমার চোখে ঘুম। এবার রবীন্দ্রনাথ আই এম শিওর যে চলিত একটা চন্দ্রকোষ রাগটা এখানে নিয়ে আসি বলে এসব করেননি। ওনার ওই সময়ের যা ফিলিং, রাইট, যা ওনার ভেতরে যা ইমোশন চলছে, এটা একেবারে স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসা। এবং এরকম প্রয়োগ যে ভৈরবীর ভেতরে অদ্ভুতভাবে চন্দ্রকোষকে এনে আবার ভৈরবীর ভেতরে চলে যাওয়া, এই উদাহরণ আমাদের ভারতীয় সঙ্গীতে খুব বেশি নেই,
0: সত্যি কথা। এবং যেহেতু
1: এবং পুরোটাই রয়েছে কথার সঙ্গে মিলিয়ে, ডোন্ট ফরগেট দ্যাট, যে এটা শুধু আলাদা করে সুরের কেরামতি হলো না, তুমি যদি এটাকে কথাটাকে এর থেকে আলাদা করে দাও তাহলে সুরের অ্যাপিল থাকবে না। কিন্তু
0: ঠিক,
1: সুরের অ্যাপিলটা 50 গুণ 100 গুণ 200 গুণ বেড়েছে যখন ওই কথার সঙ্গে পড়ছে ওই জিনিস।

0: এবং সত্যি কি গভীর কথা, এবং গভীর রাতে আমাদের কাছে সেটা গভীর রাত যখন তিনি ঘুম থেকে উঠতেন, তার যে সময়টা তিনি নিজের সঙ্গে, হ্যাঁ, এবং শান্তিনিকেতন, দেহলি বাড়ি বা অন্য যে বাড়িগুলো রয়েছে, যেই বাড়িগুলোতে এক এক সময় উনি থাকতে ভালোবাসতেন, যেহেতু একঘেয়েমিতে পছন্দ ছিল না, সেই জন্য বারবার করে বাড়ি পাল্টাতেন। তো আচ্ছা, আমরা গুরুপল্লী শান্তিনিকেতন থেকে সুখেন্দু ঘোষের একটি মেসেজ পেয়েছি, সেটি এই এই মুহূর্তেই পড়ে ফেলি। আজ মোর কণ্ঠরুদ্ধ কষ্টে ভরেছে বুক, ধন্য ধরা ধন্য তুমি দেখেছ রবির মুখ, যতই বলি চেষ্টাই সার হবে না কভু শেষ, থেকে যাবে মনে অবলা রবির কথার রেশ। আচ্ছা, সংসারে তিনি সবার মতো জেনেছিল বনমালী, বনমালীর কথা তো কতবার যে কতভাবে আমরা পেয়েছি, আমরা জেনেছি গুরুদেব দিচ্ছি ফুলের ডালি, রবির কথায় জীবন ধন্য আলোময় এক আলো। সত্যি সত্যি তিনি আমাদের জীবনে আলোক শিখা, আলোক পরশ। তিনি না থাকলে আমাদের এই ভাষা, আমরা যে ভাষাটায় কথা বলি সেই ভাষাতেও কতটা আমরা বলতে পারতাম আমি জানি না। অনেক মানুষের অবদান রয়েছে, কিন্তু তার মধ্যে রবীন্দ্রনাথ, আমি দিন কয়েক আগে শব্দের জাদুঘর হয়েছে একটি কলকাতার বুকে, সেখানে গিয়েছিলাম, রবীন্দ্রনাথের একটা দিক রয়েছে সেখানে, সেখানে দেখছিলাম যে কি অনবদ্যভাবে ওখানে অডিও ভিজুয়াল এফেক্ট দিয়ে সেই ব্যাপারটা, মানে রবীন্দ্রনাথের কণ্ঠ সেটা ওরা রেখেছেন, খুব ভালো লেগেছে। আচ্ছা, সাথী বিশ্বাস লিখেছেন আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা পেজে, অসাধারণ শ্রদ্ধাঞ্জলি। জয়দীপ রায় লিখেছেন, আজ রবি অস্তাচল দিবসে আমরা শ্রীকান্তদাকে পেয়ে অত্যন্ত আপ্লুত, আমার খুব প্রিয় একজন শিল্পী, কয়েকটি গানের অনুরোধ। আপনি তো আবার সবসময় বেশ কয়েকটি গানের অনুরোধ করেন দেখি। হ্যাঁ, আমার খুব পছন্দের গান, প্রথম গানটি শ্রাবণের ধারার মতো, আমার আমার রিংটোন সেটি, জাগরণও যায় বিভাবরী, মেঘ বলেছে যাবো যাবো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। জয়দীপ রায় লিখেছেন বাঘা যতীন থেকে। ইন্দ্রতনু মুখার্জি জয়েন করেছেন। কাকলি সাহা লিখেছেন, শ্রীকান্ত আচার্য মানেই এক আকাশ গভীরতা। এই গভীর কথাগুলো আর কার কাছ থেকেই বা আমরা শুনবো, সেই কারণেই আমি অত্যন্ত ধন্য যে আজ শ্রীকান্তদাকে এখানে পেয়েছি। মানে আমার অনেক দিন ধরে এরকম একটা প্রতীক্ষা ছিল, ফাইনালি সেটা আজকে হলো। আচ্ছা, এরপরে কি গান শোনাতে ইচ্ছে করছে তোমার?
1: আচ্ছা, আমি যদি
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্মরণ করা হচ্ছে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের দিন। 1942 সালের 8ই অগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের অবসান এবং পূর্ণ স্বাধীনতার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে অমর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছে কংগ্রেস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9ই আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে 14ই আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। রাজ্যে সপ্তম বেতন কমিশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 1999 থেকে গতকাল জারি করা এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ও বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধা সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:00। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: এই ঘুম ভাঙা নিয়া দুঃখ জাগা নিয়া আমি পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালিতে দাঁড়িয়ে থাকো।
1: কি করে ভাবতে পারতেন, মানে এই ভাবনা চিন্তার রসদও তিনি দিয়েছেন, মানে আমরা যে কথাগুলো নিয়ে আজকে দাঁড়িয়ে এত তুমি বিশ্লেষণ করছো যখন বলছো তখন আরো নতুন করে আমাদের কাছে
0: এই কথাগুলো বিশেষ করে আরো করে আমি তোমাকে একটু সরি তোমাকে
1: না বলো বলো
0: হয়তো আমার সত্যি কথা বলতে মনে হয় যে এখন বেশ কিছুদিন হলো রবীন্দ্রনাথের গান নিয়ে সময় কাটাচ্ছি, গাইছি, ভাবছি, নিরন্তর লেখাপত্র পড়ার চেষ্টা করছি। আমার এখন মনে হয় যে সেই সময় সেই এসে গেছে যখন আমাদের সংযুক্ত, আমি সত্যি কথাই বলছি যে আমাদের বাংলা ভাষার খুব অবমাননা চারিদিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলা ভাষাটা চারিদিকে যে চেহারায় আমাদের আশেপাশে মুদ্রিত হতে দেখছি, প্রদর্শিত হতে দেখছি, সেটা বাংলা ভাষার প্রতি অনেক সময় সম্মান জানানো নয়।
1: হ্যাঁ,
0: আমরা মুখে রবীন্দ্রনাথ এই ওই অনেক কিছু বলছি কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যবহারিক জীবনে, আমাদের শিক্ষার জীবনে বাংলাকে কিন্তু আমরা ক্রমশ আরও ব্রাত্য করে দিচ্ছি। আজকে সে বিষয়ে অত বিশদ আলোচনা যাচ্ছি না কিন্তু আমি আজকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথকে নিয়ে যেহেতু কথা বলছি সেজন্য আমার মনে হয় যে যারা রবীন্দ্রনাথের গান পরের প্রজন্মকে শেখাতে চাইছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে রবীন্দ্রনাথের গান শেখানোর পাশাপাশি তাদেরকে মিউজিকটা তো শেখাতেই হবে। এর দুটো দিক আছে, এর একটা কাব্যগত দিক আছে, এর একটা সুরগত দিক আছে। সুরগত দিকটা সম্পূর্ণ টেকনিক্যাল, তার আলাদা গানের তালিম হতে হয়, গানের শিক্ষা আলাদা শিক্ষা, মিউজিকটা জানতে হবে, আর তার কাব্যগত দিকটা। আমার মনে হয় যদি রবীন্দ্রনাথের গানকে সত্যি সত্যি আগামী দিনে তার জায়গায় ঠিক করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে শুধু সুর শেখালে হবে না, আমাদের বাংলা ভাষার সৌন্দর্য সম্পর্কেও পরের প্রজন্মকে বোঝানোর, তাদেরকে কি বলবো, তাদেরকে সচেতন করার প্রয়োজন আছে। আমি যদি ভাষাটাকে না বুঝি, এই ভাষার সৌন্দর্যকে যদি ভেতর থেকে অনুভব না করি তাহলে আমি যতই রবীন্দ্রনাথের গান বলে চিৎকার করি আমি তার অন্তরের ভেতরের সৌন্দর্যটা এক ছটাকও স্পর্শ করতে পারব না।
1: আসলে তাই, এখন যেটা হচ্ছে যে
0: আমি কি ভুল বললাম?
1: না, একেবারেই আমি একমত, কারণ আশপাশের যে আমাদের পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্মকে দেখছি তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে,
0: ইংরেজি আমরাও পড়েছি, ইংরেজি আমরাও খুব খারাপ জানি না,
1: কিন্তু যখন রবীন্দ্রনাথের গান শিখছি বা শেখানো হচ্ছে তখন তার মধ্যে তার যে লাবণ্য, তাকে তো
0: তার যে বিউটি,
1: হ্যাঁ,
0: সেটা রবীন্দ্রনাথ তো বাংলা ভাষাতে গান রচনা করেছেন, সুতরাং তার গানকে যদি আমাদের সত্যি সত্যি বুঝতে হয়, যদি আমাকে আজকে সত্যি সত্যি বলছে মির্জা গালিবের গান বুঝতে হয় তাহলে আমাকে উর্দুটা একটু হলেও জানতে বুঝতে হবে,
1: রাইট?
0: সেরকম রবীন্দ্রনাথের গান আমি আহু করব কিন্তু তার ভাষাটাকে শেখার চেষ্টা করব না, সেটা রবীন্দ্রনাথের প্রতি যথাযথ সম্মান জানানো হয় বলে আমার মনে হয়।
1: বন্যাদি একটা কথা বলেছিলেন অনেক

0: দিন আগে একটি সাক্ষাৎকারে সম্ভবত শুনেছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের বন্যাদির কাছে যে অর্জন, মানে যেহেতু উনি ওপার বাংলা থেকে এখানে এসে শিখেছেন, ফলে আমাদের সবসময় আমরা পেয়ে গেছি তো, মানে না চোখ খুলতেই পেয়ে গেছি বলে আমরা সেই পাওয়ার মূল্যটা বুঝি না। এবং সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের গানকে বোঝার জন্য বেশ কিছু এমন শব্দ, শুধু শব্দগত অর্থ নয়, তার যে আরও অন্য অর্থ আছে, আরও গূঢ় অর্থ আছে, সেটাও জানতে হবে। এবং তোমার কি মনে হয় না যে রবীন্দ্রনাথকে পড়া, তার সাহিত্য, তার চিঠি,
1: আমি যদি এই কথাটাই সাহিত্য চিঠি, মানে একদম তুমি এটা সুচিত্রাদি বলতেন যে তুমি যদি রবীন্দ্রসঙ্গীতকে ভালোভাবে জানতে শিখতে বুঝতে চাও, তাহলে শুধু রবীন্দ্রসঙ্গীত শিখলে হবে, তোমাকে রবীন্দ্রনাথের সমগ্র সৃষ্টির জায়গাটা দেখতে হবে। রবীন্দ্রনাথ কী ভাষায় গল্প লিখতেন, কী ভাষায় উপন্যাস লিখতেন, নাটক লিখতেন, কীভাবে তিনি ছবি আঁকতেন, তার ছবির ল্যাঙ্গুয়েজটা কীরকম, সেটাকেও তোমার জানতে বুঝতে হবে। তবে তুমি বুঝতে পারবে যে ওই মানুষটাই যখন গান কম্পোজ করছেন, তখন গানের ভেতরে তার এক্সপ্রেশন, তার তার প্রকাশ কীরকম। সুতরাং শুধু খণ্ডিতভাবে শুধু তার গানকে বুঝলে রবীন্দ্রনাথের গানকে বোঝা হয় না বলেই আমার সুচিত্রাদি ওটাই বলতেন যে সবটাকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি রবীন্দ্রনাথের গানকে একটুখানি হলেও বুঝতে পারবে।
0: ছবির কথা এলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের যে রঙের ভুবন,
1: হ্যাঁ, এবং কারো মিলবে না কারোর সঙ্গে। নিজেই বলতেন যে অমন ঠাকুরকে বলতেন যে অমন আমি যে এটা কী আঁকছি রে, এটা কী স্টাইল রে, হ্যাঁ, তখন অমন ঠাকুর বলছেন রবিকা তোমার তোমার ছবি তোমার মতোই, কারোর সঙ্গে
0: একেবারেই। এবং যখন কাটাকুটি করছেন, সেটা তো আরেকটা দিক, মানে প্রত্যেকটা দিকে তিনি যেভাবে, মানে সেই জন্যই এইটুকু সময়ের মধ্যে কোনোভাবেই তাকে, তার চরণে আমাদের ঠাঁই হবে না কোনোভাবেই। আচ্ছা, আমাদের যাদবেন্দ্র পণ্ডা অনেকক্ষণ আগে একটি মেসেজ করেছিলেন, দেখে নিই একটুখানি কি লিখেছেন। সুপ্রভাত, কবিগুরুর প্রয়াণ দিবসে খুব সুন্দর আয়োজন, অসাধারণ উপস্থাপনা, সঙ্গীত পরিবেশনা খুব ভালো লাগছে, রেডিওতেই শুনছিলাম। হ্যাঁ, রেডিও সেটে যারা ছিলেন তারা তো আবার ফিরে এসেছেন, আমরা আবার ফিরে এসেছি আপনার কাছে, এবং ফেসবুক লাইভে যারা জয়েন করেছিলেন তারা তো রয়েছেন। মৌসম মুখার্জি লিখেছেন, প্রিয়তম শিল্পীর গান আজকের দিনে শোনা আলাদা প্রাপ্তি, যদি সম্ভব হয় এমনও দিনে তারই বলা যায়।
1: এই গানটাই হোক, আমি অনুরোধগুলো যদি আমি একটু ভুলে যাই, তুমি আমাকে কিন্তু একটু মনে,
0: আমি বলেছে যাবো শ্রাবণের ধারার মতো। আমার এই দুটি গান আগে একজন লিখেছিলেন, আমার খুব পছন্দের গান।
1: আচ্ছা আচ্ছা, আমি দেখছি শ্রাবণের ধারার মতো, আমি দেখছি, আমি গানের কথাটা এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু কি বলো, এমনও দিনে তারে বলা যায়,
0: তোমার কণ্ঠে, মানে আমাদের একটা অন্যরকম জায়গায় চলে যায় গানটি।
1: আচ্ছা, এমনও দিনে তারে বলা যায়, এটা আমারও খুব প্রিয় গান। আসলে দেখো, এ প্রসঙ্গে বলি যে এমনও দিনে তারে বলা যায়, প্রথম ছোটবেলায় যার কণ্ঠে শুনেছিলাম সে শিল্পী কে জানো তো, সে শিল্পী হচ্ছেন রেডিওর যিনি প্রাণ পুরুষ ছিলেন, পঙ্কজ কুমার। হ্যাঁ, এবং এমনও দিনে তারে বলা যায় তার কণ্ঠেই আমরা প্রথম শুনি, এবং তারপর শুনলাম হেমন্তবাবুর কণ্ঠে।

গেছে আর সব আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস।

0: এমন এক ঘনঘোর বরিশায় তিনি চলে গিয়েছিলেন, কিন্তু আরও বেশি করে বোধহয় আমরা তাকে পাই আজকের দিনটাতে। আচ্ছা, এই যে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ, আমাদের ছোটবেলা থেকে শোনার মধ্যে বা বড়দের কথার মধ্যে বিভিন্ন সময় কিছু কিছু গানের রেফারেন্স এসেছে যে এই দিনের জন্য চিহ্নিত গান, তোমার এরকম কিছু মনে হয়?
1: একদমই নয়, আমি একদম মানে মানে আজকে তুমি কথাটা তুললে বলেই বলছি, আমি ওসব কিছুতে বিশ্বাসই করি না। আমি কোনো, সত্যি কথা বলতে আমার কাছে 25শে বৈশাখ 22শে শ্রাবণ বলে কিছু নেই। আমরা বছরে সারা বছর তার গানের ভেতরে আছি, আমরা মনেই করি না যে তার তিরোধান হয়েছে। তিনি সবসময় আছেন এবং তিনি তো নিজেই বলেছেন যে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলা করবে খেলা, তো উনি নিজেই যেখানে বলে গেছেন, তো আমরা সেই স্টেটমেন্টটাকে রেফিউট করবো কি করে?
0: ঠিকই,
1: তো আমরা তো সেই স্টেটমেন্ট তার সেই কথাকে সম্মান জানাবো। অতএব তিনি চলে গেছেন, আমাদের মধ্যে নেই, এ কথাটা আমি বিশ্বাস করি না। এবং এই গানটা 25শে বৈশাখে গাওয়া যায়, এই গানটা 22শে শ্রাবণে গাওয়া যায় না, এরকম কোনো সংস্কারেও আমি বিশ্বাস করি না।
0: সেই সংস্কার মুক্ত একজন মানুষ, তাকে নিয়ে যদি আমরা কথা বলতে বসি তাহলে এই সংশয়গুলো, এগুলো প্রশ্নচিহ্ন থাকাই উচিত না, কিন্তু ওই আর কি, একটা চলে এসেছে একটা প্রতিষ্ঠান, কেউ কেউ বলে থাকেন, ফলে চিহ্নিত করে দেওয়া হয়। কিন্তু আমারও খুব মনে হচ্ছিল যে এই
1: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, নাকি 25শে বৈশাখে গাওয়া যাবে না, কে বলেছে কথাটা?
0: আসলে জীবন পথিক একজন মানুষ, যিনি এত দীর্ঘ জীবন ছিলেন বলেই আমরা আরো বেশি করে তার কাছে, একেবারে জীবনের শেষ দিকে গিয়েও এমন সমস্ত রচনার মধ্যে তিনি নিজেকে একেবারে রেখেছিলেন যে সেখানেও জীবনের কথাই বারবার বলা আছে।
1: একদম, এবং তো উনি তো ওই কথাটাই বলছেন যে আমার তো এত মানে আমার যাওয়া তো নয় যাওয়া, তাই না?
0: সেই
1: সুতরাং এই কথাটা যিনি বলছেন, তাকে তুমি চলে গেছেন বলে আমি সেলিব্রেট করবো কেন সেই দিনটাকে, রাইট?
0: একেবারেই, এবং তিনি তো প্রবল ভাবেই রয়েছেন আমাদের কাছে, তো রয়েছেন। এবং তুমি যেরকম বলছিলে তোমার পরবর্তী প্রজন্মকেও তুমি শেখাচ্ছ, তুমি তাদেরকে যখন দীক্ষা দিচ্ছ বা শিক্ষা দিচ্ছ, তখন তাদের মধ্যেও এই জিনিসটা ইনজেক্টেড হচ্ছে, এবং তারাও একটা বয়সের পরে গিয়ে, এখন হয়তো তুমি ইনজেক্ট করছো, কিন্তু আরো তাদের যখন আরো বয়স বাড়বে, 40, 45, 50 দিকে তারা যখন যাবে, আরো বেশি করে তখন অর্থ বুঝতে পারবে।
1: নিশ্চয়ই, নিশ্চয়ই, আমি তো ভীষণভাবে চাইবো যে আমাদের মানে আমি একটু আগে যে প্রসঙ্গটা তুমি আমি দুজনেই থাকলাম, যে বাংলা ভাষাটাকে আবার ওই জায়গাতে মানে ওইখানে বাংলা ভাষার যে কি বলবো তার যে রাজস্বিকতা, হ্যাঁ, এই জায়গায় আমরা রবীন্দ্রনাথের পথ ধরে এই ভাষাকে ভালোবেসে জেনে মানে চিনেছি, যাদের যাদের সৃষ্টি পড়ে আমরা ভাষা চিনতে বুঝতে ভালোবাসতে শিখেছি, রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। তো আজকে গানের ভেতর দিয়ে তার ভাষাকে আমরা যেভাবে ধরার চেষ্টা করছি, কিন্তু তার তার বাইরেও যেতে হবে আমাদেরকে, আরও বড় পরিসরে তার ভাষাকে আমাদের বুঝতে জানতে হবে, আমাদের শিক্ষাক্রমের মধ্যে আনতে হবে, সেটা না হলে কিন্তু সবকিছু ব্যর্থ হবে।
0: এইটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে সেই মানুষটি যখন বলছেন যে আমি কোনোদিন অত বড় বুড়ো হব না, এবং বাচ্চাদের জন্য যখন তার বিভিন্ন সময়ের রচনা আমরা পড়ি, শিশু যে শিশুতোষ যে রচনাগুলো, সেখানে আমরা বুঝতেই পারি না যে মানুষটার আসলে শরীরের বয়সটা এত বেড়েছে।
1: একদমই, হ্যাঁ একদম, ওই তো ওই তো বলছেন না যে ওদের আছে অনেক কেউ, যে ওরা ওদের আছে অনেক কিছু, ওরা করুক অনেক জড়, আমি কেবল গেয়ে বেড়াই, চাইনি হতে আরো বড়।
0: অনেক মানুষ জয়েন করেছেন, এবং শুধু তোমার বাণী নয় গো, এই গানটির একটা রিকোয়েস্ট এসেছে, তুমি কি কেবলই ছবি।
1: আচ্ছা, এই দুটোই ভুলে যাবার আগে তাহলে ব্যাক টু ব্যাক এই দুটো গান,
0: সাধনা মজুমদার পরিবারকে নিয়ে লিখেছেন বরানগর ডানলপ থেকে।
1: একদম একদম, এই দেখো তুমি কি কেবলই ছবি। কোথাও এলাহাবাদে কারোর একটা বাড়িতে একটি অয়েল পেন্টিং দেখেন, সেটাই এই গানের পেছনের প্রেরণা। এবং এমনই একটা কম্পোজিশন যে অনেক মানুষ তার অনেক ব্যক্তিগত ইমোশনের সঙ্গে এই গানকে কানেক্ট করে, তাই না?
0: একেবারেই।

সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই। এরকম লাইনটা কজন লিখতে পেরেছে এরকম লাইন বলো আমাকে।

0: দেখো এটা একটা এমন গান, আমি এখনো, তুমি দেখবে সংবাদপত্র খুলবে এখনো কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন অনেকদিন আগে, কিন্তু সেই প্রিয়জনকে ভুলতে পারছেন না, একটা বিশেষ দিনে তাকে স্মরণ করছেন, এবং স্মরণ করতে গিয়ে তার ভেতরে যে আবেগ কাজ করছে সে আবেগটা প্রকাশ করার জন্য তিনি রবীন্দ্রনাথের শরণাপন্ন হচ্ছেন। তিনি বলছেন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে
1: নিয়েছো।
0: সুতরাং এই যে একটু আগে বলছিলাম যে আমাদের অনেক ইমোশনের, ইমোশন মানে কি বলবো, আমাদের

0: মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, এক একটা লাইন এক এক সময় এসে আমাদের সামনে এমনভাবে দাঁড়ায় যে সত্যি সত্যি তুমি যে কথা বলছিলে শ্রীকান্তদা, যে এক এক সময় না যে মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি।
1: এইবার দেখো

0: ওই দেখো তুমি যদি না দেখা তাও তাহলে আবার কি হতে পারে, সেটা একটা বর্ষার সকালে বা বর্ষার দিনে সেটার এক্সপ্রেশনটা অন্যরকম হবে
1: একেবারেই। এবং এই মানুষটি আবার চরম রসিক ছিলেন, তাঁর রসিকতা বোধ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সান্নিধ্য পাওয়া যায় যে মানুষগুলো তাদের কাছে পেয়েছি, যখন গভীর অর্থ নিয়ে এক একটা গান ধরা দেয় বা তাঁর যে কোনো সৃষ্টি আমি বলবো সেগুলো যখন আসছে আমাদের কাছে, তখন মনেই হয় না যে এই মানুষটি আবার এরকম একেবারে মাটির কাছাকাছি এসে অন্যান্য মানুষদের সঙ্গে মিশতে পারেন। কিন্তু আবার এই যে সেই গোপেশ্বর দাঁড়ীশ্বর সেই গল্প বা ভোজন রসিক রবীন্দ্রনাথ, তিনি খুব স্বল্প ভোজী ছিলেন আমরা শুনেছি, কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু রান্নাঘরেও ছিল
0: ভীষণভাবে। ঠাকুরবাড়ির রান্না তো একটা আলাদা গবেষণার বিষয়,
1: বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসছেন, চিরকুমার সভা, খামখেয়ালি সভা, সেই সেই সমস্ত জায়গায় এসে যখন একসঙ্গে সব মানুষগুলো জড়ো হতেন, এবং সেই সময়টা কি একটা অদ্ভুত সময় ছিল, সেই একসঙ্গে যখন বসে হই হই করছেন তখন আবার বোঝাই যাচ্ছে না যে তিনি যখন লেখার মধ্যে ডুবে যান তখন সম্পূর্ণ অন্যরকম মানুষ।
0: এবং গান কম্পোজ করার ক্ষেত্রেও মানে রসিকতাটা কিরকম ছিল যে তুমি নিশ্চয়ই জানবে, যারা আজকে অনুষ্ঠান শুনছেন তারাও নিশ্চয়ই জানেন যে অনেক সময় রবীন্দ্রনাথ কোনো একটা গান বাঁধার ঠিক পরে পরেই উনি যাদেরকে খুঁজতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দীনেন্দ্রনাথ, যতদিন তিনি জীবিত ছিলেন। দীনেন্দ্রনাথকে না পেলে কখনো অন্য কাউকে যে এক্ষুনি গানটা স্বরলিপি করে নিলে আমি ভুলে যাব। এবং এটা হয়েছে যে রবীন্দ্রনাথ একটা গান প্রথমে যেরকম সুর করেছেন পরে সুরের পরিমার্জন করেছেন, একটু পাল্টে পাল্টে গেছে, এবং প্রথম সুরটি তিনি মনে রাখতে পারেননি। তো রবীন্দ্রনাথ আমি এক্ষুনি মনে করতে পারছি না, তিনি সেই সময় উনি আশ্রমিক ছিলেন, রমা দাশগুপ্ত বোধহয় খুব সম্ভবত, আমি পদবীটা ভুল করছি কিনা জানি না, তো তারা

0: তখন রবীন্দ্রনাথের কাছে গান শিখছেন এবং বলছেন গুরুদেব আজকে আপনারা আমাদের ওই গানটা শেখান। তো বলছেন ঠিক আছে চল বস। এবার রবীন্দ্রনাথ যখন শেখাতে আরম্ভ করেছেন, প্রথম দুটো লাইন গাইবার পর ওনার সবাই বলতে আরম্ভ করলেন যে গুরুদেব এটা আপনি কী সুর গাইছেন ওই গানটার, এটা তো অন্যরকম সুর। তখন এটা অন্যরকম সুর? তখন হ্যাঁ এটা তো আপনি কয়েকদিন আগে গাইছিলেন, গানটার সুর অন্যরকম ছিল। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে শোন আমার গান আমি মাথায় কাটবো না গোড়ায় কাটবো, তাতে তোদের কি রে, আমি যে সুরটা গাইছি এটাই আমার সুর।
1: একেবারেই মানে বিভিন্ন কাছের মানুষ যারা, তারা কতটা যে তাদের সৌভাগ্য ছিল যে এই মানুষটিকে এত কাছ থেকে দেখেছেন। এবং এই যে সূক্ষ্ম রসিকতা বোধ, এবং চিঠিপত্রের রবীন্দ্রনাথ, তিনি আবার মানে
0: চিঠিপত্রের রবীন্দ্রনাথ, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের অন্য কোনো বই না পড়ে ছেড়ে দিলাম, শুধু ছিন্নপত্র বলি পড়ুক, হ্যাঁ সেটাই আগে পড়ে হজম করুক সবাই, এবং সেখানেই দেখে নিক তার ক্যারিজমাটা। চিঠি লেখাকে একটা উনি একটা অন্য আর্ট ফর্ম
1: সাহিত্য, পত্র সাহিত্য। আর একটা দিক হচ্ছে অবশ্যই, যেমন আমরা জাপান যাত্রীর ডায়েরি বা যেগুলো জাপা যাত্রীর ডায়েরি, বিভিন্ন জায়গা থেকে যখন আসছেন, এখন যে ঘরে ঘরে বাটিক দেখি বা আলপনা দেখি, সেগুলো সব তো বিভিন্ন জায়গা থেকে তিনি নিয়ে এলেন এবং সেখানে বাংলার মাটির ইয়ে অবশ্যই মেশালেন আবেগকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই যে তার সঙ্গে সকলে যেতেন যারা, তারাও তো বিভিন্ন জিনিস আহরণ করে নিয়ে এসেছেন, এবং সবটা নিয়েই আসলে আমাদের বাংলা সংস্কৃতি
0: একদমই
1: একেবারে।
0: আমি ব্যক্তিগতভাবে একটু, তুমি যেটা বললে, আমি একটা জাস্ট এই মাত্র কয়েক মাস আগেই শান্তিনিকেতনে ছিলাম একটা বিশেষ কাজে, এমনি আমার যাতায়াত থাকি, তো আমি এই প্রথম উত্তরায়ণের দোতলায় উঠলাম।
1: আচ্ছা।
0: এবং আমি সেই ঘরটা একটু টুক করে একবার কয়েকটা মিনিট কাটাতেও পারলাম ওই এই পাশ দিয়ে উঠে
1: দোতলায়
0: যে ঘরে উনি, সেই ওনার রাইটিং টেবিল এবং সব কিছু ভেতরের ঘরটা, এবং একতলায় ওই উত্তরায়ণের একতলের ওই বড় বিরাট সিটিং রুমটা যেখানে উনি বাইরে গেস্টদের মিট করতেন। তো তুমি ওই ঘরগুলো দেখলে বুঝতে পারবে যে স্টাইল অফ আর্কিটেকচার এবং যে ডেকোরেশনের ফার্নিচারের ডিজাইন, তাতে তুমি বুঝতে পারবে যে সারা পৃথিবীতে যত রকম স্টাইল দেখতেন, স্টাইল অফ আর্কিটেকচার হোক বা স্টাইল অফ আর্ট, তার কিছু একটা অদ্ভুত সুন্দর সংশ্লেষ তিনি তার নিজের ঘরের অলঙ্করণের ভেতরে করতেন, ইন্টেরিয়ারে
1: করতেন,
0: এমনকি সেটা বাথরুমের ভেতরেও আছে, সেটা এত সুন্দর করেছেন জিনিসটা, এত না মানে এসথেটিক্যালি জিনিসটাকে যে কোন হাইটে নেওয়া যায়। এবং তখন বোঝা যায় যে মানে এ মানুষটার দেখার চোখটাই অন্যরকম ছিল।
1: আবার যখন শ্যামলীতে আমরা ঢুকি তখন সেখানে একেবারে অন্যরকম, মানে আমাদের কথা না শেষ হবে না, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে, আসছি ফিরে এক্ষুনি।
2: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এই লাস্ট
1: আমরা ফিরে এলাম আমাদের বিরতির ওপার থেকে এপারে, খুব ছোট্ট একটা বিরতি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি খুব বড় বিরতি, আপনাদেরও ভালো লাগবে না আমাদের তো ভালো লাগবেই না, কিন্তু আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন সেগুলো একটু পড়ে ফেলি। রিমো মুখার্জির একটু খুব সুন্দর লিখেছেন, অমরজিৎ, আমাদের অমরজিৎ লিখেছে আহা কী ভালো, শ্রীকান্তদা মানেই মুগ্ধ হয়ে শুনি। অমরজিৎ থ্যাংক ইউ, কাজের দিনে এরকমভাবে আমার সঙ্গে রয়েছিস, খুব খুব ভালো, আমার সঙ্গে না শ্রীকান্তদার সঙ্গে রয়েছিস অ্যাকচুয়ালি,
0: আমরা সবাই একসঙ্গে রয়েছি।
1: হ্যাঁ, কাকলি সাহা লিখেছেন প্রতিটি শব্দ যেন হৃদয়ে ছুঁয়ে যায় দাদার গানে। অনুষ্কা ব্যানার্জি জয়েন করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, শিল্পী তাঁর নিজস্বতা শ্রোতার মনে জায়গা করে নেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। স্বাতী বিশ্বাস লিখেছেন, সুপ্রিয় রায় আমার আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ, শ্রীকান্তদাকে দেখলে শুনলে মন ভালো হয়ে যায়, সংযুক্তাকে আজ আমার জীবনে দাদার কথাও গান যেন চুম্বকের মতো টানছে। আসলেই তাই, মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে

0: শ্রীকান্ত দাকে কবে পাবো? আসলে পঁচিশে বৈশাখেও একবার কথা হয়েছিল, আপনারা অনেকেই জানেন, কিন্তু সেদিন অন্য একটা কাজে ব্যস্ত থাকায় আমরা তাকে পাইনি। আজ পেয়েছি, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে একটা সুন্দর করে হোয়াটসঅ্যাপ করেছেন 9903653992 এই নাম্বারে। শুভ সকাল সংযুক্তাতি, কবিগুরুর তিরোধান দিবসে শ্রদ্ধা জানাই নত শিরে। সঙ্গে রয়েছেন শ্রীকান্ত দা, কবির গানে কবির সুরে। মধুমাখা পুরনো স্মৃতি, যায় না তাকে ভোলা, কবির কথা কাহিনীগুলি অন্তরে দেয় দোলা, গানে গানে প্রজাপতি পাখা যেন মেলে, বিশ্ব মাঝারে আনন্দ ধারা বইছে তালে তালে। আমরা অনেকের সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ পেয়েছি। আচ্ছা, রবি ঠাকুরের অন্তিম নয়, অনন্তের যাত্রা শুরু হয়েছিল, তা এখনো চলছে, যা ভবিষ্যতেও চলবে। অনন্ত পথ চলেছি হায় জীবন পথের বাঁকে, ফোটেনি ফুল ফোটেনি আজ যুথির শাখে শাখে, তাই তো আমার বেদন ক্ষতে তোমায় পুঁজি মনে, তুমি এসো এসো প্রভু বিনা আয়োজনে, তোমার চরণ ধুয়ে দেব আমার অশ্রু দিয়ে, তুমি প্রভু এসো ওগো সকল আলোক নিয়ে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তবু মনে রেখো, অনুরোধ এসেছে মোহনা ব্যানার্জি বেহালা থেকে লিখেছেন। কত গানের যে অনুরোধ আসছে আমি জানি না, আর বেশি সময়ও
1: আমি জানি, অনুরোধ তো থাকবেই, খুব স্বাভাবিক। দেখো, মানে রবীন্দ্রনাথের আমি যদি জার্নির কথা বলি, একটু আগে কেউ বললেন না যে অন্তিম যাত্রা নয় অনন্ত যাত্রা, এবং তুমি জানবে, আমরা সবাই জানি সংযুক্তা, যে রবীন্দ্রনাথ এই জার্নিটাকে কিন্তু অনেক রকমভাবে দেখেছেন। হ্যাঁ, মানে ওনার কাছে ডেস্টিনেশনটা সবসময় ইম্পর্টেন্ট ছিল না, ওনার কাছে পথ চলার আনন্দটা সব থেকে বড় ছিল, রাইট? তো এই যে একটা জার্নি, জার্নির ভেতরে উনি ওনার জীবনটাকে কিভাবে দেখছেন, যদি আমি বলি, দেখো

0: এই হচ্ছে ওনার ফিলোসফি অফ লাইফ, চিরদিন আমি পথের নেশায়
1: যে কথা একটু আগে বলছিলাম যে সঙ্গীত শিক্ষার আসরে যখন পড়াতেন কথাগুলো, সুচিত্রা মিত্রই হন বা যিনি যখন

0: মানে শিক্ষা গুরু হিসেবে থাকতেন। তো এই যে কথাগুলো পড়া, তোমার কথায় বারবার আমরা সঙ্গীত চিন্তার প্রসঙ্গ পেয়েছি, সঙ্গীত চিন্তা ধর্মগ্রন্থ সঙ্গীতের, তাই না? একেবারে
1: আমি তো অন্তত তাই মনে করি।
0: এবং রাগরাগিনীর যে অবয়বগুলো আঁকা আছে ওখানে, এক একটি রাগ, ভৈরব, মুলতান,
1: আমি আরেকটু এই কথাটাকে একদম, হ্যাঁ এটা তো আছেই, কিন্তু আরো এক ধাপ এগিয়ে আমি বলি যে যারা রবীন্দ্রনাথের গান একটু ডেপথে গিয়ে গভীরতায় গিয়ে শিখতে চাইছেন, যে প্রসঙ্গটা একটু আগে আমরা ছুঁয়ে গেছি, যারা সেটা করতে চাইছেন তাদের অবশ্যই রবীন্দ্রনাথ এই সঙ্গীত চিন্তা পড়া উচিত। সঙ্গীত চিন্তা কেন পড়া উচিত, যে সঙ্গীত চিন্তাতে বিভিন্ন আর্টিকেল বা লেখায় বা চিঠিপত্রে, তার একটা সংকলন তো সঙ্গীত চিন্তা, তাতে আমরা বুঝতে পারবো যে সঙ্গীতটা রবীন্দ্রনাথের জীবনে কি ছিল, উনি মিউজিককে কিভাবে দেখেছেন, হোয়াট ওয়াজ মিউজিক টু হিম, তার কাছে সঙ্গীত কি ছিল, এক। দুই, তিনি নিজে কিভাবে সঙ্গীত তার নিজের জীবনে আত্মস্থ করেছেন, এবং সেটা করতে গিয়ে আমরা দেখব যে রবীন্দ্রনাথ কখনো কোনো প্রথাগত শিক্ষা নেননি, ঠিক আছে। এবং সেই জন্য তুমি এটাও জানো যে রবীন্দ্রনাথকে সেই সময়ের যারা পণ্ডিত বা ওস্তাদ ছিলেন তারা রবীন্দ্রনাথকে খুব একটা নম্বর দিতেন না, তারা মনে করতেন যে এই লোকটা গান বাজনা জানে না,
0: শেখেনি কখনো,
1: হ্যাঁ, এবং জানে না বলেই সে রাগরাগিনীর ব্যবহারও ঠিক মতো জানে না ইত্যাদি প্রভৃতি। এই সমস্ত প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু সে মানে সেটা নিয়ে আলোচনা করতে গেলে দিন কাবার হবে বা অন্য প্রসঙ্গ। বলতে যেটা চাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিভাবে তার গান কম্পোজ করেছেন, কোন জায়গা থেকে, কোন ভাবনা থেকে, তার সঙ্গীত দর্শনটা কি ছিল, এটা আমাকে জানতে হবে। এটা যদি আমি একটুখানি জানি তাহলে রবীন্দ্রনাথের গানটা আমাকে কি অ্যাপ্রোচ নিয়ে গাইতে হবে সেটাও আমি একটু বুঝতে পারবো। আমি কথাটা বোঝাতে পারলাম?
0: একদম, শিক্ষার্থীদের কাছে ওটা
1: একটা মাস্ট যে আমি রবীন্দ্রনাথ নিজে নিজের গানকে কিভাবে দেখেছেন সেটা যদি আমি একটুখানি বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ কিভাবে চেয়েছিলেন যে তার গানটা কিভাবে গাওয়া হোক, রাইট, কারণ তিনি তার জীবদ্দশায় তার গানের অনেক ডিস্টরশন দেখেছিলেন, রাইট। এবার আমরা সবাই তো দেখো সংযুক্ত, আমরা সবাই চেষ্টা করছি, আমরা তো জানি না যে রবীন্দ্রনাথ এই কথা বারবার বলেছেন প্রশান্ত মহলানিবসে, বুলাবাবু যে দেখো আমার গানটা যাতে একটু রস থাকে, একটু যেন ভালোবেসে সবাই আমার গানটা গায়,
0: আমার গান মনে হয়
1: স্টিম রোলার দিয়ে আমার গানটাকে চিনেছে, আমার গান যাকে আমার গান বলে মনে হয়। এবার রবীন্দ্রনাথের গানের ভেতরের যে স্পেশাল ফিচারগুলো সেটা কি, সেটাকেই আমাদের সারা জীবন ধরে বোঝার চেষ্টা, সেটাকেই আমাদের গান গাওয়ার ভেতরে ধরার চেষ্টা, যাতে আমরা তো জানি না যে রবীন্দ্রনাথের গানের আইডিয়াল ফর্মটা কি, সেটা তো এরকম নয় যে গীতবিতানের সব গান একদম একটা রেফারেন্স হিসাবে গেয়ে দেওয়া আছে, নট দ্যাট, ঠিক আছে। আমরা রবীন্দ্রনাথের গান কাদের গান শুনি, যারা রবীন্দ্রনাথের পরবর্তীকালে যারা রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করলেন তারাও আমাদের মতো রবীন্দ্রনাথের মতোই, তারাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। পঙ্কজ মল্লিক, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, সাগর সেন, আমাদের এই সমস্ত বরেণ্য শিল্পীরা, তারা তো রবীন্দ্রনাথের গানকে আমাদের কাছে বয়ে এনেছেন, পৌঁছে দিয়েছেন। এবং একই গান যখন বিভিন্ন শিল্পী গাইছেন, একটাই গান এক একজন শিল্পীর গায়কিতে তার অনেক রকম মানে রকম দেখতে পাচ্ছি এবং তার গানটাকে আরও ভালো করে চিনতে পাচ্ছি। সেই জন্য আমার মনে হয় যে সেইটা যেমন করতে হবে, একই সঙ্গে রবীন্দ্রনাথ কিভাবে চেয়েছিলেন যে তার কি গান কিভাবে গাওয়া হোক এবং কোন ভাবনা থেকে, কোন সঙ্গীত দর্শন থেকে রবীন্দ্রনাথ তার নিজের গানকে সৃষ্টি করেছিলেন সেটা আমাদের জানতে হবে। সেটা না জেনে রবীন্দ্রনাথের গানের পিছনে লেগে থাকা সেটা আমার মনে হয় খুব একটা জায়গার পরে আর যাওয়া যাবে না। তার গানকে যদি আরেকটু ভেতরে গিয়ে আমাদের জানতে বুঝতে হয়, সঙ্গীত চিন্তাকে আমাদের একটু পড়তেই হবে।
0: আরও একটা জিনিস হচ্ছে, এখন যারা রেকর্ড করছেন, এখন তো ফরম্যাট পাল্টে গেছে, ওই গুটি কয়েক গানের মধ্যেই ঘোরাফেরা করছেন, কিন্তু তার যে একটা বিশাল যে একটা ক্যানভাস সেইটাকে একটু দেখা,
1: হ্যাঁ সেটা তো সেটা ভীষণভাবে দেখার দরকার, যে রবীন্দ্রনাথের গান প্রায় 2100 না 2200 মতো গান, কিন্তু পার্সেন্টেজ বা শতকরা হিসেবে খুব বেশি গান মানুষের কাছে এখনো আসেনি বা অতখানি জনপ্রিয়। এবার এটা হতেই পারে যে কিছু গান খুব মানে রবীন্দ্রনাথও একটু জনপ্রিয়তার খাঁচায় আটকে গেছেন কোনো কোনো জায়গায়, হ্যাঁ। এবং আমাদের গান যদি আমরা একটু গানকে জনপ্রিয়তার মাপকাঠিতে না দেখে আর একটু তার বিয়ন্ডে গিয়ে একটু শুনি তাহলে আমার মনে হয় আমাদের নিজেদেরও উপকার হয় একটুখানি, হ্যাঁ। নইলে আমরা রবীন্দ্রনাথের গানকেও ভীষণই একটা ওই ছোট বৃত্তের মধ্যে

0: খাতায় হাতে লেখা। আমি
1: খাতাটা খুব চচ্চড়ি অবস্থা হয়ে গেছে, যাই হোক,
0: মানে কতদিনের পুরনো খাতা এবং কতদিনের সঙ্গী তোমার সেটা বোঝা যাচ্ছে, যেমন রবীন্দ্রনাথ তোমার সঙ্গী আমাদের সঙ্গী সেরকম।
1: একটু জিসাপে করছি, দেখো এও দেখো

0: সুদূরের মিতা, মনের মিতা, প্রাণের মিতা। আর এই মুহূর্তে একজনের কাছ থেকে এমন অসামান্য একটি গানের অনুরোধ এসেছে, সুপ্রিয়দা লিখেছেন, বুঝিয়েলো বুঝিয়েলো, আশ্চর্য গান। এই মানুষগুলোকে আমি অন্তত আকাশবাণীতে কাজের সূত্রে পেয়েছি, এটাও সত্যি সত্যি আমার কাছে পরম প্রাপ্তি।
1: বুঝিয়েলো, বুঝিয়েলো গানটার সঙ্গে আমার না একটা খুব নিজের ব্যক্তিগত সুখস্মৃতি জড়িয়ে আছে। এই গানটি আমি প্রথম আমি যখন আমার নিজের অ্যালবামে গিয়েছিলাম, কিন্তু তার আগে এই গানটি একটা বিশেষ প্রয়োজনে আমার শিখতে হলো গানটা। সেটা হচ্ছে উৎপল দত্তের, প্রভাত প্রতিম উৎপল দত্তের যে থিয়েটারের দল ছিল পিএলটি, পিপলস লিটল থিয়েটার, পিএলটি একটি প্রোডাকশন করেছিল 69 রোজমেরি অ্যাভিনিউ বলে একটা নাটক হয়েছিল। অবশ্যই উৎপল দত্ত তখন আর জীবিত নেই। তো এই নাটকে একটি এই গানটির ব্যবহার করবেন বলেন বলে তখন এই পরিচালক যিনি ছিলেন দীপ্তেশ দা, উনি আমাকে অনুরোধ করেছিলেন যে এই গানটা যদি একটু রেকর্ড করে দেন, আমরা নাটকে ব্যবহার করব। প্রসঙ্গত বলি, এই নাটকে অভিনয় করেছিলেন মাধবী চক্রবর্তী। এবং যেটা বিশেষ করে বলার, সেটাই আমি বলার জন্যই এই কথাটা তুললাম, যে এই গানটি দক্ষিণ কলকাতায় উৎপল দত্তর যে বাড়ি, তার একতলাতে একটা ছোট্ট রেকর্ডিং এর সেট আপ করা হয়েছিল। সেই রেকর্ডিং সেট আপে আমি গিয়ে গানটা রেকর্ড করেছিলাম। এবং তারপর আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল উৎপল দত্তর বাড়ি, তখনও শোভাদি বেঁচে রয়েছেন, যদিও শোভাদি সেদিন বাড়িতে ছিলেন না, গোটা বাড়িটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল। এবং গোটা বাড়িতে কোনো এমনি ব্ল্যাঙ্ক দেয়াল নেই, বুঝতে পেরেছো, সবটাই বই। হ্যাঁ, কোনো এমনি এমনি কোনো

দেওয়াল ছিল না, শুধু বই। মানে আমি ওরকম বইয়ের কালেকশন আমি কোন দেখিনি, আমি থ হয়ে গেছিলাম। এবং তারপর তিনতলা ছাদে একটি ঘর, যে ঘরে উৎপল দত্ত রিল্যাক্স করতেন এবং গান শুনতেন, সে ঘরে একটা সোফা পাতা রয়েছে, একটা খুব হাইফাই সাউন্ড সিস্টেম ছিল, সেই ঘরটা বন্ধ থাকে এবং সেই ঘরটা একটা চেস্ট অফ ড্রয়ার্স রয়েছে এবং তার ভেতরে উৎপল দত্তের নিজের ব্যক্তিগত সংগ্রহের সমস্ত রেকর্ডগুলো রয়েছে। সেই ঘরটায় ঢোকেও আমার একটা মানে শিহরণ হয়েছিল। হ্যাঁ, আমি যখন কল্পনা করছি যে এখানে উনি বসে গান শুনছেন, তো সেটাও আমার কাছে খুব সাংঘাতিক অভিজ্ঞতা। তো ঠিক এই সেই তখনই নাটকের প্রয়োজনে শেখায় গানটি। বুঝিয়ে এলো

0: কত বছর পর একটি কণ্ঠ আমার কানে ভেসে উঠলো, মানে এলো তোমার তোমার গলার সঙ্গে সঙ্গে। আমি ছোটবেলায় যাকে মাস্টারমশাই হিসেবে, রবীন্দ্রনাথের গানের মাস্টারমশাই হিসেবে পেয়েছিলাম, তোমরা জানি না, এখানকারই মানুষ তিনি, সত্যব্রত দেব। জামশেদপুরে আমি যেখানে বড় হয়েছি সেখানে রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্র
1: চর্চার পরিচিত
0: পুরোহিত ছিলেন তিনি আমার, মানে তার।
1: তুমি কি জামশেদপুরের মেয়ে?
0: হ্যাঁ।
1: কোথায় থাকতে জামশেদপুরে?
0: তেলকু কলোনি।
1: ও আচ্ছা। কারণ আমার সাথে মানে ছোট্টবেলার অনেক স্মৃতি আছে, সেগুলো অনুষ্ঠান হয়ে যাবে
0: পরে গো। তো সেই মানুষটির মুখ আমার সামনে ভেসে উঠলো, তার কণ্ঠে এই গানটা এতবার শোনা এবং শেখানোর চেষ্টা করতেন বেশ অশ্রুত বেশ কিছু গান, এবং রণদা যেতেন খুব, তার কাছ থেকে এই ধরনের গান আমরা শুনতাম। শঙ্করচন্দ্র দেব কি লিখেছেন একটু পড়ি, অনেকক্ষণ মেসেজ পড়া হয়নি আর বেশি সময়ও বাকি নেই। শয়নে স্বপনে জাগরণে সর্বদা তিনি থাকেন আমার সঙ্গে, তিনি তিনি আমার সাথ, তিনি আমার আলোক দিশারি আমার রবীন্দ্রনাথ। বেঁচে থাকার মন্ত্র মোরে করেছেন মোরে দান, হৃদমন্দিরে যত্নে রাখা আমার গীতবিতান। শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে লিখেছেন। প্রিয়াঙ্কা ভট্টাচার্য জয়েন করেছেন, রবীন্দ্রনাথকে ধারণ করতে এমনকি শুনতে গেলেও বোধ হয় একাধিক জীবন লাগে, কত বড় সৌভাগ্য আমরা তাকে মাতৃভাষায় পেয়েছি, এই গানের রস তো সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই সম্পূর্ণ পাই। সুপ্রিয়দা লিখেছেন, আসলেই তাই, মানে আমরা খুব রবীন্দ্রনাথকে তাঁর মাতৃভাষা আর আমাদের মাতৃভাষা যে এক, এটা যে আমাদের কাছে কত বড় প্রাপ্তি সত্যি সত্যি। শঙ্কর বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, দত্তাত্রেয় রয় দেখছেন, দেবাশিস নন্দী অসাধারণ রক্তকরবীর, সেই সময়ে যখন প্রসঙ্গ ছিল তখন আপনি লিখেছিলেন এই গান, এই আবেগ শ্রীকান্তদা ছাড়া বুকের গভীরে ঢোকে না। সত্যি কথাই তাই। অনেকে সুতনুকা মাইতি জয়েন করেছেন, আমি নামগুলোই পড়ছি। তিলক পাল জয়েন করেছেন, অনেক গানের অনুরোধ অনুরোধ অনুরোধ অনুরোধ। শান্তনু সেনগুপ্ত বন্ধু রহ রহ সাথে, চিরসখা চিরসখা ছেড়ো না এই গানটির অনুরোধ আছে। খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার তোমার হৃদয় আমার আপন হাতের দোলে, হাওড়া বেলেপোল থেকে লিখেছেন গৌতম চ্যাটার্জি। আরও প্রচুর প্রচুর, রত্না সাহা, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, অনেক গানের অনুরোধ। আমি জানি না এইবার
1: আমার মনে হয় সবই একটু একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি।

আসলে এই হলো মুশকিল, অনেক গান মাথার ভেতরে গজগজ করবে কিন্তু বেশি গাওয়ার সময় হবে না। কিন্তু এই যে তুমি একটু স্বল্পশ্রুত গানের কথা বলছিলে না, ইদানিং বিগত এক দু বছর এই গানটি আমি আগে দুবার রেকর্ড করেছি, একবার আমি একা করেছি এবং একবার আমার মানে কি বলবো আমার বোনের মতো এবং আমার প্রিয় শিল্পী এবং এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় শিল্পী জয়, আমরা দুবার আমরা দুজনেও একবার একটা ডুয়েটও রেকর্ড করেছি একবার। সেটা হচ্ছে এই গানটি, আমরা জানি মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। এইটার একটু সামান্য পাঠান্তর, একটু কয়েকটা শব্দকে বদলে দেওয়া এবং এর একটা সুরান্তর, এটি আমি রেকর্ড করেছি দুবার। তবে তারা রবীন্দ্রনাথের গানকে খুব বেশি ভালোবাসেন, অনেক মানুষ আছেন তো যে ভীষণ স্পর্শকাতর, তারা আবার আমাকে বলেছিলেন যে রবীন্দ্রনাথের গানে সুর বানিয়ে গান করবেন না। তো এক্ষুনি সরবিতারের সংখ্যাটা মনে পড়ছে না, তবে এটি এই গানটি তৃতীয় খণ্ডে খুঁজলে পাবেন। গানের কথাটাও সামান্য আলাদা, দেখুন।

0: এই সুরটিও অদ্ভুত সুর, এবং
1: অদ্ভুত আমার একটু ধরো শুদ্ধ কল্যাণ একটু ভোপালি মেশানো সুর, কিন্তু কি অপূর্ব এই গানটা।
0: এই গানটা আমার সৌভাগ্য হয়েছিল রণদার কাছে শেখার। আচ্ছা, আমাদের হাতে মিনিট তিনেক রয়েছে,
1: আমি তাহলে শেষ গানে যেতে হবে মনে হচ্ছে।
0: কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ দিনে তোমাকে পাওয়া, সত্যি সত্যি আকাশবাণী কলকাতা এবং আমাদের 107 FM রেইনবোর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই এরকম একটা আসরে তোমার সঙ্গে মানে মুখোমুখি এরকম লোভটা আমি জানিয়ে রাখলাম আমার মাখনদাকেও ধন্যবাদ, খুব সুন্দর সময় আমরা কাটালাম। আর আপনারা যারা এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে আমার সকালবেলা সুরমহলে, আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম।
1: সবাইকে আমার তরফ থেকেও ধন্যবাদ, এবং আমার সঙ্গে কিবোর্ডে থাকলো শুভেন্দু, কিন্তু ওকে আমরা মাখন নামেই বেশি ভালো করে চিনি। এছাড়াও সংযুক্তাকে নেপথ্যে আরও অনেকে সাহায্য করছেন স্টুডিওতে কারিগরি দিক থেকে, তাদের সবাইকে আমার ধন্যবাদ জানানো থাকলো। আজকে অনেকে হয়তো দিনের বেলায় অনেক কাজকর্মে অনেকে ব্যস্ত আছেন, কিন্তু তার ভেতরেও সময় করে যারা আজকে আমাদের সঙ্গে থাকলেন আমাদের বিশেষ ধন্যবাদ জানবেন। হাতে যা সময় রয়েছে আমার শেষ গানটা পুরোটা গাইব না, একটুখানি শুরু করি মাঝখান থেকে,
0: দু মিনিট আছে।
1: তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নিবেদিতা লাহিড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন। তিনি বলেন, আজ যারা স্নাতক হচ্ছেন তারা শুধু শিক্ষা জীবন সম্পন্ন করছেন না, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। প্রধানমন্ত্রী পড়ুয়াদের ক্যাম্পাস জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান। ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জির প্রাক্তন আত্মসহায়ক সহায়ক সুমিত রায়। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর আজ তিনি হাজিরা দেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় গতরাতে তাকে তলবের নোটিশ দেয় সিআইডি। অভিযোগ, 26 ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে সুমিত। এছাড়া শালবনীতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে। যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু এবং বিরোধী দলনেতা সুব্রত মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতা লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করবেন। জলপাইগুড়ির মেটালিতে কুর্তি নদীর চরে অবৈধভাবে নির্মিত একটি রিসর্ট ভেঙে ফেলা হয়েছে। গ্র্যান্ড ওয়াস ইকো রিসর্টের মালিক সৌমেন মালেকা তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার সাহায্যে দশক দশক আগে সেটি নির্মাণ করেন বলে অভিযোগ। মুর্শিদাবাদের সুতির মহল পাড়ায় পুলিশের সঙ্গে বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুন অধিকারী নামে একজনকে গ্রেপ্তার করেছে। খবর এখনো পর্যন্ত এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ IIT দিল্লির 57 সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা উচিত। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। ঝাড়খণ্ডে JPSC এবং JSSC পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাঁচিতে বৈঠক বসে। রাঁচির রাজ্য সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র এবং চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায় সমাধানের পথে এগিয়েছে। ভারত ও ভুটানের মধ্যে সীমান্তবর্তী নদীগুলির জলসম্পদ ব্যবহারের বিষয়ে নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল ভারতীয় দলের নেতৃত্ব দেন। ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিনপো জেম সেরিং। উভয় পক্ষ জলসম্পদ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি বন্যার পূর্বাভাস ও নিয়ন্ত্রণের বিষয়টিও খতিয়ে দেখেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেন, জমি অধিগ্রহণ, আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল। তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জির প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ঘা ডাকা দিয়ে থাকার পর আজ তিনি হাজিরা দেন। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় গতরাতে তাকে তলবের নোটিশ দেয় CID। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে অধিগম ভূমিতে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার নতুন মডেল ঘুরে দেখলেন রাজ্যপাল RN রবি। জাতীয় শিক্ষানীতি অনুসারে এখানে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: আজকের নাটক নিরুপম যাত্রা।

কাহিনী জীবনানন্দ দাস, বেতার নাটক সৌম্যদেব বসু, প্রযোজনা শ্যামল ঘোষ।

0: কি কো ম্যানেজার বাবু, পাঁচটা টাকা দাও, যেতে যে বললে দেবে।
1: চুপ চুপ হারাম জাদি, এখন যা যা যা। এখন
0: সকালবেলা তুই এমনি রূপ পাল্টে গেল, তোমরা বাবা কত রঙের জানো। হ্যাঁ গা, দাও না গো পাঁচটা টাকা।
1: ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু।
2: আরে কি হলো কি, হ্যাঁ সাত সকালে চেল্লাচ্ছেন কেন?
1: আরে মশাই, একটা ব্যবস্থা করুন। প্রভাত বাবু যে মারা গেছেন অনেকক্ষণ, সেই কাল রাত্রিরে সৎকারের তো একটা বন্দোবস্ত করতে হবে নাকি?
2: বেশ করেছেন, মারা গেছেন, আপদ গেছে, তা আমি
3: কি বললেন? কে মারা গেছে? প্রভাত বাবু?
1: হ্যাঁ,
3: মানে 13 নম্বরের ওই টিউশন মাস্টার?
1: হ্যাঁ।
3: আমার যে সব নাশ হয়ে গেল শ্রীপতি।
1: কি হলো?
3: আরে বেশ কমাসের ভাড়া বাকি ছিল যে, শালা শালা যত সব দাঁত বের করা কুরের বাদশা গুলো কিছুটা আমারই মেসে। তাও আবার তোতলার ঘর, এখন এই কাজের দিনে সাত সকালে ঠেলা সামলাও। আরে ও যা ঘর, ওখান থেকে লাশ বের করা তো ঢের হাঁপা। আপনি দেখলেন কখন?
1: আরে আমার তো 11-13 নম্বর তো সকালবেলা ঘুম থেকে উঠেই শ্লোক আওড়ায় আর পদ্ম পড়ে, তো আজকে সারা শব্দ না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখি মোড়ে কাঠ। তাহলে ব্যাপারটা ঘটেছে নিশ্চয়ই কাল রাত্রিরে, দরজা তো ভেতর থেকে বন্ধ, ভাঙতে হবে মনে হচ্ছে।
3: আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান মশাই, আমি আসছি আসছি। আরে মাস্টার বেটা, মরবার আর দিন পেল না, এখন এই পেতো পায়ে ছোট। আরে এসব ঘেঁও বেটারা কেন যে মরতে শহরে আসে? আরে গায়ে আরাম করে পচা পুকুরের পাড়ে শালিকের মতো ঠ্যাং উঁচু করে মলেই তো পারতিস, তা নয়? এখন এখন তিনি তো দিব্যি চিপিয়ে চোখ বুঝলেন। আমি আবার আমি এই অসময় কাকে যে পাই। হরিচরণ, হরিচরণ! আরে রাধেশ্যামকে নিয়ে একবার ওপরে আয় বাপ ধন, প্রভাত বাবু আমার মাথা উদ্ধার করে গেছে।

আগে আমারই নাম প্রভাত, আমি মরে এখন লাশ হয়ে পড়ে আছি। অথচ আমি দেশেই ফিরে যেতে চেয়েছিলাম, হলো না, জানেন, হলো না। আমার কেন যে কেবলই সব কিছুতেই দেরি হয়ে যায়। সেবারও প্রায় বছর চারেক পর ঠিক করলুম, না আর নয়, এবার দেশে ফিরবই। টিনের সুটকেস, 17 ইঞ্চিতে মোড়া বিছানাটা আর মানিব্যাগে এই ধরুন হলো গে আপনার 3.5-4 আনা। আমার এখানে স্বাধীনতা তো অঢেল, কোনো উপরওয়ালা নেই। চাকরির বিড়ম্বনা থেকে আমি তো মুক্ত, নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে পারি,

0: অবশ্য এখানে আকাশই বা কই? তারপর চড়ুইদের জীবনযাপন দেখি, কলেজ স্কোয়ারের বেঞ্চিতে গিয়ে বসি, পাতা ঝরে, পাতা গজায়, বুলবুলির গান শুনি, দেবদারুর জীবন রচনা দেখতে দেখতে মনে হয় এই হচ্ছে আসল জীবন, গভীর, একদম সত্যিকারের জিনিস। গোল দিঘির ধারে দেবদারু আর ওয়েলিংটন স্কোয়ারের পাম গাছগুলো, হ্যাঁ, আমার কেমন মনে হয় ওরাই সঠিক ভবিষ্যৎ জীবনের একটা আভাস যেন পায়। তাই এভাবে চললে মন্দ কি, বরং বেশ ভালোই তো। কিন্তু বিপদ হচ্ছে, দাড়ি কামাতে কি দেশলাই পেন্সিল কিনতেও তো পয়সার দরকার, কি না? সেই পয়সাই নাই এখন। 30 আরো বছর 20-30 বাঁচলে তো আর এই 3 টাকা শোয়ানো আনা হয় না। তাছাড়া নিজে তো একা মানুষও নই, স্ত্রী আছে, কমলা, মা, একটি ছেলেও রয়েছে। তবে কিনা আমি যে কিচ্ছুটি না করে কেবল কবিত্ব করে আর বুলবুলির গান শুনে কাটিয়েছি তা কিন্তু নয়। কিন্তু তবুও আমার কিছুই হয়নি, এক দুরারোগ্য ছন্দ আমায় পেয়ে বসেছে, আর শুধুমাত্র এই আর্থিক অনটনের জন্যই আমার যত গ্লানি, অমর্যাদা, সব কিছু। আসলে সুখ সুবিধে সফলতার জন্য তো পুরুষকার না কি যেন একটা লাগে, না লাগে তো, সেটাই নেই। আর তাই অন্ধকারে আলো নিভিয়ে মেসের বিছানায় শুয়ে থাকতে থাকতে মনে হয় এই অন্ধকারে যেন শেষ না হয়, আর এই বিছানা থেকে যেন আর উঠতে না হয়। ও হ্যাঁ, কমলার একটা চিঠি এসেছে বটে।
1: কিছু সুবিধা হলো? এতদিনেও তুমি যে কিছু করে উঠতে পারলে না এই ভেবে আমি অবাক হয়ে যাই। তাহলে বিয়েই বা করেছিলে কেন, আর খোকাকেই বানলে কেন? কুন্দ চিঠি পেলাম আজ, তার স্বামী তো কলকাতায় গিয়ে 6 মাসের মধ্যেই রেলওয়েতে কত বড় চাকরি জোগাড় করে নিল, আর তুমি কিছুই পারলে না।
0: যাব কমলা, যাব, ভালো খবর নিয়ে দেশে এবার যাব। যাব নাকি? যাব যাব, মা গ্রাহ্যই করবেন না, তোমার মুখও উচ্ছে চিবনো হয়ে থাকবে। তবে এসব উদাসীনতা তো দেখতে দেখতে কেটে যাবে ঠিক, খোকাকে 6 মাসের দেখে এসেছি, তা এখন সে প্রায় 5 বছর হবে। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, কোথেকে একটা পাঁচন বাড়ি জোগাড় করে বিড়াল কুকুর আর শালিকের পেছনে ছুটছে। ছিনিস না বাপ, প্রজাপতিটার পাখনা ছিনিস না, ছিঁড়তে নেই। তার চেয়ে ওর পেছনে পেছনে ঘুরলেই তো বেশি লাভ রে। রঙের কি বাহার, হলদে, জর্দা, পাটকিলে, নীল, ফড়িংটাকে কোথায় না নিয়ে যাচ্ছে, দিগন্তে, প্রান্তরে, শশা খেতে, শশানে। বেশ ছিল ছোটবেলাটা না, রোজই বেশ কেমন নতুন নতুন আবিষ্কার, স্বপ্ন, কল্পনা। আর এখন দেখো সব ভেঙে চুরে একাকার, বিশ্বাস নেই কিছুতে, তৃপ্তি নেই, শান্তি নেই, যেন একটা ছন্ন ছাড়া দাঁড় কাকের বাসা। এরই নাম জীবন ধারণ। ও বাবা, সবই 2, ট্রেন সেই 4, আজই কি যাব। অবশ্য এখন বেশ কুলির মাথায় মোট চাপিয়ে হেঁটে গেলেও হয়, দেশ গায়ে তো হাঁটতে পারলি, পায়ের তলায় নরম ঘাস, উপরে নারকলের গাছে কাঠ ঠোকরার শব্দ, আকাশ, সেটা পেরিয়ে পুরীর রাজ্য।
2: কে?
0: ও শ্রীপতি।
2: কে প্রভাত বাবু, আমার দেশের বাড়ি যাবার ঝোঁক চেপেছে? ভালো ভালো। আচ্ছা, এই খাসা টিনের সুটকেসটা আপনার দাদুকে শাহজাহান না কে যেন বেশ দিয়েছিল না? ও হে গোলক, নরেন, শ্যামকিশোর, শুনছ, প্রভাত বাবু আবার দেশের বাড়ি যাচ্ছেন। হ্যাঁ,
0: না, আমিও ভাবছি যাব না, বরং তারাপদর কাছ থেকে গোটা 15 টাকা ধার নেব। আসলে বড় লজ্জা করে তো, কলেজের বন্ধু, তাতে কি, এখন সে সফল মানুষ একজন, আমার মতো তো নয়। কিন্তু মিসের টাকা বাকি আছে, সেটা বুঝিয়ে দেবো ম্যানেজারকে। তারপর কমলার শাড়ি একটা, মার গরদের চাদর, আর খোকার জন্য একটা মোটর কার, কি একটা ইঞ্জিন। অবশ্য আমি যে দেশে যেতে পারি তা তাদের কল্পনার ত্রিসীমানায় নেই, তবু যেতে হবে। প্রথম কটা দিন মহাজনের মতো তো থাকা যাবে, পরে না হয় সেই ভিখিরি, সেই ভালো, দেশে আমি যাবই। আজ হলো না, কালও হয়তো হবে না। তারাপদর কাছ থেকে টাকাটা নিয়ে 3-4 দিনের মধ্যে, আচ্ছা, ট্রেনের থার্ড ক্লাস কম্পার্টমেন্টের থেকে কেমন একটা গন্ধ বেরোয় না? তারপর ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি খেয়ে প্ল্যাটফর্মের বাইরে, আর অমনি রোদ, কামরায় বেঞ্চিতে ভরা রোদ, বেশ যেন হাত বুলোই। বাহ, এমনি বেশ রোদের চিন্তার মধ্যে একটা নিশ্চিন্তি, আর সংগ্রাম টংগ্রামের দরকার নেই। তারপর রাত, রাতে ট্রেন। মাঠের সীমানা পেরিয়ে জোনাকি মাখা বাতাসের ভেতর ট্রেন, সেখান থেকে স্টিমার, মাঠ, দেবান্তর। সমস্ত রাত বিচিত্র সরীসৃপের মতো এঁকে বেঁকে যেন ঠান্ডা শীতল পাতাল দেশের দিকে চলেছে। সে এক নিরুপম যাত্রা। ওই চুরুটটা নিভে গেছে না, তো জ্বালাতেই ভুলেছি তাহলে। কে? ও নিরঞ্জন। সেই 6 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে সোজা যাত্রা দলে। লক্ষণ বর্জনের তোর গানটা কিন্তু চমৎকার হয়েছিল, কি সুন্দর গাইতিস রে। তারপর পাটের দালালি, তারপর কলকাতা থিয়েটারে বাবুগিরি, তারপর স্টিমারের ডকে কি একটা কাজ, তারপর ছেলে পিলে বউ।
3: হুজুর।
0: কে কে তুই?
3: আমি নিরঞ্জন দোপা।
0: ও হ্যাঁ, তুমি মানে তুই তো আগে সেই দেশের গায়ে।
3: হ্যাঁ হুজুর, আমি এখন কাপড় কাচি, আপনার সব কাপড় এনেছি হুজুর।
0: ও হ্যাঁ হ্যাঁ, নিরঞ্জন মানে তুই তো নিরঞ্জন, কাপড় এনেছিস? এই কি, দোলের কদিন পরে দিলাম রং ওঠাতে, বাটা ছেলে এই কাজ রে তুমি?
3: হুজুর।
0: হুজুর কি রে সোয়ার পাজি উল্লুক, বললে পরশু দিয়ে যাবে, এনেছো 15 দিন পর, তাও এরকম?
3: হুজুর, কাচতে দিয়েছিলাম ভাইপোকে।
0: কেন, তাকে কাচতে দিলে কেন তুমি?
3: ভাবলাম ওকে লায়েক করে নি।
0: নিজে গিয়েছিলে কোথায়?
3: হুজুর, গতবারে জামাই ষষ্ঠীর সময় শ্বশুর মশাই তত্ত্ব তলব দিতে পারেননি, তো এবার তাই জামাই খাওয়ালেন।
0: হনুমান, এই ফাল্গুন মাসে জামাই ষষ্ঠী,
3: তা তিনি খাওয়ালেন তো কি করি, 14 দিন ছিলাম। হুজুর, কাল ফিরে না ভাইপোকে না ঝাঁটার বাড়ি মেরেছি, কি ঝামেলা বলুন তো, একটা রঙের প্রচুর অব্দি তুলতে পারেনি।
0: আচ্ছা নিরঞ্জন, রং ওঠে কি সে লেবু রসে?
3: আমার শ্বশুর মশাই তো হুজুর সেবার একটা বুলবুলি পাখির গায়ে রং তুলে দিয়েছিল, ওই ওই জল ছিটোয় আর রোদে দেয়, আবার জল ছিটোয় আবার রোদে দেয়, আবার জল ছিটোয় আবার রোদে দেয়।
0: এইরকমই বেশ মজার মানুষ আমাদের নিরঞ্জন, কত যে গল্পর ঝুলিতে, বেশ লাগে ওকে। তার জামা কাপড়ের রং না হয় নাই তুলতে পারলো, তার গল্পের রং

0: এবারে পাকা জমাটি। এবারে দেশে গিয়ে সেই নিরঞ্জনকে খুঁজতে হবে। তারপর দুপুরবেলা বাড়ির পূব দিকে অশ্বত্থ গাছের তলায় বসে বেশ জমাটি গল্প হবে। কে জানে সে আছে কেমন, কায়ক্লেশে নাকি নতুন কোনো অর্থ পেয়েছে জীবনের, হয়তো এখন আবার মন্ত্র নিয়ে দাঁড়িয়ে রেখে বৈরাগী সেজেছে বেটা। তা হোক, এই বেশ ভালো। তার এই হাট বাজার, ব্যর্থতা, জীবন মৃত্যুর কথা বেশ স্পষ্ট মাটির গন্ধ মাখা, এমন সরস মধুর। জীবনের আরো বড় জায়গারই যারা তার হওয়ার কথা ছিল, তা নয় ধোপাশে যে বসে আছে। আচ্ছা, নিরঞ্জন কি দেশের হাই স্কুলে পড়তো? কে জানে, না বোধ হয়। কত পুরনো স্কুল, তা প্রায় 40 বছরের হবে। প্রকাণ্ড মাঠ, সবুজ ঘাস, লাল বটফলের গন্ধ আর বিরাট তেঁতুল গাছ একটা। কতদিন ও পথই মারায়নি। দিজিন বাবু, ড্রিলের মাস্টার, ড্রিল করাচ্ছেন। যা একখানা বেত ছিল না হাতে, ইয়া লম্বা, কিন্তু মারলে লাগতো না, কখনো না। চার্জ! আমারও বেশ সৈনিক হতে ইচ্ছা করতো, বেশ নেপোলিয়ন কি মার্শাল নিয়ে। আচ্ছা আচ্ছা, দিজিন বাবু বেঁচে আছে? ক্যাপ্টেন অবিনাশ, অমূল্য বেঁচে আছে? রমেশ, ইউসুফ বেঁচে আছে? এদের সবাইকে বেশ একসঙ্গে পেলে খানিক এক খামচা পুরনো সময়ে ডুব দেওয়া যেত। হ্যাঁ, চুরুটা নিবেই আছে। জ্বালাই, দেশলাই, দেশলাই, এই আবার বাড়তি খরচ আর একটা। এই সময় এক কাপ চা হলে বড় ভালো হতো। এবারে দেশে যাওয়ার সময় কমলার জন্য খানিকটা ভালো চা নিতে হবে, বেশ কড়া অথচ ভুরভুরে গন্ধ। কমলা চা বড় ভালোবাসে। আরে আরে কালিম জি, আমি যে দেশে আসছি তুমি ঠিক খবর পেয়ে গেছো দেখছি। তোমার ঘোড়া দুটি বড় জব্বর, এমন তাগড়া জোয়ান ঘোড়া সচরাচর দেখাই যায় না আজকাল। কিরকম মনিপটি দেখতে হবে তো।
1: জি হুজুর মহারাজ, সালাম হুজুর, সালাম সালাম।
0: কিন্তু এবারে দেশে গিয়ে তো আর কালিমের গাড়িতে চড়া যাবে না, পয়সা বড্ড কম। এই রে, আবার ওরা আসছে, ভিড় করবে, আমি সরি।
2: তাহলে আরে দাহের কি হবে, কিছু একটা নিদান দিন আপনারা, এ তো বড় বিপদ হলো দেখছি।
3: কি নিদান দেবে এখন লোকে বলুন দেখি। আমি গায়ে সর্ষের তেলটি সবে চাপিয়েছি, বিনয় এই খেয়ে দিয়ে বেরুলো। সকলের তো কোর্ট কাছারি অফিস আছে নাকি, মরা গেলে বসে থাকলে চলবে?
4: আমি বুঝলাম কি শ্রীপতি বরং যদি,
5: বাবা বাবা, অমনি বেকারের ঘাড়ে হাত। হ্যাঁ, চাকরি করে সব একবারে মাথা উদ্ধার করেছেন। কর্পোরেশনে বস্তি ইন্সপেক্টরের একটা পোস্ট খালি হয়েছে, কমাস ধরে লোকাল কাউন্সিলরের ইয়েতে তেল মাখাচ্ছি, রোজই বেটা দেখা করতে বলছে, সেসব ছেড়ে এখন আমি বডিতে ঘি মাখাতে বসি আর কি। আমার দায় কেঁদেছে কেন রামপদ দা? তুমি তো
4: ভাই, ভাই আমার অফিস নেই ঠিক, কিন্তু জানো তো এজেন্টদের সবসময়ই অফিস। আর আজই, হ্যাঁ আজই বড় একটা এনগেজমেন্ট আছে, প্রায় 1,015 টাকার পলিসি, তোমরাই বলো।
2: হ্যাঁ, তবে আর কি, যে যার কাজে যান যান যান। হ্যাঁ, আমার মেস আমি বসে বসে লাশের ইয়েতে

আসলে মানুষের মুশকিল এই যে এক মুহূর্ত অন্যমনস্ক হয়ে পড়ে থাকার উপায় নেই। অমনি জীবন মনে করবে একটা অপদার্থ সব, আর সময় উড়ে আসবে শকুনের মতো। আসে আসে, তাই আসে, আর তার কাছে

0: আতুর ঘরের জননীর মতো মমতা প্রত্যাশা করা যায় কি? যায় না। তাই এসব লোক কোটি কোটি জন্মাচ্ছে আর গুঁড়িয়েও যাচ্ছে কোটি কোটি, অথচ স্টিমারে করে স্টেশনে পৌঁছে কেউ একবার শিমুল গাছটার দিকে ফিরে তাকায় কি? তাকায় না। ওই যে সিঁদুর মাখা সুন্দরী সদবার লেলিহান চিতা জ্বলছে ফাগুনের শিমুল ফুলে, এসবের যেন কোনো মানেই নেই। এ যেন ভারী উপেক্ষার জিনিস, কেন যে এরকম হয়? তাছাড়া কেতু, কে ভাবে কেতুর কথা? কে জানে কেমন আছে শহর ছাড়া। হ্যাঁ, তারাপদ দিয়েছে 20টা টাকা, মেসির ম্যানেজার পাবে 8, থার্ড ক্লাসের টিকিট হলো গিয়ে 4.5, এছাড়া এই থান কাপড়, সুতির শাড়ি, খোকার লাটিম, বেলুন, ছবির বই, তাহলে আগে 3 টাকা শোয়ানো আনা ধরলে এখন হাতে থাকে 5-6 টাকা। ও বাবা, বড় লোক, অঢেল অর্থের আড়ম্বর। দাদা, একটা হাওয়ানা চুরুর দিন তো, এবারে মৌজ করে YMCA-তে ঢুকে 1 কাপ 5 পয়সার চা। আর কি চাই? সার্থক, সার্থক জীবন, সার্থক। দেখো দেখো, কলেজ স্কোয়ারের বেঞ্চিতে বসে স্ত্রী পুত্র পিতা কেমন কলকাতার মুক্ত বায়ু সেবন করছে। এখানে যেন আকাশ আলোর উদ্দুর সব লিমিটেড কোম্পানির জিনিস, কাদের বেশি শেয়ার, কে বেশি ডিভিডেন্ড টানে বিধাতা জানেন। বিধাতা একাই টানেন হয়তো, অন্য কেউ তাই পায় না। আর ও দম আটকে আসে। এবার বেশ দেশে গিয়ে ভালো করে খানিক দম ভরে বাতাস নেব।
1: প্রভাতবাবু, প্রভাতবাবুর চিঠি আছে।
2: তোমার কি কোনোদিনই কোনো আক্কেল হবে না? একবার ভাবো, দেশের বাড়ির এত কটা মুখ জলে কি করে? খোকা বড় হয়েছে, তার পড়াশোনার খরচ আছে, এবারের আকালে ধান তেমন হয়নি, নিজের বউ কি দিয়ে লজ্জা ঢাকবে সে কথা মনে হয় কখনো? আমি বলে এই দেশ গায়ে দাঁত ছড়কুটে পড়ে আছি, অন্য কেউ হলে মুখে ঝেঁটা মেরে বিদেয় হয়ে যেত।
0: কণ্ঠস্বর যেন মানব সন্তানের নয়, রক্তাক্ত চিলবধু, নিজেকে ছিঁড়ে খুঁড়ে খেতে চায়। না, এভাবে যাওয়া যায় না, তারপর টাকা কালই ফেরত দিয়ে দেবো। না তাই বা কেন, দেশগাঁ কি কমলার বাপের নাকি? মা আছে, খোকা আছে, শ্মশানে বাবার চিতার ইশারা আছে, কেতু আছে। কেতু সে আছে কি এখনো? এখনো কি খুঁজে মরে আমায়? কেতু, কেতু, বস বস, কি রোগা হয়ে গেছিস রে? এঁটো কাটা জুটছে না তেমন, না শকুনদের সঙ্গে ভাগাড়ে ঘোরাঘুরি করতে হচ্ছে তো, আর ভাবছিস মনিব্বাটা গেল কোথায়? অনেক খুঁজেছিস আমাকে, এই গাঁ সে গাঁ পাসনি, সমস্ত দিন একা একা কুঁই কুঁই করে ঘুরে ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই, দাম নেই, উপায় নেই, মনের কথা বলবার লোক নেই একটা। তবে তোর কষ্ট আমার চেয়েও বেশি রে কেতু, বড় অবসন্ন লাগে এখানে, তার চেয়ে মার সঙ্গে আর কমলার সঙ্গে কথা বলে খানিক নিস্তার পাওয়া যায়। এখানকার রক্তাক্ত সংগ্রাম থেকে ছুটি নিয়ে স্তিমিত নরম অন্ধকারের মতো শান্তি আর আশ্বাসে পাড়া গাঁর রাত্রি যাপন। যাচ্ছি যাচ্ছি, আজই দেশে যাচ্ছি। কে, কাকে চেন আপনি?
3: আপনি কি প্রভাতবাবু?
0: হ্যাঁ।
3: আপনি কার্তিকবাবুকে চেনেন তো? উনি আমাকে আপনার কাছে পাঠালেন। আমি থার্ড ইয়ারে পড়ি, কার্তিকবাবুর কাছেই পড়তাম, তা উনি 3 মাস দেশে যাবেন বলে আপনার ঠিকানা দিয়ে গেলেন।

0: বললেন যে আপনি খালাস মানুষ, টিউশন খুঁজছেন, পড়ানোর অভ্যেস আছে আপনার।
1: তা আছে কি?
0: মানে শুনলাম আপনি 8-10 বছর এমএ পাস, আগে অনেক ছেলে পড়িয়েছেন।
1: কার্তিক চলে গেছে নাকি?
0: হ্যাঁ, দেশে গেছেন। গরমের সময় উনি দেশে কাটান 3-4 মাস। দেখুন, আপনাকে ওই কমার্স পড়াতে হবে।
1: এই 3 মাসের জন্য তো অনেক টিউটর পেতে পারেন আপনি।
0: হ্যাঁ, সে তো ঢের আছে। কলকাতায় তো কাঠপিপড়ের মতো টিউশনের লাইন। তবে কার্তিকবাবু আপনার কথা বলল কি না?
1: দেখুন, আমার বড় অবসন্ন বোধ হয়।
0: কেন বলুন তো?
1: আজ আমার দেশে যাওয়ার কথা ছিল।
0: ও, সেখানে কারো অসুখ করেছে বুঝি?
1: কারো অসুখ না করলে দেশে যেতে নেই?
0: না না, তা নয় অবশ্যই। তবে আমি ভেবেছিলাম,
1: 4 বছর আমি বাড়ি যাইনি। খোকা আছে, মা আছেন, স্ত্রী আছে, কেটু বলে একটা কুকুর আছে, এদের দেখতে ইচ্ছে করে না। দিনের পর দিন এই বেঢপ শহরটায় পড়ে থাকা যায়? আপনি বরং চলে গেছে, যাক আপদ গেছে, যত বাধা।

0: কি হে প্রভাত, হে কি আবার বাড়ি যাবার জন্য তোড়জোড় হচ্ছে নাকি? বিছানাপত্র একেবারে গোছগাছ।
1: আরে আরে কার্তিক জি, আমি ভেবেছিলাম তুমি চলে গিয়েছো বুঝি।
0: হ্যাঁ, দার্জিলিং গিয়েছিলাম, ফিরবার পথে কলকাতা হয়ে বাড়ি যাচ্ছি।
1: ও দার্জিলিং, সে তো বেশ চমৎকার জায়গা না? একবার গিয়ে দেখতে হবে। সে পয়সাই বা কোথায়?
0: তুমি তো আচ্ছা ইডিয়েট।
1: কিরকম?
0: সমীরকে পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি তাকে ফিরিয়ে দিলে যে।
1: ও সেই কথা,
0: এমন আহাম্মক তুমি। আচ্ছা, কিছুতেই কি চার নেই তোমার?
1: আমি দেশে যাচ্ছি কিনা?
0: কেন কেন, সেখানে কোন উল্লোকের তিন হাত দাড়ি গজিয়েছে যে তোমার না কামালে চলবে না?
1: না না, সে হয় না কার্তিক, কলকাতায় আর থাকা যায় না।
0: কেন কেন কেন? আচ্ছা, টাকায় কি কামড়ায় তোমাকে? ছেলেটা মাসে মাসে 30 টাকা করে দেবে বলেছে।
1: তা দিলই বা, চলে যাবে ঠিক, এই 4 বছরেও তো টিউশন করে মেসের খরচ চালিয়ে এলাম।
0: কিন্তু চাকরির যা বাজার, তাতে এইটুকুও তো ছোটখাটো একটি যোগ্য ফল, পিতৃপুণ্য ছাড়া জোটে না।
1: তা আমি জানি, কিন্তু কার্তিক আমি আর কলকাতায় থাকতে পারি না। 4 বছর কাউকে দেখিনি আমি, মাকে না, খোকাকে না, খোকার মাকে না। সেই কেতুটা হয়তো সারা দুপুর খোঁজে আমায়, জানো সে বেঁচে আছে কিনা এই খবরটুকু পর্যন্ত কেউ আমায় দেয় না। নিজের স্বার্থের বাইরে মানুষ এত উদাসীন।
0: বেশ, যা ভালো বোঝো, না সিগারেট নাও। ও তুমি তো আবার চুরুট পিয়াসে।
1: আচ্ছা কার্তিক, মৃত্যুর পর আমাদের কি হয়? জানো, শ্মশানে বাবার ভস্মের উপর 2টো ইঁট আছে, শুধু 2টো ইঁট, নিচে কি কে জানে। আমাদের অস্তিত্ব হয়তো এই টেবিলটা, দেয়ালটা, কিংবা সিগারেটের ছাই। এক একদিন টালিগঞ্জের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনতে পাই বাবা ডাকে,
2: খোকা তুমি আমার কাছে এসে একটু বসো, আমি শান্তি পাই। কলকাতার পথে হতভাগা ছেলে তুমি বা কতদিন এই মনে অশান্তিতে কাটাবে?
1: না কার্তিক, হয় না, এ হয় না, আমি যাবই। বুঝলে সমীর, নিজেকে যতটা প্রেমিক মনে করি ততটা আমি নই। তাই যদি হতাম, তাহলে সে যে 3 মাস আগে বিছানাপত্তর মেঁধে যাচ্ছিলাম, চলেই যেতাম, কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারত না। অথচ দেখো, কার্তিকের উপর আমার জারি জুরি কিছুই খাটলো না।
3: কিছু মনে করবেন না, আপনার ওই দাম্পত্য জীবন বেশ ইয়ে তো, নির্বিবাদ, মানে সুখের।
1: বাহ, এই কথা জিজ্ঞেস করো কেন তুমি?
3: না, আপনি বললেন না ঠিক ততটা প্রেমিক আপনি নন, তাই বলছিলাম।

0: আপনাদের স্বামী স্ত্রীর সম্বন্ধ বেশ শান্তি তো? আসলে আসলে আমি ওই নরনারীর সম্পর্ক নিয়ে একটু লেখালেখি করছি তো।
1: তা সে ওই যেমন সচরাচর হয়, আজকালকার ছেলেরা আমাদের চেয়ে ঢের বেশি প্রদীপ্ত হয়ে উঠেছে। এই বয়সে আমরা তেঁতুল বিছি নিয়ে খেলা করতাম। কি জানো সমীর, তোমরা প্রেম বলতে নরনারীর নানা রকম সম্পর্ক বুঝো, কিন্তু আমি ঢের বেশি জিনিস বুঝি। স্বামী স্ত্রী সম্বন্ধে শুধু নয়, দেশের মাঠ, পথ, স্কুল বাড়ি, অশ্বত্থ গাছ, খোকা, কেতু, সব সব।
0: আপনি কিন্তু বাবার স্কুলে সেই টেম্পোরারি স্কুল মাস্টারিটা নেবেন কিনা কিছু বললেন না, বাবা তো খোঁজ করছিল।
1: হ্যাঁ, দেশে যাওয়া যখন হলোই না তখন সেটা নিলেও বেশি হয়, ট্রেনে স্টিমারে না গিয়ে অগত্যা মনসা কাশিং গচ্ছতি।

0: তার মানে এখন থার্ড পিরিয়ড ভূগোল। উহ, কি অপচয়, কেবল রাশি রাশি সংখ্যার উদ্গার, বিচার নেই, বিশ্লেষণ নেই, কল্পনা কবিত্ব সবেরই জলাঞ্জলি। বড্ড অবসাদ বোধ হয়। অথচ কালই কমলার চিঠি এসেছে, খোকার হুপিং কফ, রক্ত মশা, আর কেতু মরে গেছে। কিন্তু কে বা মারল তাকে, নিজে থেকে মরে গেল? একটু অপেক্ষা করতে পারলো না আমি বাড়ি যাওয়া পর্যন্ত? বাস্তবিক আর কোনোদিন ফিরবে না কেতু। কমলা অবশ্যই খুশি আমি মাস্টারি পেয়েছি বলে। জীবনে ব্যবসা বোধ এইসব মেয়ে মানুষের কি ভয়াবহ। এখানকার স্কুলের ছেলেগুলোর জন্য কষ্ট হয়, ওই দূরে পাঁচিলের গায়ে একটা মাত্র কৃষ্ণচূড়ার গাছই যা একটু জীবন। এখানে এখানে কোথায় দেশের স্কুলের সেই হিজল পাকুড় বট আর ডালে ডালে অজস্র শালিখের কৌমার্য ভার?
1: প্রভাত, এই প্রভাত, এই ছ ছ মধুমুখী দিঘিতে যাবি না? ইস, কাদা কাদা পদ্ম ফুল, বাইরে বিজন আর অবিনাশ দাঁড়িয়ে আছে।
2: এই জানিস তো, হেমন্ত এসেছিল।
0: কোন হেমন্ত? সেই আমাদের চেয়ে এক ক্লাস উঁচুতে পড়তো?
1: আরে হ্যাঁ হ্যাঁ, এই মাথা ন্যাড়া করে সন্ন্যাসী হয়ে চলে গেল একদিন হঠাৎ।
2: এসেছিল,
1: হ্যাঁ, গায়ে গেরুয়া কাপড়, পায়ে খড়ম কাঠের, পাঞ্জাব, মিরাট, অমরনাথ, বদ্রীনাথ, কত কত জায়গায় যে গেছিল না হেমন্ত।
0: মনে আছে একবার আমার শিয়ালে তাড়া করেছিল, আমি চোঁচো দৌড় আর হেমন্ত পেছন থেকে, ওরে প্রভাত, থাম থাম, শিয়ালটা পালিয়ে গেছে, থাম।
3: কে প্রভাত বাবু, স্কুল কেমন লাগছে?
0: হ্যাঁ হ্যাঁ, আগে আমাকে আমাকে ইংরেজি পড়াতে দিন।
3: না না, তা হয় না।
0: কেন?
3: আপনি যার জায়গায় এসেছেন তিনি হিস্ট্রি, জিওগ্রাফি, জিওমেট্রি এসব পড়াতেন, আর তাছাড়া তিনি টেকনিক্যাল স্কুলেও পড়িয়েছিলেন, ড্রিল করাতে পারতেন, বুঝলেন?
0: ইংরেজির লোক তো আমি, ওই জিওমেট্রি, ভূগোল, ম্যাপ এক্সট্রা।
3: কেন, ছেলেরা তো আপনার বেশ সুখ্যাত করে।
0: আমি টেক্সট বই সব জোগাড় করে নিয়েছি, ম্যাপ আঁকাটাও রপ্ত হয়ে গেছে, অনেক খাল আগে পড়া, ছেলেরা সব কঠিন কঠিন এক্সট্রা নিয়ে হাজির হয়, যদি ঠিক ঠিক বলতে বোঝাতে না পারি বড় গ্লানি হয় নিজের উপর।
3: আদর্শ মাস্টার, ভালো, আপনি তো টেম্পোরারি, অত গভীরে যাওয়ার দরকারটা কি?
0: তা কি হয়, ছেলেরা তো সন্তানের মতো, সারাদিন হাতে চক্ষুরির রং লেগে থাকে, অথচ অঙ্ক মেলাতে পারি না কিছুতেই।
3: সারাদিন এত আনমনা থাকেন কেন?
0: হ্যাঁ,
3: এই টিচার্স রুমে বড় একটা ঘ্যাসেন না কারোর সঙ্গে?
0: সকলেই বেশ ট্রাম, বাস, গ্যাসলাইটের বিপুল উন্মাদনার মধ্যে কিরকম প্রবলভাবে বেঁচে আছে এখানে, কি নিয়ে এত

0: যে উন্মাদ, এতে কার যে কি লাভ? অথচ আমার দেশের বাড়িতে যাবার কথা ছিল, হয়ে উঠল না কিছুতেই। দেশে যে কবে যাব?
1: কে যেন বলেছিল, প্রেমিক, কবি আর উন্মাদ একই বস্তুতে তৈরি,

0: হেমন্ত, ও হেমন্ত, কেমন আছো ভাই? তুমি নাকি দেশের বাড়ি গেছিলে শুনলাম, তা সেখানকার খবর টবর কি সব আছে কেমন?
1: হ্যাঁ, কদিন খুব জমিয়ে কাটালাম গায়ে, চণ্ডী মণ্ডপ, বারোয়ারিতলা, মাঠ ঘাট সব একেবারে এতিমতার ঘুরেছি। তোমার ছেলে তো বেশ লায়েক হয়ে গেছে, সারাদিন টোটো করে। আমার সামনে দেখলুম ঘরে এলো পায়ে একটা মাদার কাঁটা ফুটিয়ে।
0: তবে ভাবো হেমন্ত, সেই ছোট্ট টুকটুকে পা দুটো মাদার কাঁটা ফোটাবের মতো উপযুক্ত হয়ে গেছে। কে জানে ভবিষ্যতের কোনো এক ভয়ঙ্কর যুদ্ধে এই পা হয়তো ট্রেন চিরফতে ছুটে ছুটে বেড়াবে। তার মানে খোকা এত বড় হয়ে গেছে, জীবন সময় এগিয়ে যাচ্ছে আমার পেছনে ফেলে, কেবল স্থবির বসে আছি আমি। কেন হবে এরকম? খোকার জীবনের এমন ভয়াবহ মুণ্ডচ্ছেদ কে করলো? আমার অনুমতির জন্য অপেক্ষা করলো না, এত নিষ্ঠুর। জোনাকির পাখায় পাখায় কে তবে লিখে চলেছে আয়ুর খবর? কে? তবে তো কমলার মুখ এতদিনে থুবড়ে গেছে, মাও না জানি বুড়ো হয়ে গেছে।
1: ও হ্যাঁ, যে কথা বলতে ভুলেছি, তোমাদের পাশের বাড়ির সেই অক্ষয়বাবুকে মনে আছে? তার মেয়ে উষা, সে এসেছে দেখলাম।

এমন তো গভীর রাতে কাঁঠাল আর হিজলের জঙ্গলের দিকে তাকিয়ে থেকেছ কোনোদিন? তেমনি নম্র, স্নিগ্ধ, বিচক্ষণ আর নিঃশব্দ সে। জানো জানো হেমন্ত, রোজ রাতে সে গান গাইত। সে গান নয়, যেন এক নিবিড় আত্মনিবেদন, নারীর সজীব সাধক হৃদয়ের থেকে উৎসারিত। হেমন্ত, আজও সে কি গান গায়?

0: না, আমি যাব না, যেতে পারবো না। গায়ে কেমন অসহ্য ব্যথা, সমস্ত শরীর ভর্তি জ্বর। আমি দেশে যাব, দেশে এমন মানুষ হয়ে নিজের উপর অত্যাচার করব না। মানুষ কি মাস্টারি করবার জন্য বেঁচে থাকে নাকি? আমি দেশে যাব।
1: তা বললে কি হয়? আপনার টেম্পোরারি কাজ, 2 ঘন্টা পড়িয়ে ছুটি চাইছেন কেন? কি হলো কি আপনার?
0: বড্ড অসুখ হয়েছে।
1: তাহলে আর কি করা, জান অসুখ যখন করেছে, কাল 2-1 ঘন্টা বেশি পড়িয়ে দেবেন বরং, কেমন?
0: বুঝলে হেমন্ত, তাই বলে তোমার মতন সব ছেড়ে ছুড়ে দিয়ে কোনোদিন সন্ন্যাসী হয়ে চলে যাব না গো আমি। মানুষ কদিনই বা বাঁচে, বাঁচে না বেশি দিন। ও, টাকা কড়ি সফলতাও খুব কম মানুষের জীবনই হয়, কিন্তু কয়েকটা ভালোবাসার জিনিস আমাদের জন্য সে রেখে দেয়। সে যা ভালোবাসে সেই জিনিসেরই আরাধনা করা উচিত তার। নিজের জীবনটাকে ভুল বুঝে মিছিমিছি অন্ধ হয়ে ঘুরে কি লাভ?
2: প্রভাত, জীবন হচ্ছে লড়াইবাজ বাজপাখির বিশাল

0: প্রকাশ। দুর্বলরাই কেবল পিছিয়ে পড়ে, বিধাতার দোষ দেয়, অনিয়ম দেখে, উচ্ছৃঙ্খলতা দেখে, তা নয়, তা নয়।
1: ঠিক ঠিক বলেছ, আমিও তাই বলি। অলসতা মানে প্রেম নয়, ভিক্ষাকে দাক্ষিণ্য যে ভাবে সে

0: সেটা বেশ ভরসার জায়গা, আর চিন্তা নেই। এবার একবার দেশ থেকে ঘুরে এসি।
1: কিন্তু তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে প্রভাত।
0: স্কুলে আমি মন দিয়ে পড়িয়েছি, যথেষ্ট সুনাম আমার, কর্তব্যে অবহেলা করিনি। আমার ছেলেরা খুশি, মাস্টাররা খুশি, সেক্রেটারিও খুশি। দেশ থেকে ফিরে চাকরি পাকা হয়ে যাবে নিশ্চিত, 40 টাকা মাইনে তখন। ভাবো একবার, 40 টাকা! আমি তখন হয়তো আর একটা ইমেল দেবো, কিংবা বিটি নিশ্চিন্তে থিসিস লেখা চলবে।
1: কষ্ট হচ্ছে প্রভাত? তুমি তো দেখছি দেশে যাওয়ার জন্য বিছানাপত্র সব বেঁধে ছেঁধে ফেলেছ, ওগুলো খুলে মেঝে পাতি। এবার সৌ দিকে সৌ, ইস, জ্বরের খোরে একেবারে বেহুশ। না প্রভাত না, যতই তুমি ঢের উজ্জ্বলতা নিয়ে সুবিন্যস্ত জীবনের স্বপ্নে ঘোর থাকো না কেন, বাজ পাখি তুমি নও। এই সংসারে যারা সফল হবে তাদের জাত আলাদা, তোমার ঘরানা প্রেমের দাক্ষিণ্যের মমতার। হায়রে, সংসারের সংগ্রাম আর কর্তব্যের ভারে নিষ্পেষিত তুমি এই বিদেশ বিভুয়ে, দেশ ছেড়ে, দেশের মায়াময় ছায়া ছেড়ে উদাসী করুণ শালিক কি চড়াইয়ের মতো কাতরাচ্ছ। ঘুমো ঘুমো তুমি, বিশ্রাম নাও একটু, আমি দেখি একটা ডাক্তারের খোঁজে যাই।

0: প্রভাতের খুব খিদে পাইতে লাগিল। খোকার জন্য প্রায় 7 মাস আগে সে যে কয়েকটি খুচরা বিস্কুট কিনিয়াছিল, খাইয়া দেখিল কেমন খড়িমাটির মতো স্বাদ। তাহারই জন্য রাখা লজেন চুষগুলো গলিয়া চটের মতো হইয়া গেছে। লজেন্সের মোড়ক হাতে লইয়া তাহার কেবলই মনে পড়িতে লাগিল সেই 7 মাস আগের বিছানা বাক্স বাঁধা, বাড়ি যাইবার আয়োজন, খোকার শিশুত্ব নষ্ট হইয়া যাওয়া, সেই মা যার নিজের হাতে লেখা চিঠি আর আসে না, বাবার চিতার উপর বিষাক্ত কেলে কাঁটার জঙ্গল, অশ্বত্থ গাছ, কমলার শ্রীহীন মুখশ্রী, কেবলই খোকাকে শাসাইতেছে কিংবা মারিতেছে হয়তো, কেতুর জন্য মন কেমন করিতে লাগিল। মাঠে জঙ্গলে উঠানে কোথাও কোনোদিন কি আর সাক্ষাৎ হইবে না তাহাদের, হে কিরকম যেন হইয়া গেল, জীবন যেন বড় তাড়াতাড়ি সাঙ্গ করিয়া দিতে চায় নিজেকে। বুকের ভিতর কেমন যেন শূন্য বোধ হয় প্রভাতের, বড় কষ্ট লাগে কমলার জন্য, কেতুর জন্য, শরীর অবশ হইয়া আসে, লজেন চুষের মোড়ক হাত হইতে খসিয়া পড়িয়া যায়, জ্বরের ঘোর বাড়ে।
1: নির্জন রাত্রির মতো শিশিরের গুহার ভিতর, পৃথিবীর ভিতরের গহ্বর।

0: এর মতো নিঃসার রব আমি। অনেক গতির পর আকাঙ্ক্ষার পরে যেমন থামিতে হয়, বুঝে যেতে হয় একবার।
1: যত ঝামেলা ইচ্ছে করছে ওই 13 নম্বরে 14 পুরুষের পিণ্ডি
2: চৌরাস্তার মোড় পেরিয়ে নিমতলা।

0: দেখো নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে।
1: কোনদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার, সহিবে না আর অবিরাম অবিরাম ভার, সহিবে না আর।

জীবনানন্দ দাশের কাহিনী অবলম্বনে নিরুপম যাত্রা নাটকটি শেষ হল। বেতার নাটক সৌম্যদেব বসু। অভিনয় করেছেন হেমন্ত, অরুণ মুখোপাধ্যায়, হেডমাস্টার সৌমিত্র বসু, শ্রীপতি শ্যামল চক্রবর্তী, রামপদ কমল পাল, সমীর মোহন ঘোষ, কার্তিক সব্যসাচী দাশগুপ্ত, ম্যানেজার ও নিরঞ্জন দেবেশ রায়চৌধুরী, কমলা বিজয়লক্ষ্মী বর্মন এবং প্রভাতের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, হরবোলা সুনীল আদক, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা শ্যামল ঘোষ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো 107 FM রেইনবো, যেটুকু সময় হাতে আছে রবীন্দ্রসঙ্গীত পরপর স্বাগত দে এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই মুহূর্তের গান।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি আইআইটির ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইআইটির 57তম সমাবর্তনে তিনি বলেন, যুব সম্প্রদায়ের কাছে নতুন নতুন ক্ষেত্রগুলি সম্ভাবনার নানা সুযোগ তৈরি করছে। সেমিকন্ডাক্টর, ড্রোন সহ বিভিন্ন ক্ষেত্রে দেশকে স্বনির্ভর হয়ে উঠতে হবে বলে তিনি মন্তব্য করেন। হিমাচল প্রদেশের চাম্বায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন, 11 জন আহত। বৈরাগড়গামী একটি বেসরকারি বাস খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি তলবের নোটিশ পাঠানোয় এখন ভবানী ভবনে রয়েছেন অভিষেক ব্যানার্জির প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। গত বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে তিনি প্রচুর টাকা আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে 4টি এফআইআর দায়ের করা হয়। এর আগে তিনি 2টিতে আগাম জামিন পেয়েছিলেন। চিরাচরিত শ্রদ্ধায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণবার্ষিকী পালিত হচ্ছে। বিধানসভায় আজ সকালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে আগাম জামিন মঞ্জুর করা হলে দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের তথ্য প্রমাণ নষ্ট করতে পারার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রানীনগর ও লালগোলা থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতদের সকলকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এফ এম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেন, জমি অধিগ্রহণ, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল। তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুড়া বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, আজ সকাল 7:15 নাগাদ বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচের একটি রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। চিরাচরিত শ্রদ্ধায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণবার্ষিকী পালিত হচ্ছে। বিধানসভায় আজ সকালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও অধ্যক্ষ রথীন্দ্র বোস এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। খবর এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শ্রাবণকে এবার থাম বোন বলবো কিনা বুঝতে পারছি না, মানে ঝরঝর করে তো হয়েই চলেছে। বাই দ্য ওয়ে, ও থামলে তবে আমরা স্টার্ট করতে পারবো, বিকজ অরুণিতার নম্রতা ইজ হিয়ার উইথ
2: উইকেন্ড ক্যাফে, সঙ্গে রয়েছি তোমাদের সাথে। কিন্তু শ্রাবণ থামবে না গো, মানে শ্রাবণ থামার কোনো মানে জায়গায়
1: নেই,
2: লক্ষ্য নেই, কোনো বিরাম নিচ্ছে না, বিশ্রাম নিচ্ছে না, চলেই যাচ্ছে। তার উপরে নিম্নচাপ এসে গেছে, বুঝেছো? মানে এই
1: নিম্নচাপ,
2: হ্যাঁ, মানে এই কারণে যা হচ্ছে, বৃষ্টি তোমার কমার কোনো সেন নেই, বরং বাড়তে পারে, এবং সেটা বিভিন্ন বিভিন্ন জেলাতেই বাড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে। আর কয়েকটা জেলায় আরো মানে ভারী বৃষ্টি সতর্কতাও রয়েছে সেখানে, আর উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলবে। এইবারে দেখো, বৃষ্টি তো হতে থাকছেই যেরকম, কিন্তু যেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ফলে যেটা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের উপকূলে এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, সেটা আজকের মধ্যেই হবে। তাই তোমরা যারা যেখানে মোটামুটি রয়েছো একটু সাবধানেই থাকো, ভিন্ন ভিন্ন জেলাতেই কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: মানে দ্য গল্প ইজ বৃষ্টি ইজ বঙ্গে, তাই ছাতা থাকুক সঙ্গে। এই মুহূর্তে মানে পুরো ডুবি ডুবি ব্যাপার, কিন্তু ব্যাপারটা জুবি ডুবি হলে কেমন হয় বলো তো? সোনু নিগম অ্যান্ড শ্রেয়া ঘোষাল ফ্রম থ্রি ইডিয়টস।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। তবে এই যে মানে এই সময়টা বেশ একটা পরীক্ষা পড়াশোনার সিজন চলছে, মানে বেসরকারি স্কুলগুলোতে ফার্স্ট টার্ম পরীক্ষার একটা বেশ ইয়ে চলছে এই মুহূর্তে, তো সেই সময় একটা পড়াশোনা সংক্রান্ত খবর এই মুহূর্তে তোমাদের কে দেবে? নম্রতা,
2: যেটা দেওয়ার সেটা হচ্ছে যে দেখো, আমরা তো সন্তানদের সাধারণত একটু টিউশনে পাঠিয়ে দিই যে পড়াশোনা যাতে ঠিকঠাকভাবে করে, কিন্তু সাধারণত দেখবে সবসময় বলে যে বাড়িতেও কিন্তু পড়ানোটা প্রয়োজন
1: অবশ্যই।
2: এবং সেই কথাটার জন্যই কিন্তু যেটা হয়েছে, মা বাবারা বাড়িতে সন্তানকে কিভাবে পড়াবেন তারা নিজেরাই যদি অল্প পড়াশুনো জানে, কিংবা যদি ধরো জানলো না, তাহলে বাচ্চাদের পড়াতে গিয়ে কিন্তু একটা অসুবিধার মুখে পড়তেই পারে।
1: হ্যাঁ দেখো, অনেক সময় দেখো গার্জিয়ানরা মানে মরালিটিটা মানে শেখাতে পারেন বাচ্চাদেরকে, কিন্তু অনেক সময় একাডেমিক্যালি সবাই যে সমান জায়গায় থাকবে সেটা তো সম্ভব না,
2: একদমই নয়। এবং সেইটার জন্যই এই যে একটা মানে গ্যাপটাকে ফিল আপ করার জন্যই কিন্তু একটা স্কুল থেকে যেটা করা হয়েছে যে একটা গার্ডিয়ান এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট নিয়ে তারা ভেবেছে। এবং সেখানে কি করেছে যে তাদের মানে এই অভিভাবকদেরকে একটা করে ট্রেনিং দেওয়া হবে, এবং সেখানে করতে গিয়ে দেখা গেছে যে সত্যি কথা বলতে গেলে অনেক বাবা মাই কিন্তু সিলেবাসটাও জানে না যে সন্তানরা কি সিলেবাস নিয়ে পড়ছে, তো সেইটাও কিন্তু একটা রয়েছে এরকম। বাট এটা ডেফিনেটলি ভালো, স্পেশালি কিছু কিছু ক্ষেত্রে ধরো যেহেতু সিলেবাসের ধারণা নেই, তাই ক্ষেত্রে অনেক সময় হয় যে ক্লাস 3-6 থেকে 9 এই মানে ক্লাসের যেটা রয়েছে সেই সময়টা নিয়েই কিন্তু কর্মসূচিটা করা হয়েছে, এবং ম্যাথসটাও রয়েছে তার মধ্যে, যাতে ম্যাথসটাকে বেসিকভাবে একটা শেখানো যেতে পারে বাচ্চাদের, কেউ যাতে বাবা মা,
1: হ্যাঁ মানে বেসিক জিনিসগুলো পুরোটা ডিপে ঢুকে না শেখানো গেলেও যদি একটা বাড়িতে

0: মিনিমাম গাইডেন্স পাওয়া যায়, অ্যাটলিস্ট চ্যাপ্টার সম্পর্কে যদি আইডিয়াটা থাকে, তাহলে মানে অনেক সময় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা ব্যাপার হয় না যে বাচ্চারা হ্যাঁ আমি করে নিচ্ছি তোমায় ভাবতে হবে না, এই জায়গাটাকে গার্জিয়ানরা
1: টিউশনে করে নেব এই জিনিসটা,
0: এই ব্যাপারটাকে গার্জিয়ানরা অ্যাভয়েড করতে পারেন যে দেখি তোমার খাতাটা দেখি তুমি কতটা কি করেছো। এনিওয়ে মানে এগুলো অ্যাকচুয়ালি কি বলতো সপ্তাহের শুরুর দিকের ব্যাপার, বাট এই সময় তো উইকেন্ড, উইকেন্ডে তো একটু আড্ডা মাস্তি থাকবে। তবে আপাতত একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পরে ফিরে আসছি উইথ আ বিউটিফুল সং।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
4: আরে মনটা করে বুড়ো

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সঙ্গে। এই ওয়েদার, ছাতা, বৃষ্টি, খিচুড়ি, সব গল্পই তো হলো, কিন্তু তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, আজকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাট ডে।
2: ওমা, তাই নাকি?
1: হ্যাঁ,
2: মানে ম্যাও ম্যাও,
1: একদম ম্যাও ম্যাও দিবস।
2: আচ্ছা বেশ, মানে সেইটাতে মানে ইন্টারন্যাশনাল ক্যাট ডে, মানে
1: আমি তোমাকে বলছি না বাড়িতে খানিকটা মাছ কিনে এনে আয় বিড়াল খেয়ে যা করতে ভালোবাসা করে, বাট দিস ইজ অবজার্ভড অ্যাজ আ ডে দ্যাট দিস ইজ ইন্টারন্যাশনাল ক্যাট ডে।
2: ইয়েস, মানে উই শুড টেক কেয়ার অফ দি ক্যাটস অ্যাজ ওয়েল। রেফেদিন কি একটা কবিতা পড়ছিলাম জানো তো, অনন্তা শঙ্কর রায়ের, বেড়াল মাসি, মানে কি ভারী মিষ্টি যে কবিতা, যে তারা সব চেটে পুটেই খেয়ে নিচ্ছে আর হাত বোলাল একটু আদর করলে মানে পুরোটাই একে যাকে বলে, মানে যাকে বলে আমোদে একদম আটখানা হয়ে যাওয়া আর কি।
1: একদম, দেখো যে কোনো প্রাণীকেই আমরা যখন ভালোবাসি তার মধ্যে তো একটা বেশ ওই ব্যাপার থাকে,
2: একদম, মানে তাদেরকে সেফটি রাখা, যদি কেউ কেউ যদি পোষ মানে, মানে অনেকেই তো আছে পোষ্য হিসেবে তাদেরকে রাখে বাড়িতে, তাদেরকে সেই সেফটিটা দেওয়া, মানে সেইটা কিন্তু একটা ওয়েলফেয়ারেরও ব্যাপার, মানে যেটা হয় না যে অ্যানিমাল ওয়েলফেয়ার থাকে যেরকম, মানে তারাও সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে দেখে যে বাড়িতে যে তুমি পেট রেখেছো, যে পোষ্য রেখেছো, তার সমানভাবে যত্ন তুমি করছো কি না।
1: হ্যাঁ, পেটের গল্প হলো কিছুক্ষণ বাদে পেট পুজোর গল্প,
2: অরুণিতা যখন থাকবে যত পেট পুজোর গল্প,
1: পেট পুজোর গল্প করতে হবে। অ্যান্ড উইকেন্ডে যেটা করতেই হয় দ্যাট ইজ, তুমি যেভাবে আর কি একটা নিজের পেটকে প্যাম্পার করছো, একটু নিজেকেও প্যাম্পার করতে হয়, একটু নিজেকে ভালোবাসতে হয় আর কি। সারা সপ্তাহ এত পরিশ্রমের পরে যদি একটু নিজেকে এভাবে ডিটক্সিফাই না করা যায়, তাহলে আবার সোমবার থেকে প্রবলেমগুলোর সঙ্গে লড়াই করবে কি করে, তাই না?
2: একদম একদম।
1: অ্যান্ড ফর দ্যাট, যদি তুমি আমাদের সঙ্গে থেকে থাকো এই মুহূর্তে নিজেকে একদম রিফ্রেশ করবার জন্য, তোমার জন্য রয়েছে দারুণ দারুণ সব গান। অ্যান্ড আফটার দ্যাট যেটা থাকবে, মানে এই যে আমি একটা 4 মিনিটের গান শোনাতে যাচ্ছি, তারপরেই ফিরে আসছি কিন্তু একটা দুর্দান্ত টপিক নিয়ে যেখানে তোমার সঙ্গে আড্ডা হবে। সো নিজের ফোনের সঙ্গে আর কানে 107 FM রেনবোর সঙ্গে একদম আটকে থাকো। আপাতত সুনিধি চৌহান ফর ইউ ফ্রম দ্য ফিল্ম পরিণীতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: অ্যান্ড উইকেন্ড ক্যাফেতে অরুণিতা আর নম্রতা রয়েছি তোমাদের সঙ্গে। দিস ইজ দ্য টাইম ফর আড্ডা,
2: ফর আড্ডা, আমার আড্ডা তো চলবে,
1: আড্ডা চলবে, অ্যান্ড মানে তোমাদের সঙ্গে ইন্টারাকশনের টাইম হয়ে গেছে। 9903653992 তোমাদের জন্য খোলা রয়েছে, অ্যান্ড সেখানে আজকে কী নিয়ে গপ্প হবে, এই ধরো এর বর্ষা বিকেল এবং তুমি সুযোগ পেলে তোমার ড্রিম সেলেবের সঙ্গে চা বা কফি খেতে খেতে তার লাইফের গল্প শোনার সুযোগ, তো তুমি তার থেকে কোন গল্পটা জানতে চাইবে, অ্যান্ড তোমার ড্রিম সেলেবটাই বা কে? তোমার ড্রিম সেলেবকে আর তাকে সঙ্গে পেলে তুমি কি প্রশ্ন করবে তাকে, সেটা জানিয়ে ফেলো আমাদের চটপট করে। দেখো আমি জানি দিস ইজ শ্রাবণের বিকেল, কিন্তু মাঝে মধ্যে আষাঢ়ে গল্প ফাঁদতে তো ক্ষতি নেই বলো, মাঝে মধ্যে আষাঢ়ে গল্প করা যেতেই পারে। 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য, সেখানে জানিয়ে ফেলো তোমার ড্রিম সেলেবের সঙ্গে যদি বিকালে চা বা কফি খাওয়ার সুযোগ পাও, এমন বর্ষা বিকেলে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বসে বসে চা কফি খাচ্ছ, তো সেই সময় তাকে কি প্রশ্ন করবে, আর তোমার সেই প্রিয় ড্রিম সেলেবটি বা কে, একদম চটপট করে জানিয়ে ফেলো আমাদেরকে। এখানে রয়েছি কে, অরুণিতা আর নম্রতা, তোমার গপ্প শোনার জন্য। আপাতত বাউন্ডুলে ঘুড়ি বাই শ্রেয়া ঘোষাল অ্যান্ড অরিজিৎ সিং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঢাকুরিয়া সৌভিক বলছে, ও প্রশ্ন করবে মুরগি আগে না ডিম আগে? কফি খেতে খেতে এই প্রশ্ন রাখবো, কিন্তু কাকে প্রশ্ন করবে সেটাই তো বলে।
2: হোপফুলি সেলেব যেন ডিমটা না ছুঁড়ে মারে তোমাকে, সেটাও দেখতে হবে।
1: এক্স্যাক্টলি,
2: কিন্তু সে কোন সেই সেলেব সেই নামটাও বলো বাবা। তাহলে সেই সেলেব আর যাবে না, তাকে আমরাই জানিয়ে দেব, যাতে কফি খেতে আর না যায়, জানলেই উল্টো পাল্টা প্রশ্ন।
1: একদম। এরপর প্রশ্ন করেছে শর্মিষ্ঠা মুখার্জি, মানে সরি, মেসেজ পাঠিয়েছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। বলছে যে, শুভ বিকেল দিদি ভাইরা, রবি ঠাকুরকে প্রণাম জানাই, কবির গলায় গান কবিতা শুনতাম। অ্যাকচুয়ালি জানো তো শর্মিষ্ঠা, রবি ঠাকুর ব্যাপারটা না আমাদের বাঙালির কাছে ঠাকুরের পর্যায়ে, ঠিক ওনাকে সামনে বসিয়ে কফি খাবো চা খাবো এটা বড় বেশি বোধ হয় ধৃষ্টতা হয়ে যায়।
2: মানে তাও যদি তোমার সেই উইশ থাকে ঠিক আছে, সেটাও পূর্ণ হয়ে যেত ভালো, কিন্তু সেটার এক্ষুনি আর চান্সটা নেই সেই আর কি। আর কি মেসেজ এসেছে আমাদের?
1: এরপর মেসেজ করেছে, ওকে, শাওন বারাসাত থেকে বলছে, আমার প্রিয় সেলেব পল স্মিথ, উনি বজ্রগর্ভ মেঘ, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, বিদ্যুৎ চমকানোর ফলে তৈরি হয় যা যা ন্যাচারাল ফেনোমেনা হয়, যেমন ব্লু জেট, স্পাইট, গ্রিন গবলিন, এগুলোর ছবি তোলেন।
2: আচ্ছা,
1: উনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখান থেকে দূরে কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া থেকে শুরু করে তার কীর্তিকলাপ সব দেখা যায়। আমি ওনার সাথে আড্ডায় বসলে এই ছবিগুলো তোলার টেকনিক আর ঠিক কোথায় পৌঁছে যেতে হবে সেই উপায়গুলো জেনে নিতে চাই। সঙ্গে উনি কি মাঝে মধ্যে আমায় সঙ্গী করবেন সেটাও জানতে চাই। মানে একদম প্রপার ও ওর কাজের জায়গার খোঁজ জানতে চাইছে।
2: একদম ভালো ভালো, এটা তোমার মনে হতেই পারে, এরকম প্রশ্ন আমাদের মধ্যেও কিন্তু আসতেই পারে। গুড গুড, ঠিক আছে, এরকমই আর তোমাদের জন্য তো খোলা রইল, তোমরাও প্রশ্ন করতে থাকো।
1: একদম প্রশ্ন করতে থাকো, মানে প্রশ্ন করতে থাকো মানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানাতে থাকো আগে যে যে তোমার প্রিয় সেলেব, তোমার প্রিয় সেলেবকে, এবং সেই প্রিয় সেলেবকে যদি বিকেলের চা কফিতে সঙ্গে পাও তাহলে তাকে কি প্রশ্ন করবে জানিয়ে ফেলো আমাদের। আপাতত জুন ব্যানার্জি থাকুক তোমার কানে কানে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबोते वीकेंड कैफे वीकेंड कैफे।
1: এই যে বর্ষাকালে মোটামুটি আমাদের সবার মাথার চুল কি হারে ঝরছে তার কোনো ঠিক নেই। এদিকে মানে উত্তরাখণ্ড বুকস অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম তুলে ফেলেছে রেনু ধেরিওয়াল। কিসের জন্য? বিশাল লম্বা চুলের জন্য।
2: উরি বাবা, মানে সেই মানে ম্যানেজটা করছে কিভাবে? তার নাকি লম্বা কত, 7-8 ফিটের একটা চুলের ব্যাপার আছে।
1: ইয়েস,
2: উরি বাবা,
1: রেনুর এই রকমই একটা লম্বা চুল, 8 ফুট 10 ইঞ্চি লম্বা হচ্ছে রেনুর চুল। অর্থাৎ সূত্রে জানানো হয়েছে যে 2015 সাল থেকে চুল বড় করার দিকে মন দেয় রেনু, এবং চুলের জন্য নিয়মিত বিশেষ যত্ন করে আন্তর্জাতিক তালিকায় সে কিন্তু নিজের জায়গা করে নিয়েছে। এবং এটাও জানা গেছে আমলকি এবং অ্যালোভেরার মতন উপাদান নাকি তার হেয়ার কেয়ারের একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। তবে এও ঠিক, আমি ভাবি যে আমরা এইটুকু চুল নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে রেনু রেগুলার বেসিসে চুল ধোয়া, শুকনো করা, আঁচড়ানো, সেই সমস্তগুলোর জন্য কত সময় ব্যয় করে। মানে ভাবো, যে কোনো কাজ কিন্তু মন দিয়ে করলে সেই কাজে কোনো না কোনো একটা রিওয়ার্ড বোধহয় পাওয়াই যায়।
2: একদম পাওয়া যায়। কিন্তু আমার একটা ব্যাপার আছে, যেমন ধরো গত বছর থেকে আমি ঠিক করেছি আমি চুল কাটবো না।
1: ওকে,
2: এইবারে দেখছি আমার চুল কিন্তু যে জায়গায় ছিল তাতে একটু না বাড়লে সেটা অস্বাভাবিকতা হয়ে যাবে, কিন্তু ওই একটুই বাড়ছে। মানে প্রত্যেকদিনই বাড়ির লোককে কখনো কখনো বলছি কতটা বাড়লো।
1: আচ্ছা, মানে তোমার চুল ভীষণ স্লো লার্নার।
2: অত্যন্ত স্লো, খুব মানে অত্যন্ত স্লো লার্নার। মানে 10 বছর আমি যদি টাইম দিই অরুণিতা, 10 বছর পরে তুমি আমাকে দেখো বড় জোর ওটা আর একটু বাড়বে। রেনুর মতো 8 ফিট 10 ইঞ্চি আমার ইহো
1: প্রথম কথা হচ্ছে রেনু যে পরিমাণ সময় তার চুলকে সুন্দর রাখার জন্য ব্যয় করে সেটা তুমি পারবে না। সো ফরগেট অ্যাবাউট ইট। কারণ ইউক্রেনের আলিয়া নাসিরোভাও কিন্তু এই রকম এক বিশাল চুলের অধিকারিণী। তবে এই রেনু কিন্তু তার সেই রেকর্ড ব্রেক করে সেই জায়গাটাকে একদম নিজের দখলে নিয়ে নিয়েছে।
2: বেশ, বুঝলাম। ভালো ভালো, খুবই ভালো বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু মেসেজটা খোলা রাখলাম। তোমরা চটপট মেসেজ
1: 9903659292 তে কি নিয়ে বকবক হচ্ছে আজকে, যে তোমার প্রিয় সেলেবের সঙ্গে বিকেলে যদি চা কফি খাওয়ার সুযোগ পাও তাহলে সেই চা কফির আড্ডায় তাকে কি প্রশ্ন করবে, আর তোমার প্রিয় সেলেবটি বাকি, চটপট করে জানিয়ে ফেলো সেই বিষয়ে।
2: ইয়েস, আর বাট রাইট নাও আমাদের জন্য এখন তো একটা ইন্ডি পপ চালানো যেতেই পারে, কি বলো?
1: অবশ্যই,
2: রাইট, সো হিয়ার উই গো।
0: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর তোমাকে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে তোমার যদি ফেভারিট সেলেবের সঙ্গে মানে আড্ডা দেওয়ার, চা কফি খাওয়ার সুযোগ পাও, তাহলে কফির কাপে বা চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকে কি প্রশ্ন করবে? আর তোমার ফেভারিট সেলেবটাই বা কে?
2: রাইট রাইট, কি মেসেজ এসেছে আমাদের?
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, গুড ইভিনিং, আমার ড্রিম সেলেব হলেন ক্রিকেটার বিরাট কোহলি।
2: বেশ,
1: তার সাথে কফিতে চুমুক দিতে দিতে জানতে চাইবো আপনি কি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবেন।
2: এইটা কিন্তু ভালো, মানে এরকম অনেকেই হয়তো বলতেই পারে, মানে আমি বলে দিচ্ছি লিওনেল মেসি ফ্যান থাকতেই পারে, এবং এটা এখন ভীষণ জল্পনা, বা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা বিশাল জল্পনা, তারা নেক্সট ওয়ার্ল্ড কাপটা খেলবে কি খেলবে না। সো ডেফিনেটলি
1: আপনার বিচারে সেরা ক্রিকেটার কে বা কারা? মানে একদম পুরো কোশ্চেনের সাজিয়ে রেডি,
2: একদম মানে জার্নালিস্টকে কিছু বলতেই হবে না, উনি করে দেবে।
1: সুভাষ দা একদম রেডি উইথ হিজ কোশ্চেনের। এরপর মাধাই দাস বহরু থেকে মেসেজ করেছেন, রোজ ঝলমল শ্রাবণের বৈকালিক শুভেচ্ছা জানালাম নম্রতা দিদি ভাই ও অরুণিতা দিদি ভাইকে। উইকেন্ড ক্যাফে শুনছি, খুব ভালো লাগছে আপনাদের আলাপন, গানগুলো সুন্দর বাছাই করা, বিষয়টিও অভিনব। আমি কফি খেতে খেতে প্রকৃতির কাছে জানতে চাইব, আচ্ছা প্রকৃতি, মানুষ তোমাকে প্রতিনিয়ত এত নিষ্ঠুরভাবে অত্যাচার করছে, কখনো সবুজ ধ্বংস করছে, কখনো পাহাড়ের ওপর অত্যাচার চালাচ্ছে, কখনো বা নদী বক্ষে, অথচ তুমি সেই মানুষকে আজও নিরাপদ আশ্রয় দিয়ে চলেছ, এটা কি তোমার মানুষের প্রতি ভালোবাসার টানে?
2: একদম
1: বড় সুন্দর প্রশ্ন,
2: একদম। কিন্তু জানি না আপনি উত্তরটা পাবেন কি না, কিন্তু আমাদের মধ্যে এই প্রশ্নগুলো থাকলে আমরা নিজেরা যদি আরেকটু সক্রিয় হয়ে উঠি তাহলে মনে হয় প্রকৃতিকে ভালো রাখতে পারবো আমরা।
1: ইয়েস, অর্থাৎ তুমিও কিন্তু প্রশ্ন করে ফেলতে পারো নিজের, মানে সরি, প্রশ্ন করে ফেলতে পারো না, দ্যাট মিন্স তুমিও আমাদের লিখে জানাতে পারো 9903652992 যে যদি নিজের প্রিয় সেলেবকে একটা বিকালে সঙ্গে পেতে চা কফি খেতে খেতে তাকে কি প্রশ্ন করতে, না হয় শ্রাবণের বিকেল কিন্তু একটু আষাঢ়ে গল্প করতে ক্ষতি কি?
2: একদম একদম। আমি অরুণিতাকেও জিজ্ঞেস করতে, অরুণিতা তোমাকে যদি একটা কোনো প্রশ্ন করতে বলা হয় তুমি কি প্রশ্ন করবে?
1: মানে আমাকে এখন ভাবতে

0: হবে। প্রথম কথা আমি যদি তমান্না ভাটিয়াকে সামনে পাই জিজ্ঞেস করব স্কিন কেয়ার সিক্রেট, মানে জাস্ট মহিলাকে দেখলে মনে হয় যে মানুষ এত সুন্দর স্কিন মেইনটেইন কি করে করতে পারে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এরকম মানে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে এই যে এত ধরো ট্যালেন্ট বা হার্ডওয়ার্ক, এটা আমার কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে আসে যে রিয়েলি যে হার্ডওয়ার্ক আর ট্যালেন্ট দুটোই কি সাইড বাই সাইড একসাথে যায়? মানে হতেও পারে সে সেলেব হয়েছে কিন্তু সে কতটা খেটেছে, নাকি তার ট্যালেন্ট আছে, নাকি জাস্ট আ লাক,
0: মানে সবটাই সবটা মিলেমিশেই তো ব্যাপারগুলো হয়। মানে আসলে কি বলতো, এই যে ধরো যদি এরকম সামনে সত্যি সত্যি এরকম কেউ থাকে আর কি,
1: তাকে কতটা প্রশ্ন,
0: তখন কতটা প্রশ্ন করতে পারবো সেটাই হচ্ছে
1: সবথেকে ব্যাপার। আমাদের মধ্যে তখন যেন মনে হবে যে আমি প্রশ্নটা করতে পারবো, তো মানে সবই তো মানে গিলে খেয়ে ফেলবো প্রশ্নগুলোকে, কিন্তু যাই হোক ইচ্ছে রইল এই কোশ্চেনসগুলোকে করার।
0: মানে বিষয়টা হচ্ছে ধরো আমার সামনে রণবীর আর আলিয়া, রণবীর সিং
1: আলিয়া
0: ভাট দুজনে বসে থাকে, তো তখন ব্যাপারটা আমার সেই আর প্রশ্ন বেরোবে না, ব্যাকগ্রাউন্ডে তুমকে আমিলে বাজবে, আমি তো কারণ আমি তো প্রশ্ন করতেই পারবো না, তখন মাথার মধ্যে তো কি ভাসছে আমি নিজেও জানি না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর আজকে শ্রাবণের ঝলমলে বিকেল, কোথাও কোথাও আবার কোথাও কোথাও বেশ ভালো রকম বৃষ্টি বৃষ্টি চলছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে তার মাঝখানে যেটা আছে, দ্যাট ইজ মানে শনিবার বিকেল, মানে খানিকটা এবার রেস্ট পাওয়ার ইচ্ছা এবং মানে নিজের প্ল্যানগুলোকে একটু সাজিয়ে নেওয়ার একটা সময়, যেখান থেকে দাঁড়িয়ে তুমি এই যে আগামী দেড় দিন আর কি, শনিবার বিকেলের পর থেকে রবিবার রাত্রি অবধি কী কী করবে।

0: যদি একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, সেই সমস্ত প্ল্যানগুলোকে ফুলফিল করে নেওয়া, আর আগামী সপ্তাহের জন্য নিজেকে খানিকটা তৈরি করে নেওয়া,
1: মানে একটা রেজুভেনেট করে নেওয়া, নিজেকে এনার্জেটিক না রাখলে তো সারা সপ্তাহে ধকলটা নেওয়াটা খুবই মানে একটা বেশ অসম্ভব হয়ে ওঠে।
0: এক্স্যাক্টলি, তো উইকের ফ্ল্যাশব্যাক দরকার না হলেও, কিন্তু ফ্ল্যাশব্যাক গানগুলো আমাদের মনকে ভীষণ ভালো করে দেয়, তো সেই রকমই একটা গান এই মুহূর্তে তোমাদেরই জন্য, অ্যান্ড ফিরছি আমরা পরের ঘন্টায়।
1: সো হিয়ার উই গো।
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের

0: সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তা ভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে আগাম জামিন মঞ্জুর করা হলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। মুর্শিদাবাদে পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রানীনগর ও লালগোলা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতদের সকলকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ঝাড়খণ্ড জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। রাঁচির রাজ্য সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র এবং চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে সমাধানের পথে এগোচ্ছে। চিরাচরিত শ্রদ্ধায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণবার্ষিকী পালিত হচ্ছে। বিধানসভায় আজ সকালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড বললেই যেটা প্রথমেই মনে হয় দ্যাট ইজ একটু বেরিয়ে আসি
2: একদম একদম।
1: তো সেই বেরিয়ে আসি ব্যাপারটাকে যদি একটু তোমাকে একটু আইডিয়া দিয়ে দিই, কোথায় যেতে পারো, কি করতে পারো।
2: সামনের উইকে কিন্তু স্যাটারডে সানডে দুটোদিনই ছুটি রয়েছে বেসিক্যালি, মানে 15th August যেহেতু রয়েছে তো শনিবারটা এক্সপেক্টেড সব জায়গাতেই ছুটি থাকবে, তো সেই রকম একটা তোমরা কিন্তু চটজলদি করে ফেলতেই পারো।
1: হ্যাঁ, তো এইরকম একখানা জায়গা হচ্ছে কিন্তু ভেলকি মাচান। তুমি ভেলকি মাচানে ঘুরে আসতে পারো। প্রথম কথা হচ্ছে ভেলকি মাচান জায়গাটা হচ্ছে একদম পূর্ব বর্ধমানের একটা শান্ত জঙ্গল ভিত্তিক ভ্রমণ কেন্দ্র, যেখানে শাল, সেগুন, আমলকি, হরিতকির মানে একবারে ঘন বন হচ্ছে তোমার প্রধান আকর্ষণ। আর এই বর্ষা রাতে জঙ্গলের নীরবতা আর যে মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে সেটা জাস্ট বলার কথা নয়। এবং এটা যেহেতু শান্তিনিকেতনের কাছেই রয়েছে, তো সেখান থেকে ইছাই ঘোষের দেউল বা ডোকরা শিল্পগ্রাম এগুলোও কিন্তু দেখে নিতে পারো। এবার দেখো, এই মুহূর্তে আমি তোমাকে আর রুট ডিরেকশন দিচ্ছি না, কারণ পূর্ব বর্ধমান যখন এখন একটুখানি নেটে সার্চ করলেই তুমি খুব সহজেই পেয়ে যাবে। তবে এটুকু বলতে পারি যে এরকম একখানা জায়গায় কোনো রিসর্টে বসে তুমি যদি এই সন্ধেবেলা ঝিরিঝিরি বৃষ্টিতে একটু চা, একটু ঝালমুড়ি বা একটু গরম বেগুনি দিয়ে একটা সন্ধে উপভোগ করতে পারো, আর সাথে একটানা ঝিঝির ডাক, জোনাকির ছোটাছুটি, মানে যেন মনে হয় যে প্রকৃতি আলাদা করে একটা উৎসবের আয়োজন করে রেখেছে।
2: একদম একদম একদম, এরকম একটা জায়গায় গেলে কিন্তু তোমার দুটো দিনও কিন্তু মানে মনে শান্তিতে একদম ফিরে যাবে। মানে তুমি এই যে নতুন করে আবার সপ্তাহ শুরু করবে,
1: হ্যাঁ,
2: তখন যেন মনে হবে আহ কিছু একটা পেয়েছি।
1: ইটস ওকে, ইটস ওকে, মানে করা যায়। মানে এই যে মানে আমাদের যখন ভেতর থেকে এনার্জি ফুল ড্রেনড হয়ে যায় না, তখন একটা কথা আছে, প্রকৃতি হচ্ছে আমাদের বেস্ট হিলার। অর্থাৎ সে কিন্তু আমাদের এই ভেতরের যে মানে এই শহুরে জীবন যে মনের মধ্যে ক্ষতগুলো তৈরি করে, সেই ক্ষতগুলোকে সারিয়ে দেয়। সেই দুটো দিন সেই প্রকৃতির প্রলেপ মেখে আসলে বোধহয় তারপরে আবার নতুন করে সবটার সঙ্গে লড়াই করবার দারুণ একটা মানে কি বলবো,
2: শক্তি ফিরে
1: পাওয়া যায়। অ্যান্ড মানে সত্যি এরকম একটা জায়গার কথা শুনে না মনটা রিয়েলি জাস্ট উড়ি উড়ি যায়, বিশ্বাস করো। দিল কি পাতং তো আর ভেজে না, তাই ওটাকে উড়তে দেয়া যেতেই পারে, কারণ দিল কি পাতং যতই বৃষ্টি আসুক ভিজে নরম হয়ে গলে পড়বে না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস এফএম রেনবোতে শুনছো তুমি উইকেন্ড ক্যাফে। অ্যান্ড উইকেন্ড ক্যাফেতে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে মানে ধরো এই বিকালবেলায় যদি তুমি তোমার প্রিয় সেলেবের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাও তো তুমি কার সাথে আড্ডা দিতে চাইবে, অ্যান্ড তার সাথে আড্ডা দিতে দিতে কি জানতে চাইবে
2: একদম, আর সেই সেলিব্রিটিটা কে, সেটাও
1: সেই সেলিব্রিটিটা কে। মানে আমি মানছি দিস ইজ শ্রাবণ মাসের বিকেল, কিন্তু আষাঢ়ে গল্প করতে তো ক্ষতি নেই, তাই না?
2: কোনো ক্ষতি নেই।
1: তো সেরকম উত্তর দিয়ে দিয়েছে রূপকুমার হাওড়া থেকে, বলছে আমার কাছে তোমরা বেস্ট। তোমরা যদি চায়ের কাপে সঙ্গ দিতে, জিজ্ঞাসা করতাম এই বিকেলে আট পৌরে শাড়ি পরে কলসি কাকে নদীর ঘাটে জল আনতে আনতে কোন গান ঠোঁট দিয়ে গুনগুন করতে। প্রথম কথা, এই বর্ষার বিকেলে আমি কেন যাব, কাদায় হড়কে পড়ে গেলে তার দায়িত্ব কার?
2: একদম। আর তারপরে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আষাঢ়ে গল্পটা তো বলেছি, কিন্তু তার মানে কি এই যে একেবারে ঘাটে পাঠিয়ে দেবে বাবা?
1: হ্যাঁ হ্যাঁ, মানে একদম ঘাটে পাঠিয়ে দিচ্ছ, মানে পড়ে গেলে তুলে আনবে টাকে ওই কলসি নিয়ে শাড়ি পরে আমি যদি হড়কে পড়ে,
2: কে দায়িত্ব কে নেবে তার?
1: তার দায়িত্ব কার?
2: বড্ড আষাঢ়ে হয়ে গেল যে, কিন্তু ঠিক আছে। আর আমাদের কাছে কি কটা মিনিট আছে?
1: মানে বিষয়টা আষাঢ় না, বিষয়টা জ্যৈষ্ঠ মাসে হলে ভালো হতো, যে অন্তত কাদা টাদা নেই, ঘুরে দেখবার চেষ্টা করতাম। এরপর মেসেজ করেছে, আচ্ছা গণেশ মেসেজ করছে, শুভ বিকেল দুই দিদিভাইদের, আমি শ্রদ্ধা

0: কাপুরের কাছে জানতে চাই চা খেতে খেতে বাবার মতো ভয়ানক ভিলেনের চরিত্রে তাকে দেখতে পাবো কি?
1: ওরে বাবা, শ্রদ্ধা কাপুর মনে হয় ভাবেনি যে তুমি, মানে তুমি কেন যে ও কখনো ওরকম ভিলেনাস রোল করবে, বাট মন্দ কি, দেখাই যেতে পারে।
0: সেই শ্রদ্ধা কাপুর ভিলেন হবে, ব্যাপারটা কিরকম একটা হয়ে গেল না?
1: সেই সেই গুপ্তে সেই কাজল যখন ভিলেন হয়ে গেছে,
0: ওরকম মিষ্টি ভিলেন, মানে ব্যাপারটা ওই জন্যই ওরকম হয়, এত মিষ্টি ভিলেন হলে হয় নাকি?
1: যাই হোক, আমাদের হাতে পরে মনে হয় আমরা কটা মিনিট রাখবো বলো তো, তারপরে আমরা যাবো হচ্ছে নেক্সট যেটাতে।
0: হ্যাঁ, মানে আর গুনে গুনে 14 মিনিট তোমার জন্য দিতে পারি,
1: দিয়ে দিলাম না হয়।
0: এন্ড সেই 14 মিনিটের মধ্যে তোমাকে এই বিষয়ে যা যা লেখা লিখে ফেলতে হবে, কারণ তারপর হচ্ছে ছড়া কাটিং।
1: ইয়েস,
0: বাই দ্য ওয়ে ওই কলসি ঘাট এসব মনমা ফুল ইমোশন জাগ গয়া ভাই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, Weekend Cafe শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সঙ্গে। এন্ড যেটা শুনতে শুনতে সময়টা অনেক দূর চলে গেছে,
2: একদম মানে আমরা মোটামুটি এক ঘন্টা তো পেরিয়েই গেছে অনেকক্ষণ ধরে,
1: এক ঘন্টা পেরিয়ে মানে এন্ড দ্য টাইম ইজ 5:20 হয়ে 3 সেকেন্ড।
2: ইয়েস ইয়েস ইয়েস, যেটা একটা বলার ছিল যে দেখো এই বর্ষাকালে তো আমাদের যা হয় কাপড় জামা শুকোতে যাও দেওয়া একটা বড় সমস্যার বিষয়, রাইট? সে তুমি হাতে কাচো কি মেশিনে কাচো, তুমি ছাদে যে শুকোতে দেবে সেটা সম্ভব হয় না, তো তার সামহাও তোমাকে কিছু জামা কাপড় বারান্দায় তুমি দিতেই পারো, আর কিছু জামা দেখবে ঘরের মধ্যে লোকে দড়ি টাঙিয়ে টাঙিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি শুকনো করবে কি করে? ঠিক, কারণ কিছু কিছু জিনিস তো তোমাকে হয়তো পড়তে হলো, জিন্স পড়তে হলো বা কিছু, সেগুলো যদি না শুকোয় তাহলে তুমি পরাটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কয়েকটা টিপস দেবো তোমাকে, বুঝলে? যেমন এবার রোদ ছাড়াই তুমি কিভাবে খটখটে শুকনো মোটামুটি কাপড় জামা রাখতে পারবে। ভেজা কাপড়ে পুরনো খবরের কাগজ দিয়ে হালকা হাতে চাপ দাও, জামা কাপড়ে বাড়তি জল কিন্তু শুষে নেবে সেই কাগজ, বুঝেছো?
1: আচ্ছা, আমি যদি খবরের কাগজ দিয়ে আমার সাদা শার্টের উপর চাপ দিয়ে একটা নিউজ
2: সেগুলো তুমি আরামসে তোমার হেয়ার ড্রায়ারটা বার করে দেবে, নিয়ে ব্লো ড্রাই করবে, শুকিয়ে যাবে।
1: ঠিক ঠিক।
2: আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি তো ডেফিনেটলি ইস্ত্রি ইউজ করতেই পারো কাপড় শুকোতে, ভেজা পোশাকের উপর একটা সুতির কাপড় রাখবে,
1: স্ত্রীর সামনে গিয়ে তো শুধু বললে হবে না, মানে ওই ইস্ত্রিটাকে স্ত্রীর হাতে তুলে দিতে হবে,
2: একদম। আর ভারী ভেজা
1: তুমি যদি করে নিতে পারো, দ্যাট ইজ ভেরি গুড।
2: হ্যাঁ, সেটা যদি করতে পারো সেটা মঙ্গলময়, মানে আমি সবার জন্যই সেজন্য বললাম নিজেরাই হাতে তুলে নাও, নিজের কাজ করো। বা ধরো ভারী ভেজা জিন্স তোয়ালে দিয়ে মুড়িয়ে নাও, বাড়তি জল তাতে শুষে যাবে, ওয়াশিং মেশিনের ড্রায়ারও তুমি কিন্তু ব্যবহার করতে পারো ইন দ্যাট কেস, ঠিক আছে? আর সারা রাত ঘরের ফ্যানটা চালু রেখে, জানলা খোলা রেখে সহজেই কিন্তু কাপড় জামা শুকিয়ে নেওয়া যায়। মানে এই চটজলদি উপায়গুলো রাখলে আমার মনে হয় অন্তত বর্ষাকালে কিছু কিছু ক্ষেত্রে
1: মানে এই বর্ষাকালে ব্যাপারগুলোকে অনেকটা ভালোভাবে আর কি তুমি ম্যানেজ করতে পারবে, দ্যাট ইজ দ্য থিং,
2: রাইট?
1: তো এই যে নম্রতা যে টিপস গুলো দিয়েছে অবশ্যই মাথায় রাখো। একখানা সুন্দর গান শোনো তো, তুমি খিচুড়ির বদলে কি খেতে পারো সেই রেসিপি নিয়ে আমি ফিরছি। তুমি বলবে যে খিচুড়ির বদলে আমি কি খাবো সেটা আমার ইচ্ছা, কিন্তু আমি বলবো না, আমি তোমাকে একটা রেসিপি আজকে শেখাবোই শেখাবো। অ্যান্ড সেটা নিয়ে ফিরে আসছি আফটার আ সং বাই মোহিত চৌহান অ্যান্ড অন্তরা মিত্র।
2: চলা

0: Weekend Cafe 107 FM Rainbow Te Weekend Cafe Weekend Cafe
1: Yes, ঠিক যেরকম কথা দিয়েছিলাম যে তোমাকে আমি এসে বর্ষার একখানা বিখ্যাত রেসিপি শেখাবো, অ্যান্ড দ্যাট ইজ সেটা এ রাজ্যের নয়, কিন্তু সেটা কমপ্লিটলি একটা অন্য রাজ্যের রেসিপি। দেখো, বর্ষা মানে আমাদের কাছে কি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা,
2: একদম
1: মানে আমরা বাঙালিরা খিচুড়ি ইলিশ মাছ ভাজা একটু পাঁপড় ভাজা এইসব দিয়ে কিন্তু বর্ষার একটা আমাদের দুর্দান্ত মিল হয়,
2: মানে আমেজ তৈরি করে দেয় একদম।
1: মানে এই যে ধরো একটা সোধা মাটির গন্ধ ছাড়ছে, তার সাথে ইলিশ প্রেম, এই যে আমাদের এই যে একটা মানে এই যে রূপলি শস্য বলে, রূপলি শস্যর প্রতি যে আমাদের ভালোবাসা, তেমনি কেরলেও কিন্তু বৃষ্টির সব থেকে পছন্দের খাবার হলো ভেজিটেবল ইস্টু, যেটা ওরা ইস্টুই বলে থাকে কিন্তু।
2: আচ্ছা, মানে স্টু কে কি কিছু ভাবে ইস্টু বলছে, মানে ওই রকম,
1: মানে বিষয়টা হচ্ছে নারকেল দুধ দিয়ে তৈরি এটা এক ধরনের স্টুই, কিন্তু ওরা এটা নামটা কিন্তু ইস্টু। বর্ষার রসনা বিলাসে কিন্তু এটা একদম ওদের কাছে একদম ভীষণ একটা ইয়ে ব্যাপার, মানে ঝাল মশলা ছাড়া সাদা মাটা স্টু, তাতে কি থাকে, নানান রকম সবজি নারকেল দুধ দিয়ে সাঁকলে নেওয়া হয়।
2: আচ্ছা,
1: এবং সেটাকে আপ্পাম বা ইডিয়াপ্পামের সঙ্গে এই স্টুটা খাওয়ার একটা চল রয়েছে, এবং এই স্টুটা রাঁধার প্রণালী কিন্তু একদম বেশ অন্যরকম। নারকেল তেলে গরম মশলা দিতে হবে, যেমন ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কারি পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নেড়ে এবার তার মধ্যে গাজর, বিনস, আলু, পছন্দের সবজি, সামান্য নুন আর নারকেল দুধ দিয়ে কম আছে রান্না করতে হবে।
2: আচ্ছা,
1: আর নামানোর আগে কাঁচা নারকেল তেল আর কারি পাতা ছড়িয়ে নামাতে হবে। এটা হচ্ছে কেরলের ইস্টু,
2: রাইট?
1: মানে এইভাবেই রয়েছে কিন্তু কান্দা ভাজিয়া মহারাষ্ট্রের।
2: আচ্ছা,
1: কিরকম মহারাষ্ট্রে ঠিক যেরকম ভাবে আমরা পেঁয়াজি খাই, একই রেসিপি, সেখানে হচ্ছে পেঁয়াজ কুচানো, বেসন, কাঁচা লঙ্কা, জোয়ান, ধনে পাতা এবং সামান্য হলুদ তেল দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়া হয় কান্দা ভাজিয়া। দ্যাট ইজ যেটা আমাদের পেঁয়াজি, মহারাষ্ট্রের কান্দা ভাজিয়া। অ্যান্ড রাজস্থানের বর্ষা মানে তো একদম উদযাপন আর কি, তো সেখানে

0: কিন্তু যোধপুরি মির্চি বড়া কিন্তু বর্ষার দিনের ওদের একটা দারুণ খাবার। বেশ বড় মাপের একটা কম ঝালের লঙ্কা নিয়ে তার ভেতরে আলুর পুর ভরে সেটাকে যখন বেশ সুন্দর করে ভাজা হয় সেটা কিন্তু বেশ একটা, এবং মিষ্টি চাটনি দিয়ে সেটাকে খাওয়া হয়। এরকম কিন্তু বর্ষার বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম মেনু রয়েছে, ঠিক যেরকম রয়েছে গুজরাতের দাল ঢোকলি, মানে আটার ছোট ছোট ঢোকলি বানায় এবং সেটাকে অড়হর ডাল সেদ্ধ করে তার মধ্যে লবণ হলুদ লঙ্কা গুড় তেঁতুলের কাত এই সমস্ত দিয়ে ফুটিয়ে এবার তার মধ্যে ছোট ছোট আটার বানানো ঢোকলিগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে বেশ একটা সুন্দর একটা ওই কি বলবো স্টু টাইপ এবং তার মধ্যে একটা জিনিস বেশ ওটাও বেশ খুব সুন্দর খাবারের ব্যাপার থাকে
1: একদম। আর একটা জিনিস জানো তরুণীতা, মানে সেদিনকে একটা টেস্ট করেও দেখলাম আমি, বেশ কলাই ডালের যেটা বড়া আমরা খাই অনেক সময়, সেই কলাই ডালের বড়া দিয়ে কিন্তু ঝোলও করা যায় একদম। মানে সেটা তুমি সবজি দিয়ে, ভিন্ন ভিন্ন সবজি দিয়ে, আলু পটল বা ভিন্ন ভিন্ন সবজি দিয়ে তুমি কিন্তু কলাইয়ের ডালের বড়া দিয়ে সেটা কিন্তু তরকারি করে খেতে পারো। টেস্ট গুড অ্যাকচুয়ালি, মানে বেশ ভালো খেতে। আমরা সাধারণত কলাই ডালের বড়া একটু শুকনো ভাজা ফর্মে খেতে পছন্দ করে থাকি, কিন্তু ওটা তুমি ঝোলে দিয়েও করে খেয়ে দেখতে পারো।
0: মানে বাইরে যখন ছমছম বৃষ্টি তখন ছমছম বা ঝমঝম বৃষ্টি, রান্নাঘরে তখন ছ্যাকছোক আওয়াজটা একটু বেশি ওঠে আর কি। ইয়ার করা যাবে, রসনা তৃপ্তি বলে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। তো বৃষ্টিতে ছামছাম করবে না, মানে কি করবে সেটা পরের কথা, কিন্তু মোটামুটি আপাতত তোমাদের মেসেজগুলো পড়ে দিই, কারণ তারপরেই আসছে ছড়া কাটিং।
2: একদম, মানে মোটামুটি আমরা মেসেজের শেষ দিকেই চলে এসেছি, যেটা বলছে যে হাই নম্রতা দি, অরুণিতা দি, আমার প্রিয় সেলেব সোনালি বেন্দ্রে, ওনার সব থেকে ভালো লাগে ওনার এই স্লিম ফিগারের জন্য আর ওনার স্মাইল মানে হাসি। একটা প্রশ্ন করব, স্লিম শরীর রাখার রহস্য, উনি সারাদিনে কি খান, সুযোগ পেলে বা সুযোগ যদি দেওয়া হয় তাহলে একটা সেলফি তুলব। এই বার্তা যদি আমাদের কাছে সেই সুযোগ থাকতো আমরা নিশ্চয়ই পাঠিয়ে দিতাম, কিন্তু মেসেজটা করেছে বেহালা থেকে উৎপল মাইতি।
1: এন্ড আমরা কিন্তু আজকে গল্প শুরুর আগেই বলে দিয়েছি, শ্রাবণের বিকেল হলেও টোটালি আষাঢ়ে গল্প।
2: একদম একদম, যেটা লিখছে, আচ্ছা হ্যালো আর জে দিদিরা, আর জে টু দিদিরা, আমি ছোট তানিয়া খাতুন,
1: ছোট তানিয়া,
2: আমি আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের ভালোবাসি, আপনাদের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। সেটাও ভালো। তো যেটা হচ্ছে যে আমাদের মোটামুটি কিন্তু এই মেসেজের পালা কিন্তু শেষ, বুঝেছো, মানে আমরা যেটা এবার শুরু করব সেটা হচ্ছে ছড়া কাটিং।
1: ইয়েস, ছড়া কাটিং নিয়ে ফিরছি, তবে তার আগে শানা শ্রেয়া ঘোষাল উইথ রিমঝিমে ধারাতে। আজকের বিকেলটা কিন্তু পুরো একেবারে বৃষ্টি বিকেল হয়ে গেছে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
1: তো যেটা আমাদের বক্তব্য যে আমাদের কিন্তু মোটামুটি মেসেজের দরজা আমরা বন্ধ করেছি, কিন্তু আমরা আবারও খুলবো, ডেফিনেটলি খুলবো উইথ ছড়া কাটিং নিয়ে। এবার ছড়া কাটিং নিয়ে তো বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি বুঝলে। মানে তোমাদের এই যে মেসেজেসগুলো তোমরা যে একটু পাঠালে বা কিছু একটা, আমি তো মোটামুটি বর্ষাকালে কী কী দিয়ে টিপস দেওয়া যায় সেটা তো বললামই, আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। তুমি তো পেঁয়াজ খেতে, আমরা নিশ্চয়ই আমরা অনেকেই রান্নাতেও লাগে পেঁয়াজের খোসা,
2: অনেকেই কেন প্রায় সবারই লাগে,
1: প্রায় লাগে এক্স্যাক্টলি। কিন্তু পেঁয়াজের খোসাটা কিন্তু ফেলো না, বুঝেছো?
2: ফেলবো না,
1: না ফেলবে না, ওটা গাছের যত্নের জন্য কিন্তু রেখে দিতে পারো। মানে অ্যাবসলিউটলি, মানে পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু গাছের জন্য মানে ভালো ভালো সার তৈরি করা যায়, বুঝেছো? মানে সেই সার তুমি যদি মানে গাছের গোড়ায় বা মাটিতে দাও, গাছ কিন্তু ভীষণ ভালো থাকে, মানে সত্যিই ভালো থাকে। মানে যেমন ধরো, এক মুঠো তুমি পরিষ্কার পেঁয়াজের খোসা নিলে একটা বালতিতে, আর সেখানে এক থেকে দুদিন তুমি জলে ভিজিয়ে রাখলে, বাস জল ছেঁকে নিয়ে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দিলে তোমার গাছ কিন্তু অত্যন্ত ভালো থাকবে।
2: ওকে, গাছ ভালো রাখার টিপস তো পাওয়া গেল, তবে আপাতত কিন্তু আমি শোনাবো তোমায় ছড়া কাটিং।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: এন্ড আজকে ছড়া কাটিং ইজ,
1: ইয়েস, বৃষ্টি বিকেল কাগজ নৌকো, আর তারপরে দিচ্ছে না আর ডাক। বৃষ্টি বিকেল কাগজ নৌকা, দিচ্ছে না আর ডাক।
2: এর পরের লাইনগুলো ঝটপট লিখে পাঠিয়ে দাও 9903653992 তে। তো আজকে ছড়া কাটিং তোমাকে জানিয়ে দিলাম, বৃষ্টি বিকেল কাগজ নৌকা, দিচ্ছে না আর ডাক। তারপরের লাইনগুলো কি হবে? তবে আপাতত যেটা করা যাক করা যাক, এন্ড করা যাক, দ্যাট ইজ একটা দারুণ গান শোনা যাক, বৈশঙ্কর মহাদেবন এন্ড সুনিধি চৌহান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে আমরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর এবারে ছড়া কাটিংটা যেটা দিয়েছি সেটা আরও একবার তোমাদের জন্য বলা থাক। ইয়েস, আর এবারে ছড়া কাটিং যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি বিকেল কাগজ নৌকা দিচ্ছে।

0: না আর ডাক কি এসেছে, কি এসেছে একটু দেখা যাক। এসেছে এসেছে, উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, অরুণিতা ছড়াকাটি নম্রতা বেশ। বৃষ্টি বিকেল কাগজ নৌকা দিচ্ছে না আর ডাক, শ্রাবণ ধারা চাই না আর, এবার মেঘ বিদেশে চলে যাক।
1: হ্যাঁ, মানে বৃষ্টি যেভাবে প্রত্যেক দিন প্রেজেন্ট প্লিজ করে যাচ্ছে, তাতে ব্যাপারটা সামলানো,
0: মানে আমরা যেন চেরাপুঞ্জিতে রয়েছি মাঝে মাঝে মনে হয় জানো তো, এখান থেকে কিন্তু কিছু করার নেই। বৃষ্টি না এলেও আমাদের একটু কষ্ট হয়, এত গরম আর পাচ্ছি না, এত বৃষ্টিতেও বলি আর পারি না।
1: কি বলতো, বৃষ্টি না থাকলে যে রোদটা উঠছে সেটাকেও মানে জাস্ট
0: সহ্য করা যায় না, তো সেই আর কি। তো যাই, তবুও মন্দের ভালো, বৃষ্টিতে অন্তত ওই গরমটা থেকে আমরা একটু রেহাই পাই আর কি। তো ঠিক আছে, তোমরাও আমাদেরকে জানাও ছড়া কাটিং এর ব্যাপারটা, আর আমরাও তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে আরো আড্ডায় গল্পে থাকছি। রাইট নাও এখন কানে কানে অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর উইথ ইচ্ছে যত রে।

0: হয়। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: এন্ড আজকে ছড়া কাটিং ছিল বৃষ্টি বিকেল কাগজ নৌকো দিচ্ছে না আর ডাক। তারপর ওয়াজিরউদ্দিন তরফদার সাকরাইল পাঁচপাড়া মাঝের পাড়া থেকে লিখছে, শৈশব যেন হারিয়ে গেল রইল পিছু ডাক। বৃষ্টি বিকেল কাগজ নৌকা দিচ্ছে না আর ডাক, শৈশব যেন হারিয়ে গেল রইল পিছু ডাক।
2: সত্যি মানে এটা কিন্তু কোথাও গিয়ে আমাদের সেই আমি সত্যি তো কাগজে নৌকোতে এখন আর সেই জল ভাসানো হয় না, আর যেটা হয় যে সত্যি আমাদের যে স্মৃতিগুলো থাকে সেগুলো যেন স্মৃতিতেই রয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমাদের জন্য ছড়া কাটিংটা তো রইল, আর এখন রাইট নাও কি রয়েছে?
1: রাইট নাও তোমাদের জন্য যেটা রয়েছে দ্যাট ইজ সোনু নিগম আর আশিস কৌরের গাওয়া বিজুরিয়া, এন্ড ফিরছি আমরা পরের ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের অর্থাৎ ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে তিনি আজ একথা বলেন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর হবে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী গত 5 বছরের মন্দিরের নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে 18 কোটি টাকার অনুদান আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনায় এর আগে 9 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট টড ব্ল্যাঞ্চকে সেদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী ব্ল্যাঞ্চ বিচার বিভাগের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে আজ 50-49 ভোটে ব্ল্যাঞ্চের নিয়োগ অনুমোদিত হয়। সুদানে শিক্ষাগত পরিকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানার বিরুদ্ধে কঠোর দায়বদ্ধতা নিশ্চিত করার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে চলতি সংঘাতের কারণে গত 3 বছরে 1 কোটি 70 লক্ষেরও বেশি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও সুদানে ভারতের মানবিক সহায়তার বিষয়গুলিও তুলে ধরেন রাষ্ট্রসংঘে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত শ্রী পুন্নুস। এর মধ্যে রয়েছে চলতি বছরের শুরুর দিকে আয়োজিত কৃত্রিম অঙ্গ সংযোজন ক্যাম্প, যার মাধ্যমে বেশ কয়েকজন শিশুসহ মোট 600 মানুষ উপকৃত হয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়াস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর উইকেন্ড ক্যাফেতে এই মুহূর্তে কোনো যে খবর দেব তার থেকে মনে হচ্ছে তোমাদের মেসেজগুলো আগে পড়ে দিই, কারণ তোমাদের প্রচুর প্রচুর মেসেজ এসে জমা হচ্ছে। আপাতত ছড়া কাটিংটা আরও একবার শুনিয়ে দিই।
2: বৃষ্টি বিকেল কাগজ নৌকো দিচ্ছে না আর ডাক, বৃষ্টি বিকেল কাগজ নৌকো দিচ্ছে না আর ডাক, তাই তো বলি তোমাদের এই অনুষ্ঠানের চারিদিকে পড়ছে হাঁক। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখেছে।
1: এরকম ভাবে শুরু হয়েছে উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, সঙ্গে রয়েছে অরুণিতা, অরুণিতা, অরুণিতা, নম্রতা, নম্রতা, নম্রতা, এরকম ভাবে
2: একদম। তারা তো মেলার সামনে চালিয়ে দিতে হবে গো। আচ্ছা আচ্ছা, একটা বড় আমরা একটা কবিতা পেয়েছি। আচ্ছা আচ্ছা, পড়া যাক। বৃষ্টি বিকেল কাগজ নৌকা দিচ্ছে না আর ডাক, মেঘের আড়াল থেকে যেন শৈশব দেয় উকি এক ঝাঁক, টুপটা বৃষ্টির সুরে ভিজে যায় পথঘাট, বন্ধুদেরই সেই দুষ্টমিতে জমত কত আড্ডার আসর, কাদায় মাখা জামা কাপড় তবু ছিল না লাজ, মায়ের বকুনি শুনেও তখন হাসতাম সারাদিন আজ, কাগজ নৌকা ভাসিয়ে দিয়ে তাকিয়ে থাকতাম চুপ, নৌকর সাথে ভেসে যেত যে কত স্বপ্নের রূপ, বৃষ্টির জলে ছোট্ট পায়ে করতাম কত খেলা, সেই দিনগুলো মনে পড়লে মনটা হয়ে যায় ভেলা, আজও যখন বৃষ্টি নামে জানলার পাশে বসি পুরনো দিনে সেই স্মৃতিগুলো নীরবে এসে হাসি, বয়স বাড়ে সময় ছোটে বদলে যায় সব পথ, তবু বৃষ্টির গন্ধ পেলেই শৈশব আসে অবরত। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন।
1: বেশ সুন্দর কথা হবে না জাস্ট শৈশবের দিনগুলোতে। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে ছোট তানিয়া খাতুন লিখেছে, বৃষ্টি বিকেল কাগজের নৌকো আমার উঠোনে ছেড়ে দি। কিন্তু উঠোনে শুধু ছেড়ে দিলে হবে, বাকিটা মেলাতে হবে তো।
2: একদম, ওটা শুধু ছাড়লে হবে না বাবা, তোমাকে মেলাতে হবে। তুমি নৌকা, আচ্ছা যাও তো ছোট এখনো, হয়তো নৌকা মানে নৌকা ভাসানোর এতেই রয়েছে,
1: ঠিক আছে তানিয়ার নৌকা চলুক, চলতে চলতে কখনোটা বেশ একটা ছড়া টড়া গুছিয়ে আসবে, ঠিক হ্যাঁ নো প্রবলেম।
2: একদম, বরং আমরা বরং এগিয়ে চলি আমাদের দিকে, তাই তো?
1: একদম। আপাতত তোমাদের জন্য জিৎ গাঙ্গুলি উইথ এক মুঠো স্বপ্ন, অ্যান্ড আফটার দ্যাট যেটা আসছে দ্যাট ইজ সারপ্রাইজ, এখনই বলবো না,
2: এখনই বলবো না।
1: আপাতত 100% লাভ থেকে জিৎ গাঙ্গুলি উইথ এক মুঠো স্বপ্ন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ছড়া কাটিংটা যিনি পাঠিয়েছেন, দ্যাট ইজ মাধাই দাস, বহর ঘোষপাড়া থেকে লিখেছেন যে, বৃষ্টি বিকেল কাগজ নৌকো দিচ্ছে না আর ডাক, শরতের আগমনের হাওয়ায় দোলে শিউলি কাশের বনে জানি আগমনীর হাঁক। এখনো আগমনীর হাঁক পড়তে দেরি আছে,
2: একটু দেরি আছে,
1: এত এত ফাস্ট এগিয়ে লাভ নেই। আপাতত যেটা আমরা করতে পারি, কারণ ঘড়িটা তো ভীষণ স্পিডে এগোচ্ছে, তাই আমরা আপাতত এবার চলে যাব তিন একে তিন গানের হ্যাট্রিকে।
2: একদম।
1: আর এই গানের হ্যাট্রিক শুনতে শুনতেই কিন্তু আজকের মতো তোমাকে বলবো
2: বাই বাই।
0: FM Rainbow Tee, Teen Ek Ek

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা জীবনে শেখার প্রক্রিয়া অব্যাহত রাখবেন তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। আজ নতুন দিল্লিতে দিল্লি আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত গঠনে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের সমস্ত সমবায় ব্যাংককে ন্যাশনাল আরবান কো অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এনইউসিএফডিসির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এটি সমবায় ব্যাংকগুলির জন্য একটি শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে কাজ করবে। ভারত জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে 300 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইল ফলক তৈরি করেছে। পরিবেশ বান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইল ফলক। সমাজ মাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ করেন, গত 12 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা 400% বেড়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেন, জমি অধিগ্রহণ, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল। তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে ফের সামনের সারিতে নিয়ে আসতে রাজ্যের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ একটি সেমিনারে অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ একসময় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে

থাকলেও বর্তমানে তা 21তম স্থানে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া মুর্শিদাবাদের দুই সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষজনের অসুবিধার কথা তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। ওড়িশায় বৈতরণীয় শালান্দি নদীর জলস্তর বেড়ে চলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এর ফলে ভদ্রক ও অন্যান্য নিচু এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখনকার খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা জীবনে শেখার প্রক্রিয়া অব্যাহত রাখবেন তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। আজ নতুন দিল্লিতে দিল্লি আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একথা বলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন, নাগরিকদের বিচার ব্যবস্থার কাছে আসার প্রত্যাশা না করে বরং বিচারককেই নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আজ ইন্দোরে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসার পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের সমস্ত সমবায় ব্যাংককে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এটি সমবায় ব্যাংকগুলির জন্য একটি শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে কাজ করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেছেন, জমি অধিগ্রহণ, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল। তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে প্রকল্পগুলি ফের বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। কলকাতা হাইকোর্টে আজ নতুন আটজন বিচারপতির শপথ নিয়েছেন। আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অর্জুন সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিয়াদ মেত্রা আজ শপথ নিয়েছেন। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া মুর্শিদাবাদের দুই সাংসদ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষজনের অসুবিধার কথা তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মেডিকেল ডিভাইস 2026 মেডটেক এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন শীর্ষক নলেজ পেপারটি প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতিবেদনটিতে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সফটওয়্যার ক্ষমতা, ক্লিনিক্যাল বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান মেডটেক উৎপাদন ভিত্তিকে কাজে লাগিয়ে দায়িত্বশীল এআই সক্ষম চিকিৎসা প্রযুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। সেই রাতে ঘটনার আগে ও পরে যারা ঘটনাস্থলে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। আগামীকাল রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল 11টা থেকে 2 মিনিটের নিরাপদা পালন করা হবে বলেও জানান তিনি। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করা হলে তিনি তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল করার বিষয়টি দেখার আর্জি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন। চিঠিতে শুভঙ্করবাবু লিখেছেন, চাকরি হারানো শিক্ষকেরা অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে আজ সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ভারতের খেলোয়াড় অস্মিতা চালিহা। আগামীকাল ফাইনালে চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: রিমিক্স কাওয়ালি গাইতে গাইতে সুপ্রীতি আর বিহু চলে এসেছি। তার কারণ হচ্ছে শনিবার রাতের বেলা, শনিবার রাত ঠিক 9:17 হয়েছে এবং সুপ্রীতি আর বিহু একসঙ্গে প্রচণ্ড গসিপ করবো বলে আর প্রচণ্ড এই সিনেমাটা ভালো হয়নি ওই সিনেমাটা খারাপ হয়নি বলে পাড়ার কাকিমাদের মতো একটু পিএনপিসি করবো বলে চলে এসেছি।
2: একদমই তাই। আর তোমরা তো জানোই মানে সুপ্রীতি বিহুতে একটা আমরা মানে এমনই আনফিল্টার নন ফিল্টার্ড কথাবার্তা মাঝে মধ্যে বলে ফেলি, মানে আমাদের একটু ডিসিশনে থাকি, ঠিক আছে চলতে। আর শোয়ের নাম যখন উইকেন্ড ফিল্মি ফিভার, সেখানে নানান ধরনের টলিউড বলিউডের টাটকা টাটকা গসিপ তো থাকবেই, আর একই সঙ্গে থাকবে তোমাদের জন্য সিনে কুইজ। মানে 3 ঘন্টায় 3 কুইজ থাকবে আর তোমরা 9903653992 তোমাদের সঠিক উত্তর আমাদেরকে পাঠাবে। তবে আপাতত একটা গান, আর গানের পরেই ফিরছি বক্স অফিসে কে কোথায় এগিয়ে পিছিয়ে সেই সমস্ত নিয়ে।

0: ¡Qué hit! ¡Qué mes! ¡Teca! ¡Teca!
1: Well, যেমনটা তোমাদের বললাম যে মানে কে একটু এগিয়ে গেছে কে একটু পিছিয়ে গেছে এই নিয়ে তোমাদের সঙ্গে আপাতত কথা হবে, যার অফিসিয়াল নেম হচ্ছে টেক্কা, মানে কি কাকে টেক্কা দিল বেসিক্যালি। তো এই সপ্তাহে দুটো হলিউড ছবি রিলিজ করেছিল, যে দুটো ছবি নিয়ে ভীষণ হাইপ ছিল লোকজনের, কিন্তু দুটোর মধ্যে একটাও, দুটোই ভেবেছিলাম দেখতে যাবো কিন্তু একটাও দেখতে যেতে পারিনি। তো প্রথম ছবিটা হচ্ছে দ্য ওডিসি, বিখ্যাত ডিরেক্টর, হলিউড ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের ছবি, এবং সৃজিৎ মুখার্জি বোধহয় প্রথম দেখতে গেছিলেন ছবিটা, কারণ তিনি তো আমাদের বাংলার,
2: যাই
1: হোক ছবিটা ইন্ডিয়ান অডিয়েন্স মানে একটা বিশাল বিশাল কালেকশন তো হবেই, সেই কারণেই হলিউড এখানে এসে মার্কেট করতে চায়। ইন্ডিয়াতে মানে ভারতে এই

0: ছবির এখনো পর্যন্ত মোট আয় হচ্ছে 191.75 কোটি টাকা, মানে হিউজ কালেকশন করেছে, আরও করছে, কারণ বেশিরভাগই মাল্টিপ্লেক্সগুলো ফুল যাচ্ছে উইকেন্ডে। অনেকেরই আমি জানি, যারা যারা শুনছেন মধ্যে অনেকেরই হয়তো এই উইকেন্ডেও ওড়িশি দেখার প্ল্যান রয়েছে। আবারও আরেকটা ছবি রিলিজ করেছে, কিন্তু তার আগে একটা কথা, এই যে যারা দলে দলে হলিউড ছবি দেখতে যাচ্ছ, চাও, দ্যার ইজ নাথিং রং ইন ইট, কিন্তু এই যে বাংলা ছবি, হিন্দি ছবি, সেগুলো যে আয় হচ্ছে না, এগুলো থেকে একটু ভাবো বস।
1: তো তুই কি টিম বাংলা সিনেমার পাশে দাঁড়া?
0: আমি তো দাঁড়িয়েই আছি, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে আমার।
1: আমাদের সবার পা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা চাইছি একটা বাংলা সিনেমা আসুক, যেটা আমরা অ্যাটলিস্ট বাংলা সিনেমাকে একটু ডিফেন্ড করতে পারি, যে দেখো বাংলায় তো এরকম সিনেমাও হচ্ছে, কেন দেখছো না তোমরা? যাই হোক, কামিং ব্যাক টু স্পাইডারম্যান, হ্যাঁ, ডিরেক্ট স্পাইডারম্যানে চলে এলাম, কারণ এই সপ্তাহে বলিউডে সেরকম সিনেমা রিলিজ না করলেও হলিউডে ভালো ভালো সিনেমা রিলিজ করেছে। এবং ওই যে ছোটোবেলার থেকে একটা সুপার হিরোদের প্রতি আমাদের প্রচণ্ড আকর্ষণ, সেই আকর্ষণের জন্য আজকে মানে এক সপ্তাহের মাথায় 400 কোটি, আজকের মোটামুটি ইয়ে হচ্ছে 400 কোটি ইনকাম করে ফেলেছে এখন অবধি ইন্ডিয়ায়, শুধু ওয়ার্ল্ড ওয়াইড আরও বেশি, কিন্তু আমি শুধু ইন্ডিয়ার এটা বলছি। এবং আমার মনে হয় যে স্পাইডারম্যান হচ্ছে এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেটা আমরা ছোটোর থেকে দেখে আসছি, এবং স্পাইডারম্যান এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেটা দেখে বলিউডের ফ্র্যাঞ্চাইজি শিক্ষা নেওয়া উচিত, যে যদি 2, 3, 4, 5 করেন তাহলে সেগুলো আগের থেকে ভালো করুন, আগের চেয়ে খারাপ কেন করছেন?
0: কেন করছেন? গান শুনুন,
1: গান শুনুন। এবং এই যে গানটা চালাবো যেটা ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি ছিল, ভালো গান ছিল, যেই সেকেন্ড টাইমে করে দিয়েছে ব্যাস গানগুলোকেও খারাপ করে দিয়েছেন, করবেন না এরকম।

0: टेक्का के हिट के मिस टेक्का टेक्का।
1: হ্যাঁ, মানে আমরা এত কোটি কোটি টাকার কথা বলে ফেলেছি এবং কোটি কোটি টাকার কথা বলে নিজেকে এত হত দরিদ্র মনে হচ্ছে, তো ভাবলাম এমন কিছু সংখ্যা বলি যেগুলো বললে নিজেকে একেবারে দরিদ্র মনে হবে না। এবং কৌশিক গাঙ্গুলির ছবি আজ অর্ধাঙ্গিনী বেশ কয়েক সপ্তাহ আগে রিলিজ করে গেছিলো এবং প্যান ইন্ডিয়া রিলিজ করেছে অর্ধাঙ্গিনী। অ্যাকচুয়ালি তো অর্ধাঙ্গিনীর এখন অবধি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে 1.82 crore, মানে প্রায় 2 কোটির কাছাকাছি ব্যবসা ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেছে আজ অর্ধাঙ্গিনী।
2: ব্যাপারটা বেশ ভালো, মানে বাবা বেশ ভালো ইনকাম করেছে। কিন্তু অন্যদিকে যদি একটু উজান গাঙ্গুলির কথায় আসি, মানে কৌশিক গাঙ্গুলির ওয়ান অ্যান্ড ওনলি সুপুত্র উজান, তার প্রথম ছবি, সেই ছবি রিলিজ করেছে এই দিন 15 আগে। ছবির নাম কাতুকুতু বুড়ো, ভীষণ একটা কি বলবো ক্যাচি নাম দিয়েছে উজান। আর উজানকে আপনারা দেখেছেন রসগোল্লা ছবিতে, সে হিরোর রোল করেছিল, কিন্তু এবার একটু অন্য ভূমিকায়। কাতুকুতু বুড়ো নিয়ে সত্যি বলতে অ্যাগেইন আমার হাই এক্সপেকটেশন ছিল। আমি সিনেমাটা দেখতে গেছিলাম, আমার ভালো লেগেছে, কিন্তু বক্স অফিসের রেজাল্ট বলছে যে মাস অডিয়েন্সকে খুব একটা অ্যাট্রাক্ট করতে পারেনি এই ছবি। তাই এখনও পর্যন্ত 15 দিন পরে এই ছবি বক্স অফিসে টোটাল কামিয়েছে 15 লাখ টাকার মতো, উইচ ইজ নট ভেরি গুড। যাই হোক, উজানের প্রথম ছবি, আশা করি আগামী দিনে উজানের মতো ব্রাইট ডিরেক্টর আমাদেরকে ভালো ভালো ছবি উপহার দেবে। তবে এখন যেটা তোমাদেরকে শোনাবো একটা গান, আর গানের পরে আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে প্রথম সিনে ক্যুইজ।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনে সিনে সিনে কুইজ।

0: বলতে পারবে এই ছবিতে যে হিরোইন ছিলেন তার নাম কি?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review. বাংলা ওটিটিতে কিছু চরিত্র থাকে যাদের সঙ্গে দর্শকদের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়, আর অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ঠিক তেমনই একটা চরিত্র। প্রথম দুটো সিজনের সাফল্যের পর এবার আরও একবার অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন থ্রি, আর এবারের লড়াইটা যেন আগের চেয়েও বড়, কারণ অচিন্ত্যকে এবার শুধু একটা রহস্যের সমাধান করতে হচ্ছে না, তাকে সরাসরি আইনের ময়দানে মুখোমুখি হতে হচ্ছে একজন অত্যন্ত দক্ষ আইনজীবী। আর সেই চরিত্রে রয়েছেন নানাদের দান সব্যসাচী চক্রবর্তী। একদিকে ঋত্বিক চক্রবর্তীর অচিন্ত্য আইচ, যার সবচেয়ে বড় অস্ত্র তার বুদ্ধি, পর্যবেক্ষণ আর একটু অন্যরকমভাবে সত্যি খোঁজার ক্ষমতা। আর অন্যদিকে সব্যসাচীর দিগ্বিজয় সিংহ, ঠান্ডা মাথার অভিজ্ঞ এবং নিজের পেশায় অত্যন্ত দক্ষ একজন আইনজীবী। ফলে এই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এই দুই অভিনেতার মুখোমুখি হওয়া। আর একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ রয়েছে কিন্তু এবার অচিন্ত্যর চরিত্রে। এতদিন আমরা তাকে মূলত ডিফেন্স আইনজীবীর ভূমিকায় দেখেছি, আর এবার সে দাঁড়াচ্ছে প্রসিকিউশনের পক্ষে। অর্থাৎ একই চরিত্র কিন্তু তার লড়াইয়ের জায়গাটা বদলে গেছে, আর এই পরিবর্তনটা এই সিরিজটাকে নতুন একটা ফ্লেভার দিয়েছে। আমার কাছে এই সিজনের সবচেয়ে ভালো দিক হলো যে সিরিজটা শুধু কে অপরাধী এই প্রশ্নের মধ্যে আটকে থাকে না। আইনের লড়াই, সত্যি মিথ্যের সীমারেখা, মানুষের ব্যক্তিগত আবেগ এবং আদালতের যুক্তি, সব কিছুকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। ঋত্বিক চক্রবর্তী আবারও অচিন্ত্য আইচ চরিত্রটাকে নিজের মতো করে ধরে রেখেছেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো যে তিনি খুব বেশি কিছু না করেও চরিত্রটার বুদ্ধি এবং আত্মবিশ্বাসটা দর্শককে বুঝিয়ে দিতে পারেন। আর সব্যসাচী চক্রবর্তী, দীর্ঘদিন পর তাকে এই ধরনের একটা ক্যারেক্টারে দেখা, সেটা সত্যিই নিঃসন্দেহে একটা আলাদা আনন্দের ব্যাপার আমাদের কাছে। তার গলার স্বর, তার অভিনয়ের দক্ষতা এবং দৃশ্যকে নিজের দখলে নিয়ে নেওয়ার যে ক্ষমতা, অচিন্ত্যর সঙ্গে তার এই দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সঙ্গে ঈশা সাহা, মিঠু চক্রবর্তী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য এবং অন্যান্য অভিনেতারাও এই গল্পের পরিসরটাকে আরও অনেকটা বড় করেছেন। তবে একটা কথা বলতেই হবে যে তৃতীয় সিজন মানেই আগের দুটো সিজনের সাফল্যকে আরও বড় করে তোলা। সেই জায়গায় দর্শকের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি, তাই কিছু জায়গায় গল্পের গতি বা রহস্যের যে নির্মাণ সেটা নিয়ে অনেকের একটু ভিন্ন মত হতেই পারে। কিন্তু সিরিজের মূল আকর্ষণ অচিন্ত্য আইচের বুদ্ধির খেলা এবং কোর্টরুমের টানটান লড়াই, সেটা এখনও এবারেও যথেষ্ট শক্তিশালী। আর আপনি যদি কোর্টরুম ড্রামা, মিস্ট্রি আর ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশন পছন্দ করেন, তাহলে এই সিরিজটা আপনার ওয়াচ লিস্টে থাকতেই পারে। সাতটা রেনবো কালারের মধ্যে আমি আর অরিজিৎ অচিন্ত্য আইচকে দিলাম সিজন থ্রি এর জন্য 5.5টা রেনবো কালার। Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review Filmy Fever 107 FM Rainbow Te Weekend Filmy Fever Weekend Filmy Fever
1: Cine Quiz

0: বলতে পারবে এই ছবিতে যে হিরোইন ছিলেন তার নাম কি?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 9:42, শুনছো 107 এফএম রেনবো, আর রয়েছি বিহু, আর সঙ্গে রয়েছে সুপ্রীতি। ইয়াদে মানেটা কি? ইয়াদে মানে হচ্ছে ওই নস্টালজিক রাইড টাইড, মানে আজকের দিনে, আজকে এবং ওই আজকালের মধ্যে যে যে ছবিগুলো রিলিজ করেছিল সেগুলোই একটি তোমাদেরকে মনে করিয়ে দেওয়া।
2: এবং যখন আগস্ট মাস পড়ে গেছে, তখন আগস্ট মাসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দেশাত্মবোধক সিনেমা রিলিজ করেছে, এবং দেশাত্মবোধক সিনেমা এখন যেরকম শুধুই দেশ নিয়ে বা কোনো একটা মিশন নিয়ে হয়, আগে দেশাত্মবোধক সিনেমা এরকম ছিল না। আগে দেশাত্মবোধক সিনেমা ছিল একটা ডায়লগে চারবার বলবে মেরা দেশ ইন্ডিয়া, মেরা দেশ ইন্ডিয়া, মেরা দেশ ইন্ডিয়া, এবং সেরকমই একটা সিনেমা যেখানে প্রত্যেক চার লাইন অন্তর একবার করে বোঝানো হয়েছে যে এনআরআইরা ভারতবর্ষকে কত ভালোবাসে এবং কত মিস করে। যাই হোক, সিনেমাটার নাম হচ্ছে

0: দেশ 1997 এর 8th of August, মানে আজকের দিনেই রিলিজ করেছিল সিনেমাটা। এবং আমার প্রচণ্ড প্রচণ্ড প্রিয় দুজন, একজন হচ্ছেন শাহরুখ খান এবং আরেকজন মহিমা চৌধুরী, দুজনেই এই সিনেমায় রয়েছেন।
1: একদমই তাই। তবে ইন্টারেস্টিং পার্টটা হলো এই ছবির ডিরেক্টর তো সুভাষ ঘাই, আমরা সকলেই জানি। এই ছবিতে মহিমা চৌধুরী ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস। প্রথমে তিনি ভেবেছিলেন যে মাধুরী দীক্ষিতকে শাহরুখ খানের অপোজিটে কাস্ট করবেন, কিন্তু সেই সময় মাধুরী দীক্ষিত খলনায়ক ছবির শুটিং করছিলেন, তো মাধুরী পারেননি। ইভেনচুয়ালি তারপর জুহি চাওলাকেও বলা হয়, জুহি চাওলাও রাজি হননি। তারপর ফাইনালি মহিমা চৌধুরীকে বলেন এবং রাজি হন, ভাগ্যিস রাজি হয়েছিলেন। আর তাই জন্যই এত সুন্দর একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো পরদেশের গান এত বছর পরেও কিন্তু মিলেনিয়াল বলো, জেনজি বলো, জেনএক্স বলো, সবার ভীষণ প্রিয়।
0: এবং পরদেশের গানের ভিজুয়ালগুলো অসাধারণ, অসাধারণ সব ভিজুয়াল। একটা ভিজুয়ালে আমার মনে আছে মহিমা চৌধুরী সাদা রঙের একটা সালোয়ার পরে পুরো সর্ষে ক্ষেতের মাঝখান থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পজেস্ট আত্মার মতো দৌড়াদৌড়ি করছে। এবং আরেকটা আমার মনে আছে মহিমা চৌধুরী তখন চলে গেছে, ঠিক আছে, পরদেশে, মানে ওর বিয়ে হয়ে ওখানে চলে গেছে, সেখানেও স্বপ্ন দেখছে যে ওর বাড়ির লোকেরা সাইকেলে করে উড়ে উড়ে আসছে।
1: আচ্ছা আমি বুঝি না, আগেকার দিনে ডিরেক্টররা সর্ষে ক্ষেত নিয়ে তো অবসেস কেন ছিল?
0: আরে ভালো, ওই সর্ষে ক্ষেতের ব্যাকগ্রাউন্ডে ফটো ভালো আসে, দেখবি হলুদ দেয়ালের সামনে দাঁড়ালে ছবি ভালো আসে।
1: গান চালা।
0: যাই হোক, আপাতত দারুণ সাউন্ড ট্র্যাক থেকে আমার সবচেয়ে সবচেয়ে সবচেয়ে পছন্দের গানটা থাকলো। আর তারপরে আমরা সিনে কুইজের আনসার নিয়ে ফিরছি।
2: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, চটপট।

0: Cine Quiz.
1: Yes, Cine Quiz এর আনসার বলার টাইম এসে গেছে, কারণ Cine Quiz এর প্রচুর প্রচুর প্রচুর সঠিক উত্তর এসেছে। যা যা সঠিক উত্তর দিয়েছো, প্রশান্ত কুতি জগৎবল্লভপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, দেবস্মিতা বেহালা থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে এবং রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। অ্যান্ড দ্য রাইট আনসার ওয়াজ, এক্ষুনি একটা সঠিক উত্তর ঢুক মানে উত্তর ঢুকলো যে লিখছে মালাইকা অরোরা। কেন কেন লিখছেন? যাই হোক, দ্য রাইট আনসার ওয়াজ শ্রিয়া শরণ, এবং শ্রিয়া শরণ আওয়ার আপানের ডায়লগ শোনানো, গান শোনানো হয়েছিল অ্যাকচুয়ালি আওয়ার আপানের। কি ভালো একটা সিনেমা এবং কি ভালো একটা সাউন্ড ট্র্যাক। তো যাই হোক, কি ভালো সিনেমা আর কি ভালো সাউন্ড ট্র্যাক থেকে এই কি ভালো গানটা থাকছে। এবং তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: তো মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা যারা লেট নাইনটিজ কিড বা মানে শেষের দিকে একটু জন্মে টন্মেছি আর কি, নাইনটিজ,
2: লেট নাইনটিজ কিড বললে কেমন হয়, মরে গেছি
1: ধরো ওরকমই মনে হবে। যাই হোক, আমরা যারা লেট নাইনটিজ কিড, তো তাদের জীবনে একটা ব্যাপার হচ্ছে ইমরান হাশমি। এবং ইমরান হাশমিকে নিয়ে আমরা ছোটোবেলায় স্বপ্ন দেখতাম, তো বলে খুব খারাপ শোনায়, তবে হ্যাঁ মানে ইমরান হাশমি ইজ আ থিং আমাদের জন্য। এবং ইমরান হাশমি নিয়ে প্রচুর সিনেমা আমরা দেখতে পারতাম না সেই সময়তে, ফ্যামিলি এম্বার্গো থাকতো। আমার স্টিল মনে আছে যে আশিক বানায় আপনি রিলিজ করেছে, আশিক বানায় আপনি যখন রিলিজ করেছে তখন আমি ইহাতে শিশু, সে সময় সেটা দেখার মতো বাড়ি থেকে তাড়িয়ে দিত আর কি। কিন্তু গানটা ইটসেলফ, মানে আশিক বানায় আপনি যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটাই তখন একটা বিশাল কিছু ছিল। ওখানে তনুশ্রী দত্ত আমাদের বাংলার মেয়ে, তার ইমরান হাশমি এবং সোনু সুদ ছিল না রে,
2: সোনু সুদ,
1: হ্যাঁ মানে সোনু সুদ, মানে ভাবতে হওয়া যায় না সোনু সুদ ওই রকম একটা সিন করছেন। যাই হোক, সেই যখন 9XM বা অন্যান্য চ্যানেলে যখন সেই গানটা আসতো, রীতিমতো বাবা মা থাকলে বাবা মা তো রিমোটকে ঘুরিয়ে দিত চ্যানেল, কিন্তু তা সত্ত্বেও ধরো যখন লুকিয়ে লুকিয়ে তুমি দেখতে, আমি শিওর যারা যারা শুনছো প্রচুর জন ধরা পড়েছো এবং বাবা মার কাছে উদুম উদুম মানে কি বলবো, গালাগালি বকাবকি সবই খেয়েছো আর কি। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, আওরাপানের গান শোনালাম, আর সেই আওরাপান 2 রিলিজ করতে চলেছে 14th of August।
2: আর যেরকম একটু আগে বলছিল বিহু আখ্যা, বলিউড এক তরফ, ইমরান হাশমি এক তরফ, এবং আওরাপান 2 এর ট্রেলার যেটা রিলিজ করেছে, গতকাল রিলিজ করেছে, সেই ট্রেলারে ইমরান হাশমি দৌড়চ্ছে, বডি দেখাচ্ছে, এদিক ওদিক গাড়ি চালাচ্ছে, সব কিছু করে ফেলেছে, একবার কাউকে একটা ঝুলিয়ে দিচ্ছে, একবার নিজে ঝুলে যাচ্ছে, যা পাচ্ছে তাই করছে। এবং তার সাথে শাবানা আজমিকে দেখলাম আমি অনেকদিন পরে স্ক্রিনে, এবং দিশা পাটানিকে একদম ফুল ফ্লেজিড, মানে দিশা পাটানিকে আমি অনেকদিন পরে দেখলাম যে একটা সিনেমায় ওকে অবজেক্ট হিসেবে ইউজ না করে অ্যাজ আ লিড হিসেবে ইউজ করা হয়েছে, সেটা দেখে আমি খুব খুশি হলাম, কারণ আমার পার্সোনালি দিশা পাটানিকে খুব ভালো লাগে।
1: এবং ডিরেক্ট করেছেন মোহিত সুরি, আর ইমরান হাশমির প্রতি অসম্ভব একটা এক্সপেকটেশন আমার অন্তর্পক্ষে থাকে, কারণ ভীষণ ভালো একজন অভিনেতা। এবং তার প্লাস পয়েন্ট হচ্ছে, বা এই ছবিটার প্লাস পয়েন্ট হচ্ছে, এখনও পর্যন্ত যে গানটা রিলিজ হয়েছে, মানে এই তৌফিক রাওর 2.0 ভার্সন, থ্যাংক গড যে খুব একটা চেঞ্জেস কিন্তু মেকাররা করেননি।
2: এবং আমার মনে হয় মেকাররা কোথাও গিয়ে এটা বুঝে গেছে যে খুব একটা চেঞ্জেস করে লাভ হচ্ছে না, মানুষের অরিজিনালটাই ভালো লাগে এবং ওজি ওজি হতা হ্যায়। সো 14th of August 2026 এ সিনেমাজ রিলিজ করতে চলেছে আওরাপান 2, এবং আওরাপান 2 দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এবং কেমন হলো আওরাপান 2 সেটা তো পরের সপ্তাহের ফিল্মি ফিভারে তোমরা জানতে পেরেই যাবে। আপাতত যেটা করবো সেটা হচ্ছে সুপ্রীতি আর বিহু একটা ছোট্ট বিরতিতে যাবে, এবং সেই বিরতির পরে আওরাপান 2 এর একদম টাটকা নতুন সতেজ সুন্দর গান, অরিজিৎ সিং এমন গান গেয়েছে তোমার মনে হবে চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, যেখান যেখান থেকে পারবে জল পড়ছে, কারণ অরিজিৎ সিং যখন গান গায় তখন আর কিচ্ছু কিচ্ছু বন্ধ থাকে না।
3: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকতো, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করতো,
4: এই কেষ্ট পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে।
3: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। Weekend Filmy Fever, Weekend Filmy Fever, FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: Cine Quiz.
1: جهل ما هو بد عاشق صرف لفظوں کے سوا اور کچھ نہیں پر جب وہ ملی ان لفظوں کو معنی مل گئے
2: بولتے پڑبے یہ کون شبیر بخت ڈائلگ
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল,
4: তাল সে তাল,
3: গানের গল্প,
4: গানের গল্প,
2: গান গল্প গান এবং সুপ্রীতি বিহু, এই সব কিছু নিয়ে মোটামুটি উইকেন্ড ফিল্মি ফিভার চলছে। এবং উইকেন্ড ফিল্মি ফিভারে এখন সুপ্রীতি আর বিহু যেই সিনেমাটা বা সিনেমার গান নিয়ে কথা বলবে সেটা এরই মধ্যে খুব অ্যান্টিসিপেটিং একটা সিনেমা হয়ে গেছে, দ্যাট ইজ উইঙ্কেল টুইঙ্কেল। উইঙ্কেল টুইঙ্কেলের টিজার আমরা আগের সপ্তাহে রিলিজ করেছিল, আমরা দেখেছিলাম। এবং উইঙ্কেল টুইঙ্কেলের না থাকা প্রিয় বলে একটা গান যেটা জাস্ট গতকাল রিলিজ করেছে, এবং এগেইন রাপূর্ণা ভট্টাচার্যকে আমরা সেই গানে শুনতে পাই।
5: ডেফিনেটলি তাই। আর এই উইঙ্কেল টুইঙ্কেল অ্যাকচুয়ালি একটা নাটক, অনেকেই হয়তো মঞ্চে নাটকটা দেখেছিলেন, যেটা লিখেছিলেন ব্রাত্য বসু। ভীষণ সুন্দর একটা নাটক, সেটারই অ্যাডাপ্টেশন করেছেন সৃজিৎ মুখার্জি। আর সৃজিৎ মুখার্জির প্রতি যতই তাকে আমরা এই মুহূর্তে তার পারফরমেন্স নিয়ে ক্রিটিসাইজ করি না কেন, তার প্রতি একটা এক্সপেকটেশন আমাদের থাকে, সেটা আমারও ছিল। মানে এই যে হেমলক সোসাইটির ভাইয়ের নাম কি যেন,
2: হেমলক কিলবিল,
5: কিলবিল সোসাইটি, হ্যাঁ রাইট,
2: নাম মনে পড়ছে না, এমন সিনেমা বানিয়েছেন সৃজিতা।
5: দাঁড়া, কিলবিল সোসাইটির নিয়েও আমার এক্সপেকটেশন ছিল, তারপরে কী হচ্ছে যাই হোক সেটা বললাম না। সেম গোজ উইথ লহ গৌরাঙ্গের নাম রে। তো এই ছবিটা নিয়েও আমার ব্যক্তিগতভাবে এক্সপেকটেশন আছে, কারণ যারা যারা অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, রজতাভ দত্ত, অঙ্গনা রায়, এরা সবাই ভীষণ ভীষণ ভালো অভিনয়।

0: কিন্তু তারপরে আদপে ব্যাপারটা কি দাঁড়াবে সেটা 4 সেপ্টেম্বর জানা যাবে, কারণ ওই দিনেই ছবিটা রিলিজ করবে।
1: তবে সৃজিৎ মুখার্জির বরাবরের যে অসাধারণ একটা ট্যালেন্ট, যে উনি সিনেমা যেমনই বানাক না কেন সিনেমার গানগুলো টপ নচ বানান। তো এগেইন না থাকা প্রিয় এমন একটা গান যে গানটা শুনলে ভীষণ সুদিং একটা গান, এবং রাপুনা ভট্টাচার্য গেয়েছে যেটা আমি অলরেডি বললাম, তমালিকা গোলদারের কম্পোজিশন এবং শ্রীময় ভট্টাচার্যের লিরিক্স। খুব সুন্দর গান, খুব মিষ্টি গান, এবং অনেকদিন পরে আমি দেখলাম সৃজিৎ মুখার্জি অন্য লোকেদের দিয়ে লিরিক্স লেখাচ্ছেন, কারণ ন্যাচারালি ওনার লিরিক্স বলছি আমি,
0: সৃজিৎ মুখার্জির কথা মনে পড়ছে নাকি?
1: সৃজিৎ মুখার্জির কথা মনে পড়ে আমার শয়ের উচ্চারণ লয়ের উচ্চারণ সব এলোমেলো হয়ে যাচ্ছে।
0: শোনো, উনি কিন্তু ডাব্লিউর প্রতি বেশি জোর দেন, সো বি কেয়ারফুল, ওকে?
1: তাই এখন আমরা গাউন শুনবো, এখন আমরা গাউন শুনবো সৃজিৎ মুখার্জির সিনেমা থেকে, কারণ এইরকম দারুণ ওয়েদারে এই গানটা না শুনলে ঠিক রূপম ইসলাম পাপ দেয়।

0: خود تو وو ملی. ان لفظوں کو معنی مل گئے.
1: বলতে পারবে এটা কোন ছবির বিখ্যাত ডায়লগ?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Rainbow Review, Rainbow Review, Rainbow Review.
1: কার্গিল যুদ্ধ নিয়ে অনেক সিনেমাই আমরা দেখেছি, কিন্তু ভারতীয় বায়ুসেনার এক ঐতিহাসিক অভিযানের গল্পই তুলে ধরেছেন পরিচালক অনি সেন। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে গিয়েছে অনি সেন পরিচালিত অপারেশন সফেদ সাগর, যার মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল, অভয় বর্মা, মিহির আহুজা, দিয়া মির্জা এবং প্রজেক্তা কলি। আর এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হলো এটা যে শুধুমাত্র যুদ্ধই শুধু দেখিয়েছে তেমনটা নয়, যুদ্ধের আড়ালে থাকা মানুষগুলোর গল্প এই সিরিজে কিন্তু ফুটে উঠেছে। ভারতীয় বায়ুসেনার সাহস, দায়িত্ববোধ, পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা এবং দেশের জন্য আত্মত্যাগ সবকিছুকেই খুব সংযত এবং বাস্তবসম্মত ভাবে তুলে ধরা হয়েছে। জোর করে শুধুমাত্র দেশপ্রেম এখানে দেখানো হয়নি, তার পাশাপাশি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এই সিরিজে গল্প। অভিনয়ের কথা বললে সিদ্ধার্থ আর জিমি শেরগিল দুজনেই অসাধারণ, তাদের অভিনয় ভীষণই পরিণত, আর সেই কারণেই এই চরিত্র দুটোই ভীষণ বিশ্বাসযোগ্য লাগে। যুদ্ধের দৃশ্যগুলো বাস্তবসম্মত এবং সিনেমাটোগ্রাফি চোখে পড়ার মতো। পাহাড়ি লোকেশন, ফাইটার জেটের সিকোয়েন্স আর ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে সিরিজটি বড় পর্দার ফিলিংস তোমার সামনে এনে দেবে। আর শুধুমাত্র এই সিরিজটা যদি মনে করো অ্যাকশন প্রেমীদের জন্য, না একদম নয়। যারা গল্প ভালোবাসো, যারা শক্তিশালী অভিনয় বা বাস্তব ঘটনা ভিত্তিক ওয়ার ড্রামা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা এই সপ্তাহের ওয়াচ লিস্টে রাখতেই হবে। তাই আমি আর যে মধু দেশপ্রেম, আবেগ আর দুর্দান্ত অভিনয়ের জন্য 107 FM রেনবোর তরফ থেকে অপারেশন সফেদ সাগর কে দিলাম 7টা রেনবো কালার্স এর মধ্যে 5.5টা রেনবো কালার্স।
3: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা এই যে ধরো

0: আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
2: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
2: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণালদা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল
0: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ। বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
2: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
2: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
2: ওকে।
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
2: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেওয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে।
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
0: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
3: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।

0: आशिक सिर्फ लफ्जों के सिवा और कुछ नहीं, पर जब वो मिली इन लफ्जों को मायने मिल गए।
1: बोलते पार पे इटा कौन छवि विख्यात डायलॉग
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: না ঝলক টলক না, একেবারে 4.5 মিনিটের ট্রেলার, মানে একদম পরিপক্ক 4.5 মিনিটে। 4.5 মিনিট ধরে একটা ট্রেলার দেখানো হয়েছে এবং সেই ট্রেলারে কিছু কিন্তু আলাদা হচ্ছে না। ট্রেলারের শুরুতে যা হচ্ছিল ট্রেলারের শেষেও সেম জিনিসই হচ্ছে। এটা কি হচ্ছে?
4: আমি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যখন আমরা শোতেই আছি, একটু আগে আমাকে সুপ্রীতি বললো যে বিহু দেখ টক্সিকের ট্রেলার রিলিজ করেছে, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো আমি ঠিক আছে, একটা ট্রেলার কতক্ষণ হবে? 2 মিনিট, 2.5 মিনিট, 4.5 মিনিটের ট্রেলার আমি ধৈর্য ধরে পুরোটা দেখতে পারিনি। আমার এই ছবিটা নিয়ে ভীষণ ভীষণ মানে হাই এক্সপেকটেশন ছিল, কারণ যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অ্যাক্লেমড অভিনেতা, সেটা ইয়াশ হোক, কিয়ারা আডভানি হোক বা বাকি যারা যারা রয়েছেন সবাই। কিন্তু যেটা হলো, অনেকেরই ভালো লাগতে পারে, ঠিক যেভাবে আমার অ্যানিমাল ভালো লাগেনি, ঠিক যেভাবে আমার কবির সিং ভালো লাগেনি, এখনও পর্যন্ত ট্রেলারটা দেখে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। কারণ আমি দেখলাম ইয়াশ সারাক্ষণ বন্দুক চালাচ্ছেন, কিয়ারা আডভানি কাকে একটা মেরে দিচ্ছেন, আর ওদিকে তারা সুতারিয়া কিসব ইংরাজিতে বকবক করছেন, মানে মোটমাট আমি কিছু পেলাম না ট্রেলারটা থেকে। তবে হ্যাঁ, যেটা পেলাম অসম্ভব সুন্দর VFX আর প্রচুর হাই বাজেট ছবিতে যা যা হয়, কালার কারেকশান থেকে শুরু করে এভরিথিং ইজ অন পয়েন্ট। কিন্তু স্টোরি লাইনটা আমি অন্তত পক্ষে বুঝলাম না, যেহেতু ওটা তামিল ছবি থেকে হিন্দিতে ডাব করা হয়েছে, তো হিন্দিতে ডায়লগ ডেলিভারিটাও আমার আনরিয়ালিস্টিক লেগেছে প্রথম নজরে। তাও বলছি আগে থেকে, ইটস টু আর্লি টু জাজ, লেটস সি কি হয়।
1: হ্যাঁ, কারণ এখনও অনেক দেরি রয়েছে, এখনও মাঝে একটা সপ্তাহ রয়েছে। 26th August রিলিজ করছে টক্সিক, এবং ফাইনালি টক্সিকের ট্রেলার রিলিজ করেছে। আর নতুন করে কিছু বলার নেই, কারণ নতুন করে ট্রেলারটায় কিছু নেই, ট্রেলারটায় শুধু বড় বড় অস্ত্র রয়েছে এবং এ ওর ওপর বন্দুক চালাচ্ছে, ওকে উড়িয়ে দিচ্ছে, এ উড়ে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে, এ ছাড়া গোটা ট্রেলারে কিচ্ছু নেই। আমি জানি না, এর বাইরে যদি সিনেমাটা আমাকে অন্য কিছু অফার করে তাহলে আমি অবশ্যই হলে সিনেমাটা দেখতে যাবো, কারণ এগেইন যিনি ডিরেক্টর সিনেমার তাকে নিয়ে আমার হাই এক্সপেকটেশন রয়েছে। তার আগের কাজগুলো আমার খুব ভালো লেগেছিল, তো আমি চেষ্টা করব যে আমি আনবায়াসড হয়ে একটা সিনেমা দেখার। কিন্তু আপাতত এত টক্সিকের কথা যখন হয়ে গেছে, অ্যানিমেলের সাউন্ড ট্র্যাক থেকে একটা গান থাকবে না?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভারে সুপ্রীতি আর বিহু রয়েছি এবং থাকবো রাত 12টা অবধি। কিন্তু এখন যেটা করব, তিনখানা ভারী সুন্দর সুন্দর একেবারে পিক পিক করা গান তোমার জন্য রাখা আছে। তো সেই তিনটে গান তোমাদের পরপর পরপর শুনিয়ে তিনেকে তিনে তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি, কারণ উইকেন্ড ফিল্মি ফিভার চলছে এবং চলবে।
0: FM Rainbow তে তিনে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজের উত্তর বলার টাইম এসে গেছে, কারণ একটা সুন্দর প্রশ্ন করা হয়েছিল যেখানে একটা সুন্দর ক্লিপিং শোনানো হয়েছিল একটা সিনেমার, এবং জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কোন সিনেমার অংশ। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছ, আভা হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, এবং সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। অ্যান্ড দ্য রাইট আনসার ওয়াজ আশিকি টু। যারা আশিকি টু লিখেছ তাদেরই উত্তরটা নেওয়া হয়েছে, যারা আশিকি লিখেছে তাদের উত্তরটা নেওয়া হয়নি, কারণ দুটো আলাদা সিনেমা। তবে সিনেমাটা খুব ভালো, এবং সেই জন্য

0: এই গানটি ভীষণ পপুলার। মিউজিক শুনে তোমাকে গেস করতে হবে গানটি কি।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
3: বাংলায় অনেক কিছু হচ্ছে, সেই অনেক কিছুর মধ্যে সৃজিত মুখার্জির সিনেমার লাইন এত বড় হয়ে গেছে। মানে সৃজিত মুখার্জির সিনেমা বোধহয় আমি তিনটে আসতে চলেছে অলমোস্ট, যার মধ্যে একটা খুব সম্প্রতি আসতে চলেছে উইঙ্কেল টুইঙ্কেল, এছাড়া শরৎচন্দ্র ভার্সেস কি এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র, এবং আজকে জাস্ট কদিন আগে আবার রিলিজ করেছে মহারাজা তোমারে সালামের টিজার বা ফার্স্ট লুক বা যেটাই হোক অ্যানাউন্সমেন্ট পোস্টার যেটাই বলা যাক না কেন, এখন এত নাম হয়ে গেছে। কিন্তু এই সবের মধ্যে যেটা মজার বিষয় সেটা হচ্ছে ঋত্বিক ভৌমিককে নাকি মহারাজা তোমারে সালামে ফিচার করতে দেখা যাবেন, এবং ভদ্রলোককে আমার খুব ভালো লাগে। মানে এই যে আপনারা সিজন টু দেখে, বন্দিশ বন্দিতসে সিজন টু দেখে লোকটার ফ্যান হয়েছেন, বিশ্বাস করুন আমি বহুদিন ধরে লোকটাকে মন প্রাণ সব দিয়ে বসে আছি।
4: একদমই তাই। এবং কিছুদিন আগে সৃজিত মুখার্জি, এই যে একটু আগেই সুপ্রীতি বললো যে শরৎচন্দ্র এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রর একটা প্রমোশনে গিয়েছিলেন, এবং সেখানে তিনি একটা ভীষণ ইন্টারেস্টিং শার্ট পরে গিয়েছিলেন যার মধ্যে সত্যজিৎ রায়ের অসংখ্য ছবির পোস্টার এবং সত্যজিৎ রায়ের মুখ বসানো। এবং তারপর থেকে একটা স্পেকুলেশন চলছিল যে সৃজিত মুখার্জি হঠাৎ করে ওরকম একটা চমকিলা শার্ট পরে কি কেন চলে গেল। তো তারপর ফাইনালি যেটা জানা গেল যে ওনার এখন সবেতেই ইউনিকনেস, মানে এটা অনেকেই এরকম করছে ছবির প্রমোশনের জন্যে, মানে নেক্সট ছবির প্রমোশনের জন্যে ওরকম একটা টি শার্ট পরে উনি চলে গিয়েছিলেন। এবং অ্যান্ড ফলো প্রসে যেটা জানা যাচ্ছে যে তার নেক্সট ছবি মহারাজা তোমারে সালাম ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর সত্যজিৎ রায়ের প্রতি তার যে শ্রদ্ধার্ঘ, তার যে ট্রিবিউট, সেটা তাই তিনি এই ছবির মাধ্যমে এস্টাবলিশ করবেন। তবে আপাতত যাকে নিয়ে কথা হচ্ছে, ওই অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তার ছবি থেকেই একটা গান, একটু অন্যরকম, একটু নস্টালজিয়া আর অনেকখানি ভালোবাসা রইল তোমাদের জন্য।
5: কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে
6: বছর খানে

আছে মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা।

হ্যালো পাটে নাই কোনো খেয়াল, কেমন বাসি বাজায় শোনো মা।

তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: ওয়েল, একটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে ADHD। সেই রোগটা গুরুতর কিছু না, সেই রোগটায় মানুষজন একটু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। অনেক সময় যেখানে অ্যাটেনশন দেওয়ার দরকার সেইখানে না দিয়ে অন্য একটা জায়গায় বেশি ফোকাস করে ফেলে। এবং
2: সাউন্ডস লাইক মাই এক্স।
1: তারপরে তুই বলতে চাইছিস আমি তোর এক্সের মতো?
2: না, এই যেখানে অ্যাটেনশন দেওয়ার দরকার সেখানে না দিয়ে অন্য জায়গায় অ্যাটেনশন দিয়ে ফেলার ব্যাপার।
1: আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে, অ্যাটলিস্ট এই মুহূর্তে, আমার এই হাইপার অ্যাক্টিভ মোডটা একটু বেশি অন হয়ে গেছে। আর একটু বেশি অন হওয়ার ফলে অনেক কিছু হচ্ছে। যাই হোক, তোমরা শুনছো 107 FM রেনবো উইকেন্ড ফিল্মি ফেভারে। বিহু আর সুপ্রীতি রয়েছে, 11:16 বাজে। আর এখন তোমাদের বলিউডের একটা বীভৎস সুন্দর অদ্ভুত একটা, মানে কি বলবো, একটা খবর সুপ্রীতি শোনাবে। ছোটবেলায় না একটা ব্যাপার হতো, আমার প্রচুর হিরো হিরোইনকে একরকম দেখতে লাগলো,
2: টুইঙ্কেল খান্নার, রবীন্দ্রনাথ।
1: এটা তো সবাই, তুই বললে তুই হাসবি, আমার জুন মালিয়া আর দোলন চক্রবর্তী, দোলন রায়।
2: বুঝতে পেরেছি কার কথা বলছিস।
1: হ্যাঁ, মানে দোলন রায় এবং জুন মালিয়াকে একরকম লাগতো আমার। অদ্ভুত ভাবে মনামী ঘোষ এবং দেবলীনা দত্তকে একরকম দেখতে লাগতো আমার। লকেট চ্যাটার্জি আর অনুশ্রী দত্তকে একরকম দেখতে লাগতো
2: আমার। মনামী ঘোষ আর ওই মেয়েটিকে একরকম দেখতে লাগতো, ওই যে মৌরি বলে সিরিয়ালটা, খুব
1: মানালি রিজন খুঁজে পাইনি। আর সেরকমই একটা মিলের কথা তোমাদেরকে এবার বলবো।
2: হ্যাঁ, কারণ এই রিসেন্ট বাটওয়ারা 1947 এর যে ট্রেলারটা রিলিজ করেছে, সেই ট্রেলারে কানিকা কাপুরের একটা শট আমরা দেখতে পাচ্ছি, যেই শটটা দেখে অনেকেই ভেবেছে ওটা বোধহয় কিয়ারা আডবাণি, এবং সবাই গিয়ে কিয়ারা আডবাণি কিয়ারা আডবাণি লিখে এসছে। তারপরে সবাই রিয়েলাইজ করেছে ও না, ওটা কিয়ারা আডবাণি নয়, ওটা আসলে কানিকা কাপুর। অনেক রকম, অনেকটাই একরকম লাগছে। এবং কিয়ারা আডবাণীকে অনেকদিন আমি ওরকম বেচারি লাচার, দুপাশে সাইড পার্টিশন করা, পাতা চুলের মেয়ে হিসেবে দেখিনি। সেই লাস্ট কবির সিংহতে দেখেছিলাম।
1: কবির সিং,
2: কবির সিংহ,
1: ওকে,
2: কবির সিংহ।
1: 9903653992 তোমরা কিন্তু থার্ড কুইজ আনসার লেখো আর ফিরছে টাকা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: হ্যাঁ, সব রকম ফিভারে আমরা আপাতত জর্জরিত, এবং যেটা বিষয় সেটা হচ্ছে অনেক সিনেমা এই সময়ের আশেপাশে রিলিজ করেছে। যেরকম 2002 সালের 9th অগস্ট রিলিজ করেছিল মুঝসে দোস্তি কা রোগে, যে সিনেমাটা আমার ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো, এবং তখন তত গিল্টি প্লেজার টেজার বুঝতাম না, কিন্তু আমার ওই সিনেমাটা আমার গিল্টি প্লেজার ছিল ছোটোবেলায়। তারপর আরেকটু বড় হলাম এবং আমি রিয়েলাইজ করলাম যে একজন বন্ধু এবং একজন পোটেনশিয়াল বয়ফ্রেন্ড মিলে আরেকজন বন্ধু এবং আরেকজন পোটেনশিয়াল গার্লফ্রেন্ডকে লিটারালি গোটা সিনেমা ধরে চিট করেছে। তো সেটা বোঝার পর থেকে ওই সিনেমার প্রতি আমার সমস্ত ভালোবাসা উবে গেল। তোর কি এরকম হয়েছে?
2: আমার, হ্যাঁ, আমার তো হতেই থাকে।
1: মানে হঠাৎ করে ধর কোনো সিনেমা নিয়ে তোর একরকম

0: ভাবনা চিন্তা রয়েছে, তারপরে তুই বড় হয়ে গেলি এবং তারপর সেই সিনেমা নিয়ে তোর ভাবনা চিন্তা পাল্টে গেল।
1: সত্যি কথা বলতে একটা ছোটবেলায় আমার প্রচুর সিনেমাকে মনে হয়েছে যে ভীষণ ভালো, এই সিনেমার থেকে ভালো প্রেমিক আমি খুঁজে পাবো না, কিন্তু পরবর্তীকালে যখন ওই রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগের সংজ্ঞা বুঝতে শিখেছি, মানে টক্সিসিটি কি অ্যাকচুয়ালি, ওই হাত কেটে বাড়ির সামনে চলে আসা মোটেও ভালোবাসার নিদর্শন নয় যখন বুঝতে শিখেছি, তখন মনে হচ্ছে ছোটবেলায় যে ধরনের ছেলেকে দেখে মনে হতো এই এইরকম একটা ছেলেই আমি জীবনে চাই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে না এরকম চাই না ভাই, একটু শান্তি চাই জীবনে।
0: যাই হোক, আমরা মুসে দোস্তি কারোকে অনেকগুলো বছর হয়ে গেছে, 2002 থেকে আজকে 2026 অবধি, 2002 এর 9th অগস্ট রিলিজ করেছিল, যেখানে ঋত্বিক রোশনকে আমার খুব ভালো লাগতো সেই সময় এবং এখনও ভালো লাগে। ঋত্বিক রোশন ছাড়াও রানী মুখার্জি ছিল এবং করিনা কাপুর ছিল।
1: একদমই। আর এই সময়টাতেই আরও একটা ছবি, মানে 2001 একটা ছবি রিলিজ করেছিল, যেই ছবিটা ফ্রেন্ডশিপের যে ইকুয়েশন সেটা সমস্ত কিছু বদলে দিয়েছিল। একটু আগেই সুপ্রীতি বলতো না যে ছোটোবেলায় এমন কোনো ছবি দেখেছিলি যেটা পরবর্তীকালে মনে হয়েছে যে না এটা আমি যেভাবে দেখেছিলাম এই ওয়ে অফ থিঙ্কিংটা হয়তো আলাদা, সেরকম একটা ছবি হলো মেয়েরা। ফর এক্সাম্পল বললাম ককটেল ওয়ান, ককটেল ওয়ানে আমার খুব ভালো লেগেছিল যে দিনের শেষে ডায়না পেন্টিয়ার সাইফ আলী খান বেশ সুন্দর সুন্দর একসঙ্গে হয়ে গিয়েছিল, হ্যাঁ, এবং দীপিকা পাড়ুকন ঠিক আছে ও সব কিছু মেনে নিয়ে ও দূরে সরে চলে গিয়েছিল, কিন্তু বিশ্বাস কর ওয়েন আই লুক ব্যাক, আর এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে সাইফ আলী খান এবং ওই ডায়ানার মতন অসভ্য মানুষ জীবনে একটাও হয় না।
0: কাম ডাউন, কাম ডাউন।
1: দীপিকার জন্য আই ফিল রিয়েলি ব্যাড, মানে ভাব বেস্ট ফ্রেন্ড হারালো এবং বেস্ট ফ্রেন্ড কি করলো, নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল, মানে বাই চান্স যাদের জীবনে এরকম ঘটনা হয়েছে সে একই সঙ্গে নিজের ভালোবাসার মানুষটাকেও হারাচ্ছে, নিজের ভরসার মানুষটাকেও হারাচ্ছে।
0: আমার অ্যাকচুয়ালি হারানোটাতেও আমার প্রবলেম নেই, কারণ সাইফ আলী খানের যে ক্যারেক্টারটা ছিল ককটেলে, ওই ক্যারেক্টারটা মানে ওর সাথে যদি দীপিকা পাডুকোন লাস্ট অব্দি না থাকতো তাহলে দীপিকা পাডুকোনের জন্যই ভালো, তো বাজ গাই বহন। কিন্তু আমার খারাপ এটা লেগেছে যে এই যে ভেরোনিকাকে একটা ভিলেনাইজ করার বিষয়টা বলিউডের, এইটা আমার খুব রাগ হয়েছে। যাই হোক, আমরা ককটেল নিয়ে কথা বলছি না,
1: আমরা কথা বলছিলাম অন্য একটা ছবি নিয়ে যেটা রিলিজ করেছিল 2001 সালে এবং ফ্রেন্ডশিপের পুরো যে উদাহরণ এক্সাম্পলটাই বদলে দিয়েছিল, দ্যাট ইজ দিল চাতা হ্যায়। আমরা জানি কারা কারা ছিল, সাইফ আলী খান ছিলেন, আমির খান ছিলেন, আর ছিলেন অক্ষয় খান্না, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল এই তিনজনকে, এছাড়াও ছিলেন ভীষণ মিষ্টি একটা মানুষ প্রীতি জিন্টা। এবং এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা তো জানি যে তিনটে মেইন ক্যারেক্টার ছিল আকাশ, সিড আর হচ্ছে সমীর, এবং আকাশের চরিত্রে অভিনয় করেছিলেন ইফ আই এম নট রং আমির খান, আর সিডের চরিত্রে বোধ হয় অক্ষয় খান্না, আর সমীর ছিলেন হচ্ছে সাইফ আলী খান। তো প্রথম দিকে ডিরেক্টর ফারহান আখতার, না জানিস মানে আমির খানের ওই চরিত্রটার জন্য অভিষেক বচ্চনকে অফার করেছিল, ঋত্বিক রোশনকে অফার করেছিল, কিন্তু কেউই রাজি হয়নি। আলটিমেটলি আমির খান যখন আসেন তাকে ফার্স্টলি অ্যাপ্রোচ করা হয়েছিল অক্ষয় খান্নার রোলটা, তো তিনি বলেন যে না আমি ওই করবো না, অত গ্রে ক্যারেক্টার এবং বয়সে বড় একজনের সঙ্গে অ্যাফেয়ার দেখানো হচ্ছে, তো আই এম নট ইন্টারেস্টেড, তুমি আমাকে বরঞ্চ প্রীতি জিন্টার সঙ্গে অপোজিটে দাও, দ্যাট উড বি বেটার ফর মি। তো ফাইনালি সেই কাস্টিংটাই হয় এবং দিল চাতা হ্যায় সে সময় অসম্ভব হিট হয়েছিল। এই ছবিটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ বললে আমাদের, যাই হোক, ভালো করে সিনে কুইজটা শুনো। আপাতত তোমার জন্য রইল সেই ছবি থেকে একটা ভীষণ মিষ্টি গান, যেই গানটাতে আমির খান এবং প্রীতি জিন্টার উপর সিনক্রোনাইজেশন, ফিরে আসছি গানের ঠিক পরে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে।
1: স্পটলাইটে গিয়ে এই নিয়ে কথা তো অনেক হচ্ছে এবং তাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, কারণ যেরকম আমি আজকে শোয়ের শুরুতে বলছিলাম, আখ্যা বলিউড একতরফ আর ইমরান হাশমি একতরফ। ইমরান হাশমির আওয়ার আপান টু এর যখন থেকে টিজার রিলিজ করেছে, টিজার না অ্যাকচুয়ালি ট্রেলার রিলিজ করেছে, তখন থেকে সব ইমরান হাশমি পাগলুরা এবং যারা ইমরান হাশমি পাগলু নয় তারাও ইমরান হাশমি, ইমরান হাশমি আর ইমরান হাশমির কথা বলছে। কারণ কি অসাধারণ হাস্কি, একদম অ্যাংরি ইয়াং ম্যান মনে হচ্ছে। এবং সেই যে আমাদের ছোটোবেলায় আওয়ার আপানে আমরা যে ইমরান হাশমিকে দেখেছিলাম আওয়ার আপান টুতে, সেই ইমরান হাশমিকে সেই একই অবতারে বাট আরও মানে মানে কি অসাধারণই বলেন, পুরনো চাল হাতে বাড়ে ভদ্রলোক, যত বয়স হচ্ছে তত ভদ্রলোককে দেখতে সুন্দর হয়ে যাচ্ছে এবং ভদ্রলোকের মধ্যে যে কারিশ্মাটা সেটা আরও বেশি করে ফেরত আসছে। তো যাই হোক, ইমরান হাশমির একটা খুব খুব ফন্ড মেমোরি যদি আমি বলি, ইমরান হাশমির সিনেমা ছোটোবেলায় আমি যেরকম বিহু একটু আগে বলছিল যে আমাদের বাড়িতে খুব একটা ইমরান হাশমির সিনেমা দেখতে দেওয়া হতো না, কারণ বড়দের সিনেমা, তবে ইমরান হাশমির সিনেমার গানগুলো এবং ইমরান হাশমি কে কে এমন একটা ডুয়ো ছিল যে এই ডুয়োটা পাগলের মতো মানুষ ভালোবেসেছে। যাই হোক, ইমরান হাশমির সিনেমা আমরা দেখি চাই না দেখি ইমরান

রশ্মি সিনেমার গান আমরা সবাই শুনতে শুনতে বড় হয়েছি। আর এই গানটা স্পেসিফিক্যালি, এই গানটা বললে আমার ইমরান হাশমির কথা যে কীভাবে কীভাবে কী কীভাবে মনে পড়ে আমি বলে বোঝাতে পারবো না।

0: FM Rainbow Day Weekend Filmy Fever Weekend Filmy Fever Series Factory Radbhor Binge Watch Series Factory Series Factory
1: ওয়েল ঘড়ি কাটা বলছে এখন 11:40 অ্যান্ড মোটামুটি উইকেন্ড ফিল্মি ফিগারে তোমাদের স্টার অফ দ্য মোমেন্ট টু ট্রেলার ট্রলি টু টেক্কা সব কিছুই জেনে গেছো। তবে এখন যেখানে ফোকাস করবো সেটা হচ্ছে সিরিজ ফ্যাক্টরি। তো আমাকে যদি জিজ্ঞেস করো যে ইদানিং আমি কোন সিরিজ দেখছি, আমি আবার একটা অদ্ভুত সিরিজ বিঞ্জওয়াচ করা শুরু করেছি যেটা আমি ভীষণভাবে হাইলি রেকমেন্ড করবো, যদিও সেটা বহুদিন আগে রিলিজ করেছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জার থিংস। আমি একদম 1 থেকে দেখা শুরু করেছি, আপাতত সিজন নাম্বার 5 রয়েছি, কিছু এপিসোড বাকি রয়েছে। তবে যে সিরিজগুলো সদ্য সদ্য রিলিজ করেছে বা রিলিজ করবে সেই সমস্ত খবর নিয়ে সুপ্রীতি রয়েছে।
2: ইয়েস, যেরকমটা কথা হচ্ছিল যে 24 জুলাই 2026 আদর্শ বাল বিদ্যালয় বলে একটা সিরিজ রিলিজ করেছে, এবং তোমরা যদি পঞ্চায়েতের মতো যে ফিল গুড সিরিজগুলো রয়েছে সেটা তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আদর্শ বাল বিদ্যালয় ইজ ফর ইউ। আয়ুষ তিওয়ারি, নবীন কস্তুরিয়া, কে কে মেনন, প্রশান্ত বিষ্ট সব মিলিয়ে একটা কমেডি ড্রামা সিরিজ যেটা তোমার একদম পুরো 200% পয়সা ওয়াসুল সিরিজ হতে চলেছে। এছাড়া গতকাল রিলিজ করেছে অপারেশন সফেদ সাগর, যেটার একটু আগে তোমরা রিভিউ শুনে নিয়েছো। সো তোমরা দেখবে কি দেখবে না সেটা সম্পূর্ণরূপে তোমাদের উপর। তো আপাতত সুপ্রীতি আর বিহু তোমাকে একটা মিষ্টি গান শোনাবে। না, এটা কোনো সিরিজের গান না, এটা আবার ইমরান হাশমির সিনেমার গান।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে।
1: ওয়েল, তোমরা কি দেজা ভূতে বিশ্বাস করো? মানে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যখন এই দেজা ভু টার্মটা ভীষণভাবে সত্যি হয়ে যায়। কেন বলছি? কারণ 2007 29th June ইমরান হাশমি এবং সানি দেওয়াল তারা দুজনে মুখোমুখি হয়েছিলেন। মানে সানি দেওয়ালের রিলিজ করেছিল সে সময় আপনে বলে একটা ছবি, এবং 2007 29th June রিলিজ করেছিল ইমরান হাশমির আওয়ারাপ্পান। আবারও সেই ঘটনা ঘটতে চলেছে আগামী 14th of August, কারণ আবারও ইমরান হাশমি আর সানি দেওয়াল মুখোমুখি হচ্ছেন, আবারও সেই আওয়ারাপ্পান নিয়ে ইমরান হাশমি। তবে সানি দেওয়াল আপনে টু নয়, বরঞ্চ বাটওয়ারা 1947 নিয়ে স্বাধীনতার ঠিক আগে আগে আসছেন আমাদের কাছে। তো এই দুটো ছবির যে টেক্সচার, যে জনরা, একদমই ডিফারেন্ট। আওয়ারাপ্পান ওয়ান যারা দেখেছো তারা মোটামুটি গেস করতে পারো যে আওয়ারাপ্পান টু কী নিয়ে হতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নামটার মধ্যেই রয়েছে বাটওয়ারা 1947, মানে প্যাট্রিয়টিক একটি ছবি হতে চলেছে, সেটাও আমরা বুঝতে পারছি। কোনটা দেখবে, নাকি দুটোই দেখবে বা দেখবে না, সেটা তোমাদের চয়েস। তবে একটা কথা জানিয়ে রাখি, আওয়ারাপ্পান টুতে ডেফিনেটলি, একটু আগেই সুপ্রীতি বলছিল যে দিশা পাটানির মানে ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে, ভীষণ প্রমিনেন্ট একটা রোলে তিনি অভিনয় করেছেন। আর একই সঙ্গে বাটওয়ারা 1947 বহু দিন বাদে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি প্রীতি জিন্টাকে, এবং ইতিমধ্যেই তার যে গ্লিমসেস বা ঝলক সামনে এসেছে তাতে অসম্ভব মিষ্টি লাগছে টোল পড়া সুন্দরীকে।
2: এবং এত কিছু যখন রিলিজ করছে বাংলা, কী করে পিছিয়ে থাকতে পারে? কারণ সদ্য একেবারে শিওরে স্বাধীনতা দিবস, এবং সেই জন্য কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, দ্য মোস্ট অ্যাওয়েটেড সিনেমা 14th of August রিলিজ করছে সৌমিক খালদারের ডিরেকশনের সিনেমা, যেখানে জিৎ রয়েছে, এছাড়া টোটা চৌধুরী, রজতাভ দত্ত, কৌশিক সেন, আরও অনেকে রয়েছে, বিশাল স্টারকাস্ট। এবং অনেক দিন ধরে এই সিনেমার বিভিন্ন লুকস আমরা দেখছি এবং বিভিন্ন রকম এই সিনেমা নিয়ে বিভিন্ন কল্পনা কল্পনা চলছে। তো আলটিমেটলি সিনেমাটা কেমন হতে চলেছে, ভালো হবে না খারাপ হবে না মন্দ হবে, কিরকম হবে, সেটা পরের সপ্তাহে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজ 9903653992 নাম্বারে ঝড়ের গতিতে প্রচুর সঠিক উত্তর এসেছে। তো যা যা সঠিক উত্তর দিয়েছে, সুবীর সেন নর্থ চব্বিশ পরগনা থেকে, রমা দত্ত বেলতলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, অভিজিৎ সাঁতরা বজবজ থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অ্যান্ডি কোথা থেকে লেখনি, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সুকুমার মান্না সোদপুর থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, আভা হাওড়া থেকে এবং সোনালী কালীঘাট রোড থেকে। এরা সবাই সঠিক উত্তর দিয়েছ এবং সবার জন্য থাকছে
2: ঘড়ি বলছে এখন 11:55 রয়েছে। শনিবারের রাত, উইকেন্ড ফিল্মি ফিভারে অনেক হাসি মজা, এ কথা সে কথা বিহু আর সুপ্রীতি বলে ফেলেছে। তবে ইটস টাইম টু বি মোর পার্সোনাল, ইটস টাইম টু বি মোর সিরিয়াস, ইটস টাইম টু বি ওপেন আপ। নিজের মনের কথা বলার সময় চলে এসছে, কারণ 12:00 থেকে 3:00 অবধি চুপ কথাতে

বিহু আসুপ্রীতি থাকছে তোমাদের সঙ্গে, হাসি মজা সব কিছু থাকছে, এবং একই সঙ্গে থাকছে এমন কিছু কথা যা তোমরা সারাটা সপ্তাহ কারোর সঙ্গে শেয়ার করতে পারো না। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো। আপাতত একটু ডিস্কো নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

ঘড়ি কাটা বলছে এখন 12:07। তোমরা শুনছো 107 FM রেইনবো, আর তোমাদের সঙ্গে রয়েছি বিহু, রয়েছে সুপ্রীতি, আর শনিবারের রাত মানে যোগ কথা। একটু আগেই উইকেন্ড ফিল্মি ফিভারে তোমাদের সঙ্গে অনেক মজা হয়েছে, এমন এমন কথা হয়েছে, আর কি হয়েছে এবং যা হয় আর কি, সেই সেই যে শোটা, সেই শোয়ের হাব ভাব একেবারেই অন্যরকম, যেখানে আমরা নিছক আড্ডা দিই, নানান ধরনের সিনেমা নিয়ে আলোচনা করি। তবে চুপ কথা, তোমাদের ভীষণ পছন্দের শো আর বিহুরও ভীষণ পছন্দের শো। সেই শোতে যার ট্যাগলাইন হচ্ছে তোমার মনের কথা, সেই কথাগুলো জানতেই আমরা আসি, শুনতেই আমরা আসি। নট নেসেসারিলি এভরি ডে তোমাদের মনের কথা থাকতে হবে বা তোমাদের এমন কিছু কথা বলতেই হবে, এমনিতেও যদি ইচ্ছা করে যে আমাদের খোঁজ খবর নিতে ইচ্ছে করে, নিজের খোঁজ খবর সম্পর্কে আমাদেরকে জানাতে, সেটাও তোমরা আমাদেরকে জানাতে পারো। 9903653992, আরও একবার বলি নাম্বারটা, 9903653992, এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেজিং নাম্বার, সেখানে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। একটা কথা, একটা ভীষণ আনন্দের কথা, চুপ কথা যখন শুরু হয়েছিল তখন অবশ্যই আমিও এই রেডিওর পার্ট ছিলাম না, অনেক আগে শুরু হওয়া একটা জার্নি। তারপর থেকে দীর্ঘদিন ধরে আমাদের লিসেনার সংখ্যা বাড়ছে এবং প্রত্যেক দিনই আমরা ইনস্টাগ্রামে বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনেক DM পাই যে তোমাদের চুপ কথাটা রোজ শুনি। তোমাদের অনেক সময় সবাই শোনে, বাট এই স্পেশালি চুপ কথাকে নিয়ে প্রত্যেক দিন DM আমাদের বাড়ে এবং আমাদের যে লিসেনার্স রেট সেটাও কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে চুপ কথা। আর তার জন্য তোমাদেরকে, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য, এভাবে আমাদের পাশে থাকার জন্য। আর বিহু যেটা সবসময় বলে যে বিহুর ফেভারিট শো, এটা যেখানে বিহু অনেক কিছু শেয়ার করতে পারে তোমাদের সঙ্গে, আর এরকমই একটা শেয়ার করার কথা আজকে ভেবে নিয়ে এসেছি আমি, সেটা বলবো। কিন্তু একটা গান শুনতে খুব ইচ্ছা করছে, এই গানটা বেশ কিছুটা পুরনো, তখন আমি স্কুলে পড়ি, গানটি গিয়েছিলেন মোহিত চৌহান, এটি সিনেমার গান। এবং যখন কোনো কোনো দিন মধ্যরাতে মানুষজনকে মানুষ মিস করে, তখন এই সব গানগুলোই কোথাও গিয়ে আমাদের আশ্রয় হয়ে দাঁড়ায়। তোমাদের জন্য রইল মোহিত চৌহান, ফিরছি গানের ঠিক পরে, সঙ্গে থাকো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গোয়েকাটা বলছে এখন 10:12 বেজে, 10টা নাকি কি সব বলছি, দেখ 12টা বেজে কত মিনিট হয়েছে, 12:15 হয়ে গেছে। তোমরা শুনছো চুপ কথা, মিহুয়া সুপ্রীতি রয়েছে। আর একটু আগে যেটা বলছিলাম যে যেটা নিয়ে আজকে কথা বলবো, ওরকম নির্দিষ্ট টপিক আমাদের থাকে না চুপ কথাতে, তাও আমার আজকে আস্তে আস্তে মনে হচ্ছিল যে আমাদের এই যে দীর্ঘ যাত্রাপথে, এই জার্নিতে আমরা অনেক সময় না এমন কিছু করে ফেলি ইমিডিয়েটলি, এবং তার জন্য আমাদের রিগ্রেট হয় বা আফসোস হয় অনেক পরে। মানে ধরো কাউকে এমন কিছু কথা বলে ফেলি বা এমন কিছু কাজ করে ফেলি, সেটা তখন নিজের ইগোর কারণে বা যাই হোক, নিজেকে আমরা সবাই ভালোবাসি বলে আমাদের মনে হয় যে যা করেছি বেশ করেছি, যা করেছি আবার করব ঠিক করেছি। কিন্তু পরে যখন ঠান্ডা মাথায়, স্পেশালি রাতের বেলায় যখন সারা দুনিয়া ঘুমিয়ে পড়ে, তুমি জেগে থাকো, তখন কোথাও গিয়ে মনে হয় যে এই ব্যাপারটা এইভাবে না হলেও পারত, আমি হয়তো একটু বেশি রেগে গিয়েছিলাম, একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছি। হতে পারে সেটা বাবা মার ক্ষেত্রে, হতে পারে সেটা ভালোবাসার ক্ষেত্রে বা অফিস স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু নিজের আবার ইগোর কারণে আমরা সরি বলতে চাই না বা বলতে গিয়েও কোথাও গিয়ে আটকে যায়। আমার জীবনেও এরকম আছে, আমার মনে হয় সুপ্রীতির জীবনেও আছে। তো আজকে সেই নিয়েই কথা বলবো আমরা, ক্ষমা চাইছি। হ্যাঁ, আজকে আজকে একটা অন্য রকম রাত হোক, যে রাতে তোমরা আমাদেরকে শেয়ার করতে পারো যে এমন কোনো মানুষ কি আছে যাকে তোমরা আজকে এই শোয়ের মধ্যে দিয়ে নিঃস্বার্থভাবে একদম মন থেকে ক্ষমা চাইতে চাও। যদি থাকে তাহলে 9903653992 হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে আমাদেরকে জানাও। যদি চাও যে তোমার নাম রিভিল করা না হোক, সেটাও মেসেজের একদম শুরুতে আমাদেরকে লিখে দিও। তবে চুপ কথার আজকে প্রথম মেসেজটা পড়তে চলেছি।
2: কিন্তু এই যে তুই ক্ষমা চাওয়ার কথাটা বললি বলে আমার মনে পড়লো, ক্ষমাটা না জানিস তো শুধু যে অন্য কারোর কাছে চাওয়া সেরকমটা নয়, কখনো কখনো ক্ষমাটা নিজের কাছেও চাইতে হয়। মানে ধর তুই আজকে হঠাৎ পেছন ফিরে তাকালি এবং তোর 5-6 বছর আগের যে সেলফটা ছিল তার উপর হয়তো তুই বড্ড বেশি কঠিন ছিলি, তোর ওই সময় হয়তো নিজের উপর অতটা কঠিন না হলেও হতো, নিজেকে তুই সেই সময় নিজের জন্য যে ডিসিশনগুলো নিয়েছিলি বা নিজেকে যে সেকেন্ড প্রায়োরিটি বানিয়েছিলি নিজের, সেটার জন্য নিজের কাছেও ক্ষমা চাওয়াটা ভীষণ দরকার। তো আজকে 9903653992 নিজের কাছে বা অন্য কারো কাছে যে কোনো কারণে, যে কোনো বিষয়ে তোমার ক্ষমা চাওয়ার থাকলে সেটা লিখে আমাকে আর বিহুকে পাঠিয়ে দাও।
1: আজকে প্রথম মেসেজ, হাই প্রিয় চুপ কথা, আমি সূর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি। জানো এতদিন পর একটু শান্তি, কারণ তোমাদের শুনছি। আমার প্রজেক্ট এই শেষ হলো, আমি এখন ছাদে বসে আমার পোষাক কুকুরদের সঙ্গে শুনছি তোমাদের। আশা করছি ওরাও হয়তো বুঝছে তোমাদের কথা, ওরা মাংস ভাত খাচ্ছে আর আমি চুপ কথা শুনতে শুনতে পিৎজা পার্টি করছি। বেশ বেশ, আজকে 3টে পর্যন্ত খুব ভালো থেকো তোমরা, লাভ ফ্রম সূর্য। থ্যাংক ইউ সো মাচ সূর্য।
2: আর তুমিও খুব ভালো থেকো, তোমার চারপেয়েরা খুব ভালো থাকুক, এবং ওদেরকে বেশ প্রত্যেক দিন ছাদে নিয়ে তুমি এই সময় মাংস ভাত খাওয়াতে রেডিও শোনো, এটাই আমার ইচ্ছে।
1: একজন লিখেছে, ভালো না খারাপ কি করে বুঝবো কোন মানুষ, এটা যে বুঝতো তাহলে আমরা সবাই ভগবান হয়ে যেতাম বা মানে সুপ্রিম পাওয়ার হয়ে যেতাম। এই ক্ষমতা আমাদের সত্যিই নেই, আমরা অনেক সময় ওই জন্য ঠকি, বিশ্বাসঘাতকতা হয় আমাদের সঙ্গে। দিস ইজ

0: লাইফ, এটাই জীবন, তাই নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। যদি মনে হয় কাউকে খুব বিশ্বাস করে ঠকেছ, ইটস ওকে, সেটা তার লস যে সে তোমার মতো একটা ভালো মানুষকে জীবন থেকে হারিয়েছে। হাই চুপ কথা, আমি বর্ষা ফ্রম বেহালা। আজ আমার লাস্ট এক্সামের ম্যাথ ছিল, আজ এক্সামটা খুব খারাপ হয়েছে বলবো না, কিন্তু আজকে এক্সামটা খুব খারাপ হয়েছে বলবো না, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষার হলে বসে অঙ্ক করছি সেটা জানি, কিন্তু মিলছে না, করেই যাচ্ছি, তখন যে কি নার্ভাসনেস কাজ করে।
1: হ্যাঁ, এইটা বোধহয় আমরা সবাই জীবনে কখনো না কখনো এক্সপিরিয়েন্স করেছি, জানিস তো, যে অঙ্ক করছি মিলছে না, মানে কোনো অঙ্কই মিলছে না, পাতার পর পাতা কেটে যাচ্ছি, আবার অঙ্ক করছি, আবার মিলছে না। এটা আমার মনে আছে আমার মাধ্যমিকের টেস্টের টাইমে, আমরা আমাদের তখনকার তৎকালীন যিনি আমাদের ম্যাথের টিচার ছিলেন, উনি না আমাদের ক্লাস টিচারও ছিলেন, তো ওনাকে আমরা খুব ভালোবাসতাম, এবং আমরা সবাই ভাবছি যে না না, ইনি তো এই কোশ্চেনটা করতেই পারেন না, কারণ স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার পরে সবাই কাঁদছে, কারোর অঙ্ক মেলেনি, কেউ কিছু পারছে না, সবাই হাফ অঙ্ক করে হাফ ছেড়ে রেখে এরকম চলে এসছে, পাতার পর পাতা নিয়েছে, খুব খারাপ অবস্থা প্রত্যেকের। তারপরে আমরা জানতে পারলাম যে ও না, উনি একটি কোশ্চেন করেছেন, যে কৌতুকিদি বলে আমাদের যিনি ছিলেন উনি, তো সেদিন কৌতুকিদি একটা কথা বলেছিল যে এই যে তোর আজকে এই কঠিন অঙ্কগুলো করলি, পারলি বা পারলি না যেটাই হলো, এই যে চ্যাপ্টার মধ্যে দিয়ে তোরা গেলি, মাধ্যমিকের চ্যাপ্টার দেখবি এর কাছে কিছু লাগবে না।
0: একদমই তাই। আমাদের না হঠাৎ করেই ওপার বাংলার বেশ কিছু মানুষ বন্ধু হয়েছে, এবং তারা রেগুলার চুপ কথা শুনছে, তো এরকমই একজন মানুষ হচ্ছে হুমায়ুন কবির, বরিশাল বাংলাদেশ থেকে লিখছে, অনেকদিন হলো আমার পছন্দের মানুষের সঙ্গে কথা হয় না, অনেক মিস করি তাকে, আমাদের বাংলাদেশ নিয়ে একটা অনুষ্ঠান করলে আমাদের অনেক ভালো লাগবে। হুমায়ুন, তুমি হয়তো জানো না, আমাদের কিন্তু মৈত্রী বিভাগ রয়েছে, এবং সেখানে একদমই আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে অনেক ধরনের শোজ হয়, একটু আকাশবাণী ফলো করো, ডেফিনেটলি তুমি শুনতে পাবে। পরের মেসেজ, সৌভিক ঢাকুরিয়া থেকে একটা লম্বা মেসেজ করেছে। পৃথিবীতে সবাই একদিন না একদিন নিজের পথে ব্যস্ত হয়ে যায়, কেউ সারা জীবন পাশে থাকে না, কিন্তু একজন মানুষ সব সময় তোমার সঙ্গে থাকে, সে হলো তুমি নিজে, তাই অন্যের কাছ থেকে ভালো থাকার কারণ খোঁজার আগে নিজের মধ্যেই সেই কারণ তৈরি করো, নিজেকে সময় দাও, শরীরের যত্ন দাও, নিজের মনের কথা শোনো, ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করো, ভুল থেকে শিক্ষা নাও, আর মনে রাখো একটা খারাপ দিন মানেই জীবন খারাপ নয়। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ সৌভিক, তুমি আমাদের ডেইলি লেসনার। আমরা ফিরছি একটা ছোট্ট গানের পরে, তবে আপাতত যেটা তোমাদেরকে বললাম আজকের টপিক, আজকে কথা বলার অন্যতম টপিক, দেখি কার কতটা সাহস রয়েছে, কে সত্যি অন এয়ার ক্ষমা চাওয়ার মতন সৎ সাহস রাখো।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাতটা বাড়লে আমাদের অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসে, তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ। রাতটা বাড়লে অনেক সময় মনে হয় যে এই জিনিসটা এইরকমভাবে হলে হয়তো আউটকামটা অন্যরকম হতো, বা এই কথাটা যদি আমি ওকে না বলতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা আজকে থেকে যেত। এইরকম অনেক না বলা কথা, অনেক না বলা সরি, অনেক না চাওয়া ক্ষমার কথা আজকে সুপ্রীতি আর বিহু তোমার কাছে শুনতে চেয়েছে 9903653992। সুমিত সোনারপুর থেকে লিখছ, নিজের কাছেই ক্ষমাটা চাইছি আজ। আমি আমার লাইফে নিজেকে হার্ট করে এক্সট্রা চাপ দিয়ে অন্যদের পাশে থেকেছি। আলটিমেটলি সবাই এক টাইমে সেলফিশ হয়ে গিয়ে চিট করে বসলো। আমি সবার ভালো করতে গিয়ে নিজের সাথে কিছু ভুল করেছি, তাই সরি টু মাই সেলফ। যেগুলোর জন্য লাইফ এনজয় করলাম না, নিজের এফোর্ট দিলাম, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ সব নষ্ট করলাম অন্যের জন্য, তারা স্টান্ট করে আমাকে ঠকিয়ে চলে গেল। বাট এবার নিজের জন্য স্টার্ট করছি বিজনেসটা, তোমরা ভালো আচ্ছা নিজের জন্য স্টার্ট করছি বিজনেসটা, তোমরা ভালো থেকো, সাবধানে ফিরো।
2: এই তো, দ্যাট ইজ দ্য স্পিরিট সুমিত, অল দ্য বেস্ট, ভেরি বেস্ট তোমার আগামী দিনের জন্য। আর

0: আগেই সুপ্রীতি যেটা বলছিল, মানে এই আজকে টপিকটা দেওয়ার পর যে অনেক সময় পিছন ফিরে তাকালে কখনো কখনো মনে হয় যে সত্যি নিজের সঙ্গে যেটা করেছি দ্যাট ইজ নট রাইট, সেই সময়টা কিন্তু নিজের জন্য খারাপ লাগে এবং মনে হয় যে কিছু কিছু মানুষের জন্য তখন কিভাবে নিজেকে কষ্ট দিয়েছি, কিভাবে রাতের পর রাত ঘুমোইনি, কেঁদেছি, কোনো দরকার ছিল কি। এরকম সময় না নিজেকে একটা হাক করো, মানে কোনোদিনও করেছো কিনা আমি জানি না, নিজেকে কোনোদিনও জড়িয়ে ধরেছো দু হাত দিয়ে? এক্স্যাক্টলি, মানে শুনতে খুব অদ্ভুত লাগলো, আমি মাঝে মাঝে এই প্রসেসটা করি। কেন করি জানো তো? দেখো, বলে লাভ নেই যে ওই গীতের মতো, জাবুই মেটের গীতের মতো আমাদের সবার মধ্যে ওই ম্যায় আপনি ফেভারিট হু সিন্ড্রোম রয়েছে। আমরা সবাই সবাইকে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাতে করে মোটেও সেটা সেলফিশ হওয়া নয়, নিজেকে ভালোবাসবই তো বটেই তো। এবং তারপর কখনো কখনো নিজেকে না বুঝিও, নিজেকে আগলে রেখো, নিজের যত্ন নিও এবং ফিজিক্যালিও যত্নটা নিও। কখনো কখনো নিজেকে দুহাত দিয়ে পারলে আদর করো, বাইরে থেকে লোকে দেখলে ভাববে যে কী সব করছে, কিন্তু না, এটাই বলা তোমার নিজের ইনার সোলকে, নিজের অন্তরাত্মাকে যে তুমি ভালো থাকো, তোমাকে ভালো রাখার জন্য যা যা করার বাইরে থেকে সেই সমস্ত কাজগুলো আমি ডেফিনেটলি করছি। দেখবে অনেকটা শান্তি লাগবে।
1: যদিও আমার নামটা নিচে লিখে দিলাম, তাও প্লিজ আমার নামটা নিও না। আচ্ছা, নেব না তোমার নামটা। আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের কাছে, যদি একজনকে বাঁচানোর জন্য তার গার্লফ্রেন্ডের সাথে তার বিয়ে ভেঙে দেয়, তাহলে কি আমার সেই মানুষটাকে বাঁচালাম বলে খুশি হওয়া উচিত, নাকি আমার সেই গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাওয়া উচিত? কারণ এই ঘটনার পর থেকে একটা কথা রটে গেছে আমাকে নিয়ে, সেটা হলো আমি নাকি দায়িত্ব নিয়ে লোকজনের রিলেশনশিপ ভেঙে দিই। আচ্ছা, আমি লাস্টটুকু পড়ে আমি মেসেজটা বুঝতে পারলাম। বেসিক্যালি ও অন্য কারোর সম্পর্ক, অন্য কাউকে বাঁচানোর জন্য কারো একটা বিয়ে ভেঙে দিয়েছে, তো সেক্ষেত্রে ও জিজ্ঞেস করছে যে ওর ক্ষমা চাওয়া উচিত নাকি ও বাঁচিয়েছে বলে ওর দুঃখ করা উচিত বা অনুতাপ করা উচিত।
0: একটা প্রশ্ন, প্রথমত এই যে বাঁচাচ্ছ সেটা কে ডিসাইড করলো, তুমি নাকি যার বিয়ে হচ্ছে সে, নাকি যার সঙ্গে বিয়ে হচ্ছে সে? দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। কারণ আজকে তোমার কাছে যেটা বাঁচানো বলে মনে হচ্ছে, যিনি বিয়ে করছেন বা যাকে বিয়ে করছেন তার সেটাকে বাঁচানো নাই মনে হতে পারে। আর যদি সেটা মনে না হয়, তাহলে তৃতীয় ব্যক্তি হয়ে সেই দুজন মানুষের মধ্যে তোমার ঢোকা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি না। অ্যান্ড সেকেন্ডলি, তুমি যেটা বলছো যে সেই গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকি যেই মানুষটাকে বাঁচালাম বলে নিজের খুশি হওয়া উচিত, আবারও বলছি যে তুমি হয়তো তোমার বন্ধুত্বের খাতিরে তোমার সেই বন্ধুটাকে তার প্রেমিকা সম্পর্কে এমন কিছু বললে যে বিয়েটা আলটিমেটলি ভেঙে গেল, এবং তুমি মনে মনে ভাবলে যে যাক বাবা, আমি আমার বন্ধুকে বাঁচিয়ে দিয়েছি শেষ মুহূর্তে, সে বেঁচে গেছে ভবিষ্যতে বড় বিপদের হাত থেকে। কিন্তু প্রশ্নটা হলো, তোমার বন্ধু কি তাতে খুশি আছে? তোমার বন্ধু কি সত্যিই হ্যাপি হয়েছে এই সম্পর্কটা তাকে বেরিয়ে এসে, বা ধরো ওই বিয়েটা ভেঙে গিয়ে? সেইটা আগে নিজেকে প্রশ্ন করো। যদি দেখো যে বন্ধু মনোকষ্টে ভুগছে, তার কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আমার মনে হয় না দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমার মনে হয় যারা বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনেই প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক, তাই তাদের সিদ্ধান্তটা দিনের শেষে কিন্তু তাদেরকেই নেওয়া উচিত, তাদেরই নেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই তুমি যে লিখেছো সে আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত রেগুলার লিসেনার, নামটাও আমার ভীষণ পরিচিত, তাই তোমাকে বলছি, যেহেতু তুমি অনেক রেসপন্সিবল মানুষ সেই কারণেই বলছি, আগে তোমার সেই বন্ধুটাকে জিজ্ঞেস করো যে এই সিদ্ধান্তে সে ব্যক্তিগতভাবে খুশি তো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে এই ক্ষেত্রে আমি বলবো কাজটা মনে হয় ঠিক হয়নি।
1: আমার টিচার শ্রাবন্তী ব্যানার্জি মিসের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম লাস্ট 5 বছর ধরে, নানা কাজে টাইম হয়নি, জীবনের নানা প্রবলেম ওভারকাম করে যখন লাস্ট ইয়ার ওনার বাড়ি গেলাম, তখন জানতে পারলাম লাস্ট এপ্রিলে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সরি নিজের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যামের কাছে যে ওনার সাথে লাস্ট দেখাটা করতে পারলাম না। বন্দিতা দেব ছাড়া পোল কাঁচড়াপাড়া।
0: ভীষণ মন খারাপ করা এবং একই সঙ্গে অন্য রকমের একটা মেসেজ। আর সত্যি কথা বলতে আজকে এই চুপ কথার এই টপিকে এরকমই কিছু মেসেজ কিন্তু বিহু আর সুপ্রীতি এক্সপেক্ট করছে। আমি আজকে এটা নিয়েই ভাবছিলাম যে সত্যি কি মানুষ ওপেন আপ হবে আমাদের যারা লিসেনার্স রয়েছে, যারা

বন্ধু রয়েছে, তারা কি সত্যি নিজের জীবনের এমন কিছু কথা যেখানে সে নিজে থেকে ক্ষমা চাইছে আমাদের সঙ্গে শেয়ার করবে? খুব ভালো লাগছে যে তোমরা এই রাত্রিবেলায় নিজেকে এভাবে মেলে ধরছো, এভাবে উজাড় করছো। বেশ কিছু বছর আগে একটা ছবি রিলিজ করেছিল, যে ছবিটা দেখে, স্পেশালি ক্লাইম্যাক্স পার্টটা দেখে অজোর ধারায় কেঁদেছিলাম আমি, ভীষণ কষ্ট হয়েছিল। গানটা রইল তোমাদের জন্য, এরকমই একটা স্মৃতি নিয়ে, স্মৃতি ভরা নস্টালজিক গান। ফিরে আসছি গানের পরে, বিভা সুব্রতি রাত 3টে অবধি 9903653992 তোমরা কিন্তু তোমাদের মেসেজ করতে থাকো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি এবং আজকে 9903652992 তে জানতে চেয়েছি তোমার কাছে তোমার না চাওয়া ক্ষমার গল্প। একটু আগে দেখলাম একজন মেসেজ করেছো যে তুমি আজকে টপিকটা ঠিক বুঝতে পারোনি, তোমাকে একটু সহজ ভাষায় বোঝাই কেমন। ধরো আজ থেকে বছর খানেক আগে কেউ তোমাকে একটু ইস কি মোটা হয়ে গেছিস রে বলেছে বলে তুমি বাড়ি এসে ঠিক করে খাওয়া দাওয়া করনি অনেকদিন, কিংবা হয়তো অনেকদিন রোদে ঘুরেছো, তারপরে কোনো এক বন্ধু সহপাঠী তোমাকে বলল ইস কি ট্যান হয়েছে রে তোর, এবং সেটা শোনার পর থেকে তুমি তোমার যে ফেভারিট স্পোর্টসটা খেলতে প্রত্যেক দিন বিকেলে রোদের পরোয়া না করে বেরোতে, সেটা তুমি আর খেলতে যাওয়া বন্ধ করে দিলে। এই যে ছোট ছোট জিনিসগুলো, অন্যের কথা শুনে, অন্যের কথায় কি বলবো, খানিকটা প্রভাবিত হয়ে নিজের ওপর যে ভুলগুলো করেছো সেটার জন্য নিজের কাছে ক্ষমা চাওয়া, কিংবা ধরো তোমার খুব কাছের এক বন্ধু, যে বন্ধুর সাথে তোমার অনেক দিনের সম্পর্ক এবং অনেক ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ হাসি কান্না তোমরা শেয়ার করেছো একসঙ্গে, সেই বন্ধুর সাথে হঠাৎ খুব ছোট একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হলো এবং তারপর থেকে সেই বন্ধুর সাথে তোমার আর কথা হয় না। তোমার মনে হয়েছিল আমি কেন আগের থেকে কথা বলবো, ও তো বলতে পারে, কিন্তু ও আর কখনো বলেনি, তুমিও আর কখনো বলনি, তোমরা দুজনে দুজনের মতোই ভেবে নিয়েছো যে সামনের জন কথা বলবে, তাই আর কখনো কথাই হয়নি। তার কাছে যদি তোমার ক্ষমা চাওয়ার থাকে, বা এরকম যে কোনো কিছু যার কাছেই তোমার ক্ষমা চাওয়ার থাকুক না কেন, সেটা সুপ্রীতি আর বিহুকে 9903652992 লিখে পাঠাও। হাই প্রিয় চুপ কথা, কেমন আছো দিদি ভাইরা? জানো আমি কখনো আমার ভুলের জন্য ক্ষমা চাইতে ভয় পাই না। আমি যে প্রফেশনে পড়াশুনো করেছি সেখানে ক্ষমা চাওয়ার বিষয়টি খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি রাগের মাথায় কারোর সাথে রুড বিহেভ করে ফেলি, যতক্ষণ না তার কাছে গিয়ে একটা সরি বলে তার মুখের হাসিটা দেখছি আমি শান্ত থাকতে পারি না। এর থেকে বুঝতে পারি আমি একটু একটু করে বড় হচ্ছি। স্কুলে কিংবা কলেজের ফার্স্ট ইয়ার থেকে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যারা তাদের ভুলটা স্বীকার করেনি তাদেরকে জীবন থেকে প্রায় মুছে ফেলেছি। তোমরা খুব ভালো থেকো, সঞ্চারী আলিপুর। আমি খুব খুশি হলাম এটা শুনে যে তুমি এত সাবলীলভাবে ক্ষমাটা চাইতে পারো, কারণ সত্যি সাবলীলভাবে ক্ষমা চাওয়াটা না অতটা সহজ হয় না এবং অত সহজে আমরা পারি না। কিন্তু একটা জিনিস জানো তো, আজকে হয়তো এই মেসেজটা আমরা আরও অনেকবার পাবো যে ও আমার সাথে খারাপ করেছিল বলে আমি ওর কাছে ক্ষমা চাইনি, বা ও আমার সাথে এটা করেছিল বলে আমার খারাপ লেগেছে এবং সেই জন্য আমি আমার খারাপ লাগাটাকে প্রায়োরিটাইজ করে আমি হয়তো ক্ষমা চাইনি। একটা কথা আছে, কাল 22শে শ্রাবণ ছিল, রবীন্দ্রনাথেরই একটা কথা ছিল যে তুমি যদি অধম হও আমি উত্তম হইব না কেন।

0: তুমি খারাপ হতেই পারো বা তোমার ক্ষমা চাওয়ার প্রবৃত্তি নাই থাকতে পারে। আমি কেন ক্ষমা চাইব না? হোয়াই উড নট আই বি দ্য বিগার পারসন? প্রিয় চুপ কথা, কেমন আছো? আমার সবচেয়ে প্রিয় এ স্কোয়ার আর অপু দি ভাই তোমাদের সঙ্গে, আচ্ছা অরিজিৎদা আজকে নেই, অনেকদিন পর তোমাদের একসঙ্গে শুনে আজকে রাতটা অন্যরকম সুন্দর হয়ে গেল। সারাদিন সব ক্লান্তি, মন খারাপ আর না বলা কষ্ট যেন তোমার সেই মিষ্টি কোকিল কণ্ঠের গলায় কোথাও হারিয়ে গেল। হয়তো তোমরা বুঝতে পারো না, কিন্তু তোমাদের এই কয়েক ঘন্টার অনুষ্ঠানটা আমার মতো অনেক মানুষের কাছে শুধু একটা রেডিও শো নয়, একটা অনুভূতি, একটা আশ্রয়। মন খারাপের সময় তোমাদের কণ্ঠ শুনলেই মনে হয় নিজের দাদা দিদি এমনভাবে গল্প করছে, আর আমি চুপচাপ শুনে যাচ্ছি। তোমাদের মাঝেই আর একটা সুখবর দিই, আবার নতুন একটা চাকরি পেয়েছি। খুব বেশি দিন হয়নি, তবে আশা করছি এবার জীবনের কিছু স্বপ্ন আর অনেক দিনের অপেক্ষাগুলো পূরণ করতে পারবো। আজ আর বেশি কিছু বলবো না, আমি তোমাদের ছোট ভাই স্পন্দন দমদম থেকে। তোমাদের কণ্ঠ শুধু কানে নয়, হৃদয়েও থেকে যায়, অনেক ভালোবাসা রইল তোমাকে। অনেক ভালোবাসা রইল স্পন্দন, এবং নতুন চাকরির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করবো তুমি খুব ভালো করে তোমার নতুন চাকরি করবে। আচ্ছা, শোনো, ভুল করলে ক্ষমা করে দিও, কিন্তু কখনো ছেড়ে যেও না, কারণ মানুষ ভালোবাসে বলেই কখনো কখনো ভুল করে ফেলে, ইচ্ছে করে নয়। আমি নিখুঁত নই, তবুও প্রতিটি দিন তোমায় আগের চেয়ে আরও বেশি ভালোবাসার চেষ্টা করি। তাই যদি কোনো দিন আমার কোনো ভুলে তোমার মন খারাপ হয়, তবে রাগ করো, অভিমান করো, কিন্তু হাতটা ছেড়ে দিও না, কারণ তোমাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ লাগে। হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা সাবধানে বাড়িতে ফিরো, রাত তিনটে পর্যন্ত আছি। ইতি মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে, প্লিজ টেক্সটটা পড়ো।
1: ডেফিনেটলি পড়ে ফেললাম তোমার টেক্সট। আর গড়িকাটা বলছে, একটা বাজতে আর মাত্র 13 মিনিট বাকি, আর আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেই টপিকে অনেক মেসেজ আসছে, এবং অনেকে একটু বুঝতে বোধহয় অসুবিধা হচ্ছে। তোমাদেরকে বলি, আজকে আমরা একটা ওপেন কনফেশন রুম, ধরে নাও আজকে এটা একটা স্টুডিও নয়, এটা একটা কনফেশন চেম্বার। আমরা অনেক অনেক ভুল করি সারা জীবন ধরে, অনেক সময় আমাদের সেই ভুলের জন্য সরি বলা হয়ে ওঠে না। আজকে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমাদের সরি বলার দিন, আজকে আমাদের নিজেদের ভুল স্বীকার করার দিন। তোমার জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে হয়তো সাময়িকভাবে তুমি সেই মানুষটাকে এমন কিছু বলেছো বা এমন খারাপ কিছু করে ফেলেছো। দিনের শেষে আমরা সবাই তো হিউম্যান, হতেই পারে, কিন্তু তাকে কোনোদিনও সরি বলা হয়ে ওঠেনি। আজকে বিহু আর সুপ্রীতি তোমাদের কাছে সেই অপশনটা খোলা রাখছে, সেই জায়গাটা করে দিচ্ছে, যাতে সবার সামনে সেই মানুষটাকে তুমি সরি বলতে পারো। 9903653992 পরের মেসেজ।
0: পরের মেসেজ বলছে, তোমরা যখন এই টপিকটা তুললে তখন বলি যে আমার কারো কাছে ক্ষমা চাওয়ার নেই, কিন্তু আমার মনে একটা অনুতাপ রয়ে গেছে। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার পাড়ার একটা কুকুরের বাচ্চার ক্যানাইন ডিস্টেম্পার্ড বলে একটা রোগ হয়েছিল। তখন আমাদের পাড়ার কেউ অত কুকুরের সেবা করতো না, তখন আমি ওকে বাড়ি আনি, আর আমার বাবা মা ওর যতটা সেবা সম্ভব ততটা করি। রোজ হাসপাতালে নিয়ে যেতাম, আস্তে আস্তে ও প্যারালাইজড হয়ে যায়, ওর জন্য অক্সিজেন সিলিন্ডারও আনি, তাও ওকে বাঁচাতে পারলাম না, খুব কষ্ট পেল ও। হয়তো আমারই জন্য মারা গেল, এই অনুতাপে ভুগছি আমি তোমাদের সৌর্য।
1: না, একদম এইটা নিয়ে অনুতাপের কোনো কারণ নেই, ডেফিনেটলি খুব কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু ক্যানাইন ডিস্টেম্পার, পার্ভো, এই সমস্ত অসুখগুলো হলে মানে খুবই কঠিন কুকুরকে বাঁচানো। তাও যে তুমি হাসপাতালে নিয়ে গেছো এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছো তাকে রক্ষা করার, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। আর সূর্য পশু পাখি খুব ভালোবাসে আমরা জানি, আর এভাবেই এই ভালোবাসাটা কন্টিনিউ করো, এটুকুই বলার।
0: আচ্ছা, একজন নাম লেখেনি, শুধু লিখেছে কলেজের সবার কাছে ক্ষমা চাইছি আর বাবা মা এন্ড নিজের কাছেও ক্ষমা চাইছি। কেন চাইছো সেটা বলনি?
1: সেটা একটু বিশদে বললে যদি বলতে পারো, কারণ দেখো ক্ষমা যে চাইছো এই ক্ষমা চাওয়াটাও ইজ আ বিগ ডিল, কারণ সবাই ক্ষমা চাইতে পারে না। বেশিরভাগ মানুষেরই অ্যাটিটিউড এরকমই হয় যে যা করেছি বেশ করেছি আবার করবো, কিন্তু তা সত্ত্বেও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা যে চাইছো, দিস ইজ সামথিং।

0: ক্রেডিবল। তার জন্য যারা যারা আজকে এতটা কনফেশন লিখছো নিজেকে নিয়ে, তোমাদের সবার সাহসকে কুর্নিচ ভাই, সিরিয়াসলি।
1: আমি বেহালা কলকাতা থেকে, আপনাদের রেগুলার লিসনার। আমি আজকে টপিকটা অতটা বুঝতে পারিনি, তাও একটা কথা এই ব্যাপারে বলতে চাই। আমি আমার প্রিয় বন্ধুর কাছে ক্ষমাপ্রাপ্ত, কারণ আমি মাঝে মাঝে ওকে ভুল বুঝি, তাও সে আমার পাশে সবসময় থাকে।

আপাতত তোমাদের জন্য রইল ব্যাক টু ব্যাক দুটো গান। আর প্রথম গানটা আমার মনে আছে যখন স্কুলে পড়ি তখন ছবিটা রিলিজ করেছিল, সেই ছবিটা না ছবিটা বক্স অফিসে বেশ হিট করেছিল। এই ছবিটা দিয়ে আবার আনুষ্কা শর্মা ডেবিউ করেছিল, ছবির নাম রব নে বানা দি জোড়ি। আর সেই ছবিতে একটা গান ছিল, তখন আমার নিজের ফোন ছিল না, আর সেই গানটা না আমি চুপি চুপি মায়ের ফোনের রিংটোন সেট করে দিয়েছিলাম। এবার আমার মা টিচার মানুষ, তার ফোনে এই রিংটোনটা বাজছে, বুঝতেই পারছো যা হয়। বাড়িতে এসে একটু বকাই খেয়েছিলাম, বাট ঠিক আছে, ইটস ওকে, হতা হয়।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: আমরা অনেক সময় না অহংকারের দেওয়ালে আটকে গিয়ে আমাদের সরি বলতে ভীষণ কষ্ট হয়, ভীষণ মনে হয় যে আমরা হেরে যাব, ছোট হয়ে যাব। আর এর ফলে কি হয় জানো, সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, যদি সত্যিই মন থেকে ক্ষমা চাও তাহলে কেউ ছোট হয়ে যায় না। বরং ভেবে দেখো, মনের ভিতর যে পাথরটা এতদিন চেপে রেখে বসেছিলে সেটা কোথাও যেন গিয়ে হালকা হয়ে যায়। আমাদের এই জীবনটা, আমাদের প্রত্যেকটা সম্পর্ক কাঁচের মতো, একবার ভাঙলে সেটা জোড়া লাগানো কঠিন। আর সেই কঠিন সম্পর্কে যদি সরি বা প্লিজ মাফ করে দাও বা ভুল হয়ে গেছে এই কথাগুলো শীতলতা আনতে পারে বা সেই সম্পর্কটা আবার আগের মতন ঠিক করে দিতে পারে, তাহলে ওয়াই নট, কেন নয়? কেন আমরা এরকম হয়ে যাই মাঝে মধ্যে, এত স্টাবর্ন হয়ে যাই? কেন আমরা একটু সহজ দুটো কথা, একটা কথা সরি বলতে এত ভয় পাই বলতে পারো? আজকে 9903672 তে রয়েছি বিহু, আর সঙ্গে রয়েছে সুপ্রীতি। চুপ কথায় এই নিয়েই কথা বলছি আমরা, ক্ষমা চাওয়া নিয়ে কথা বলছি। পরের মেসেজ কে করেছে সুপ্রীতির হাতে? একটা বিশাল
1: বিশাল বড় মেসেজ, আমার নামটা লিখছি না। আশা করি আমার প্রিয় দিদিরা তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে আমার সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করতে চাই। জানো, আমার একটা স্কুল লাইফ ফ্রেন্ড আছে, তার সাথে এখন আর অনেক দিন কথা হয় না, কারণ আমি জিজ্ঞেস করলে সে আর আগের মতো রিপ্লাই করে না। প্রথমে সে নিজে নিজে কথা বলতো আমার মেসেজে, আমি মেসেজ রিপ্লাই দেরি করে দিলে এরকম ব্যবহার করতো যেন আমি ওকে গুরুত্ব দিই না। ভাবতাম যে নিশ্চয়ই ও ব্যস্ত, তারপর এটা কন্টিনিউ হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন ও বলতো আজ সকালে এটা করেছি, তাই আমি বলতাম ঠিক আছে। তারপর একদিন ফোন করেছিলাম, ফোনটা তোলেনি। সেই দিনে অনেক মেসেজ করলাম, একটা মেসেজেরও রিপ্লাই করেনি। তারপর একদিন খুব অসুস্থ ছিলাম, সেই দিন অসুস্থতার কথা ওকে জানাবো বলে দুপুরে মেসেজ করি, তখনও জানায় যে আমি ও এখন বাইরে আছে। তারপর আমি আরেকবার সন্ধেবেলা মেসেজ করি, মেসেজে কথা হতে হতে বললাম যে আমি তোকে ফোন করেছিলাম আমার অসুস্থতার কথা জানানোর জন্য, তখনও বলল যে ও সরি সরি। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা বলার কোনো দরকার নেই। আচ্ছা, ওর বন্ধুর সাথে ওর অনেক মনোমালিন্য। আমি মেসেজটাকে একটু ছোট করে পড়ছি কারণ আরও অনেকের মেসেজ রয়েছে। লাস্টে বলছে যে এখন ওকে মেসেজ করি কিন্তু ওর থেকে কোনো রিপ্লাই পাওয়া যায় না, কিন্তু ও বাকিদের সাথে ঠিকই কথা বলে, মেসেজ করে। এখন আমি কি করব এগুলোর জন্য? ঠিক করে হয়তো আমি মানসিক দিক থেকে ভালো নেই, তোমরা কিছু একটা বলে দাও। আমার ও আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বিষয়টা জানো তো অনেকটা কি বলবো, ভালোবাসার মতো দুতরফা হওয়াটা খুব জরুরি, মানে একতরফা হলে না খুব সমস্যা। আজকে ধরো

0: আমি কাউকে ভাবলাম যে আজকের এসে আমি ভাবলাম যে বিহু আমার খুব বেস্ট ফ্রেন্ড, এবং বিহু ভাবলো যে না না সুপ্রীতি তো আমার আর চারটে বন্ধুর মতোই। এবার আমি আমার আমি যেহেতু আমার দিক থেকে ওকে বেস্ট ফ্রেন্ড ভাবছি, আমি আমার দিক থেকে প্রচুর এফোর্ট দিলাম, প্রচুর কিছু করলাম, এবং করার পরে আমার মনে হলো যে আরে আমি এত কিছু করছি, ও তো সেটার কোনো রিপারকেশন দেখাচ্ছে না বা ও তো সেটা পাত্তা দিচ্ছে না, তাহলে ও হয়তো ভালো মানুষ নয়। কিন্তু বিষয়টা না ঠিক সেরকম নয়, মানে বন্ধুত্বের সমীকরণটা প্রত্যেকের জন্য আলাদা হয়। তো এবার আমি মনে মনে একটা কাউকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবে নিলাম এবং উল্টো দিকের মানুষটা ভাবলো না, সেটা খুব আনফর্চুনেট। কিন্তু একই সাথে সামনের মানুষটা ভাবেনি বলে তো তাকে দোষও দেওয়া যায় না, না কারণ হয়তো তার একটা আলাদা প্রায়োরিটি লিস্ট রয়েছে, তার প্রায়োরিটি লিস্টে কেউ না কেউ রয়েছে। তো কেউ তোমার মেসেজে রিপ্লাই করছে না, বা কেউ তোমার সাথে অত ঘনিষ্ঠভাবে যে তুমি যতটা ঘনিষ্ঠভাবে মিশতে চাইছো সে মিশতে চাইছে না, সেটা যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে একতরফা এফোর্ট দেওয়াটা এবার বন্ধ করো, কারণ সেটা তোমার এই যেরকমটা তুমি বললে যে মানসিক শারীরিক দুদিকেই তোমার খারাপ লাগছে এবং তোমার প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় যে এবার একটু নিজেকে প্রায়োরিটাইজ করা উচিত। এবং এই যে আজকে আমরা সরির কথা বলছিলাম, নিজেকে একটা সরি বলো যে হ্যাঁ আমার নিজের সাথে এতটা নিজেকে এতটা নন প্রায়োরিটাইজ করা উচিত হয়নি বলে জীবনে এগিয়ে যাও।
1: আমাকে একদিন একজন একটা খুব সুন্দর কথা বলেছিল, যে কথাটা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করতে গিয়ে ভীষণ মনে হচ্ছে। আমার একটা বন্ধু, আমরা কলেজে একসঙ্গে পড়তাম, তো একদিন তার বাড়িতে একটা সমস্যা হয়েছে। আমাকে একদিন এসে বলছে, বিহু জানিস জীবনে আই লাভ ইউ বলাটা অনেক ইজি, আই অ্যাম সরি বলাটা অনেক কঠিন। তখন আমার মনে হয় যে তখন তো ছোটো অনেক, তখন অতটা বুঝতে পারিনি কতটা গুরুত্ব, ভেবেছি যে কী আছে দুটোই তো ইংরাজি শব্দ, তিনটে ইংরাজি শব্দ থাকে, একটা বাক্য তৈরি হয়, আই লাভ ইউ আই এম সরি তফাতটা কী। যত বয়স বেড়েছে তত মনে হয়েছে যে হি ওয়াজ রাইট, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এত আত্মসম্মান, অহংবোধ, এত ইগো আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে রয়েছে যে আমরা অনায়াসেই কাউকে সরিটা বলতে পারি না। আজকে তোমাদেরকে আমি বলছি, মানে আমার সঙ্গেও এটা হয়, নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্টটা একবার ঘাঁটো, দেখবে এখানে অনেক মানুষের নাম খুঁজে পাবে যাদের সঙ্গে আজকে হয়তো তোমার কথা হয় না, কোনো না কোনো কারণে তুমি ভুল বুঝেছো বা সে তোমাকে ভুল বুঝেছে, এবং সেই ভুল বোঝাবুঝিটা একটা সরি বললেই কিন্তু মিটে যায়, তুমি জানো। কিন্তু সে যেহেতু করছে না, তুমিও নিজে থেকে সেই ইনিশিয়েটিভটা নিচ্ছ না। আমরা সবাই এটা করি, দিস ইজ হিউম্যান টেন্ডেন্সি। যাই হোক, আজকে নিজেও বেশ ইমোশনাল হয়ে পড়ছি কারণ অনেক কিছু মনে পড়ছে। পরে মেসেজ করেছে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে, এই মানুষটার কাছে আমাদের সবার সরি বলা উচিত। প্রিয়াঙ্কা লিখছে, মা তোমার জন্য কিছুই করতে পারিনি, তবুও তুমি কখনো অভিযোগ করনি, এই নীরব ভালোবাসাটাই আমাকে কাঁদায়, প্রতিদিন নিজেকে ছোট মনে হয়, ক্ষমা করে দিও মা, ডিয়ার মা ফ্রম প্রিয়াঙ্কা। ভীষণ ভীষণ টাচি একটা মেসেজ। আর দুনিয়ার সব মা ভালো থাকুক, দুনিয়ার সব মায়ের মিষ্টি ছানারা ভালো থাকুক, আর তোমাদের জন্য আপাতত অরিজিৎ সিং।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়েল, ঘড়িকাটা বলছে এখন 1:18। তোমরা শুনছো চুপ কথা। একগুচ্ছ মেসেজ এসে চলে এসছে বিহু আর সুপ্রীতির কাছে। হাই চুপ কথা, কেমন আছো? জানো তো, আমি স্পেশাল করে তোমাদের কথা শোনার জন্য এই দুটো দিন 3টে পর্যন্ত কাজ করি। আমি পেশায় একজন টেলার। আমার নাম অবিদুল মীর, আমি বখরাহাট থেকে লিখছি। থ্যাংক ইউ সো মাচ অবিদুল। এইগুলোই আমাদের প্রাপ্তি, বিশ্বাস করো। এইগুলোই আমাদের মন ভালো করার বা আমাদের কাজের ইন্সপিরেশন বলতে পারো। সুতপা একটা প্রশ্ন করেছে, ইন্টারেস্টিং, শোন ভালো করে সুপ্রীতি। আচ্ছা, ক্ষমা চেয়ে তো না হয় নিজে হালকা হওয়া গেল, কিন্তু উল্টো দিকের ক্ষত বিক্ষত হওয়া মানুষটির কি ক্ষত সারে? বিশেষত কিছু মানুষ থাকেন যারা মাঝ বয়সে পৌঁছেও বারবার রিপোর্ট তাড়নায় যে কোনো কিছু বলে দেয়, তারপর আবার ক্ষমা চেয়ে নেয়। এই ধরনের ক্ষমা চাওয়ার কি সত্যিই কোনো মূল্য আছে? ভেরি গুড কোয়েশ্চেন। সুতপা লিখছে মহেশতলা থেকে।
2: সুতপা, দুটো জিনিস এখানে রয়েছে। এক হচ্ছে ক্ষমা চাওয়াটা না, দু ধরনের হয়। একটা হচ্ছে আমি জাস্ট বলার জন্য বললাম যে হ্যাঁ, ও আচ্ছা, তোর খারাপ লেগেছে, আচ্ছা সরি। আর একটা আমি সত্যি বুঝলাম যে আমি সামনের মানুষটাকে কতটা আঘাত দিয়েছি। হয়তো পুরোটা বুঝতে পারলাম না যে সে কতটা আহত হয়েছে, কিন্তু আমি বুঝে তাকে সেখানে আমার খারাপ লাগলো এবং আমি তাকে সরি বললাম, আমি তার কাছে ক্ষমা চাইলাম। তো এই সেকেন্ড যে ক্ষমা চাওয়াটা, যেখানে আমি বুঝতে পারছি আমার ভুলটা এবং আমি চেষ্টা করব বা আমি চেষ্টা করার চেষ্টা করছি যাতে আমি ভবিষ্যতে সেই ভুলটা না করি, সেই ক্ষমা চাওয়াটা, হ্যাঁ সেই ক্ষমা চাওয়াটা সত্যি কাজে আসে। কেন আসে সেটা পরের কথায় বলি। অনেক সময় আমার সাথে এরকম

0: আছে আমার অনেক বন্ধু, অনেক কাছের মানুষ, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এককালে, হয়তো কোনো মনোমালিন্য হয়েছে, কিছু হয়েছে। আমি না বহুদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে, ওই দেখবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি না, মানে আমাদের সবারই দেখবে রাতে ঘুমানোর আগে একটা নির্দিষ্ট টপিক থাকে ভাবনার, যে আজকে আমি এটা নিয়ে ভাববো বা আজকে এটা নিয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়বো। তো আমরা আলাদা আলাদা জিনিস নিয়ে ঘুমোতে যাই ভাবতে ভাবতে। তো অনেক সময় না আমি রাতে ঘুমের মধ্যে ভেবে, মানে ঘুমোতে যাওয়ার আগে ভেবেছি যে এই মানুষটা যদি একবার সরি বলতো তাহলে আমি না সব ঠিক করে নিতাম, বা এ যদি জাস্ট একবার সরিটা বলতো তাহলে সব ঠিক থাকতো আমাদের মধ্যে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হয়, সেটা বন্ধুত্বের ক্ষেত্রে হয়, সেটা আত্মীয়তার ক্ষেত্রে হয়। তো অনেক সময় না আমরাও কোথাও গিয়ে, মানে যারা আহত হচ্ছে বা যাদেরকে বলা হচ্ছে খারাপ কথাগুলো, তারাও কোথাও গিয়ে সরিটা ক্রেভ করে, তারা চায় যে কেউ এসে অন্তত সরিটুকু বলুক, কিচ্ছু করতে হবে না, কোনো পাহাড় তুলতে হবে না আমার জন্য, কিছু করতে হবে না, হাতি ঘোড়া কোনো কিছু করার দরকার নেই, শুধু একটা সিম্পল সরি বলুক এসে, আবার সব আমি আগের মতো ঠিক করে নেব। তো যখন সামনের মানুষটাই সরিটা চায় তখন আমার মনে হয় যে নিজেও ওই জায়গাটা বুঝে, নিজের ভুলটা বুঝে সরি বলে নেওয়াটা ভীষণ দরকার।
1: আর আমার মনে হয় সুতপা কিছু কিছু মানুষ থাকে, যেটা তুমি বললে যে হ্যাবিচুয়েট অফেন্ডার, মানে তারা ধরো অকারণে তোমাকে কষ্ট দিল এবং তারা জানে, তারা ভেরি মাচ অ্যাওয়ার যে তারা তোমাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্ট দেওয়ার মধ্যে তাদের একটা অদ্ভুত পরিতৃপ্তি আছে, অদ্ভুত একটা সেডিস্টিক প্লেজার রয়েছে। এই সমস্ত মানুষগুলোকে জীবনে যতটা কম স্পেস দেওয়া যায় ততটাই ভালো, কারণ একটা ভুল একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, বারবার যখন সেটা হচ্ছে সেটা ভুল না, সেটা অভ্যেস এবং সেটি সে ইচ্ছে করে করেছে। তাই তুমি যে প্রশ্নটা করেছো ভীষণ ভ্যালিড একটা প্রশ্ন, যে কোনো মানুষ যদি একটা মানুষকে ক্ষতবিক্ষত করে শেষ করে দেয় এবং তারপর এসে বলে আমার না ভুল হয়ে গেছে, তারা তো একটা মানুষকে খুন করেও একটা মানুষ সরি বললে তাকে মাফ করে দেওয়া যায়, তাই কি হয় না তো? বা অত্যন্ত নোংরা ঘৃণ্য কিছু কাজ করে এসে আমার ভুল হয়ে গেছে বললে আদালত কি তাকে ছেড়ে দেয়? ছেড়ে দেয় না তো। এখানে আমরা যে ভুল নিয়ে কথা বলছি সেগুলো খুব একটা হার্মলেস ভুল নয়, সেগুলো হলো মূলত আমাদের ভীষণ কাছের মানুষ বা কাছের বন্ধু, কিন্তু ওই দীর্ঘ যাত্রাপথে ঠোকাঠুকিতে মনোমালিন্যে আজকে তাদের সঙ্গে কথা বলা আমাদের বন্ধ, এরকম মানুষ আছে তো আমাদের জীবনে। আজকে সেই সমস্ত সম্পর্কগুলো নিয়েই কিন্তু আমাদের বেশি কথা হচ্ছে। আর এরকমই একটা মিষ্টি সম্পর্কের কথা, একটা মেসেজ আমাদের একটা বন্ধুর তরফ থেকে, সেটা তোমাদেরকে পড়ব। চুপ কথা, আজকের বিষয় যখন সরি বলা, তখন আমার কথাটা আমার ছোট্ট বোনের জন্য। আজকে ও একটা মক টেস্টে একটু কম নম্বর পেয়েছে। আমি জানি ও খুব ভালো পড়াশুনো করে, অনেক পরিশ্রম করে, শুধু একটা পরীক্ষায় একটু কম হয়েছে বলেই আমি ওকে বকেছি। হয়তো বকাটা ওর ভালোর জন্যই ছিল, কিন্তু এখন নিজের কাছে ভীষণ খারাপ লাগছে। কিছু কিছু সময় আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের ভালো চাওয়ার তাগিদে এমন কিছু কথা বলে ফেলি যেগুলো পরে নিজেদের মনকেই ভীষণ কষ্ট দেয়। আজ বোনকে সবার সামনে, পুরো ফ্যামিলি, FM ফ্যামিলির সামনে একটা কথা বলতে চাই। বোন, আমাকে ক্ষমা করে দিস, তোকে বকা আমার রাগ থেকে নয়, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আর ভালোবাসা থেকেই বকা। একটা মক টেস্টের নাম্বার কখনোই তোর যোগ্যতা ঠিক করে না, তুই অনেক ভালো করবি, আমি সব সময় তোর পাশে আছি। আজ তোকে সরি বলতে পারলাম না, তাই এই FM এর মাধ্যমে বলছি আই এম রিয়েলি সরি, তোকে অনেক ভালোবাসি, লাভ ইউ বোন, মান্নান ফ্রম বারাসাত।
0: কি মিষ্টি,
1: ভীষণ
0: কি ভীষণ মিষ্টি। এবং আমি জাস্ট আমি আমি তুমি তুমি প্রত্যেকটা কথা যেগুলো বলেছ, তোমার অনুশোচনা হয়েছে, অনুতাপ হয়েছে। শুধু ভবিষ্যৎ রেফারেন্সের জন্য একটাই জিনিস বলবো, যে এই পড়াশুনো বিষয়ক জিনিসপত্রে ওই হুট করে প্রচণ্ড শাসন করে থাকা, করে দেওয়াটার থেকে না একটু বিরত থাকবে, তাহলে কি হবে, এটা না এটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়, আমাদের যখন কোনো একটা কাজ এটা করতেই হবে বলা হয় তখন না আমাদের আর ওটা করতে ইচ্ছে করে না। তো পড়াশুনোটাও ওর কাছে ওই করতেই হবে করে দিও না, তাহলে দেখবে যে চারদিকটা বেটার লাগছে ওর, ওর জন্য চারদিকটা অনেক বেটার এবং তোমার কাছে তোমার বোনের আর তোমার যে ইকুয়েশনটা সেটাও অনেকটা বেটার হচ্ছে।
1: ডেফিনেটলি। আর দুটো কথা তোমাদেরকে বলতে চাই। কথা নাম্বার 1, অনেকেই 9903653992 তে ফোন করছো, তোমরা জানো যে এটা আমাদের কলিং নাম্বার নয়, এটা আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং মেসেজের নাম্বার। তাই বারবার করে যদি কল করো আমরা কিন্তু তোমাদের নাম্বারটা রেস্ট্রিক্টেড লিস্টে দিয়ে দিতে বাধ্য হব, কারণ সেটাই আমাদের আকাশবাণীর রুলস, সেটাকে আমরা চাই না, কিন্তু মাঝে মাঝে আমাদেরও তো রুলস ফলো করতে হয়, তো প্লিজ করো না। সেকেন্ড কথা, অনেকেই একই মেসেজ, যেমন আমার সামনেই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যেটা আমি খুলিনি, তিনি সেই মেসেজটা 58 বার করেছেন। এবার সমস্যাটা হচ্ছে যে সবাই তো মেসেজ করছে, সবাই চাইছে যে তার কথাটা যেন আমরা পড়ি, আমরা ডেফিনেটলি চেষ্টাও করছি কথাগুলো পড়ার। এবার 58টা মেসেজ যদি যিনি করছেন তার ফলে বাকিদের মেসেজগুলো নিচে চলে যাচ্ছে, তো সেইটা কাম্য নয়, তার নিজের মেসেজটাও নিচে চলে যাচ্ছে। একটু ধৈর্য ধরো, এখনও প্রায় 1.5 ঘন্টার মতো সময় রয়েছে, ভিউয়ার সুপ্রীতি রয়েছে তোমাদের সঙ্গে, আর আজকে এমন একটা টপিক নিয়ে কথা হচ্ছে যে সবাই তোমরা নিজেদের মতো করে নিজেদের কথা শেয়ার করছো, তো ডেফিনেটলি সেগুলো পড়বো, তবে তার মাঝে একটু ব্রেক নিতে হয় কারণ আমাদেরও একটু জল টল তেষ্টা পায়। সোনু নিগম, নীতিমোহন রইল তোমাদের জন্য, ভিউয়ার সুপ্রীতি ফিরে আসছে গানের ঠিক পরে, শুনতে থাকো চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

হ্যালো, চুপ কথা। আজকাল মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু সময় আসে যখন মানুষকে নতুন করে চিনতে হয়। কিছুদিন আগেই মা বাবার সঙ্গে তারাপীঠ, শান্তিনিকেতন আর বক্রেশ্বর ঘুরে এলাম। মন্দিরে ঘণ্টার শব্দ, শান্তিনিকেতনের রাস্তা, বক্রেশ্বরের উষ্ণ জলের ধোয়া সব মিলিয়ে কয়েকটা দিন যেন একটু অন্যরকম ছিল। জীবনের এত চিন্তার মাঝেও মা বাবার সঙ্গে এমন কিছু মুহূর্ত কাটানো, সত্যি বলতে এগুলোই হয়তো পরে সবচেয়ে বেশি মনে থাকবে। কিন্তু ফিরে এসে আবার সেই একই দৌড়, ক্যারিয়ার, প্লেসমেন্ট, ফিউচার। আর প্লেসমেন্টের সময়টাতেই একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, বন্ধুত্ব কখনো কখনো কম্পিটিশনের সামনে অদ্ভুতভাবে বদলে যায়। যাদের একসময় নিজের মানুষ ভাবতাম, তাদের মধ্যে কেউ কেউ এমনভাবে কথা বলে যেন আমার ভালো কিছু হওয়া তাদের কাছে খুশির নয়, বরং একটা সমস্যা। কথার মধ্যে থাকে হালকা একটা খোঁচা, কখনো মজা করার নামে এমন কিছু বলে দেয় যেটা সারাদিন মাথায় ঘুরতে থাকে। সবাই এমন নয়, কিছু বন্ধু এখনও সত্যি পাশে আছে, খোঁজ নেয়, মোটিভেট করে, অন্যের সাকসেসে জেনুইনলি খুশি হয়। আর হয়তো এই কঠিন সময়টাই বুঝিয়ে দিচ্ছে কে বন্ধু ছিল আর কে সত্যি বন্ধু।

0: তাই একটা জিনিস শেখাচ্ছি, সব কথার উত্তর দিতে নেই, সবাইকে নিজের প্ল্যান বলতে নেই, আর যে মানুষটা তোমার স্বপ্নকে ছোট করে দেখায় তার কথাকে নিজের কনফিডেন্সের মাপকাঠি বানাতেও নেই। হয়তো একদিন বাবা মার মুখে হাসিটা দেখার জন্য যতটা পারি চেষ্টা করব, বাকিটা সময়ের হাতে। হয়তো একদিন পিছনে ফিরে তাকিয়ে বলব, ভালোই হয়েছে তখন হাল ছাড়িনি। এই মিষ্টি লেখাটা লিখেছ অভ্রনীল ফ্রম ঠাকুরপুকুর।
1: সত্যি খুব ভালো একটা মেসেজ। এবং জানিস তো বিহু, এই এই যে রাতের বেলা অপকটে এই কথাগুলো বলা যায়, এইটাই বোধহয় চুপ কথা, এবং এটাই চুপ কথার সবচেয়ে ভালো জিনিস।
0: ইউএসপি ডেফিনেটলি। হ্যালো দিদি, তোমরা কেমন আছো? আমি তোমাদের রেগুলার লিসেনার ঐশী বলছি। আজ দুদিন হলো আমার শরীরটা ভালো নেই, কাল তো জ্বর ছিল তাই তোমাদের মেসেজ করতে পারিনি। আজ জ্বর কিছুটা কমেছে, আজ কোনো মনের কথা বলার নেই, আজ তোমাদের শুনতে শুনতে ঘুমাবো। তোমরা সাবধানে থেকো, আর এই বৃষ্টিতে কোল্ড অ্যালার্জির চান্সেস থাকে। থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, না তোমার নামটা কি বলে, ঐশী। থ্যাংক ইউ সো মাচ ঐশী। আর ডেফিনেটলি আমাদের সবাইকে এখন ভীষণ ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে, ও একটা ভালো কথা মনে করিয়েছে। যেহেতু চুপ কথাকে বারবার আমরা বলি যে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, বৃহত্তর পরিবার, সেই কারণে তোমাদের যত্নের হিসেবটাও কোথাও গিয়ে আমাদের কাছে সঞ্চিত থাকে, আর সেই কারণেই তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাও আমাদের কাম্য হয়ে ওঠে। আচ্ছা, আরও একটা বড় মেসেজ বাবাই লিখছে বেলিয়াঘাটা থেকে। বাবাই, মেসেজটা পড়তে বলেছো, ডেফিনেটলি পড়ব, কিন্তু একটা কথা, এই মেসেজটা বহুবার করেছো, যাতে করে নিজের মেসেজটাও নিচে চলে গেছে এবং যারা তোমার আগে মেসেজ করেছে তাদেরটাও কিন্তু নিচে চলে গেছে। যাই হোক, ও লিখছে, মানুষ লটারি কেন কাটে? কারণ সে চায় জীবনে বড় কিছু আসুক, কিন্তু অনেক সময় সেই বড় কিছুর জন্য বড় পরিশ্রম করতে হয়। কয়েক টাকার একটা টিকিট হাতে নিয়ে সে লাখপতি হওয়ার স্বপ্ন দেখে, অথচ নিজের হাতে থাকা সময়, মেধা আর পরিশ্রমকে কাজে লাগানোর কথা বলে যায়। কিন্তু মনে রাখতে হবে, লটারিতে টাকা জেতা যায়, কিন্তু জীবনে জয়ী হতে হলে পরিশ্রম করতেই হবে। লটারির টিকিট আপনার ভাগ্য বদলাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনার পরিশ্রম একদিন না একদিন আপনার জীবন বদলানোর পথ তৈরি করবেই। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় চুপ কথা। নাইস, ভালো লাগে। মানে আমাদের যারা লিসেনার্স রয়েছে তারাও কিন্তু বেশ আমাদের মতোই, মানে তারা বেশ এত সুন্দর সুন্দর কাব্যিক কথাবার্তা অ্যাড করে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং।
1: এবং সব বয়সী সব ধরনের লিসেনারদের পেলে দেখবি একটা আলাদা মজা, একটা আলাদা, একটা আলাদা উত্তেজনা কাজ করে।
0: ডেফিনেটলি। শুভ বলছি টলিগঞ্জ থেকে, আমার একটা কী লিখেছো, আমার একটা তুমি আরেকবার লেখো শুভ, কারণ তুমি যেভাবে বাংলাটা লিখেছো, হ্যাঁ সেটা যে যেভাবে লিখেছে সেটা একটু পড়তে অসুবিধা হচ্ছে। আমরা সবসময় প্রেফার করি যে আমাদের চুপ কথায় যদি একটু বাংলা অক্ষরে আমাদেরকে লিখে পাঠাও, বাংলা ভাষায় তো আমরা মূলত কথা বলি এই শোটাতে, সেটা যদি লেখো সেটা বেশ পড়তেও ভাল লাগে, কারণ এটা তো লাইভ অনুষ্ঠান। বাঁকুড়া জয়পুর রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল লিখছো, আজকে ব্যস্ত শহরে একটা চিরচেনা বিকেল, হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হলো, চারপাশের সব কিছু যখন জলের ফোঁটায় ঝাপসা, ঠিক তখনই আমার ফোনে তোমার একটা ছোট্ট মেসেজ এলো, কোথায় আছো সাবধানে থেকো। বিশ্বাস করো, ওই এক লাইনের মেসেজটা মুহূর্তের মধ্যে বাইরের সব বৃষ্টির ক্লান্তি ধুয়ে মুছে দিল। মনে হলো হাজার মাইল দূরে থাকলেও তুমি যেন আমার পাশেই আমার ছাতা হয়ে দাঁড়িয়ে আছো। আমাদের এই ছোট ছোট কথা, রাগ, অভিমান আর মিষ্টি হাসিগুলোই আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প। কোনো রূপকথা, রাজত্ব বা উপন্যাসের প্রয়োজন নেই আমার, আমার গল্পটা তো কেবল তোমাকে ঘিরেই। মেঘলা আকাশের এই রোমান্টিক মুহূর্তে শুধু এটুকুই বলবো, ভালোবাসি তোমাকে, আজকেও ঠিক কালকেও এভাবেই ভালোবেসে যাব। শ্যামাপ্রসাদ পাল লিখছ, ভীষণ সুন্দর মিষ্টি একটা বার্তা। যদি কাকে লিখছো সেটা মেনশন করতে আমাদেরও ভালো লাগতো, তবে হ্যাঁ বুঝি, কিছু জিনিস অব্যক্ত থাকে, কিছু জিনিস সবাইকে বলা যায় না, সেরকমই হয়তো তোমার মনের কথা এটা, তোমার চুপ কথা। 9903653992 তোমরা তোমাদের মেসেজ করতে থাকো। তবে আপাতত শ্রেয়া ঘোষালের একটা মিষ্টি গান রইল তোমাদের জন্য, রয়েছি বিহু আর রয়েছে সুপ্রীতি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি। এবং আজকে 9903652 এই নাম্বারে তোমার কাছে জানতে চেয়েছি যে ক্ষমা চাওয়া, কার কাছে তুমি ক্ষমা চাইতে চাও? নিজের কাছে, নিজের অনেক পুরনো বেস্ট ফ্রেন্ডের কাছে, যাকে এখন আর বেস্ট ফ্রেন্ড বলো না, অথবা নিজের কাছে এমন একটা মানুষের কাছে যাকে হয়তো ভালোবাসতে গিয়েও ভালোবাসতে পারোনি তুমি, সেই সময় তাকে সেই ভালোবাসাটা দিতে পারোনি। সেই প্রত্যেকের কাছে না চাওয়া ক্ষমার গল্প সুপ্রীতি আর বিহুকে লিখে পাঠাও। হাই চুপ কথা,

0: তোমরা কেমন আছো আগে বলো তো, আমার মনটা ভালো নেই। কেন জানি না সব সময় মা বকে বিনা কারণে, আমাকে একদম ভালোবাসে না। মাঝে মাঝে মনে হয় মরে যাব। মরা সহজ না, সারাটা দিন কাঁদি, কারণ আমি যাকে ভালোবাসি সে এই পৃথিবীতে আর নেই। সোহিনী পুরকায়েত, ক্লাস 9। তোমাদের ফোন নম্বরটা আমাকে দেবে? আমাদের ফোন নম্বরেই তো তুমি মেসেজ করেছো, আর সেই কারণেই তো তোমার মেসেজ পড়লাম। ফার্স্ট অফ অল সোহিনী, ক্লাস 9 এই সময়টা অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল আমরা সকলেই জানি। এবার আমি তোমার থেকে বয়সে তো একটু বড়, তাই অ্যাজ এ দিদির মতো তোমাকে বলছি, এই সময়টা না আমাদের সবচেয়ে বড় শত্রু বলে মনে হয় আমাদের বাবা মাকে, কারণ তারা আমাদের জীবনে বেশ কিছু রেস্ট্রিকশনস টানেন। কারণ তারা না ওই জায়গাটায় আমাদের বয়সে তো ছিলেন কোনো না কোনো সময়ে, এবং তারা তখন তাদেরকে নিজেকে ওই জায়গাটাতে বসান এবং বসিয়ে ভাবেন যে সেই সময়টা তারা কি কি অসুবিধার মধ্যে ফেস করেছে, এবং তাদের পরবর্তী প্রজন্মকে যেন একই অসুবিধার মধ্যে পড়তে না হয়। আর সেই কারণেই বাবা মারা আমাদেরকে নিয়ে এতটা প্রোটেক্টিভ হয়ে যায়। আমার মা এখনও মজা করে বলে আমাকে যে তোর কাছে তো তোর মাই সবচেয়ে বড় শত্রু, কিন্তু আদপে তো সেটা নয়। আপাত দৃষ্টিতে তোমার যদি মনে হয় যে মা বকছে, আমার কিছু ভাল লাগছে না, এর জন্য আমি মরে যাব, বিশ্বাস করো এখন তো 9, মানে আমি ধরে নিচ্ছি তোমার 14-15 এরকমই বয়স হবে, ঠিক 5-6 বছর যেতে দাও, তখন এই সমস্ত কথাতে নিজের উপরেই নিজের খুব হাসি পাবে এবং মনে হবে যে আমি কতটা বাচ্চা ছিলাম, কতটা বোকা ছিলাম। পৃথিবীটা অনেক বেশি জটিল, যতদিন পর্যন্ত মায়ের বকা খাচ্ছ ততদিন পর্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করো, কারণ বিশ্বাস করো তোমাকে সেই বকেন, তোমাকে সেই শাসন করেন যে তোমাকে ভালোবাসেন। আজকে তোমার প্রতি তার যদি কোনো অনুভূতিই না থাকতো, তুমি কী করছো, ভালো বাজে খারাপ, তার কিচ্ছু যায় আসতো না। সুতরাং মায়ের বকাগুলো যতদিন পাচ্ছ মাথায় করে রাখো, কারণ জীবনটা ভীষণ আনপ্রেডিক্টেবল আর ভীষণ অল্প। অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি ওকে, কিন্তু সত্যি খুব ভালোবেসে মন থেকে বললাম তোমাকে।
1: আসলে বাবা মায়েদের সাথে আমাদের যে সম্পর্কটা, জানিস তো বিহু, এটা না ওভার টাইম আমরা বুঝতে পারি। মানে ধর আমরা খুব ছোট আছি যখন, তখন মা বাবা মাকে একরকম চোখে হারাচ্ছি, তারপরে যখন একটা টাইম এরকম আসে যখন মনে হয় বাবা মা বুঝছে না আমাকে, ওই ওর যে পিরিয়ডটা বললি ওই টাইমটা, তারপরে আরেকটা টাইম আসে যখন একটা ভালোবাসা আছে হয়তো, কিন্তু অতটাও দায়িত্ববোধ আমাদের আসতে শেখেনি। এরকম আলাদা আলাদা সময় আমরা বাবা মাকে না বিভিন্নভাবে দেখি, কখনো খুব কাছের বন্ধু হিসেবে দেখি, কখনো দেখি এমন কেউ হিসেবে যে সব কিছুতে আটকাচ্ছে, সব কিছু কিছু করতে দিচ্ছে না। এই সব কিছুর মধ্যেও না ওই ওই ভালোবাসাটা থাকা খুব জরুরি বাবা মায়ের প্রতি, মানে বাবা মায়ের প্রতি ভালোবাসাটা থাকা খুব জরুরি। কারণ যেরকমটা তুই বললি যে কতদিন আমরা পাবো জানি না, এবং ওই ভয়টা একটা সময়ের পরে, একটা বয়সের পরে খুব বেশি করে হয়, ঠিক আছে। আমার এক বন্ধু, তার বাবার মা, হ্যাঁ, তো তিনি এখন 92 তার বয়স, তো তার কদিন আগে শরীর খারাপ হয়েছিল বলে আমার বন্ধুর বাবাকে দেখলাম। মানে আমরা আমাদের মা বাবার শরীর খারাপ হলে যেরকম কষ্ট পেতাম, বা যেরকম একটা হয় না কম বয়সে, আমি কাকুকে দেখলাম ওই রকম ছেলে মানসিক করতে,
0: খুব স্বাভাবিক।
1: তো তখন আমি না বললাম যে ও মানে যে বয়সেই হোক না কেন, বাবা মা প্রত্যেক বয়সেই ওই ওই ওই ভয়টা খুব স্বাভাবিক।
0: ডেফিনেটলি তাই। পরের মেসেজটা পড়ি। হাই চুপ কথা, কেমন আছো? আমি শ্যামনগর থেকে পৌশালী বলছি, প্লিজ আমার SMSটা পড়ো। জানো তো আমার না একটা খুব ভালো বন্ধু আছে, তার নাম কল্যাণ। ও আমার থেকে অনেকটা বড়, তাও আমার বন্ধুই হয়। আমি না ওকে অনেকবার SMS করেছি, ও আমার SMSে রিপ্লাই করছে না। আমাকে ও বলছে যে আমার একটা বন্ধু ওকে বলেছে যে আমার সঙ্গে কথা বলতে না। আমি ওকে বললাম আমি তোমার সঙ্গে কথা বলি, ওই বন্ধুটার সঙ্গে তো বলি না, তাহলে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে কেন? এবার তোমরাই বলো ও কার কথা শুনবে। এই রে, এই প্রশ্ন যদি হতো যে তোমরাই বলো যে আমি এখন কি করব, তাহলে আমার মনে হয় যে উত্তরটা দেওয়া আমাদের পক্ষে ইজিয়ার হতো, কারণ আমরা এখন তোমার সঙ্গে কথা বলছি, তোমার বন্ধুর সঙ্গে নয়। তোমার বন্ধু কি করবে বা করবে না সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে যদি আগামী দিনে চুপ কথায় লেখে

তাহলে ডেফিনেটলি তখন তার সমস্যাটা সলভের চেষ্টা করবো। তবে আপাতত এটা বলবো যে বন্ধু অন্যের কথা শুনে আরেক বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, সে আদপে তোমার বন্ধু নয়। কথাটা শুনে তোমার কষ্ট হতে পারে, তোমার মনে হতে পারে যে তাহলে কি এতদিনের এত ভালো মোমেন্টস, এত ভালো সম্পর্কের কোনো দামই নেই। কিন্তু যে মানুষ বন্ধু বলে না, যে মানুষ অপর মানুষটিকে, যাকে সে চেনে, তাকে অন্যের কথায় জাজ করে, সেই মানুষের প্রতি আমার, মানে বিহুর, ব্যক্তিগতভাবে একটু কম শ্রদ্ধা রয়েছে। আমাকে যদি কারোর খারাপ লাগে বা আমাকে নিয়ে যদি কেউ কোনো কথা শোনে, খারাপ কথা শোনে, তার যেন সে সরাসরি যেন আমাকে এসে বলে, সেই সৎ সাহসটা যেন তার থাকে। আর আমার মনে হয় এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত, আর তোমার বন্ধু সেটি করেননি, তাই এই ক্ষেত্রে তাকে আমি প্লাস পয়েন্ট দিতে পারছি না। বাকি তুমি অত্যন্ত মিষ্টি একজন মানুষ, নিজের খেয়াল রেখো আর ভীষণ ভালো থেকো। যাই হোক, আবারও একটু গানের ব্রেকে যাব, তোমাদের মেসেজ আসছে। আর আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, যে অনেক সম্পর্কে, অনেক ক্ষেত্রে, অনেক কারণে আমাদের ক্ষমা চাওয়া হয়নি, হয়তো দোষটা আমারই ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করিনি যে ভুলটা আমি করেছি। তাই আজকে সেই রাত, যে রাতে আমাদের চুপ কথা পরিবারের প্রত্যেকজন মানুষ সেই সমস্ত মুহূর্তগুলো মনে করে শেয়ার করছো 9903653922। আপাতত তোমার জন্য রইল একটা এমন গান, এমন ছবির গান, যে ছবিটা দেখে আমরা সবাই ভীষণ কেঁদেছিলাম।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে সুপ্রীতি আর বিহু 9903652992 তে তোমার কাছে জানতে চেয়েছে যে কাকে বলা হয়নি আই এম সরি, কার কাছে ক্ষমা চাওয়া হয়নি।
2: এরকমই একটা মেসেজ নিয়ে এই মুহূর্তে রয়েছেন শিপ্রা করার মল্লিক পাড়া লেন হাওড়া থেকে। লিখছেন, আমার আমিত্বটা নিয়ে জীবনে চলার পথে অনেক ভুল করি, তার উপর থাকে রাগ নামে এই শয়তান। খারাপ কাজ করতে বাধ্য করায়, অন্যজনকে কষ্ট দেওয়ায়, আজ তাই ভগবানের কাছে সব সময় ক্ষমা চাই। কারণ আমি রাগ করে আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করতাম, তার প্রতি খুব অভিমান করে খুব অভিমান করতাম। আজ হাজব্যান্ড এক বছর হল তিনি নাম না জানা দেশে চলে গিয়েছেন। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকি, তারাদের মধ্যেও আজও ভীষণভাবে খুঁজে বেড়াই তাকে। বলতে চাই, তুমি আমার মুখের ওই রাগের কথা ধরো না, ক্ষমা করে দিও। অ্যাট লাস্ট আপনাদের জানাই এই প্রোগ্রামে আমি আজ প্রথমবার শুনছি, জানতাম না এই প্রোগ্রামের কথা। আমি আমাদের যে সিস্টার চ্যানেল গোল্ড, সেটা তিনি ডেইলি শোনেন বলে জানিয়েছেন। আপনারা খুব ভালো থাকবেন, ভালোবাসা শুভেচ্ছা নেবেন। শিপ্রা করার লিখছে হাওড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ শিপ্রা। আমি

0: বললাম যে আমাদের চুপ কথা পরিবার যত দিন যাচ্ছে তত আরও বাড়ছে, তত বেশি বৃদ্ধি পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে শোনার জন্য। আর তোমার জীবনের একটা বিশেষ মুহূর্তের কথা এবং বিশেষ মানুষকে নিয়ে লেখা কনফেশন তুমি আজকে আমাদের সামনে শেয়ার করলে। একটাই কথা বলবো, দেখো যার সম্পর্কে লিখলে তিনি তোমার সবচেয়ে কাছের একজন মানুষ, তোমার স্বামী। তুমি যেটা বললে তিনি আজকে নেই। আমাদের এরকম অনেক অনেক ঘটনা পরবর্তীকালে মানুষটি যখন না থাকে তখন মনে হয় যে এরকমটা বোধহয় না হলেও পারতো, এইভাবে হয়তো না করলেও পারতাম, এইভাবে না বললেও ভালো ছিল। কিন্তু কিছু করার নেই, নিজের মনের মধ্যে অপরাধবোধ রেখো না, কারণ সেই মানুষটা তো তোমাকে ভীষণ ভালোবাসতেন। তো তিনি যদি দেখেন যে তুমি কষ্ট পাচ্ছ এই ভাবনা থেকে, তাহলে তিনিও কষ্ট পাবেন, তারও খারাপ লাগবে। যাই হোক, পরে মেসেজ। আকাশ বেহালা থেকে অনেকক্ষণ পর করেছে মেসেজ। মেসেজটা কোথায় চলে গেল, এই তো। হ্যাঁ, হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে বিহুদি সুনন্দাদি, না সুনন্দাদি তো নেই আজকে, সুপ্রীতি আছে। এই যে পরে শুনতে এলে এরকমই হয়। আকাশ তোমরা কেমন আছো জানো তো চুপ কথা। যখন একটু আগে বন্ধুর শিখিয়ে দেওয়ার কথা উঠল না কথা বলার, তাহলে আমি বলি আমার জীবনে একজন বেস্টি ছিল, পিলু। যখন আমার বাবু মারা যায় সেদিন আমার বাবু শ্রাদ্ধ শান্তির কাজে বসলাম, সেই দিন ও আমাকে বলে যে তোর জন্য আমার সম্পর্ক ভেঙে গেল। কারণটা কি, যে আমি সেই ছেলেটিকে চিনতাম আমার ভাইয়ের বন্ধুর দাদা, ছেলেটি ওকে ঠকাচ্ছে, মিথ্যে বলছে। ও তখন আমাকে বলে, তুই ইচ্ছা করে আমার সম্পর্ক ভেঙে দিলি, তুই কিসের বন্ধু, তুই আমার ক্রাইম পার্টনার নয়, তোর সঙ্গে এতদিন আমি ক্রাইম পার্টনারের অভিনয় করেছি। এইসব শোনার পরেও কি ওর সঙ্গে আমার আর কথা বলা উচিত হতো? ওই মুহূর্তে ওকে ব্লক করে দিই। গতকাল ওর জন্মদিন ছিল, আমি উইশও করিনি। আমার বন্ধু জয় ওকে কাল স্পিকারে, কলে স্পিকারে নিয়ে বার্থডে উইশ করে, আর যেই আমার কথা তোলে তখন বলে যে এখন রাখ, আমি কেক কাটিং করছি, পরে তোকে বলছি। ওকে, আমার আরেকটা বন্ধুর বাড়ি গিয়ে খুব খারাপ খবর পেলাম। আমার এক বন্ধুর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বোনের পায়ে চোট লেগেছে, মনটা খারাপ হয়ে গেল। মেসেজটা বড় হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা কিছু খেয়ে নিও, নিজের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ আকাশ। আর যে কথাটা তুমি একটু আগে বললে যে সেই বন্ধুর কথা বললে, পিলু তোমার সেই বন্ধুর কথা বললে, একটাই কথা বলবো যে অনেক সময় প্রত্যেকটা সম্পর্কে কিছু স্পেস দিতে হয়, মানে প্রত্যেকটা সম্পর্কেরই সেই স্পেসটা দরকার হয়। এখন তোমাদের সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, কিছুদিন সময় দাও। মান অভিমান প্রত্যেকটা সম্পর্কেই হয়, ডোন্ট ওয়ারি। নিজেকে সামলে রেখো, ভালো থেকো, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
1: এবং যেটা, এই একটা বন্ধু যদি একটু বেশি দিন তোমার উপর মন খারাপ করে থাকে এবং তোমার উপর অভিমান করে থাকে, এবং তুমি ভাবছো যে আচ্ছা ও হয়তো একটা দিন আসবে আমার সাথে কথা বলবে, এই ভাবনাটা বেশি দিন ভেবো না। যদি সেরকম হয়, নিজের সামনে থেকে গিয়ে প্রপার কমিউনিকেট করে নিজের বন্ধুর সাথে যা সমস্যা আছে সেটা মিটিয়ে ফেল।
0: পরের মেসেজটা ভীষণ ইন্টারেস্টিং, অনেকটা বড়, কিন্তু আমাকে প্রথমেই এরম একটা থ্রিলার মুভির মতো সে একটা ইয়ে দিয়েছে, সৌরভ মেটিয়াবুরুজ থেকে লিখছে, আমি এখন কোথায় বলো তো, তারপর লিখছে শ্মশানে, তারপর লিখছে সব বলছি তোমাদের, কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা কি এই কথাটাই বিশ্বাস করো যে একটা জিনিস হারালে ওপরওয়ালা তার হাজার গুণ ফিরিয়ে দেয়? আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আজ থেকে করবো। কারণটা এবার বলি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এটা তোমাদের আগেও বলেছি, আমি রেডিও শুনতে শুনতে আমার ভিডিওগুলো রেকর্ড করি। আমার প্রত্যেক দিনই 12টার পর আমি ভিডিও করতে বসি, কারণ সারাদিনে প্রাইভেট জব করতে হয়। প্রবলেমটা হচ্ছে আমাদের এক কামরার ঘর, বাবা মার সঙ্গেই থাকি, বাবা মা খাটে শোয়, আমি নিচে, বাবা মা শুয়ে পড়লে আমার ভিডিওগুলো করতে প্রবলেম হয়, কারণ বাবা মার ঘুমের যেহেতু প্রবলেম হয়। প্রত্যেক দিনই আমার শুতে শুতে প্রায় ভোর 4-5টা বেজে যায়। এই নিয়ে আমার মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পর আমি বেরিয়ে পড়ি, আমার বাড়ির সামনে 1 কিলোমিটারের মধ্যেই একটা শ্মশান আছে, আমি সেখানেই বসে এই মুহূর্তে তোমাদের শুনছি। কত সুন্দর শান্ত পরিবেশ, সত্যি মনোরম, আমার কাছে এটা শান্তির জায়গা। একজন অঘরীর সঙ্গে দেখা হয়েছে, আমি চুপচাপ বসেছিলাম, টেনশনে ছিলাম, উনি বসে আমার সঙ্গে কথা বললেন, আমি টেনশনে আছি দেখে উনি নিজেই আমাকে বললেন কি হয়েছে। আমি প্রথমে কিছু বলিনি, উনি আমার সামনে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, এত চিন্তা কিসের, তখন আমি ডিটেলসটা জানাই। উনি একটা কথা বললেন, আমি এটা সত্যিই ভাবিনি, বললেন ট্যালেন্টকে আটকে রাখা ক্রাইম নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? উনি বললেন, আমরা তো দেখছি পুলিশটা চোর ডাকাতকে ধরছে, ট্যালেন্টকে আটকে রাখলে তালা চাবি দিয়ে বন্ধ ঘরে, এটাও তো এক ধরনের ক্রাইম। আমি বললাম, আমার কি করণীয়? উনি বললেন, রাস্তা তোমাকেই খুঁজে বার করতে হবে, যখনই প্রবলেমে পড়বি তখনই জিনিসটা ভাববি, ক্রাইম করবি না সলিউশন বার করব। যা সেইটুকু বলে যেন চুপ কথার মতন মিলিয়ে গেলেন। আচ্ছা, তোমাদের সঙ্গে আছি আজকে 4-5 অবধি, রে 3 অবধি বিহু সুপ্রীতি আছে, তারপর অন্য প্রোগ্রাম আছে আমাদের। আর যে এক্সপিরিয়েন্সটা বললে বেশ সুন্দর, আমি মানে সেই মানুষটি অঘরী বলছো যাকে, সাধকও বলা যেতে পারে তাকে, মানে সত্যি তো ট্যালেন্টকে আটকে রাখা এক ধরনের ক্রাইম। এই কথাটা কি সুন্দর, তাই না? অ্যাকচুয়ালি তাই,
1: মানে এটা না কি বলবো, আমাদের ছোটবেলায় দেখবি আমাদের বাঙালি বাড়িতে স্পেশালি সবাই আমরা কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, এবং অনেক কিছু করার পরে তারপরে একটা টাইমে আমি জানি না কেন বেশিরভাগ বাড়িতে আমি এরকম দেখেছি যে ওই এক্সট্রা কারিকুলার ওই অবধি, একটা বোর্ডসের এক্সাম এলো বা একটা কিছু এলো, ওইটা বন্ধ হয়ে গেল, হয়তো আঁকার ক্লাস বা হয়তো ধর গানের ক্লাস, সেগুলো ওই বোর্ডসের এক্সাম এলো বন্ধ হয়ে গেল। এই যে বিষয়টা মানে এই ডিসকন্টিনিউয়েশনটা, এটার জন্য অনেক সময় মনে হয় যে অনেকের যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা ঠিক সময় ঠিক মতো করে বেরোতে পারে না।
0: ডেফিনেটলি তাই, একটু আগে বলছিলাম না যে বাংলাদেশের বেশ কিছু বন্ধু হয়েছে আমাদের, তারা এখন নিয়মিত চুপ কথা শুনছে। তো এরকমই এক বন্ধু আইচ বেশ কিছু মাস ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে থ্রু আউট আমাদের সোশ্যাল মিডিয়া, লিখছে, গতদিন এমন SMS পড়া হয়নি, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমি আইচ বলছি, আজকে পড়বে কি না জানি না, সত্যি বলতে আমার সময়টা এখন খুব কঠিন যাচ্ছে, অনেক কিছু নিয়ে লড়াই করছি, অনেক কিছু হারানোর কষ্টও আছে, তারপরও বিশ্বাস করি খারাপ সময় চিরদিন থাকে না, অনেক ক্ষেত্রে সরি কাজ করে না, যেমন 5.5 বছরের সম্পর্ক ভেঙে অন্যজনকে জীবনসঙ্গী করা। মানুষ অতি সহজেই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, মানুষ অনেক অদ্ভুত, তবে সরি সম্পর্ককে অনেক দিন টেকিয়ে রাখতে পারে, চিরস্থায়ী করতে পারে না। অগ্রিম ধন্যবাদ লিখেছে।
1: সরির মাহাত্ম্য লিখেছেন যে, আমার ভালো লাগছে জানিস তো, যে এই যে রাত্রেবেলা এই ছোট্ট শব্দটাকে ঘিরে এই মানে যেটা বলছিলাম আমরা একটু আগে, যে আপনারা মন খুলে বলছেন এই যে সরি কথা, সরিটা অন্তত লিখছেন, দিস মিন্স আ লট।
0: একদমই তাই। আর আজকে যেটা আকাশ বললে একদম আক্ষরিক অর্থে ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। একটু আগেও আমি যেটা একজন প্রশ্ন করেছিলেন যে যখন অপর দিকের মানুষটা নিজে আরেকটি মানুষকে ক্ষতবিক্ষত করে ফেলছে, নানানভাবে দগ্ধ করছে, তারপরে হঠাৎ করে বলছে সরি, তাহলে কি 7 মাপ হয়ে যায়? ডেফিনেটলি নট। দেখতে হবে যে সরির প্যারামিটারটাও ম্যাটার করে, তুমি একই ক্রাইম বা একই অপরাধ রিপিটেটিভলি করছো, বারবার করছো, এবং তারপর যদি তুমি এক্সপেক্ট করো সেই মানুষটা তোমাকে ক্ষমা করে দেবে, না, সবারই সহ্যের সীমা থাকে, সবারই ধৈর্যের বাঁধ থাকে। তবে হ্যাঁ, ছোটো ছোটো ঝামেলা, ছোটো ছোটো মন কষাকষি, ইগো মানে পাহাড় প্রমাণ ইগো, এই সমস্ত নিয়ে যারা আমরা বসে থাকি অনেক সময় দেখবে সেইগুলো কিন্তু ছোট্ট একটা সরি বা ভুল হয়েছে কিছু মনে করিস নাতে মিটে যেতে পারতো, কিন্তু আমরা অনেক সময়তেই নিজেদের ওই অহংবোধ থেকে করি না। যাই হোক, তোমাদের জন্য এরকম একটা গান, যে গানটা শ্রেয়া ঘোষালের, ভীষণ মিষ্টি, কলিকাতায় 2:35 আর এই রাত্রিবেলা এত সুন্দর একটা গান রইল। তারপর আবার অরিজিৎ সিং, ফিরছে বিহু আর সুপ্রীতি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িকাটে বলছে এখন 2:45 হয়েছে, মোটামুটি সময়, আর বেশি মেসেজ নেওয়ার মতো সময় আমাদের হাতে নেই। হাই চুপ কথা, আমি প্রজ্ঞা বলছি গার্ডেন ব্রিজ থেকে। আমি গত 13 জুন চুপ কথাতে মেসেজ করেছিলাম, আমার সব থেকে কাছের বন্ধুর সঙ্গে আমার আচমকাই কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগে, আর এখন দেখা হলেও কথা হতো না কিছু ভুল বোঝাবুঝিতে। চুপ কথাতে সেদিন দীপ আর শ্রেয়া দি আমাকে বলে যে আমি যেন একবার মেসেজ করি আমার সেই বন্ধুকে, কি হবে সেটা না ভেবে। ওনাদের কথা শুনে আমি মেসেজ করেছিলাম, আর তারপর এখন আমার সেই বন্ধুর সঙ্গে আমার রোজ কথা হচ্ছে, আর সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। আমি খুব কৃতজ্ঞ চুপ কথার কাছে, আমার কাছের বন্ধুকে আমি আবার ফিরে পেয়েছি, অনেক ভালোবাসা চুপ কথাকে।
2: কি মিষ্টি,
1: ভীষণই মিষ্টি। আর মানে আজকে যদিও দীপ বা শ্রেয়া কেভি স্টুডিওতে নেই এই মুহূর্তে, তবে আমি ডেফিনেটলি তোমার এই মিষ্টি মেসেজটা ওদের দুজনের কাছে পৌঁছে দেবো, আর ওদেরকেও তোমার মানে ওদের তরফ থেকেও তোমাকে থ্যাংক ইউ এবং তোমাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস, যাতে বন্ধুর সঙ্গে আগামী দিনে তুমি আরও এরম মিষ্টিভাবে থাকতে পারো। বুকের গভীরতম স্থানে গুমড়ে ওঠা কান্না খুব কষ্টে চেপে রাখতাম। ডাক্তার যখন সব আশা ছেড়ে দিয়ে জবাব দিয়ে দিয়েছিলেন, তখন শত কষ্টের মাঝেও মাকে সেটা বুঝতে দিতাম না। মাকে বোঝানোর চেষ্টা করতাম যে আমার ছোট ছোট ভাই বোনরা এখন সবাই অনেক বড় হয়ে গেছি, আমাদের নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। মায়ের সামনে কখনো কান্না প্রকাশ করিনি, অথচ আজ এই বিশাল পৃথিবীতে এমন কেউ নেই যার সামনে একটু খুলে কাঁদতে পারি। ওকে, আর যিনি মেসেজটা লিখেছেন তিনি একজন লোকো পাইলট, ডিউটি শেষে ডেরায় ফিরছি, কানে রেনবো। লাভলি। ফার্স্ট অফ অল মানে আমি জানি না মানে কারা কারা ঠিক এই গভীর রাতে আমাদের এই শোটা শোনেন। তুই দেখবি সুপ্রীতি, মানে আজকে আমি এটা লক্ষ্য করছিলাম, একজন একটু আগেই মেসেজ করেছিলেন, তিনি পেশায় টেলার, দর্জি, এবং তিনি বলছেন যে এই দুটো রাত আমি একটু বেশি কাজ করি, রাত্রিবেলা একটু প্রেশার বেশি নিই যাতে আমি ঘুমিয়ে না পড়ি, যাতে আমি পুরো চুপ কথাটা শুনতে পারি। মানে দিনের শেষে এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কি হতে পারে, মানে আমি আমি সত্যিই জানি না, মানে আমাদের কাছে তো আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি বড় পুরস্কার।
2: এবং আজকে হয়তো আমি আর বিহু আছি, অন্যদিন অন্য যারা যারাই আমরা চুপ কথা করি, মানে প্রত্যেকে যারা আজকে সিটে বসে নেই তাদের কথাও বলছি, প্রত্যেকে সত্যি এই যে রাত 3টে অবধি তোমরা মেসেজ করো বারবার যে কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, এই যে রাত 3টে অবধি আমাদের ঘুম পায় না, মানে ঘুমের অস্তিত্ব আমরা দূর দূরান্তে অনুভব করতে পারি না, সেটার একমাত্র কারণ কিন্তু এই মেসেজগুলো।
1: ডেফিনেটলি তাই। যাই হোক, আজকে আর সময় নেই, কারণ অলরেডি 50 বাজতে যায়, আমাদেরকে এবার সত্যি টাটা বাই বাই বলতেই হবে। তবে লাস্ট যদি কোনো মেসেজ থেকে থাকে, যেটা এই মুহূর্তে আমার একজন লিখেছে যে হাওড়া থেকে বলছি, আমার মেসেজটি পড়া হলো না, তার আগে কোনো মেসেজ আসেনি, মানে আমি অন্তত পক্ষে পাচ্ছি না, কারণ এই কথাটাই বেশ কিছুবার লেখা হয়েছে। যাই হোক, ডেফিনেটলি মিস করে যেতে পারি। দিদির একটা ইনস্টা লাইভ না, আজকে তো আর ইনস্টা লাইভের সময় নেই, তবে নেক্সট টাইম যেদিনকে বিহু আর সুপ্রীতি একসঙ্গে আসবে, আমরা ভীষণই চেষ্টা করব যাতে তোমাদেরকে ইনস্টা লাইভে আমি আর সুপ্রীতি আসতে পারি। ম্যাম, আগে আপনাদের কল করা যেত, এখন হয় না কেন প্লিজ একটু বলবেন? অ্যাকচুয়ালি আফটার ইলেকশন আমাদের একটু কিছু টেকনিক্যাল গ্লিচেস হচ্ছে কলটার ক্ষেত্রে, অনেক সময়তেই কানেক্ট হচ্ছে না বা অনেক সময় মাঝপথে নেটওয়ার্ক ড্রপ করছে, তো সেই কারণে আমরা আপাতত কল নেওয়াটা একটু বন্ধ রেখেছি, তবে আশা করছি এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে বলে। ওকে, আর সেরকম কিছু মেসেজ প্রচুর আছে, কিন্তু ক্ষমা চাওয়ার বা ক্ষমা কনফেসের কোনো মেসেজ আমার চোখে পড়ছে না, তাই আমি বিহু, আমার সঙ্গে সুপ্রীতি, আপাতত আমাদেরকে এখানেই তোমাদেরকে বিদায় জানাতে হবে।
2: তাই আজকের মতো সুপ্রীতি আর বিহু বলছে যে ভালো থেকো এবং ভালোবাসায় থেকো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

পরগন রকস্টার ফিল্ম থেকে মাই চাওয়ান এবং সুজানে ডিমেলোর কণ্ঠে।

পরের গান শানের কণ্ঠে ওম শান্তি ওম ফিল্ম থেকে। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আমি উজ্জ্বল।

টাইগার জিন্দা হ্যায় ফিল্ম থেকে পরের গান আতিফ ইসলামের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবো।

অদিতি পাল এবং শৈল হাজার কণ্ঠে পরের গান রামলীলা।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 4টে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠান শুনবেন 107 FM রেনবোয়। ভোর 5টায় শুনতে পাবেন চিরন্তনী।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর ঠিক 4টে। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে সানাই বাদন, রাগ জৌনপুরি, শিল্পী তপন নট্ট, তবলায় রুদ্রনারায়ণ কল্যাণী এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। রাগ জৌনপুরি।

এতক্ষণ সানাইয়ে জৌনপুরী রাগ শুনলেন। শিল্পী ছিলেন তপন নট্ট, তবলায় রুদ্রনারায়ণ কল্যাণী এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন খেয়াল শুনবেন টোড়ি রাগে। শিল্পী অনিন্দিতা দেব, তবলায় শিবনাথ ভট্টাচার্য, হারমোনিয়ামে পিন্টু রায়।

স্টোরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন অনিন্দিতা দেব। প্রভাতি আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকব উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 9ই আগস্ট, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, চিন্তাভাবনা, বক্তব্য রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে।

রবীন্দ্রনাথের গানে গানে শুরু করব আজকের এই যাত্রা। প্রথমে যে গানটি দিয়ে আজকে শুরু করব, আজকে আসলে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে কি নিয়ে গল্প করা যায়, তো ভাবতে ভাবতে মনে হলো যে আজকে তো 9ই আগস্ট। এই 9ই আগস্টে আমাদের বিভিন্ন রকমের ঘটনা চারপাশে যখন ঘটে বা ঘটে গেছে, তো সে সময় একটা বড় ঘটনার কথা মনে হলো, হিরোশিমা এবং নাগাসাকিতে 6 এবং 9 দুটি বোমা পড়েছিল। হিরোশিমা ডে এবং নাগাসাকি ডে আমরা এখনো পালন করি সচেতনতার জন্য, পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে জনমতকে জাগ্রত করার জন্য। ভাবতে ভাবতে মনে হয়েছিল যে এই সময় রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে, বিভিন্ন গানের মধ্যে দিয়ে এই যে যুদ্ধবিরোধী অবস্থাটাকে চিহ্নিত করেছেন, মানুষের জয়গান করেছেন। তো সেরকম কিছু গল্প, সেরকম কিছু ঘটনা যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, রবীন্দ্রনাথের গানে গানেই শুরু করি। প্রমিত সেনের কণ্ঠে আজকের প্রথম গান, নূতন প্রাণ দাও প্রাণ সখা।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল। সেদিনকে

তিতলি তার দাদু আর উজ্জয়ন মিলে গল্প করছিল। তো হঠাৎ করেই দাদুর এক বন্ধু প্রমথ দাদু এলো তিতলিদের বাড়িতে। প্রমথ দাদু বড় বিজ্ঞানী ছিলেন, তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন। যখন দাদুর সঙ্গে প্রমথ দাদুর কথা হয় তখন তিতলি আর উজ্জয়ন বেশ দারুণ করে এনজয় করে, অনেক ঘটনা অনেক গল্প তারা জানতে পারে। তো ঘটনাচক্রে আমিও মাঝে মাঝে যাই যখন তিতলিদের বাড়িতে, এরকম কিছু ঘটনা আমার কাছেও চলে আসে আর আমি সেগুলোই আপনাদের জন্য নিয়ে আসি। সেদিনকে কথা হচ্ছিল, যেহেতু আগস্টের 6 তারিখ ছিল, হিরোশিমা ডে, হিরোশিমা নিয়ে, হিরোশিমায় বোম পড়া, নাগাসাকি বোম পড়া, ফ্যাট ম্যান, লিটল বয়, এই ঘটনাগুলো নিয়ে, এবং বিশেষ করে উঠে এসেছিল ওপেনহাইমারের কথা, তার পাশাপাশি ইউরেনিয়াম আবিষ্কারের কথা, প্লুটোনিয়াম আবিষ্কারের কথা, কি অদ্ভুত অদ্ভুতভাবে এই আবিষ্কারগুলো হয়েছিল, সেসব গল্প, মানে যেন মনে হয় বাস্তবের থেকেও, মানে বাস্তবটা যেন মনে হয় কল্পনার থেকেও বেশি গৌরবান্বিত বা অন্যরকম। সময়টা তখন দারুণ কাটছিল, অনেক কিছু জানতেও পারছিলাম। তো তারই একটা মানে গ্লিমস বলা যেতে পারে আপনাদের জন্য খানিকটা নিয়ে আসা। 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো সেই সময় পারমাণবিক বোমা বানানোর একটা সবুজ সংকেত দিলেন প্রেসিডেন্ট রুজভেল্ট। এবার প্রয়োজন বোমা বানানোর চূড়ান্ত পরিকল্পনা করা, তার সতর্কতা, তার গোপনীয়তা, আর প্রয়োজন একজন দক্ষ নেতার। এই বোমা বানানোর উপযুক্ত দক্ষ নেতা হিসেবে বিভিন্ন মহল থেকে নাম উঠে এলো রবার্ট ওপেনহাইমারের নাম। 1942 সালের জুলাই মাস বোমা বানানোর পরিকল্পনার কথা জানানো হলো ওপেনহাইমারকে। এই ওপেনহাইমারের অদ্ভুত কিছু ধরন তার ছোটবেলা থেকে ছিল, সেসব নিয়ে কিন্তু গল্প হচ্ছিল, আর বিশেষ করে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছিল ভগবদ্গীতা বা ভারত হিন্দু বিভিন্ন রকম শাস্ত্র বা ইত্যাদি প্রভৃতি ব্যাপার, সেই নিয়েও কিন্তু দারুণ গল্প হচ্ছিল। তখন দাদু বললেন, হ্যাঁ, গীতার 11 অধ্যায়ের যে 32 নম্বর শ্লোকটা যখন সেই ম্যানহ্যাটন প্রকল্পের পরে আচম্বিতে বেরিয়ে এসেছিল ওপেনহাইমারের মুখ থেকে বলে বলা হয়, কাল হস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহার্তু মিহ প্রবৃত্ত ঋতেহ পি ত্বাং না ভবিষ্যন্তি সর্বে জেহাবস্থিতা প্রত্যানীকেষু যোধা। শ্রী ভগবান যখন বলছেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি, তোমরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে। এই কথাটাই কিন্তু ওপেনহাইমার নাকি বলেছিলেন, এবং এই ঘটনাটা, এই গল্পটা ওপেনহাইমারের ছোটবেলার গল্প, অদ্ভুত কিছু ঘটনা বা বৈপরীত্য নিয়ে কিন্তু তৈরি। আর তার পাশাপাশি এই যে বিজ্ঞানের বিভিন্ন রকমের গবেষণার যে ফল হিসেবে এই পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রমথ দাদুর কাছে যখন প্রশ্ন করা হচ্ছিল, প্রমথ দাদু এক মানে ব্যাপারটা বুঝিয়ে বলছিলেন। ওপেনহাইমার নিয়ে একটা সিনেমা এসেছিল, তারপরে মানুষজন ওপেনহাইমার সম্বন্ধে ভীষণ রকম ইন্টারেস্টেড হল। এই চলচ্চিত্রটা যেটা ওপেনহাইমারের জীবনী নিয়ে করা হয়েছিল, সব বাস্তব ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কিছুটা কল্পনা, কিছুটা ঘটনা মিশিয়ে করা হয়েছিল, কিন্তু এই ওপেনহাইমার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ম্যানহ্যাটন প্রকল্প, ট্রিনিটি, যে গ্যাজেট বলে যে একটা বোম বানানোর ব্যাপার হয়েছিল সেখানে, যেটা ফাটানো হয়েছিল, এবং তখন সূর্যের থেকেও মানে কয়েকশো গুণ বেশি তাপ উৎপন্ন হয়েছিল, এবং অদ্ভুত ব্যাপার, সেই যখন বোমটা ফেটেছিল, প্রমথবাবু বলছিলেন যে যখন এই বোমটা ফেটেছিল তখন সেখানে তাপমাত্রা এত বেশি হয়েছিল।

ছিল যে সেখানে অনেক রকমের যেসব মূল পদার্থ ক্যালসিয়াম তামা ইত্যাদি একসঙ্গে চুরে গিয়ে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছিল জানো। তখন দাদু বলল, কি ব্যাপারটা কীরকম হয়েছে? বলছে, আসলে বিজ্ঞানের ভাষায় যদি বলি, একটু খটোমটো নাম হয়তো তোমাদের মনে হবে, তো তার একটু আগে থেকে আমি বরং গল্পটা শুরু করি। 1945 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বিস্তীর্ণ মরুভূমি, মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার সেখানে সফল পরীক্ষা চালানো হয়েছিল, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল ট্রিনিটি টেস্ট। তোমরা হয়তো ভাবছ পারমাণবিক বোমা মানে তো ধ্বংস, মৃত্যু, ভয়ঙ্কর অভিশাপের নাম, কিন্তু শুনলে অবাক হবে, মানব বিধ্বংসী বোমার প্রথম যে বিস্ফোরণ ঘটেছিল সেটা শুধু ধ্বংসযজ্ঞ ডেকে আনেনি, বরং পৃথিবীর বুকে জন্ম দিয়েছিল সম্পূর্ণ নতুন এক পদার্থের। ইতালির ফ্লোরেন্স ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক লুকা পিন্দি তার নেতৃত্বে একদল আন্তর্জাতিক গবেষক এই চমকপ্রদ ঘটনাটি আবিষ্কার করেছিলেন, এই অভিনব যে পদার্থের সন্ধান পেয়েছিলেন যেটা প্রকৃতির কোথাও দেখা যায়নি, পৃথিবীর কোনো অত্যাধুনিক ল্যাবরেটরিতে শত চেষ্টা করেও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়নি। ক্যালসিয়াম, তামা এবং সিলিকনের সমন্বয়ে এই নতুন পদার্থটি তৈরি হয়েছিল, যাকে নাম দেওয়া হয়েছিল ক্ল্যাথারেট। এই ক্ল্যাথারেটটা কেন বৈশিষ্ট্যপূর্ণ জানো? এটার মধ্যে অণুগুলো এমনভাবে সাজানো যে একটা আণবিক খাঁচার রূপ নিয়েছিল। এই খাঁচার ভেতরে অন্য অণু বা পরমাণুকে বন্দী করা ফেলা যেতে পারে। তুমি চিন্তা করো, এই ক্যালসিয়াম, তামা আর সিলিকনের সমন্বয়ে যে নতুন ভাব মানে পদার্থটি তৈরি হয়েছিল একটা জাদুকরি খাঁচার মতো। বিজ্ঞানীরা এর সম্বন্ধে খুব আগ্রহ জানিয়েছিল, কেন জানো? এতে এমন একটা উপাদান যেটা ধরো আমাদের যে বিভিন্ন যে কারখানার চিমনি, গাড়ির ইঞ্জিনের যে তাপ সেগুলো নষ্ট হচ্ছে, সেই তাপকে সরাসরি বিদ্যুতে আবার রূপান্তর করতে পারে। দেখো, এই তাপের কথা একটা কথা মনে হল, প্রমথ দাদু দাদুকে বলছিলেন, আমরা এই যে আলো জ্বালাচ্ছি, আমরা এই যে পাখা চালাচ্ছি, এই আলো জ্বালানো পাখা জ্বালানোতে শক্তির ব্যবহার হচ্ছে, আলো এবং পাখায় যে হাওয়া তৈরি হচ্ছে তার থেকেও বেশি শক্তি নষ্ট হচ্ছে আমাদের যেটা কাজে লাগছে না তাপ হিসেবে। পরবর্তীকালে এই যে তোমরা বিএলডিসি ফ্যান লাগিয়েছ, এর মধ্যে কিন্তু তাপটাকে কমিয়ে দেওয়ার ফলে শুধু ওই মেকানিক্যাল ফোর্সের জন্যে পাখাটা ঘুরছে এবং তাপটা কিন্তু ওখানে তৈরি হচ্ছে না, ওখানে ফিক্সড ম্যাগনেট দেওয়া হয়েছে। তিতলি কিছুটা বুঝছিল, কিছুটা বুঝছিল না, তবে হ্যাঁ, এটুকু জানে যে তাদের বাড়িতে সম্প্রতি পাখাগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে, এবং এই পাখাগুলো চেঞ্জ করার জন্য তাদের কারণটা যেটা বলা হয়েছিল যে বাবা বলল যে না, এখন অনেক কারেন্ট বেশি যদি পড়ে সেই কারেন্টটা কমানোর জন্য আমাদের এই পাখাগুলোকে আনা হয়েছে, তিতলিকে বলা হয়েছিল। তখন তিতলি বলল যে এই পাখাগুলোর নাম কি? তখন বাবা বলেছিল এর নাম হচ্ছে বিএলডিসি ফ্যান, পুরো কথা হচ্ছে ব্রাসলেস ডিরেক্ট কারেন্ট। এখানে একদম ডাইরেক্টলি কারেন্টটা গিয়ে পাখাটাকে ঘোরাচ্ছে। আগে যেমন দুদিকে দুখানা ম্যাগনেট তৈরি করা হতো ইলেকট্রিক্যাল ফোর্স দিয়ে, ওখানে ফিক্সড ম্যাগনেট দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবারে প্রমথ দাদু বলছে, জানো তো, তিতলির কথাটা মনে পড়ল, প্রমথ দাদু বলল যে এই যে তাপের যে ব্যাপারটা, এটা একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে প্রকৃতি কিন্তু এরকম একটা ঘটনা তৈরি করেছে, আলো দেয় কিন্তু তাপ তৈরি হয় না, সেটা হচ্ছে জোনাকি। তোমরা জোনাকি দেখেছ তিতলি? তিতলি আর উজ্জয়ন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো তো, যখন সেই আমি আমাদের মাসির বাপের মানে শ্বশুর শ্বশুর নাকি কারু বাড়িতে গেছিল, তিতলি অতটা বুঝতে পারিনি, তো তাদের বাড়িতে গ্রামে গেছিল, তো তখন দেখেছিল যে সেখানে সে ছোট ছোট আলোর বিন্দু চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তো তখন সেই আলোগুলোকে
যখন জিজ্ঞেস করেছিল বললো ওর নাম হচ্ছে জোনাকি।

তো একটা জোনাকি বসেছিল দেওয়ালে, তাকে দেখেছিল একটা লম্বা মতো পোকা যার পেছন দিকে একটা সবুজ রঙের হালকা আলো। তিতলি একটু সাহসী, সে পোকাটার গায়ে আস্তে করে টাচ করে বোঝার চেষ্টা করেছিল সেটা গরম কিনা, কারণ আলো হলেই সাধারণত গরম হয়। দেখেছিল না ওখানে কিন্তু কোনো গরম সেরকম ছ্যাঁকা লাগছে না। তার ফলে দাদুর কথা তখন তার মনে হলো, প্রমথ দাদুর কথা, যে হ্যাঁ ঠিক তো। প্রমথ দাদু বলল যে জানো প্রকৃতি কিন্তু এটা তৈরি করেছিল, এই যে ঠান্ডা আলোটা, সেই ঠান্ডা আলোটা কিন্তু ওই প্রাণীটাকে কিন্তু কোনো অসুবিধে ফেলে না। যাই হোক, সেটা তো অন্য গল্প। তো আমাদের এখানে সব থেকে বেশি নষ্ট হয়ে যায় বিভিন্ন রকমভাবে তাপগুলো, সেই তাপটাকে যাতে গ্রহণ করে রাখা যায় সেই রকম একটা ব্যাপার কিন্তু আমরা করতে পারি এই ক্ল্যাথরেট দিয়ে। তো যাই হোক, গল্পে গল্পে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, স্বাভাবিকভাবেই যেরকম হয় আর কি। তো ট্রিনিটি টেস্টের কথা যখন বলছিল সেই ম্যানহাটন প্রকল্পে, যে প্রথম যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল তখন জানো তার কেন্দ্রস্থলের তাপমাত্রা মুহূর্তের জন্যে সূর্যের পিঠের যে তাপমাত্রা তাকে ছাড়িয়ে গেছিল, আর সেই প্রচণ্ড তাপে চাপে মরুভূমির সাধারণ যেসব বালু সেগুলো গলে গিয়েছিল, সবুজ লালচে রঙের একটা কাঁচ জাতীয় পদার্থ হয়েছিল। পরবর্তীকালে বিজ্ঞানীরা এই পদার্থের নাম ওই ট্রিনিটি টেস্টের জন্য রেখেছিলেন তার অনুযায়ী ট্রিনিটাইট। নতুন এই পদার্থটি আবিষ্কার ট্রিনিটাইটের দিক জন্যই কিন্তু নজর করা হয়েছিল। তো এইরকম অনেক গল্প সেদিনকে প্রমথদাদু বলছিলেন। তো হঠাৎ করেই উজ্জয়ন প্রশ্ন করল যে আচ্ছা দাদু, আজ পর্যন্ত কতগুলো পরমাণু বোমা বিস্ফোরণ ঘটেছে? দাদু হাসতে হাসতে বললেন, আসলে যখন 1945 সালে প্রথম ট্রিনিটি টেস্টের মাধ্যমে পারমাণবিক বোমা ছাপ ঘটানো হয়েছিল, আর ওই একই বছরে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে প্রচুর মানুষ মারা গিয়েছিল, তারপর থেকে বিশ্বের বেশ কিছু দেশ এই পারমাণবিক শক্তি প্রতিযোগিতায় নেমে পড়েছিল, এবং এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের হিসেবপত্র করে দেখা গেছে প্রায় ধরো 3000 মতো তো পারমাণবিক বোমা ফাটানো হয়েছে বিভিন্ন পরীক্ষাতে। আসলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা যে 6 তারিখ আর 9 তারিখ তোমরা জানো যে মানব ইতিহাসের ভয়ঙ্করতম দিন, যেদিনকে দুটো বোম ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাট ম্যান, এবং তার ফলে এই পারমাণবিক বোমা ফেলার পরে যুদ্ধটা খুব তাড়াতাড়ি থেমে গিয়েছিল, কারণ এক পক্ষের হারে আর এক পক্ষের জিতায় কিন্তু যুদ্ধ থামে, না হলে যুদ্ধ কিন্তু চলতে থাকে। ঠিক এইরকম একটা গল্প ইতিহাসের থেকে আমরা যদি পুরাণের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বারবারিকের গল্প। আসলে দাদুর এত রকমের পড়াশুনো, এত রকমের জ্ঞান, যার ফলে প্রমথ দাদু আর দাদু যখন কথা বলেন তখন কিন্তু তিতলি অনেক জিনিসের না ঠিক খেয়েই হারিয়ে ফেলে। হঠাৎ বারবারিকের গল্পটা আনলো কেন দাদু? তখন দাদু বলছে, আসলে জানো তো প্রমথ, সেই কৃষ্ণ যখন বারবারিককে জিজ্ঞেস করেছিল তুমি কোন পক্ষে যাবে, তখন বারবারিক বলেছিল যে যে পক্ষ কমজোরি আমি সে পক্ষে যাব। এবার ধরো কৌরব পাণ্ডবের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, ধরো পাণ্ডবরা কম পক্ষ মানে কমজোরি, বারবারিক সেই পাণ্ডবের হয়ে লড়াই করছে, কৌরবদের মারছে, মারতে মারতে এক সময় কৌরবরা যখন কমজোরি হয়ে পড়বে তখন কৌরবের পক্ষে চলে যাবে, সে তখন পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এইভাবে করতে করতে আবার যখন পাণ্ডবরা তখন তার আঘাতে ক্ষতিগ্রস্ত হতে হতে কমে যাবে তখন পাণ্ডবদের দিকে আসবে। তাহলে যুদ্ধটা এরম চলতে চলতে একটা সময় সব মানুষ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, কারণ বারবারিক তার মাকে কথা দিয়েছিল যে হিড়িম্বা তার মা ভীমের পুত্র তখন তাকে কথা দিয়েছিল যে যারা দুস্থ, যারা কমজোরি, যারা দুর্বল তাদেরকে বারবারিক রক্ষা করবে। তো সেই সময় কৃষ্ণ তাকে হত্যা করলো এবং বারবারিকের মনের যে ইচ্ছেটা ছিল যে এই যুদ্ধ দেখবে তাকে একটি টিলারের উপরে রাখা হয়েছিল, এবং আজকে রাজস্থানে যে খাটু শ্যাম মন্দির সেটা কিন্তু বারবারিক তার পরজন্মে খাটু শ্যাম হয়েছিল বলে বলা হয়। তো দাদু তো পৌরাণিক গল্পগুলো বলল, প্রমথ দাদু তখন ইতিহাসের
বিজ্ঞানের যে ইতিহাসের পাতা সেখান থেকে অনেক ঘটনা তুলে এনেছিল। বিভিন্ন দেশের যে পারমাণবিক কতগুলো বোমা ফেটেছে যখন উজ্জয়ন দা প্রশ্ন করেছিল, তখন বলল যে জানো বিভিন্ন রকমের যে ঘটনা দেখা যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএতে প্রায় হাজার দেড়েকের কাছাকাছি, এত হাজার দেড়েক না হলেও প্রায় 1000-এর উপরে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। তারপরে সোভিয়েত রাশিয়া ছিল, পুরনো সোভিয়েত ইউএসএসআর যেটা, এবং আজকের যে রাশিয়া, তারাও পারমাণবিক বোমা করেছে। ফ্রান্স করেছে, ফ্রান্সেও প্রায় 210-15টার মতো পরীক্ষা হয়েছে। তাছাড়া ইংল্যান্ড, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান, এরা সবাই কিন্তু পারমাণবিক বিভিন্ন রকম বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এবং পরবর্তীকালে এই যে পারমাণবিক বোমা বিস্ফোরণের কথা 1990-এর দশকের পর থেকে আর সেভাবে জানা যায় না, কারণ বিভিন্ন রকম কূটনৈতিক কারণে বিভিন্ন দেশের তারা নিভৃতে এসব প্রকল্পের কাজ করে চলে। কিন্তু যাতে পারমাণবিক বিস্ফোরণ না হয়, পৃথিবীর যাতে ভারসাম্য বিঘ্নিত না হয়, সেই জন্যে বিভিন্ন রকমের চুক্তি করা হয় সারা পৃথিবীতে। বিশ্বযুদ্ধে জুড়ে যখন তার প্রতিবাদের বিরুদ্ধে ঝড় ওঠে এই পারমাণবিক, দুটো পারমাণবিক বোমা বিস্ফোরণের পরে, তখন একটা চুক্তি স্বাক্ষর করার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন দেশ, প্রায় 170টি, আর 70-এর বেশি, প্রায় 80-85টির দেশ, 87টি মতো এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, যাকে বলা হয় সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এই যে চুক্তি, এর বাইরেও কিন্তু অনেক দেশ আছে। এইভাবেই কিন্তু পৃথিবীতে পারমাণবিক বোমার পরীক্ষা বিভিন্নভাবে এখন কমিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা তো যে গল্পগুলো বলছিলাম মানে তাদের কাছ থেকে শুনে এসে, সেই গল্পের টুকরো টুকরো অংশ দিয়ে জুড়ে দিয়ে একটা কোলাজ আজকের এই হিরোশিমা নাগাসাকির যে বোমা বিস্ফোরণ 6 তারিখ আর 9 তারিখ হয়েছিল, সব 9-6 হয়ে গেছিল মানব সভ্যতার ইতিহাসে, তার উপরেই কিন্তু এই গল্পগুলো। এর ফাঁকে একটা ছোট্ট করে গান শুনে নি, রবীন্দ্রনাথের গান, কারণ এই যুদ্ধ, এই মারণাস্ত্র, এর মাঝে মাঝে রবীন্দ্রনাথের এই গানও কিন্তু আমাদেরকে কোথাও একটা মনের মধ্যে আশ্বাস দেয় মানবতার জয়ের জন্য। সুধা ভট্টাচার্যের কণ্ঠে এই শ্রাবণ মাসে শ্রাবণের ধারার মতো ছড়ে পড়ুক তার করুণা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি তিতলিদের বাড়িতে প্রমথ দাদু এসেছেন, তার সঙ্গে দাদু উজ্জ্বল সবাই মিলে গল্প করছে, তিতলি ও বসে আছে সেখানে। বিশেষ করে এই হিরোশিমা ডে, নাগাসাকি ডের পরিপ্রেক্ষিতে পারমাণবিক বোমা, আন্তর্জাতিক সম্পর্ক এসব নিয়ে কথা হচ্ছিল। তো সেই সময় যখন দাদুকে জিজ্ঞেস করা হলো, প্রমথ দাদুকে, যে আচ্ছা দাদু ওই যে ট্রিনিটি বিস্ফোরণটা ব্যাপারটা কীরকম, সেখানে ওপেনহাইমারের ভূমিকা কী, উজ্জ্বল জিজ্ঞেস করেছিল। দাদু খুব সুন্দর করে নাটকীয় করে কথা বলেন। তিনি বললেন, আমরা অনেকটা পেছনে যদি চলে যাই 1945 সালের 16 জুলাই, তখন আমেরিকার ইউরন্দা দেল মুয়ের্তা মরুভূমি, সেখানে একটা বাংকারের মধ্যে কাউন্টডাউনের অপেক্ষা করছেন একদল বিজ্ঞানী। বাংকার থেকে 10 কিলোমিটার দূরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হতে চলেছে, সাংকেতিক নাম ট্রিনিটি। কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না, প্রতিটি সেকেন্ডকে মনে হচ্ছে অনন্তকাল। ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে বিজ্ঞানীদের মনে। সফলভাবে যদি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তাহলে 3 বছরের মধ্যে পরিশ্রম তার সার্থক হবে, ইতিহাসের পাতায় উঠে আসবে বিজ্ঞানীদের নাম। যে বিজ্ঞানী নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। 5 ফুট 10 ইঞ্চি লম্বা, হালকা পাতলা দেখতে, দেখে মনে হবে যেন একটা রোগা কঙ্কালসার শরীর হেঁটে যাচ্ছে। এই প্রজেক্টে কাজ করতে গিয়ে শরীরের এই হাল হয়েছে। ওজন 5 ফুট 10 ইঞ্চিতে মাত্র 52 কেজি, এরকম একটা লম্বা মানুষের এই ওজন অনেক কম। আগের দিন রাত্রিরে তার ঘুম হয়েছে মাত্র 4 ঘন্টা, দুশ্চিন্তায়